0: Prime Minister Tariq Rahman has directed the concerned authorities to prepare a comprehensive and transparent database of farmers by December this year to ensure that government support through Farmers' Card reaches genuine beneficiaries. He gave the direction at a meeting on the Farmer Card program held at his office at the Secretariat yesterday. The Prime Minister instructed the authorities to complete the database through a proper verification process to safeguard farmers' rights. Prime Minister Tariq Rahman had said Bangladesh is keen to build a strategic, multidimensional and long-term partnership with Saudi Arabia and invited greater Saudi investment, especially in the growing solar power sector in the country. He made the remarks when Vice Minister for Foreign Affairs of the Kingdom of Saudi Arabia, Engineer Walid Al-Kharaji, made a courtesy call on him at his office at the Secretariat yesterday. The Saudi Vice President said Bangladesh has created a favorable environment for investment under the leadership of Prime Minister Tariq Rahman, adding that Saudi Arabia is keen to strengthen bilateral relations further by expanding cooperation and investment in a number of promising sectors. The Parliamentary Special Committee, formed to amend the Constitution on the basis of the July Charter, will seek opinions from all relevant stakeholders, including people from different walks of life, family members of the July martyrs and July fighters. Law Justice and Parliamentary Affairs Minister Mohammad Asaduzzaman made the remarks while briefing reporters after the first meeting of the Parliamentary Special Committee on Constitution Amendment at the Jatiya Shongshod Bhavan yesterday. The committee will work to implement the proposals contained in the July Charter within the constitutional and legal framework. Meanwhile, prior to the meeting, Chairman of the Parliamentary Special Committee on Constitutional Amendment and Home Minister Salahuddin Ahmed informed the journalists that the constitutional amendment will be formulated on the basis of consensus so that it reflects the aspirations of the people and contributes to strengthening democratic governance. This is Bangladesh Betar giving you the news. Information and Broadcasting Minister Zohiruddin Shopon has called for building enduring state and social institutions inspired by the spirit of the July mass uprising. He said this while addressing a memorial discussion marking the Great July Mass Uprising 2024 at the Bangladesh University of Engineering and Technology in the capital yesterday. Information and Broadcasting Minister said the sacrifices of the uprising's martyrs should lead to a broad national consensus that ensures no future generation falls below minimum democratic and institutional standards. Russian forces have launched a wave of ballistic missile attacks on Ukraine's capital, Kyiv. Ukrainian officials said the strikes took place early today. Kyiv mayor said a 20-story residential building in the city's Obolon district caught fire following the attack. Kyiv's military administration also reported fires at warehouse buildings in two districts and warned that the threat remained high. The attacks came just days after separate strikes in Ukraine and Russia killed at least 27 people. Meanwhile, United Nations human rights monitors have expressed concern over the rising number of civilian casualties. Oil prices have fallen to a three-week low after senior U.S. officials raised hopes of a deal with Iran to reopen the strategic Strait of Hormuz. U.S. Secretary of State Marco Rubio and Treasury Secretary Scott Bessent said talks had progressed and that oil shipments could resume as early as this week. Cricket and the first match of the five-match ODI series between hosts Ireland and Afghanistan will be held at Bredy today. The match will start at 3:45 p.m. Bangladesh time. Finally, weather and forecast valid till 1 this afternoon says there is no inland river port warning and no signal is to be hoisted. to end the news, the main points again. Today is July Mass Uprising Day. Prime Minister will inaugurate July Uprising Memorial Museum. July Uprising belongs to countrymen rather than any individual or political party, says Tariq Rahman. Prime Minister directs to complete comprehensive database for farmers by December. Tariq Rahman calls to boost Saudi investment in Bangladesh. Meeting of a special committee formed to amend constitution was held. Information and Broadcasting Minister calls to build lasting state institutions guided by July mass uprising spirit. Russia carries out missile attacks on Ukrainian capital. United Nations expresses concern over recent casualties. And Afghanistan face host Ireland in first one-day international cricket match at Brady today. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Betar Khulna. Ekhon shunben sthaniyo shongbad Banglai.
2: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি রুমানা মুস্তফা। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হচ্ছে। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন ফ্যাসিস্ট শেখ হাসিনা। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে জুলাই চেতনায় গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আজ সরকারি ছুটি। অস্থায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ হাফিজউদ্দিন আহমেদ এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এই উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। খুলনায় জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা প্রশাসন, খুলনা সিটি কর্পোরেশন, বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষা প্রতিষ্ঠান সহ সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। জেলা প্রশাসনের উদ্যোগে আজ সকালে মহানগরীর শিববাড়ি মোড়ে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং শহীদ সাকিব রায়হানের কবর জিয়ারত করা হবে। জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দুপুরে সকল সরকারি হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার, শিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, ডে কেয়ার, শিশু বিকাশ কেন্দ্র ও ভবঘুরের প্রতিষ্ঠানসমূহে প্রীতিভোজের আয়োজন করা হবে। সুবিধাজনক সময় শিববাড়ি মোড়, শহীদ হাদিস পার্ক, ময়লাপোতা মোড়, জোড়াগেট, গল্লামারি, খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন রূপসা মোড়, নতুন রাস্তা, গুরুত্বপূর্ণ স্থানসহ খুলনা সিটি কর্পোরেশনের মিনি পুলগুলোতে জুলাই আন্দোলনের উপর বস্তুনিষ্ঠ ও নৈবর্তিক দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। জুলাই স্মৃতি স্তম্ভে আলোকসজ্জা এবং সুবিধাজনক সময়ে গ্রাফিতি অঙ্কন করা হবে। বাদজোহর বা সুবিধাজনক সময়ে মসজিদসমূহে বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শহীদ হাদিস পার্ক ও শিববাড়ি মোড়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক সরবরাহকৃত চলচ্চিত্র বা প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা সরকারি, বেসরকারি স্বায়ত্তশাসিত সংস্থার জাদুঘরসমূহে বিনা টিকিটে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে এবং সরকারি, বেসরকারি বিনোদনমূলক স্থান শিশুদের জন্য উন্মুক্ত রাখা ও বিনা টিকিটে প্রদর্শনের ব্যবস্থা করা হবে। নগরীর প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপসমূহ জাতীয় পতাকাসহ বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও রঙিন নিশানা দ্বারা সজ্জিত করা হবে। সুবিধাজনক সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হবে। খুলনা সিটি কর্পোরেশন এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে নগরভবনে প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা, বসুপাড়া কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদ সাকিব রায়হানের কবর জিয়ারত, নগরীর শিববাড়ি মোড়স্থ জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা এবং চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ। 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থান বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এবারে এরূপ শুনুন আমাদের ঝিনাইদহ জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
3: একাত্তরের স্বাধীনতার পর বাংলাদেশ দেখেছে আর একটি নতুন ইতিহাস, যে ইতিহাস শোষণের বিরুদ্ধে ছাত্র জনতার রুখে দাঁড়ানোর এক মহাকাব্য। ঠিক 2 বছর আগে বাক স্বাধীনতা ও মৌলিক অধিকার যখন মুখ থুবড়ে পড়েছিল, তখন কোটা সংস্কারের একটি সাধারণ দাবি রূপ নেয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। বিপ্লবের সেই ঢেউ আশ্রে পড়েছিল দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রবেশদ্বার খ্যাত ঝিনাইদহ। সেদিনে জুলাই যোদ্ধা সাইদুর রহমানের চোখে মুখে ছিল ভয় ও আতঙ্ক।
4: আমাদের পরিবারগুলোকে ফোন দিয়ে দিয়ে প্রশাসন ভয় ভীতি দেখাত এবং পরিবারের সদস্যদেরকে থানায় ক্যাম্পে নিয়ে যে জেরা করত। ওই পুরো সময়টাই একটা বিভীষিকাময় মুহূর্তের মতন আমাদের অতিবাহিত করতে হয়েছে, ভয় ভীতি আতঙ্ক।
3: উত্তাল সেই দিনগুলোতে বুলেট আর টিয়ার গ্যাসের মুখেও পিছু হটেননি অদম্য তরুণেরা। আন্দোলনকে বেগবান করতে জীবনের ঝুঁকি নিয়ে ঝিনাইদহের ছাত্র সমাজকে একত্রিত করেছিলেন তারা। সম্মুখ সারির যোদ্ধা শারমিন আক্তার ও রিয়ান হোসেন রায়হান মনে করেন,
5: বলতে চাই যদি আপনি ২৪কে ধারণ করেন আপনি ৭১কেও ধারণ করবেন, ৭১কে যদি আপনি সম্মান করতে হয় ২৪কে সম্মান করতে হবে। প্রত্যেকটা গণঅভ্যুত্থান প্রত্যেকটা আন্দোলন কিন্তু পরিপূরক।
6: যে স্বপ্ন দেখিয়েছিল সে প্রকৃত অর্থে সেই স্বপ্ন এখন পর্যন্ত পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি। আমরা প্রত্যাশা রাখবো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি, আমাদের জুলাইয়ের প্রত্যাশা জুলাইয়ের আকাঙ্ক্ষা যেন বাস্তবায়ন করেন তিনি।
3: ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক প্রভাষক সাখাওয়াত হোসেন মনে করেন,
7: একটা অভ্যুত্থানের ফলাফল আসলেই আসতে সময় লাগে। আমরা যদি এটা রাতারাতি ৫৪ বছরের একটা দুর্বৃত্তায়ন স্বৈরশাসন সেটাকে চেঞ্জ করা আমাদের জন্য আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার। বর্তমান নির্বাচিত সরকার আপ্রাণ চেষ্টা করছে এবং আমি বলবো যে জনতা সোচ্চার আছে।
3: নাম না জানা হাজারো ছাত্র জনতার সেই রক্তিম স্বপ্ন আজ আমাদের দায়িত্ব দিয়েছে এই অর্জনকে ধরে রাখার। ২৪ গণ অভ্যুত্থান কেবল একটি সরকারের পতন নয়, এটি ছিল একটি নতুন বাংলাদেশের জন্মলগ্ন। ঝিনাইদহ থেকে আহসান কবির, বাংলাদেশ বেতার, খুলনা।
2: খুলনা বিভাগের অন্যান্য জেলায় অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে আজ যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হচ্ছে। দাতা সংস্থা ইউএনডিপির অর্থায়নে এবং খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত লাইভলিহুড সাপোর্ট ফর আরবান পুয়ার কমিউনিটিস ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় গতকাল মহানগরীর ১৫ নম্বর ওয়ার্ডের খালিশপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে মা ও শিশু পুষ্টি খাদ্য বিতরণ করা হয়। কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। অনুষ্ঠানে নগরীর ১০, ১১, ১২, ১৩ ও ১৫ নম্বর ওয়ার্ডের ২৬৮টি পরিবারের প্রত্যেককে পুষ্টিকর খাদ্য হিসেবে ৩০টি ডিম সহ ডাল ও ভোজ্য তেল বিতরণ করা হয়। পরে তিনি ২৫ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে প্রধান অতিথি হিসেবে ১৮, ২০ ও ২৫ নম্বর ওয়ার্ডের ১৩৫টি পরিবারের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ করেন। এদিকে সাতক্ষীরা দেভাটা উপজেলার সখীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে গতকাল ইউনিয়নের ৪১৭ জন মহিলার মধ্যে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। চুয়াডাঙ্গা শহরের এম এ বাড়ি স্কুল মাঠে পাড়া মিনিবার ফুটবল টুর্নামেন্টের গতকালের উদ্বোধনী খেলায় ইহান স্পোর্টিং ক্লাব ১-০ গোলে এতিম খানাপাড়া জুনিয়র একাদশকে পরাজিত করেছে। এদিকে বাগেরহাট পুলিশ লাইন্স মাঠে গতকালের এক প্রীতি ফুটবল ম্যাচে জেলা পুলিশ একাদশ ৩-২ গোলে প্রেস ক্লাব একাদশকে পরাজিত করেছে। খুলনা রেঞ্জ ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২:১০ বাংলায়।
8: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন জুলাই গণ অভ্যুত্থান ২০২৪ বিষয়ক গ্রন্থনা বন্ধ বিশেষ অনুষ্ঠান জুলাই ৩৬।

বাংলাদেশের ইতিহাসে 2024 সালের 5 আগস্ট সোমবার ছাত্র জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের পতন ও ক্ষমতার পরিবর্তনের একটি ঐতিহাসিক দিন। এর আগে বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্য দিয়ে তৎকালীন সরকার পদত্যাগের এক দফা দাবিতে রূপ নেয় আন্দোলনের। আন্দোলনরত ছাত্র জনতার ঘোষণা দেয় সরকার পতন না হওয়া অবধি জুলাই মাস শেষ হবে না। এ কারণেই আন্দোলনের চেতনায় জুলাই মাস 5 দিন প্রলম্বিত হয়ে 5 আগস্ট তথা 34 জুলাই এসে শেষ হয়। অনুরোধ থাকবার এই মানসিকতা এই অটুট কৌশলই সফল করে তোলে 24-এর অভ্যুত্থানকে। সেদিনের ঘটনা প্রবাহ আর পাওয়া শিক্ষা নিয়েই আমাদের আজকের আলাপন। সাথে রয়েছি আমি আনিকুল ফাতেশা। পাঁচ আগস্ট বাংলাদেশের জনগণের জন্য একদিকে যেমন বিজয়ের দিন, তেমন এটি একটি মর্মান্তিক দিনও। কেননা এদিন আওয়ামী লীগ সরকারের পতনের পরও কোথাও কোথাও সে সরকার তপধার পুলিশ সদস্যদের বর্বর হামলায় অনেক মানুষ প্রাণ হারায়। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। আসলে 2019 সালে রাষ্ট্র ক্ষমতায় আসার পর থেকে শেখ হাসিনার চেষ্টা ছিল নিরঙ্কুশ ক্ষমতা ধরে রাখা। এই উদ্দেশ্যে মানবিকতার লঙ্ঘন এবং মত প্রকাশের স্বাধীনতা হরণসহ শাসন ব্যবস্থার নানা অনিয়ম এবং দমনপীড়নের বিরুদ্ধে দেশ বিদেশে সমালোচনাকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে সেই সরকার। ক্ষমতার দম্ভে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের প্রতিও তারা ছিলেন উদাসীন। এই উদাসীনতা এবং দমনমূলক আচরণই শেষ পর্যন্ত আন্দোলনকে এক গণ অভ্যুত্থানে রূপ নেয়। প্রবল জনরোষ ও গণ আন্দোলনের মুখে এদিন দুপুরের দিকে পদত্যাগ করে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে প্রায় 16 বছরের স্বৈরাচার শাসনের অবসান ঘটে এবং বাংলাদেশ স্বৈরশাসনের কবল থেকে মুক্তি পায়। প্রধানমন্ত্রীর পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর বাংলাদেশের সাধারণ মানুষ উল্লাসে ফেটে পড়েন এবং সংসদ ভবন ও গণভবনের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রাঙ্গণে প্রবেশ করেন। রাজধানীর রাজপথ দখল নেয় লাখো লাখো মানুষ। তাদের মধ্যে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা শেখ হাসিনার বাসভবন গণভবনে প্রবেশ করে বিজয় উদযাপন করেন। শুধু গণভবন নয়, শেখ হাসিনা দেশত্যাগ করার পর অসংখ্য মানুষ প্রধানমন্ত্রীর কার্যালয় ও জাতীয় সংসদে প্রবেশ করে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শিশু, বৃদ্ধ, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী সবাই রাজপথে নেমে দীর্ঘদিনের একতান্ত্রিক শাসনের পতন উদযাপন করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ আন্দোলন রূপ নেওয়ার পর 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মার্চ টু ঢাকা কর্মসূচি ও সরকারের দেয়া অনির্দিষ্টকালের কারফিউ চলছিল। শেখ হাসিনার চেষ্টা ছিল শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতা ধরে রাখা। একই সঙ্গে সরকার 5-7 আগস্ট 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা করে। এদিকে আগের রাতেই কড়াকড়ি কারফিউ উপেক্ষা করে ছাত্র জনতা ঘোষিত মার্চ টু ঢাকা কর্মসূচি সফলভাবে করতে হাজার হাজার মানুষ রাজধানী ঢাকার অভিমুখে পদযাত্রা করেন। রাজধানীর প্রবেশপথগুলোতে বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়। আইন শৃঙ্খলা বাহিনীর বাধা ও সংঘাত সত্ত্বেও লাখ লাখ সাধারণ মানুষ রাজপথে নেমে আসেন এবং চারদিকে প্রভাব প্রতিরোধ গড়ে তোলেন। 5 আগস্ট দেশজুড়ে বিভিন্ন শ্রেণী পেশার লাখ লাখ মানুষ রাজপথে নেমে আসেন এবং সেনাপ্রধান শেখ হাসিনার পদত্যাগের খবর নিশ্চিত করার পর জনতার উল্লাসে চারিদিক মুখরিত হয়ে ওঠে। লেখা হয় বিজয়ের এক অনবদ্য মহাকাব্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় করা মূলত 6 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা দিয়েছিল, কিন্তু 3 ও 4 আগস্ট আওয়ামী লীগের রাজনৈতিক শক্তি প্রদর্শনের নামে চালানো হামলায় যথাক্রমে অন্তত 93 ও 66 জন নিহত হওয়ার শিক্ষার্থীকে কর্মসূচির সময় এগিয়ে এনে 5 আগস্ট নির্ধারণ করা হয়। আন্দোলন যখন সহিংস হয়ে ওঠে সমন্বয়করা সারা দেশে হত্যা ঘটনার দায় স্বীকার করে শেখ হাসিনাকে প্রকাশ্য ক্ষমা চাওয়া সহ বেশ কয়েকটি দাবি জানিয়েছে, কিন্তু সরকার তা না করে আন্দোলন দমনের কৌশল অবলম্বন করে। এরই প্রতিক্রিয়া রাশে পদত্যাগের এক দফা দাবি। এই ঘোষণার পর আন্দোলনকারীদের ওপর দমনপীড়ন আরও বেড়ে যায়।
এই অবস্থায় চরম উত্তেজনাপূর্ণ ও অস্থির পরিস্থিতিতে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে হাজার হাজার মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল, কোনো কিছুতেই তাদেরকে থামাতে পারেননি। 5 আগস্ট ভোর থেকে ঢাকার বিভিন্ন শহর ও শহরতলি থেকে লাখ লাখ মানুষ রাজধানীর শাহবাগ অভিমুখে যাত্রা শুরু করেন। ঢাকার বাইরে থেকেও হাজার হাজার মানুষ পুলিশের বাধা উপেক্ষা করে রাজধানীতে আসার চেষ্টা করেন এবং তারা যে কোনো নিরাপত্তা ব্যবস্থাকে পদদলিত করে শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনের দিকে অগ্রসর হতে থাকে। এরপর শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং পদ ত্যাগ করেন এবং তার ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে একটি সামরিক হেলিকপ্টারে করে ভারতের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। এর মধ্যে দিয়ে তার দীর্ঘদিনের স্বৈরশাসনের অবসান ঘটে। ঢাকায় ধীরে ধীরে ইন্টারনেট সচল হতে থাকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর গণভবনে ঢুকে পড়ে হাজার হাজার মানুষ। তার আগে গণভবন ছেড়ে চলে যায় নিরাপত্তা বাহিনী। এ সময় গণভবনের ভেতরে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ব্যাপক লুটপাট করা হয়। গরু, মাছ, হাঁস, মুরগি, আসবাবপত্র, ফ্রিজ, এসি, নানা পণ্য নিয়ে যেতে দেখা যায় মানুষকে। অপরদিকে সংসদ ভবনে জনতার স্রোত দেখা গেছে। এর পাশাপাশি ক্ষোভের প্রকাশ হিসেবে বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ বা ভাঙচুরের ঘটনাও অনেক জায়গায়। এদিকে বিকেলের দিকে আন্তঃবাহিনীর জনসংযোগ প্রতিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তির মধ্য মেহরতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্যক্রম 6 ঘন্টার জন্য বন্ধ রাখা হয়। একই সঙ্গে পরদিন মঙ্গলবার 6 আগস্ট সকাল থেকে সারা দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা এবং স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার ঘোষণা আসে। উদ্ভূত পরিস্থিতিতে দেশের অবস্থা স্বাভাবিক রাখার লক্ষ্য নিয়ে এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের লক্ষ্যে সেনাপ্রধান, নৌপ্রধান, বিমান প্রধান এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ বঙ্গভবন রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মিলিত হয়। এরপর সবাই যে যার জায়গা থেকে মনোযোগী আর তৎপর হয়ে ওঠে এবং এক নতুন বাংলাদেশ গঠনে। সে ধারাবাহিকতায় আমরা পার করেছি 2 বছর। আজ 36 জুলাই 2026, আমাদের শপথ হোক নতুন এই বাংলাদেশে আমরা কোনো স্বৈরাচার এর স্থান দেব না, থাকবে না কোনো অনাচার, সকলে মিলে গঠনমূলক কাজ আর সমালোচনার সহ অবস্থানে গড়ে তুলব সার্বজনীন বাংলাদেশ।

এতক্ষণ শুনলেন জুলাই গণঅভ্যুত্থান 2024 বিষয়ক প্রন্তনাবদ্ধ বিশেষ অনুষ্ঠান জুলাই 36। তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ শাহিদুল ইসলাম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা আমন্ত্রণ জানাচ্ছি বর্ণাঢ্য অনুষ্ঠানে। শুনবেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান। প্রথম শুনবেন আনোয়ারা নাসরিন পাখির কণ্ঠে এবং গানটির কথা সাজিয়েছেন ফিরোজ খান নুন, সুর করেছেন প্রদীপ রাহা।

শ্রোতা বন্ধুরা, এবারের গানটি শুনবেন সুব্রত কুমার শুভর কণ্ঠে। গানটির কথা সাজিয়েছেন ননী গোপাল বিশ্বাস, সুর করেছেন চিত্রা বিশ্বাস।

বাংলাদেশ বেতার খুলনা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জুলাই গণভূতান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে শেরেবাংলানগর ঢাকায় জুলাই গণভূতান স্মৃতি জাদুঘরের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে সরাসরি রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল থেকে। এখন শুনবেন দেশের গান। অনুষ্ঠান শুরু হওয়া মাত্রই আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রে।

0: ঢাকা 693 কিলোহার্টজ FM 90 মেগাহার্টজে বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রে মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ডে এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণ শেরেবাংলা নগর ঢাকায় আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর এর উদ্বোধন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুভ সময়। বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক জুলাই গণ অভ্যুত্থানের গৌরবময় স্মৃতিকে সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে নবনির্মিত জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচারে। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণ থেকে আমন্ত্রণ জানাচ্ছে ফাতিমা ফ্রোজ সোহেলি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন। তিনি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত মাননীয় প্রধান অতিথি এবং এই জুলাই গণ অভ্যুত্থান জাদুঘরের শুভ উদ্বোধন তিনি করবেন। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এমপি এবং মাননীয় প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী এমপি। শ্রোতা বন্ধুরা, অন্তর্বর্তীকালীন সরকার গত 2025 সালের 25 জুন এক পরিপত্রে 5 আগস্টে জুলাই গণ অভ্যুত্থান দিবস অর্থাৎ ক শ্রেণীভুক্ত জাতীয় দিবস হিসেবে ঘোষণা করে। এরপর 2025 সালের 2রা জুলাই আরেক প্রজ্ঞাপন অনুযায়ী দিনটিকে অফিসিয়াল বার্ষিক ছুটির দিন হিসেবে ধার্য করা হয়। আজ সারা দেশব্যাপী সরকারি ছুটি পালিত হচ্ছে। এছাড়াও শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাবে দেশের 64 জেলাতেই নির্ধারিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচি রয়েছে, সেখানে কলেজ স্কুলের যে অনুষ্ঠান রয়েছে সেখানে থাকবে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আজকের এই অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারের সদস্যরা এবং বিশেষ অতিথিদের জন্যই কিন্তু আজকের এই যে প্রাঙ্গণ, জুলাই গণ অভ্যুত্থান যে জাদুঘরটি তৈরি করা হয়েছে সেই প্রাঙ্গণ কিন্তু আজকে শুধুমাত্র শহীদ পরিবার এবং বিশেষ অতিথিদের জন্য সংরক্ষিত। আগামীকাল থেকে এটি দর্শনার্থীদের জন্য সরাসরি খুলে দেওয়া হবে। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি, এখানে টিকিটের যে ব্যবস্থা রাখা হয়েছে সেটির মূল্য বড়দের জন্য 50 টাকা এবং শিশুদের জন্য প্রবেশ মূল্য 25 টাকা। আর ভিড় এড়ানোর জন্য কিন্তু জাদুঘরের অনলাইন আগাম বুকিং, টিকিটের আগাম বুকিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে। শ্রোতা বন্ধুরা, অভ্যুত্থানের স্মারক ও অডিও ভিজুয়াল প্রদর্শন করা হবে। 2024 সালের গণ অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনা, স্মারক, স্থিরচিত্র এবং ভিডিও সংরক্ষণ করা হয়েছে। এখানে আপনারা আসলেই কিন্তু সেই বিষয়গুলো দেখতে পারবেন, সেই সময়কার সেই ভিডিও চিত্র, স্থিরচিত্র রয়েছে। এছাড়া রয়েছে আন্দোলনের শহীদদের ব্যবহৃত পোশাক, জিনিসপত্র, তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তৈরি করা হয়েছে ওয়াল অফ রিমেম্বারেন্স অর্থাৎ তাদের স্মরণে একটি দেয়াল এবং আন্দোলনের ডিজিটাল আর্কাইভ। তৎকালীন অবস্থা অর্থাৎ ঐতিহাসিক এই স্থানের সেই তৎকালীন অবস্থাকে সংরক্ষণ করা হয়েছে। ইতিহাসের চিহ্নগুলো প্রতীকী এবং বাস্তবিক দুই রূপেই তুলে ধরা হয়েছে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী এসে উপস্থিত হবেন। তিনি এলে জাতীয় সঙ্গীতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হবে, আর তখন আমরা সরাসরি আবারও এই অনুষ্ঠানে আপনাদের সংযুক্ত করব। চলুন ততক্ষণ শোনা যাক জুলাই গণ অভ্যুত্থানের গান।

0: শ্রোতা বন্ধুরা, আপনাদের সাথে জানাচ্ছি, ইতোমধ্যেই প্রায় আধা ঘন্টা আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান এমপি এসে উপস্থিত হয়েছেন জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর, যে প্রাঙ্গণে তিনি উদ্বোধন করবেন। সেই প্রাঙ্গণে তিনি এখানে এসে প্রথমে এখানে যে স্মারকটি রয়েছে সেটি উদ্বোধন করেছেন, এখানে তিনি মোনাজাত করেছেন, দোয়ার সাথে সংযুক্ত হয়েছেন তিনি। তারপর কিন্তু তিনি এখানের যে যে মঞ্চ রয়েছে সেদিকে আসছেন। তার আগে তিনি পুরোটি অঞ্চল এতক্ষণ ধরে তিনি পরিদর্শন করেছেন, এই জুলাই গণ অভ্যুত্থানের যে স্মৃতি স্মারক এবং এখানে যে শহীদদের জন্য স্মৃতির উদ্দেশ্যে যে তাদের পোশাকগুলো, তাদের ছবি বা সে সময়ের ভিডিও, সে সময়ের যে গ্রাফিতিগুলো রাখা হয়েছে এখানে, তা তিনি পরিদর্শন করেছেন। এবং তিনি যে মূল ভবনে যেখানে ভিডিও প্রদর্শন করা হয়েছে আলোর মাধ্যমে, সে সময়ের যে দৃশ্যায়নগুলো, ভয়াবহ দৃশ্যায়নগুলো এখানে পরিদর্শনের ব্যবস্থা করা হয়েছে, সেগুলো কিন্তু তিনি পরিদর্শন করেছেন, তিনি স্থির চিত্র পরিদর্শন করেছেন। এবং এই যে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের প্রতিটি কর্নারে যে ব্যবস্থা রাখা হয়েছে এবং আগামীকাল থেকে দর্শনার্থীরা এখানে এসে যা যা পরিদর্শন করবেন, তার সব কিছুই তিনি অবলোকন করে এখন তিনি এগিয়ে আসছেন। আমরা দেখতে পাচ্ছি যে তিনি যে মূল মঞ্চটি রয়েছে সেখানে তিনি উঠে আসছেন এই মুহূর্তে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, তিনি এখানে এসে মঞ্চে উপবিষ্ট হবার পর জাতীয় সংগীতের মধ্য দিয়ে এই যে মূল আয়োজন, জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনের মূল আয়োজনটি, সেটি শুরু হবে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে আগেই বলেছি যে চব্বিশের সেই ভয়াবহ সময়ের স্মৃতিকে স্মরণ করতে এই আয়োজন, আজকের এই এই যে স্থানটি যেখানে মানুষের গণ উল্লাসে মানুষ এগিয়ে এসেছিল তাদের আনন্দ প্রকাশ করার জন্য, সেইখানেই কিন্তু তৈরি করা হয়েছে গত 2 বছর ধরে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের যে স্থাপনা এখানেই তৈরি করা হয়েছে। আগামীকাল থেকে এখানে দর্শনার্থীরা আসতে পারবেন, যারা দর্শনার্থীদের মধ্যে শিশুদের জন্য টিকিটের ব্যবস্থা করা হয়েছে 25 টাকা এবং বড়দের জন্য 40 টাকা। শ্রোতা বন্ধুরা, আমরা মূল অনুষ্ঠানে আপনাদের সরাসরি সংযুক্ত করছি।
1: আরো আছেন আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি জনাব নিতাই রায় চৌধুরী এমপি, বিশেষ অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আহমেদ আজম খান এমপি, জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এমপি, মাননীয় প্রতিমন্ত্রী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং ডাক্তার জাহিদুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রতিমন্ত্রী পদমর্যাদা। মঞ্চে আসন গ্রহণ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মিস কানিজ মাওলা।
2: Distinguished guests, the Honorable Prime Minister has taken his seats on the dais. Also on the dais are the Honorable Chair of today's ceremony, Mr. Nitai Roy Choudhury MP, Honorable Minister for Cultural Affairs, and our special guest, Mr. Ahmed Azam Khan MP, the Honorable Minister for Liberation War Affairs, Mr. Ali Nawaz Mahmud Khoyam MP, Honorable Step Minister for Cultural Affairs, and Dr. Jahid Rahman, Advisor to the Honorable Prime Minister on Policy and Strategy, the Ministry of Information and Broadcasting, and the Ministry of Cultural Affairs, with the status of State Minister. Taking her seat on the dais is the Honorable Secretary, Ministry of Cultural Affairs, Ms. Kanis Maula.
1: আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের মাঝে দর্শক আসনে উপবিষ্ট আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মহান অতিথিকে অসীম শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
2: Distinguished guests, present among us is the audience is Dr. Mohammad Yunus, former chief advisor to the government of the People's Republic of Bangladesh. We extend our warm welcome to him.
1: অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন মাননীয় মন্ত্রীবৃন্দ, মাননীয় চিফ হুইপ, উপদেষ্টা বৃন্দ, বাংলাদেশে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূত, হাই কমিশনার ও মিশন প্রধানগণ, মাননীয় প্রতিমন্ত্রীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বৃন্দ, 3 বাহিনী প্রধানগণ, মুখ্য সচিব, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, অ্যাটর্নি জেনারেল মহোদয়, বিভিন্ন সাংবিধানিক সংস্থার প্রধানগণ, সচিববৃন্দ, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং জুলাই যোদ্ধাগণ, গুমের শিকার পরিবারের সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত শ্রোতৃমণ্ডলী, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
2: Also present at today's ceremony are the Honorable Chief Whip, Honorable Advisors, Honorable Justices of the Appellate Division, Excellencies, Ambassadors, High Commissioners and Heads of Mission accredited to Bangladesh, Honorable State Ministers, Special Assistants to the Honorable Prime Minister, the Cabinet Secretary, the Chiefs of the Three Services and the Principal Secretary, Honorable Members of Parliament, Attorney Generals, the heads of the various constitutional bodies, secretaries of the government, the leaders of the political parties present, senior officials of the Prime Minister's office, members of the families of the martyrs of the July Mass Uprising and the July Fighters, members of the families of the victims of Enver's disappearance, friends from the media and distinguished guests, to all of you, our sincere greetings.
1: সম্মানিত অতিথিবৃন্দ, এখন পরিবেশিত হবে জাতীয় সঙ্গীত। পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ। জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় সবাইকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের জন্য অনুরোধ করছি।
2: Distinguished guests, the national anthem will now be performed by the artists of Bangladesh Shilpakala Academy. All are requested to rise and pay due respect during the performance of the national anthem.

0: ধন্যবাদ সবাইকে। সম্মানিত সুধী, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, তাকে স্বাগত জানাচ্ছি।
1: Ladies and gentlemen, warm welcome to the Honorable Prime Minister's daughter, Barrister Zaima Rahman.
0: সুধী বৃন্দ, এবারে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ। প্রথমেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করবেন কারি মোহাম্মদ ইসাক, মুয়াজ্জিন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।
1: The program will now proceed with recitation from the Holy Scriptures. The recitation from the Holy Quran will be presented by Qari Muhammad Ishaq Muazzin, Baitul Mukarram National Mosque, Islamic Foundation, Dhaka.
2: A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim.

0: صدق الله العظيم.
1: سورة آل عمران 169 এবং 170 ইরশাদ হচ্ছে, যারা আল্লাহর পথে নিহত হয়েছে

0: প্রতিপালকের সান্নিধ্য থেকে তারা রিজিক প্রাপ্ত হচ্ছে। আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা দিয়েছেন তা লাভ করে তারা আনন্দিত। আর যেসব ইমানদার লোক তাদের পেছনে রয়ে গেছে, এখনো তাদের সাথে মিলিত হতে পারেনি, তাদের কোনো ভয় নেই এবং চিন্তা নেই জেনে তারাও আনন্দিত। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: এবারে পবিত্র গীতা থেকে পাঠ করবেন শ্রী সমীর কুমার বিশ্বাস, মাস্টার ট্রেইনার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট।
2: The recitation from the Holy Srimad Bhagavad Gita will be presented by Sri Somir Kumar Bishwas, Master Trainer, Hindu Religion Welfare Trust.
3: Namaskar shobaike. Om Tatsat Akhanda Mandalakarum Vyaptam Yanacharacharam Tatpadam Darshitam Yanatashmaya Sri Gurave Namanam. Om Namo Bhagavate Vasudevaya. অথ শ্রীমদ্ ভগবদ গীতা দশম অধ্যায় বিভূতি যোগ, 41 সংখ্যক শ্লোক থেকে পাঠ করছি শ্রী ভগবান বাচক। ইয়াদ বিভূতি মত সত্যম শ্রীমাত ইয়ুরজিতমেব বা তত্তাদ্যব অবগচ্ছহোতম মামো তেজ অংশ সম্ভব। শ্রী ভগবান সরলার্থে বলছেন, সকল ঐশ্বর্যযুক্ত, শ্রী সম্পন্ন এবং বল প্রভাবাদী আধিক্যযুক্ত যে সকল বস্তু আছে সকলই আমার শক্তির অংশ সমূহ বলে জানবে। অর্থাৎ সেই সকল দর্শনীয় বস্তুকে সংরক্ষণ করা ও তা হতে শিক্ষণীয় বিষয়কে জগৎ কল্যাণে ব্যবহার করবে। ওম সর্বেষাং মঙ্গলম ভূবত সর্বে সন্তু নিরাময়াং সর্বে ভদ্রাণি পশ্যন্তু মাকর্ষি দুঃখ ভাগ ভবেত। সকলের মঙ্গল হোক, সকলেই নিরাময় লাভ করুক, সকলে সকলকে উত্তম বন্ধুরূপে দর্শন করুক, কেউ যেন দুঃখভাগী না হয়। ওম শান্তি, জগতের সকল প্রাণী শান্তি লাভ করুক। সকলকে আবার নমস্কার।
1: এবারে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন মিতালি বড়ুয়া, সহকারী শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা।
2: The recitation from the Holy Tripitaka will be presented by Mitali Borua, Assistant Teacher, BM Laboratory School, Dhaka.
4: Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Bhagavan arahat sammuk sambuddhake bandhuna. Sabba papasya akaranam kusalasya uposampada sachitta pariyodhapanam এতং বুদ্ধানো সাধনম। সব পাপ থেকে বিরত থাকা, কুশল কর্ম সম্পাদন করা এবং নিজের মনকে পবিত্র রাখা, এটাই বুদ্ধির শাসন। নহি বেরণ বেরণী সম্বন্ধি ধুক উদজনম অবেরণচ সম্বন্ধি এসো ধম্ম সমন্ধন। কখনো শত্রুতা দ্বারা শত্রুতার অবসান হয় না, কেবল মৈত্রী ও করুণার দ্বারাই শত্রুতার অবসান হয়, এটাই চিরন্তন ধর্ম। সাব্বে সত্তা সুখিতা ভবন্তু, জগতে সকল প্রাণী সুখী হোক।
1: এবারে পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন শোভন রাংসা, সিনিয়র সহকারী সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, ঢাকা।
2: The recitation from the Holy Bible will be presented by Shobhan Rangsha, Senior Assistant Secretary, Health Services Division, Dhaka.
5: পবিত্র বাইবেল থেকে পাঠ করছি হিতোপদেশ 2 অধ্যায়। কেননা সদাপ্রভুই প্রজ্ঞা দান করেন, তাহারই মুখ হইতে জ্ঞান ও বুদ্ধি নির্গত হয়। তিনি সরল দিকের জন্য সূক্ষ্ম বুদ্ধি রাখেন, যাহারা সিদ্ধতায় চলে তিনি তাহাদের ঢাল। তিনি বিচারের মার্গ সকল রক্ষা করেন, আপন সাধুদের পথ সংরক্ষণ করেন। অতএব তুমি ধার্মিকতা ও বিচার বুঝিবে, নেই ও সমস্ত উত্তম পথ বুঝিবে। পাঠ সমাপ্ত, আমেন।
1: অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বাংলাদেশ বেতারের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর তথ্য অধিকার রক্ষার্থে অনুষ্ঠানটি সাংকেতিক ভাষাতেও উপস্থাপন করা হচ্ছে।
2: This program is live television.

0: Broadcast by Bangladesh Television, BTV News and Bangladesh Betar. To ensure the rights to information of the persons with special requirements, the ceremony is also being presented in special sign language. Presenting today's program, I, Urbi Islam
1: and Nurul Hasnat Jilan. Shomanito Shudhi, Ebare, Shagoto Boktobo Pradhan Kurbin, Shoshuti Bishop Montronaloid, Shomanito Shochip, Ms. Ganesh Bawla, আমি তাকে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি.
0: The welcome address will now be delivered by the Secretary, Ministry of Cultural Affairs, Ms. Ganesh Bawla. I respectfully invite her to deliver the welcome address.
2: বিসমিল্লাহির রহমানির রহিম. আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই গণঅভ্যুত্থানের আহত যোদ্ধাগণ, বিশিষ্ট নাগরিকবৃন্দ, সংস্কৃতিবৃন্দ, গবেষক এবং অধ্যাপক, বুদ্ধিজীবী, সাংবাদিক এবং বৃন্দ এবং ডিপ্লোম্যাট বৃন্দ, সহকর্মীবৃন্দ এবং উপস্থিত সকলকে আমি জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন ও সালাম। আজ এই ঐতিহাসিক দিনে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি সেই সব অমর বৃন্দকে যাদের আত্মদান ও অবদান এই ইতিহাসের অনিবার্য শুরু এবং অঙ্গ। এই তাদের উজ্জ্বল স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি, একই সঙ্গে গভীর সহমর্মিতা ও প্রণতি জানাচ্ছি আহত ও ক্ষতিগ্রস্ত সকলের প্রতি। জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক সংগ্রামের অনন্য অধ্যায়। এজন্য আজকের এই দিনকে নিছক কোনো জাদুঘর উদ্বোধনের দিন নয়, এটি বাংলাদেশের প্রতিটি মানুষের সংগ্রামী স্মৃতি, আত্মনিয়ন্ত্রণ তথা গণতান্ত্রিক চেতনাকে উত্তরোত্তর জন্মের সমীপে তুলে ধরা, উত্তর প্রজন্মের সমীপে তুলে ধরা ও পৌঁছে দেওয়ার ঐতিহাসিক দিন। বাংলাদেশের ইতিহাস মূলত অধিকার আদায়ের করার সংগ্রামের ইতিহাস। এ ভূখণ্ডের অধিবাসীরা তাদের সংগ্রামী চেতনার মাধ্যমে প্রতিনিয়ত দেখিয়েছে দেশবাসীর স্বাধীনতা, ন্যায় মর্যাদা, মর্যাদার অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে কখনো মাথা নত করেনি, কখনো আপোষও করেনি। হাজার বছরের স্বাধিকার সংগ্রাম, ভাষা সংগ্রাম, 62 শিক্ষা আন্দোলন, 6 দফা আন্দোলন, 69 গণ আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের নানাবিধ আন্দোলনের প্রতিটি রক্তরিদ্ধ পর্যায়ে বাঙালির জাতির ইতিহাস ও ঐতিহ্যকে করেছে সমৃদ্ধতর। দেশবাসী তার অধিকার আদায়ে কোনোদিনই পিছু হটেনি, জাতীয় আত্মপরিচয়ের লড়াইয়ের মাধ্যমে মাথা উঁচু করে দাঁড়িয়েছে সগৌরবে। অভিন্ন চেতনা প্রবাহে জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের সমকালীন ইতিহাসের গুরুত্ববহ অধ্যায় হিসাবে স্বীকৃত হয়েছে। জুলাই গণ আন্দোলনে রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামী চেতনার বিভিন্ন অভিজ্ঞতা, স্মৃতি, আত্মত্যাগ, স্বপ্ন, রাজনৈতিক, সাংস্কৃতিক ও আর্থসামাজিক চিত্র ও চারিত্র সংরক্ষণ করা হয়েছে, যা সংরক্ষণ করা জাতির দায়িত্বের অংশ। সুধীবৃন্দ, ইতিহাস কেবল পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ থাকার বিষয় নাই, ইতিহাস অম্লান থাকে জনমানুষের মনে, স্মৃতিতে, দলিল পত্রে, আলোকচিত্রে, সাহিত্যে, শিল্পকলায়, স্মৃতি দর্পণে এবং জাদুঘরের মতো স্মৃতি প্রতিষ্ঠানে। জাদুঘর ও সংগ্রহশালা অতীতকে সংগ্রহ করে, বর্তমানকে উপলব্ধিতে সাহায্য করে এবং সেই আলোকে ভবিষ্যতের পরিবর্তন এবং বিনির্মাণে বহু পথরেখা সুস্পষ্টভাবে চিহ্নিত করে দেয়। এভাবে জাদুঘর অতীতের স্মৃতিবাহী হয়েও নতুন দিনের স্বপ্ন দেখায়। এই পটভূমিতে জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর ক্রমাগতভাবে হয়ে উঠবে গবেষক, শিল্পী, জনমানুষের সত্যিকারের ইতিহাস উপলব্ধির কেন্দ্রবিন্দু। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় সংস্কৃতি ও ইতিহাসের পরিপূরক সত্তা হিসাবে বিবেচিত হয়ে আসছে এবং কাজ করছে। ইতিহাস সংরক্ষণের মাধ্যমে যে কোনো জাতি তার আত্মনিয়ন্ত্রণ ও আত্মমর্যাদা নিয়ে অনাগত কালের দিকে এগিয়ে যেতে থাকে। ইতিহাস ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধানুভবের মাধ্যমে শুধু অতীতের কথা স্মরণ নয়, বরং এর মধ্য দিয়ে বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি অর্জন এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে উন্নততর সমাজের চিন্তা এবং স্বপ্নকে প্রবাহিত করে। সমবেত সুধীজন, জাদুঘরের মধ্যে এক অনন্য জাদুঘর মানে এক অনন্য স্মৃতিকেন্দ্র। আমরা গভীরভাবে প্রত্যাশা করি জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর হবে এমন অনন্য একটি সংগ্রহশালা। যেখানে সংরক্ষিত ও প্রদর্শিত হবে প্রাসঙ্গিক গ্রন্থ, প্রকাশনা, স্মারক, দলিলপত্র, আলোকচিত্র, মৌখিক ভাষা, অডিও ভিজুয়াল উপকরণ, শিল্পকর্ম ও নানাবিধ সাংস্কৃতিক উপকরণ। এভাবে ক্রমাগতভাবে এই জাদুঘর হয়ে উঠবে গবেষণা অন্বেষণ সমৃদ্ধ একটি ভাণ্ডার। আগত দর্শনার্থীদের ঘটনা জানার সঙ্গে সঙ্গে রক্তদিনগুলিতে সংঘটিত ঘটনাধারা এবং মুক্ত মানুষের সংগ্রাম ও স্বপ্নের একই সাথে গঠিত হচ্ছে। সুধীবৃন্দ, আমাদের লক্ষ্য হবে এই স্মৃতি জাদুঘরকে প্রদর্শনী স্থানে সীমাবদ্ধ না রেখে শিক্ষা কার্যক্রম এবং সাংস্কৃতিক সংলাপের উজ্জ্বল কেন্দ্রে পরিণত করা। আমরা যেন উত্তর প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ ও জ্ঞানভিত্তিক উত্তরাধিকার রেখে যেতে পারি। সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যেখানে ইতিহাস হবে শিক্ষা ও সংস্কৃতির অনন্ত প্রেরণার উৎস, যেখানে স্মৃতি সত্তা হবে দায়িত্ববোধের মূল ভিত্তি এবং যেখানে সাংস্কৃতিক চেতনা হবে মানবিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক মূল্যবোধের ধারক। এই প্রত্যাশা রেখেই জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরের সার্বিক সাফল্য কামনা করছি। জুলাইয়ের গণঅভ্যুত্থান জাদুঘর অমর হোক। ধন্যবাদ সবাইকে।
1: সচিব মহোদয়কে তার বক্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।
0: We thank the secretary for her welcome address.
1: সম্মানিত সুধী, জুলাই গণঅভ্যুত্থান ছিল এদেশের মানুষের আত্মত্যাগ ও সাহসের এক অনন্য অধ্যায়। এখন বক্তব্য প্রদান করবেন জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ।
0: Distinguished guests, the July Mass Uprising stands as a singular chapter of sacrifice and courage by the people of this country. We shall now hear from the July fighters and members of the families of the July martyrs.
1: বক্তব্য প্রদানের জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি জুলাই শহীদ পরিবারের সদস্য শহীদ আনাসের মা সঞ্জিদা খান দীপ্তিকে।
0: I respectfully invite a member of the family of the July martyr Sanjida Khan Deepti, mother of July martyr Anas, to address the gathering.
3: আসসালামু আলাইকুম। আজকের এই জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। অনুষ্ঠানে উপস্থিত মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপস্থিত সম্মানিত অতিথি বৃন্দ, সবাইকে আমার শ্রদ্ধা। আমি সঞ্জিদা খান দীপ্তি, শহীদ শাহরিয়ার খান আনাসের মা। আমার ছেলে শাহরিয়ার খান আনাস আদর্শ একাডেমি গ্যান্ডারিয়া স্কুলের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণীর একজন ছাত্র ছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল 16 বছর 9 মাস। সে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চেয়েছিল। 2024 সালের 5 আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিতে সেদিন সকালে কাউকে কিছু না বলে গ্যান্ডারিয়ার বাসা থেকে বের হয়েছিল আনা। বের হওয়ার আগে সে একটি চিঠি লিখে গিয়েছিল। আনাস তার চিঠিতে লিখেছিল, মা, আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না, সরি আব্বুজান, তোমার কথা অমান্য করে বের হলাম, স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না, আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাপনের কাপন মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে, অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে তাহলে আমি কেন বসে থাকব ঘরে? একদিন তো মরতে হবেই, তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই আনাস। 2 বছর আগে এই দিনে এই সময় আমার আনাস পৃথিবীতে ছিল। আনাস খুব স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী ছিল। তার মতো 1400 শহীদ ও 30,000 আহত সন্তানদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এই ফ্যাসিস্ট মুক্ত দেশ পেয়েছি। আমার ও আমার পরিবারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ যে আমরা যেন এই গণহত্যার ন্যায় বিচারটা পাই, আমাদের এই ভিকটিম পরিবারগুলোর জন্য যেন ন্যায় বিচার নিশ্চিত করা হয়, জুলাই যোদ্ধাদের যেন যথাযথ রক্তের মূল্যায়ন করা হয়। আমি চাই আমার ছেলের চিঠিটা জাতীয় শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করে পাঠ্যপুস্তকে পড়ানো হোক, আগামী ভবিষ্যৎ প্রজন্ম জানুক কতটা আত্মত্যাগের বিনিময়ে আমাদের সন্তানরা এই ফ্যাসিস্ট মুক্ত দেশ গড়তে সক্ষম হয়েছিল। আমার ছেলের আত্মার মাগফিরাতের জন্য সকলে দোয়া করবেন। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা। আমি জুলাই জাদুঘরের মঙ্গল কামনা করি। আসসালামু আলাইকুম।
1: এবারে বক্তব্য রাখবেন শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমাতুজ জোহরা।
0: I respectfully invite a member of the family of the Julai martyr Fatimatuz Zuhra, mother of Julai martyr Abdullah bin Jahid, to address the gathering.

0: আজকে জুলাই জাদুঘরের শুভ উদ্বোধন অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মন্ত্রিপরিষদ, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট অতিথিবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। আমি শহীদ আবদুল্লাহ বিন জাহিদের মা ফাতেমাতুজ জোহরা। 2024 আমার ছেলে শহীদ হয়। ঠিক 2 বছর আগে এই সময় আমার ছেলে আমার কাছেই শুয়েছিল। 2024 দিন ও আমাকে বলে আমার সেনাপ্রধান ভাষণ দিবে, টিভিতে ভাষণটা দেখতে হবে, চলো আমরা নানু বাসায় যাই। ওকে নিয়ে আমি আমার মার বাসায় যাই। ওখানে ভাষণ দেখার পরে ও উচ্ছ্বসিত হয়ে বলে, আম্মু আমি একটু বিজয় মিছিলে যাই। আমি নির্ভয়ে ওকে বলি, বাবা যাও তাড়াতাড়ি চলে আইসো। ও আমার কাছ থেকে বিদায় নিয়ে বিজয় মিছিলে যাই। এটাই যে আমার বাবার জন্য আমাকে দেওয়া শেষ বিদায় সেটা আমি বুঝতেই পারি নাই। 5 আগস্ট আমার ছেলে আমার কাছ থেকে বিদায় নিয়ে যায়। তখন আমার ছোট ছেলে অসুস্থ ছিল, আমার 2টা সন্তান, আমার বড় ছেলের বয়স ছিল তখন 16 বছর ছুঁই ছুঁই, আর আমার ছোট ছেলের বয়স ছিল 12.5 বছর। আনুমানিক সন্ধ্যা 7টার পরে একটা ফোন আসে যে আমার ছেলে ইঞ্জুরি হয়েছে। আমি ফোনটা পাওয়ার পরে মনে করছি ব্যথা পাইছে, আমি যাই দেখি উত্তরা মেডিকেলে আমার ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। একটা মার জন্য এটা যে কতটা বেদনাদায়ক হয় তা আপনাদেরকে বোঝাইতে পারবো না। এটা আমি তাৎক্ষণিকও বুঝতে পারিনি যে আমার লাইফে কি হয়েছে। আমার ছেলে যে প্রাণবন্ত ছিল, যে এরকম উচ্ছ্বাসিত ছিল, আমি ওই ছেলেটাকে নিধর দেহে দেখবো এটা আমি কল্পনাও করি নাই। একটা মার জন্য এটা যে কতটা যন্ত্রণাদায়ক শুধু ওই ফ্যামিলি ওই বাবা মাই বুঝবে। আল্লাহ আমার জন্য কি রাখছে এটা আমি তাৎক্ষণিক বুঝতে না পারলেও, ঠিক 14 দিন পর আমার ছোট ছেলের ক্যান্সার ধরা পড়ে, 3rd stage ক্লোন ক্যান্সার, জীবন যুদ্ধে। তখনও উপলব্ধি করতে পারিনি যে কি মধ্য দিয়ে আমি যাচ্ছি। আমার ছোট ছেলের ক্যান্সার ধরা পড়ে, তার 7 মাস, আমার বড় ছেলে মারা যাওয়ার 7 মাস 13 দিনের মাথায় আমার হাজবেন্ড রেজিস্টার করে মারা যায় মার্চের 18 তারিখ 2025। এই পথ চলাটা একটা মার জন্য কতটা কষ্টদায়ক সেটা শুধু সেই মায়ে জানে। যা হারানো ছিল সব হারিয়ে ফেলছি। তৎকালীন যারা ক্ষমতায় ছিল প্রত্যেকটা দোয়ারে যাওয়া হয়েছে, কেউ আমাকে সাহায্য করে নাই। আল্লাহর অশেষ সহমতে আমরা বিএনপির পরিবার কিভাবে তারা জেনে আমার পাশে দাঁড়াইছে। আমার ছোট ছেলের 18টা কেমো, 33টা রেডিও, 2টা সার্জারি, গত বছর 8 তারিখে কমপ্লিট হয়েছে। আমি আমার পক্ষ থেকে আমার ফ্যামিলির পক্ষ থেকে আমরা বিএনপির পরিবার মাননীয় প্রধানমন্ত্রী তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। হয়তো উনি আমার পাশে না থাকলে এই পথ চলাটা আমার দ্বারা কোনোভাবেই সম্ভব হইত না। ইভেন তার পাশে পাশে আমরা বিএনপির পরিবারের প্রত্যেকটা সদস্য যাদেরকে আমি কখনো চিনিই নেই তারা পার্সোনালি আমার খবর নিছে। এর মধ্যে বলতে হবে মিল্লাদ ভাই, মিথুন ভাই, অ্যানি ভাই, রমন ভাই। রমন ভাই এমন একটা মানুষ, প্রধানমন্ত্রী বলার পর থেকে উনি 2-1 দিন পর পর আমি কেমন আছি, জিসান কেমন আছে খবর নিছে। আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে মেন্টালি আর্থিক সামাজিক যতটুকু সাপোর্ট পাওয়া দরকার আমি বিএনপির কাছ থেকে পেয়েছি। আমি হয়তো আপনাদেরকে বুঝাইতে পারবো না এই পথ চলার জন্য আমাকে তারা কিভাবে সাহায্য করছে। আজকে হয়তো আমার ছোট ছেলে আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ, কিন্তু তার আল্লাহর রহমতে তার সম্পূর্ণ ক্রেডিটটাই বিএনপির কাছে যাবে। আমি আরো বলতে চাই, তৎকালীন যে উপদেশটা ছিল তাদের দরজায় আমি আমার এই অসুস্থ ছেলে নিয়ে তিনবার গেছি, কিন্তু আমি কিছুই পাই নাই। আমি ওকে কেমো দিয়ে যায় বসে রয়েছি সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত, এক কথা আমার ছেলে পায় না আমি পাই। যেখানে আমার ছেলে পায় না সেখানে আমার ট্রিটমেন্ট দিয়ে আমি কি করবো? আমি তো অসুস্থ না। আমি এই কথাগুলো আসলে বলতে চাই নাই, আমার বলতে বাধ্য হয়েছে। আমরা সেই রাজনীতিতে যেন আর না যাই যে কে পাবে কে না পাবে, যার প্রয়োজন তাকে আমাদের দিতে হবে। আমরা তো এই দেশেরই নাগরিক, সেই হিসেবে তো আমরা পাই। আমি আমার পক্ষ থেকে জনাব তারেক রহমানকে, মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি গত মাসে পার্সোনালি আমাকে অ্যাডিসনকে ইনভাইট করছে ওনার সাথে দেখা করার জন্য। উনি দেখা করার পর আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিছে, এবং রোমন ভাই জিসানের জন্য সব সময় খোঁজ খবর নিচ্ছে। আমি ওনার কাছে আরো একটা রিকোয়েস্ট করব, আমার ছেলে শহীদ রমিজুদ্দিনের ক্যান্টনমেন্টের স্টুডেন্ট ছিল ফার্স্ট ইয়ারে, আমি ওনার কাছে বিনতভাবে ওনারা জানাবো ওই কলেজের লাইব্রেরিটা যেন আমার ছেলের নামে একটু করে দেয়। আমি তো আর আমার সন্তানকে পাবো না যেন আমি ওই স্মৃতিটা দেখে মনে করতে পারি যে আমার ছেলে ওই কলেজে পড়ছে। ওনার কাছে রিকোয়েস্ট, যারা আমার যেই সন্তান যাদের ছেলে মেয়ে, আমাদের ছেলে মেয়ে যে এই দেশের জন্য যুদ্ধ করে যে দেশের জন্য স্বাধীন করছে, ওইটার জন্য যেন ন্যায্য বিচার পায়, সম্মান পায়, তাদের বিচার যেন হয়, সেই ফেসিস যেন আর কোনোভাবে এই দেশে ব্যাক না করে। আমি ওনাকে বলবো জুলাই যোদ্ধারা, জুলাই শহীদ পরিবাররা, তারা যেন উপযুক্ত সম্মান নিয়ে বাঁচতে পারে। জুলাই যোদ্ধাদের জন্য যেন উনি চলাচলের ব্যবস্থা করে যায়, তাদের সুস্থ চিকিৎসার ব্যবস্থা করে। অবশেষে ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি আমার বক্তব্য শেষ করছি, আসসালামু আলাইকুম।
1: এবারে একজন জুলাই যোদ্ধার অনুভূতি শুনবো আমরা। বক্তব্য রাখবেন জুলাই যোদ্ধা তাবাসসুম প্রাপ্তি।
2: Now I kindly request Tabassum Prapti, a July warrior, to address the gathering.
3: Jara Shorgogoto, tara ekhono jane স্বর্গের যে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষা লোভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ জমি, যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। বিসমিল্লাহ রহমান রাহিম, আসসালামু আলাইকুম। আজকে 5ই আগস্ট, অর্থাৎ 36শে জুলাই, আজকের এই জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রীবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, এবং উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা। আমি নিশাত তাবাসসুম প্রাপ্তি। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে আমরা রাজপথে নেমেছিলাম কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, আমরা নেমেছিলাম একটি ন্যায়বিত্তিক, মানবিক, বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন নিয়ে। পরবর্তীতে যখন এই আন্দোলনের কৃতিত্ব নিয়ে নানা আলোচনা শুরু হয়, তখন আমরা অনেকেই নীরবে সরে দাঁড়িয়েছি, কারণ আমাদের বিশ্বাস দেশের জন্য কাজ করতে পারাটা আমাদের সম্মানের বিষয়, ব্যক্তিগত পরিচিতি বা স্বীকৃতির চেয়ে দেশের কল্যাণ আমাদের কাছে অনেক বড়। আজও রাষ্ট্রের কাছে আমার ব্যক্তিগত কোনো দাবি নেই, আমার একমাত্র প্রত্যাশা বাংলাদেশ এমন একটি রাষ্ট্রে পরিণত হোক যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, মানুষের মর্যাদা রক্ষা পাবে এবং প্রতিটি নাগরিক সমান সুযোগ নিয়ে এগিয়ে যেতে পারবে। তবে আজ আমি রাষ্ট্রের কাছে দুটি বিনীত দাবি জানাতে চাই। প্রথমত, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ, আহত এবং সকল সংগ্রামীকে যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি, সম্মান ও মূল্যায়ন নিশ্চিত করা হোক। দ্বিতীয়ত, জুলাইয়ের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তি স্বচ্ছ, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে আর কোনো বাংলাদেশিকে ন্যায় বিচারের জন্য রাজপথে জীবন দিতে না হয়। মাননীয় প্রধানমন্ত্রী, জুলাই আমাদের শুধু একটি আন্দোলনের স্মৃতি দেয়নি, এটি আমাদের একটি দায়িত্বও দিয়ে গিয়েছে। সেই দায়িত্ব হলো একটি এমন বাংলাদেশ গড়ে তোলা যেখানে শিক্ষিত তরুণ বেকার থাকবে না, যোগ্যতা মূল্যায়িত হবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে, দুর্নীতির সুযোগ কমবে, জনভোগান্তি হ্রাস পাবে, পরিবেশ রক্ষা পাবে এবং প্রতিটি মানুষ নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারবে। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে সেই লক্ষ্যেই একটি জাতীয় নীতি প্রস্তাব নিয়ে কাজ করছি। আমার বিশ্বাস, রাষ্ট্রের উন্নয়নে সরকারের পাশাপাশি নাগরিকদের গবেষণা, চিন্তা ও গঠনমূলক প্রস্তাবও জাতীয় সম্পদ হিসেবে বিবেচিত হওয়া উচিত। সবশেষে শুধু একটা কথাই বলতে চাই, জুলাই যেন ইতিহাসের একটি অধ্যায় হয়ে না থাকে, জুলাই যেন বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের প্রেরণা হয়ে থাকে। জুলাইয়ের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, আহতদের প্রতি আন্তরিক সম্মান ও বাংলাদেশের মানুষের জন্য ন্যায়, মানবিকতা ও সমৃদ্ধির প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।
1: জুলাই যোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি।
2: We extend our heartfelt gratitude to the July fighters and to the members of the families of the July martyrs.
1: সম্মানিত সুধি, এবারে রয়েছে আমাদের বিশেষ অতিথিবৃন্দের বক্তব্য। এখন বক্তব্য প্রদান করবেন বিশেষ অতিথি, মাননীয় প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রতিমন্ত্রী পদমর্যাদা ডাক্তার জাহিদুর রহমান। আমি তাকে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি।
2: I now invite our special guest, Dr. Jahidur Rahman, advisor to the Honorable Prime Minister on Policy and Strategy, the Ministry of Information and Broadcasting, and the Ministry of Cultural Affairs, with the status of State Minister to deliver his address.
4: মাননীয় প্রধানমন্ত্রী, উপস্থিত মন্ত্রী, এমপি, উপদেষ্টা, বিশেষ সহকারী এবং যারা অতিথি, সবাইকে আসসালামু আলাইকুম। আমরা সময় থেকে বেশ খানিকটা পিছিয়ে আছি, ঠিক সে অর্থে বক্তৃতা না, কয়েকটা ছোট ছোট কথা বলে শেষ করতে চাই। আর শুরুতে আমি এই জাদুঘর তৈরির পেছনে যারা নিরলসভাবে কাজ করেছেন, মানে আমি গতকাল গভীর রাতেও ফোন করেছি এর কর্মীদেরকে এবং জাদুঘরের ভারপ্রাপ্ত ডিজি তানজিমকে, এবং এখানে আমি মুস্তফা সরোয়ার ফারুকিকে দেখতে পাচ্ছি। এই জাদুঘর শুরু থেকে যে স্ট্রাকচারে দাঁড়িয়েছে সেটার পেছনে তারও খুবই লিডিং অবদান আছে, এবং এই কাজটা কতটা টায়ারিং, কতটা পরিশ্রম সাধ্য এবং কর্মীরা কি অকল্পনীয় রকম পরিশ্রম করেছে সেটা আমি অন্তত শেষের এই একটা অংশে এসে দেখতে পেরেছি। আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। খুব নিখুঁত জাদুঘর হয়ে গেছে সেটা বলছি না, এটা একটা ইভলভিং প্রজেক্ট, আমরা দেখতে থাকবো, নতুন নতুন ভাবনা আসবে। কারণ আমি দেখেছি, আমি যখন প্রতিবার গেছি নতুন কোনো একটা চিন্তা মাথায় হয়তো এসছে, এবং আমরা চেষ্টা করব যারা এটা দেখবেন প্রত্যেকে এটা ফিডব্যাকও দিতে থাকবেন, যাতে আমরা এই জাদুঘরটাকে আমাদের স্বপ্নের মতো করে সাজিয়ে তুলতে পারি। তো আমরা আসলে এখানে কী প্রদর্শন করতে চাইছি, এখানে আসলে দুটা বলা যায়। একটা হচ্ছে একজন মাফিয়া কীভাবে হয়ে উঠতে হয়। আমি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলি না, আমি রিপিটেডলি একটা কথা বলেছি, আমরা যদি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলি, টু সাম এক্সটেন্ট আমরা তাকে সম্মান করি। আই রিপিট, একজন মাফিয়াকে ফ্যাসিস্ট বলা মধ্যে খানিকটা সম্মান দেয়া হয়। ফ্যাসিস্টের একটা রাজনীতি আছে। শেখ হাসিনা স্পেশালি পোস্ট 2018 বিকেম অ্যান আচার মাফিয়া। টেক্সটবুক এক্সাম্পলের যে চেকলিস্টগুলো আছে মাফিয়া রেজিমের মিলে যায়। সো নিচতলায় আমরা দেখানোর চেষ্টা করেছি কিভাবে ওভার দ্য ইয়ার্স অপ্রেস করে, টর্চার করে মাফিয়া হয়ে ওঠা যায়। এবং একটা কথা খুব জরুরি, আমরা যেন এই ভুলটা যেন করে না ফেলি, কারণ এই লড়াইয়ের একজন গুরুত্বপূর্ণ পর্যবেক্ষক বা মনোযোগী পর্যবেক্ষক হিসাবে আমি বলবো, এই লড়াইটা শুধু জুলাইয়ে হয়নি, সে কারণে এই জাদুঘরের নিচতলায় কিভাবে ওভার দ্য ইয়ার্স তার বিরুদ্ধে ফাইট হয়েছে, কিভাবে বিভিন্ন রকম মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে লড়াই করেছেন, সেই ইতিহাসগুলো আমরা ধরে রাখার চেষ্টা করেছি। আবার এটাই পাল্টা কিভাবে একজন ডিক্টেটর হয়ে ওঠা যায় সেটাও কাউকে না কাউকে পথ দেখাতে পারে। পরবর্তীতে যখন জুলাইয়ের কথা আসলো, আমার 2021 বা 2022 সালের একটা বইয়ের কথা মাঝে মাঝে মনে পড়ে, হাউ টু স্ট্যান্ড আপ টু এ ডিক্টেটর, নোবেল লরিয়ার জার্নালিস্ট মারিয়া রেসার বই। তো মাঝে মাঝে মনে হয় যে আপনি আসলে ডিক্টেটর সম্ভবত দেখেন নাই, ডিক্টেটর কাকে বলে এবং তার বিরুদ্ধে কিভাবে ফাইট করতে হয়। একটু আগে যে গানটা, যেটা আমাদের জুলাইয়ের খুবই গুরুত্বপূর্ণ গান হয়ে উঠেছিল মুক্তির মন্দির সোপান তলে, ওখানে যে একটা বাক্য আছে, কত তরুণ অরুণ গেল অস্তাচলে, আমাদের অনেক তরুণ সূর্য অস্তাচলে চলে গেছে, তার মাধ্যমে একটা ডিক্টেটরের বিরুদ্ধে দাঁড়ানো গেছে এবং তাকে এখান থেকে পতন ঘটিয়ে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। তো অনেক ইতিহাস আছে এর পেছনে। আমি আশা করি এই জাদুঘর শুধু বাংলাদেশের জন্য না, পৃথিবীর জন্য, আবারও বলছি, একজন কিভাবে ডিক্টেটর হয়ে ওঠে, একজন মানুষ কিভাবে মাফিয়া হয়ে ওঠে, একজন সাইকোপ্যাথ, আমি আবারও বলছি, একজন সাইকোপ্যাথ কিভাবে মানুষকে টর্চার করতে পারেন, লিখে রাখতে পারেন, সেগুলো দারুণ সব নজির এখানে আছে, নজির পাওয়া গেছে। আর একই সাথে আমাদের বীরত্বের গাথা তো থাকবেই, এবং প্রায় আমি একটা কথা বলি, এটা বলেই শেষ করি, বাংলাদেশে আরেকটা জুলাই আপ্রাইজিং হোক আর চাই না, বাংলাদেশে আরেকজন আবু সাইদ ওয়াসিম মুগ্ধ তৈরি হোক চাই না, বাংলাদেশ একটা গণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে গড়ে উঠতে হবে আমরা এটা এক্সপেক্ট করি, এবং সেখানে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তন হবে, প্রতিটি সরকার যেই আসক না কেন জনগণের কল্যাণের জন্য কাজ করবে সেটা আমরা নিশ্চিত করতে চাই। এবং আমি নিশ্চিতভাবেই বলতে পারি এই জাদুঘর ভবিষ্যতের রাজনীতিবিদ সরকার সবার জন্যই একটা চমৎকার এক্সাম্পল তৈরি করবে, কেন এই ধরনের রেজিম হওয়া যাবে না। আবারও বলছি, আমাদের শেষ শহীদ হয়েছে কোনো গণতান্ত্রিক আন্দোলনে এটা যেন হয় ভবিষ্যতের বাংলাদেশে, শেষ গণ অভ্যুত্থান যেন এটাই হয় বাংলাদেশের ইতিহাসে। ধন্যবাদ।
1: মাননীয় উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
2: Thank you, Honorable Advisor, for your valuable remarks.
1: এবারে বক্তব্য প্রদান করবেন বিশেষ অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এমপি। আমি তাকে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি।
2: I now invite our special guest, the Honorable State Minister for Cultural Affairs, Mr. Ali Nawaz Mahmood Khayyam MP, to deliver his address.
5: Bismillahirrahmanirrahim. জনাব সভাপতি, মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, সম্মানিত মন্ত্রীবর্গ, বিদেশি কূটনৈতিক বৃন্দ, সকল সরকারি বেসরকারি পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আসলে এখানে আসলেই আমার মনটা খুব ভারী হয়ে যায়। আমার মনে হয় সমস্ত আকাশ জুড়ে একটা ঘন কালো অন্ধকার যেন নেমে আসছে। গোটা বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে বা মাফিয়াদের বিরুদ্ধে যে লড়াই হয়েছে, দীর্ঘদিনের যে লড়াই, সেই লড়াই, তার ভেতর দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে একটা জন আকাঙ্ক্ষা সূচিত হয়েছে। আমরা জানি 1952 সাল, 62 সাল, 68, 69 সালের গণ আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং এরশাদ বিরোধী আন্দোলনের সঙ্গে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদের আত্মা একসঙ্গে মিলিত হয়ে বাংলাদেশে যেন নতুন করে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমার মনে হয় যে এই সকল শহীদরা মিলে এক সুরে কণ্ঠ মিলিয়ে গাইছে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হল বলিদান, লেখা আছে অশ্রু জলে। বন্ধুগণ, আমাদের যে আকাঙ্ক্ষা সূচিত হয়েছে সকল শহীদদের যে আত্মত্যাগের ভেতর দিয়ে, দীর্ঘদিনের লড়াইয়ের ভেতর দিয়ে আজকে বাংলাদেশের সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারিক রহমানের নেতৃত্বে বাংলাদেশে সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে, সেই আকাঙ্ক্ষাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। আমাদের দায়িত্ব হবে সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে গত 55 বছরের যে যন্ত্রণা, গত 55 বছরের যে আমাদের কষ্ট, সেই কষ্টকে আজকে ধারণ করে আজকে মানুষের জন্য একটা কল্যাণমুখী, কল্যাণকর, উদার, গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের গড়ে তুলতে হবে। আমি খুব অনুরোধ করব দেশে যারা আছেন, 55 বছর পর যে সমস্ত রাজনৈতিক দল আছে সকলের কাছে আমার বিনীত আবেদন, আজকে যে সরকার জনাব তারিক রহমানের নেতৃত্বে সবেমাত্র কাজ শুরু করেছে, আসুন একবার অন্তত আমরা একসঙ্গে আমাদের সকলের হাত একসঙ্গে রেখে আমরা বাংলাদেশকে বিনির্মাণ করি আমাদের এই দেশের সকল মানুষের জন্য। মানুষের সেই আবেগ অনুভূতিকে আমরা বোঝার চেষ্টা করি, এই দেশের মানুষকে একটা মুক্তির দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সবাই একত্রিত হই, দল মত নির্বিশেষে সমস্ত মানুষ মিলে আমরা এই বাংলাদেশে একটা রেইনবো সোসাইটি গড়ে তুলি, একটা রাষ্ট্র কাঠামো গড়ে তুলি, যে রাষ্ট্র কাঠামোর ভেতর দিয়ে সমস্ত জাতি গোষ্ঠী সমস্ত সম্প্রদায়ের মানুষ একসঙ্গে এই বাংলাদেশে মিলেমিশে আগামী দিনে বসবাস করতে পারবে। আমাদের নতুন প্রজন্ম যেন আমাদের কাছে যে যে আহ্বান রেখে গেছে সেই আহ্বান যেন আমরা বাস্তবায়ন করি সকলে একযোগে মিলে, অকারণে বিরোধিতা বা অকারণে আমরা কোনো সংকট তৈরি না করে আসুন মানুষ তার মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করি এবং শহীদদের সেই আবেগ, সেই শহীদদের যে আত্মত্যাগ সেই আত্মত্যাগকে ধারণ করে আমরা আগামী দিনে একটি চমৎকার কল্যাণকর রাষ্ট্র গড়ে তুলি, তাহলেই আমাদের শহীদদের আত্মা শান্তি পাবে। আপনাদের সকলকে ধন্যবাদ।
1: মাননীয় প্রতিমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
2: থ্যাংক ইউ অনারেবল স্টেট মিনিস্টার ফর ইয়োর ভ্যালুয়েবল রিমার্কস।
1: এবারে সভাপতির বক্তব্য, সভাপতির বক্তব্য প্রদান করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী এমপি। সভাপতি মহোদয়কে তার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি।
2: The chair's address will now be delivered by the Honorable Minister for Cultural Affairs, Mr. Nitai Rai Chaudhary MP. I respectfully invite the Honorable Chair to address the gathering.
6: Ajker ei July Ganobhutan Chiti Jadughar Udbodhoni Onushthane Sammanito Mananiyo Pradhan Mantri Ganoprojatantri Bangladesh Sarkarer মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি এখানে উপস্থিত আছেন। আমাদের এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা জনাব অধ্যাপক ডক্টর ইউনুস, বিশ্ববিখ্যাত বরেণ্য অর্থনীতিবিদ এবং নোবেল বিজয়ী, আমাদের দেশের এবং আমাদের জাতির গর্ব অফিসার মোহাম্মদ ইউনুস এখানে উপস্থিত রয়েছেন, মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, বিদেশি রাষ্ট্রদূতবৃন্দ এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, এছাড়াও উপস্থিত রয়েছেন বরেণ্য সুধীমণ্ডলী, জুলাই গণ অভ্যুত্থানের আহত এবং নিহত পরিবারের শহীদ পরিবারের সংগ্রামী সদস্যগণ, আহত ব্যক্তিবর্গ, প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটা সময়ে এই অনুষ্ঠান আয়োজন করেছি যে দীর্ঘ প্রায় 20-21 বছর যাবৎ স্বৈরাচার বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী, গণতান্ত্রিক সংগ্রাম এবং তার সেই সংগ্রামে চূড়ান্ত পর্যায়ে এসে জুলাই গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে যে সমস্ত বীর শহীদরা নিহত হয়েছেন, যে সমস্ত বীর ভাইরা আহত হয়েছেন, ভাই বোনেরা আহত হয়েছেন, তাদের সবার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি শুধু এইটুকু বলতে চাই, এই জুলাই গণঅভ্যুত্থানের যে গভীরতা, যে তাৎপর্য এবং যে ব্যাপকতা, এইটা যদি আমরা বিশ্লেষণ করে দেখি তাহলে দেখতে পাবো যে কিভাবে একটি রাষ্ট্র গণতন্ত্রের নাম করে দেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে কুক্ষিগত করে পরিচালিত বিচার ব্যবস্থায় পরিচালিত প্রশাসন দিয়ে একটা দেশের জনগণের উপরে কিভাবে নিপীড়ন নির্যাতন এবং হত্যাযজ্ঞ চালাতে পারে, তারই ফলশ্রুতি হচ্ছে আজ এই জুলাই গণঅভ্যুত্থান। এবং সেই গণঅভ্যুত্থানের স্মৃতিকে অম্লান করে রাখার জন্যে, চিরদিন মানুষের মনে সেটাকে ধরে রাখার জন্যে আমরা এই স্মৃতি জাদুঘরের মানে তৈরি করেছি। অন্তর্বর্তীকালীন সময় থেকে আমরা সেটাকে ডেভেলপ করে আইন আইন পরিবর্তন মানে আইন সিদ্ধ করে এখন আমরা আজকে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, তিনি আজকে এই জাদুঘর মানে উদ্বোধন করলেন। আমি আর একটা নাম বলতে ভুলে গেছি, এখানে সেই ফটো সাংবাদিক আছেন আমাদের প্রিয়, সবারই প্রিয়, সেই আমাদের দেশ এবং জাতির আর একজন ভবিষ্যৎ জায়মা রহমান, এখানে আমাদের সামনে ব্যারিস্টার জায়মা রহমান তিনি উপস্থিত আছেন। আমরা সবার প্রতি শ্রদ্ধা জানাই। সংগ্রামী বন্ধুগণ, আমি শুধু এইটুকু বলতে চাই যে কোনো ত্যাগ কোনো সংগ্রাম কোনো দিন বৃথা যায় না। ইতিহাস কোনো দিন মানে মিথ্যা হয় না, ইতিহাস তার নিজস্ব গতিতে প্রবাহমান থাকে। সেই সেই যে দুনিয়া কাঁপানো 20 দিন, যেটা সেই সমস্ত সংগ্রামের কালমিনেশন এসে সেই 15 জুলাই থেকে 5 আগস্ট, এই 20 দিনে কি করে একটি ফ্যাসিবাদী শক্তির পতন হতে পারে, কি করে এই 20 দিনের মধ্যে সমস্ত সেই সাজানো মানে সাজানোতার সমস্ত মানে সাম্রাজ্য তাসের ঘরের মতো খান খান করে ভেঙে যেতে পারে। এই জুলাই গণঅভ্যুত্থান হচ্ছে সেই ঘটনা। আমরা তাদের এই স্মৃতিকে রক্ষা করার জন্যে এই জাদুঘরে আমরা নিয়মিত গবেষণা করব। এখানে আমরা এখানে মানে নতুন প্রজন্মকে তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী, স্বপ্ন আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা একটা নতুন গণতান্ত্রিক মানে কল্যাণ রাষ্ট্র মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়ন করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা নিরলসভাবে কাজ করে আমরা এই পৃথিবীতে এই ঘন ঘন যে অন্ধকার যুগের অবসান ঘটিয়ে যে নতুন রেনেসাঁর উদ্ভব হয়েছে এই বাংলাদেশে, তাকে আমরা চিরজাগরুক রাখব। এই প্রতিজ্ঞা প্রতিশ্রুতি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।
1: সভাপতি মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
2: থ্যাংক ইউ দি অনারেবল চেয়ার।
1: এখন বক্তব্য রাখবেন আমাদের আজকের অনুষ্ঠানের মহান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
2: Ladies and gentlemen, I kindly request former chief advisor to the government of the People's Republic of Bangladesh, Dr. Mohammad Yunus, to address the audience.
7: Assalamu alaikum. Mananiyo Pradhan Mantri, Ustit Sudhibendo, Ajker Onushtan, Bishesh, ঐতিহাসিক গুরুত্ব বহন করে। ওই গুরুত্বটা আমি শুধু স্মরণ করিয়ে দিতে চাই। পৃথিবীর নানা দেশে নানা জাদুঘর আছে, তারা অতীতের অনেক জিনিস সংগ্রহ করে, বিশেষ বিশেষ জিনিস রাখে জাতির সামনে তুলে ধরার জন্য। এই জাদুঘরটি ভিন্ন, এইটি বিষয় আকর্ষণ করছে। এটা অতীতের কিছু সংগ্রহ নাই এখানে, এখানে একেবারে টাটকা নতুন যা ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে সেগুলো সংগ্রহ করা হয়েছে। এরকম জাদুঘর আছে কিনা জানি না, কিন্তু আমাদের সুযোগ হলো, ঘটনা ঘটছে, সেই ঘটনার প্রতিটি নমুনা, প্রতিটি ইতিহাস আমরা তাৎক্ষণিকভাবে সংগ্রহ করতে পেরেছি এবং স্মৃতি জাদুঘরে নিয়ে এসেছি। এটা আমাদের ইতিহাসের একটা নতুন পর্যায় সৃষ্টি করেছে, অতীত এবং ভবিষ্যৎ এই দুটোর মাঝামাঝিতে এই জাদুঘর। এই জাদুঘর তাৎক্ষণিকভাবে অতীতকে ধারণ করেছে, কিন্তু ভবিষ্যৎ রচনা করেছে। আমরা কারা, কি চাই, আমাদের মনে কি ছিল, এ বালক আনাস কি আবেগের কারণে, তার ভিতরে কি তাড়না ছিল, সেই চিঠি তাৎক্ষণিকভাবে লিখে গেছে, এটা কোনো পরিকল্পনা করে সে লেখে নাই। মা তাকে বাধা দিচ্ছিল, বাবা তাকে বাধা দিচ্ছিল মিছিলে না যাওয়ার জন্য, সে বসে থাকতে পারে নাই, কেন পারে নাই সেটাও লিখেছে। এটা ব্যাখ্যা দিয়ে এক পৃষ্ঠার একটা চিঠি সুন্দর হাতের লেখা রেখে চলে গেছে। আমাদের সমস্ত তরুণ যেন এই চিঠির লেখক হয়। আমরা গেলাম, আমরা নতুন বাংলাদেশ করতে চলে গেলাম। এই হলো এই জাদুঘরের বৈশিষ্ট্য। এখান থেকে নতুন যাত্রাপথ রচনা হবে, আমরা পথ হারিয়ে ফেললে এখানে এসে পথ খুঁজে নেব। আমরা যদি আমাদের চিন্তায় কোনো গাফিলতি আসে, আমরা এখানে তার ঠিকানা বার করব। আমরা নতুন সূত্রে আবার যাত্রাপথ শুরু করব। এটা এমন এক জাদুঘর যে বাংলাদেশের যত তরুণ তরুণী, যত নাগরিক আছেন, সবাইকে যেন একবার দেখার সুযোগ হয়, এবং প্রতিদিন দলে দলে আসবে, দেখবে, নিজের মনের কথা লিখে রাখবে, লিখে জমা দিয়ে যাবে এখানে। তার মনে কি আবেগ এসছে, তার ভবিষ্যৎ কি চিন্তা করে, সেটা লিপিবদ্ধ করে যাবে, এবং এটা সারা চত্বরে গম গম করবে। যেই কবরগুলো সাজানো আছে, যদিও সে প্রকৃত কবর নয়, কিন্তু তার প্রত্যেকের কবরের সঙ্গে একটা নাম থাকবে, সেই নামটা খুঁজে ইতিহাস বার করবে। এখানে ইতিহাসগুলো থাকবে যে কেন, কিভাবে মারা গিয়েছিল, কোথায় মারা গিয়েছিল, তার ইতিহাসটা কি। এগুলো আমাদেরই বন্ধু বান্ধব, আমাদেরই ছেলে মেয়ে, আমাদেরই পাড়া প্রতিবেশী। এটা কোনো বিশেষ বিশেষ ধরনের রাজনৈতিক কর্মী নন তারা, তারা একেবারে সাধারণ ঘরের সাধারণ ছেলে মেয়ে যা রাজপথে নেমে তারা চেয়েছিল যে এই বাংলাদেশ আর চলবে না, আমরা নতুন বাংলাদেশ গড়ব, এটাই ছিল তাদের আশা। আমরা আশা করব সারা বাংলাদেশের সকল জায়গা থেকে স্কুলের কলেজের ছেলে মেয়েরা আসবে, একটা দিন এখানে কাটাবে এবং তাদের নিজেদের মনের কথা লিখে যাবে যে আমি কি চাই, আমার কি চাহিদা, আমি কি কাজে নিয়োজিত হচ্ছি, নিজেকে নিয়োজিত করছি, সেটা জানিয়ে যাব। এটা সারা দেশের সকল সংস্কৃতির একটা পীঠভূমি হবে, গান বাজনা বাক্য প্রতিকৃতি আর্ট সব কিছু এখানে দলে দলে ছেলে মেয়েরা আসবে, লিখে যাবে, দেখাবে, মনের কথা লিখে যাবে। কাজে এটা হলো সেই কেন্দ্রবিন্দু, এটা আমাদের ইতিহাসের আতুরঘরের দৃশ্য। এখান থেকে আমরা যে নারীর সূত্র রেখে যাব সবার কাছে, এই সূত্র যেন আচ্ছিন্ন না হয়, আমরা এই সূত্রে গঠিত হই, সমাজের সমস্ত চিন্তা ভাবনা এর মধ্যে আসে। যারা এই জাদুঘরের পরিকল্পনা করেছে, যারা এটা বহু কষ্ট করে প্রতিটি জিনিস আজকে আমরা কয়েক মিনিটের মধ্যে দেখে আসলাম, কিন্তু এটি প্রতিটি জিনিস সংগ্রহ করতে বহু সময় লেগেছে, বহু কষ্ট হয়েছে। কোন জিনিসটা পাওয়া যাচ্ছিল না, সেটা কিভাবে সংগ্রহ করতে হবে, এটা নিয়ে বহু ধরনের চেষ্টা চালানো হয়েছে যাতে শেষ পর্যন্ত সেটা আমরা সংগ্রহ করে এখানে রাখতে পারি, সবার সামনে দেখাতে পারি। কাজে ওই নারীর সত্যটা এখানে স্থাপন করা হলো, যাতে সারা বাংলাদেশ নতুন ভঙ্গিতে নতুন দৃষ্টিতে সামনে এগিয়ে যাবে এবং আত্মমর্যাদা নিয়ে সাহস নিয়ে আমরা আমাদের বাংলাদেশ গড়ে তুলব। যারা এই জাদুঘরের পেছনে পরিশ্রম করেছে, এটাকে তৈরি করেছে, তাদের প্রতি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা অবশেষে এই জাদুঘর উদ্বোধন হলো, আমরা আশা করব যে যে দেশের ছেলে মেয়ে, যে দেশের সকল নাগরিক একবার হলো আসবে, সপরিবারে আসবে, নিজে আসবে, বন্ধুবান্ধব নিয়ে আসবে এবং কিছু সময় কাটানো এবং চিন্তা করার জন্য, শুধু দিকে দেখে গেলাম হইচই করে সেটা না, বসে একটু চিন্তা করা, কেন এটা হলো, কিভাবে হলো, এটা কি আরো হবে নাকি এখানেই স্বার্থমাপ্তি করবো আমরা, এটা চিন্তা ভাবনাটা করে যাওয়া। তো আমরা আজকে অবশেষে উদ্বোধন করতে পারলাম, সেটার জন্য যারা আজকের উদ্বোধনের জন্য কাজ করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে অশেষ ধন্যবাদ।
1: মাননীয় অতিথি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
2: Thank you, former chief advisor.
1: সম্মানিত সুধীমণ্ডলী, এখন আমরা উপনীত হয়েছি আজকের অনুষ্ঠানের সর্বাপেক্ষা প্রতীক্ষিত পর্বে। প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি।
2: Distinguished guests, we have now come to the most awaited moment of today's ceremony. The address of the chief guest will be delivered now.
8: Bismillahir Rahmanir Rahim. July গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, জাতীয় সংসদের সদস্যবৃন্দ, মেম্বার্স অব দি ডিপ্লোম্যাটিক কোর, জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আহত জুলাই যোদ্ধা এবং আন্দোলনে অংশগ্রহণকারী বীর জনতা এবং বিখ্যাত ফটোগ্রাফার জনাব শহীদুল আলম, বিভিন্ন রাজনৈতিক দলের উপস্থিত নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, উপস্থিত শিল্পী এবং সংস্কৃতিবৃন্দ এবং উপস্থিত সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম।

0: Bismillahirrahmanirrahim. Honorable Chair of the Inauguration Ceremony of the July Mass Uprising Memorial Museum, Honorable Member of the Cabinet and Advisors, Honorable Members of the Parliament, Honorable Members of the Diplomatic Corps, respected members of the families of the martyrs of the July Mass Uprising, injured July fighters and the brave students and people who participated in the movement, Mr. Shahidul Alam, leaders of the various political parties, distinguished educationalists, researchers, writers, artists, and cultural personalities, and distinguished guests, Assalamu alaikum.
1: Ajker ei din ki Bangladesher ganatantrer itihashe obosshoi arekti jugantokari milestone. Dirgho der dashoker beshi shomoy dhore fascistade birodhi andolone hajar hajar manush gum opohoroner shikar hoyechilen.
0: Today marks yet another landmark in the democratic history of Bangladesh. For more than 1.5 decades, thousands of people became victims of enforced disappearances, extrajudicial killings, and abductions during the movement against fascism.
1: Bochorer por bochor ghor bari chhara hoyechilen. Shudhumatro July August obbuthanei shohid hoyechilen hajaro chhatro, janota, nari o shishu. Ahoto hoyechilen kompokkhe 30,000 manush.
0: Millions of people endured repression, persecution, and false cases, forcing them to remain away from their homes for years. During the July-August mass uprising alone, thousands of students, ordinary citizens, women, and children embraced martyrdom. At least 3,000 people, 30,000 people were injured as well. I pay my deepest tribute to all the martyrs of the anti-fascist movement.
1: বিরোধী আন্দোলনে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই, হতাহত পরিবারের প্রতি জানাই গভীর সহানুভূতি এবং সমবেদনা।
0: I also extend my profound sympathy and condolences to the families of the martyrs as well.
1: উপস্থিতবৃন্দ, জুলাই আগস্টের অভ্যুত্থান ঠেকাতে ফ্যাসিস্ট চক্র হেলিকপ্টার থেকে গুলি করেও গণতান্ত্রিক জনগণকে হত্যা করেছিল। পরাজিত, পতিত, বিতাড়িত ফ্যাসিস্টদের এমন নৃশংসতা, এমন বর্বরতা সভ্য জগতে বিরল।
0: To suppress the July-August mass uprising, the fascist regime even opened fire from helicopters, killing democracy-loving citizens. Such brutality and barbarity by the defeated and ousted fascist forces are rare in the civilized world.
1: ফ্যাসিবাদী শাসনামলে গুম খুন অপহরণকে স্বাভাবিক নিয়মে পরিণত করে ফেলা হয়েছিল। দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে চলা এই নৃশংসতা শুধুমাত্র স্বাধীনতা পরবর্তী তৎকালীন সরকারের 3.5 বছরের দুঃশাসনের সঙ্গেই তুলনা চলে।
0: During the fascist regime, enforced disappearances, killings, and extrajudicial killings had become routine. The atrocities committed over more than 1.5 decades can only be compared with the 3.5 years of misrule by the post-independence Awami League government.
1: আজকের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরীদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ।
0: In this context, today's historic July Mass Uprising Memorial Museum will present to future generations the courageous history of our forefathers' sacrifices. At the same time, it will expose before them the true face of the ousted fascists.
1: এই স্মৃতি জাদুঘর আমাদের জনগণের সংগ্রাম, আত্মত্যাগ, বেদনা, সাহস ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে জাতীয় স্মৃতিতে স্থায়ীভাবে ধারণ করার এক ঐতিহাসিক উদ্যোগ।
0: The Memorial Museum is a historic initiative to permanently preserve in our national memory the struggle, sacrifice, pain, courage, and democratic aspirations of our people.
1: আমি আশা করি এই জাদুঘর শুধুমাত্র 2024 সালের নিঃশংস ঘটনার স্মারক হবে না। এই জাদুঘর বাংলাদেশের মানুষের সামগ্রিক গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের সম্পর্ক তুলে ধরবে। শুধুমাত্র জুলাই গণ অভ্যুত্থানই নয়, এখানে বাংলাদেশের প্রতি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের ইতিহাসও

0: rather it will illustrate the connection between the July mass uprising and the broader democratic journey of the people of Bangladesh over the years. It is essential that this museum preserve not only the history of the July mass uprising, but also the history of every democratic movement and struggle in Bangladesh.
1: ইতিহাস সাক্ষী, বিতাড়িত ফ্যাসিবাদী চক্র কখনোই দেশে গণতান্ত্রিক শাসনকে মেনে নিতে পারে নাই। এদেরই পূর্বসূরিগণ 1975 সালে সংবিধান পরিবর্তন করে দেশে গণতন্ত্রের কবর রচনা করেছিল।
0: History bears witness that the ousted fascist forces have never accepted democratic governance in the country. Their predecessors buried democracy by attending and amending the constitution in 1975. Later, the proclaimer of Bangladesh's independence, Shahid President Zia Rahman, upon assuming the responsibility of governing the state, restored multi-party democracy in the country.
1: পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে দেশে পুনরায় বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন। এইসব ইতিহাস জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে সংরক্ষণ করা হলে ভবিষ্যৎ প্রজন্ম অবশ্যই উপকৃত হবে।
0: ইফ দিস হিস্ট্রি ইজ প্রিজার্ভড ইন দ্য জুলাই মাস আপরাইজিং মেমোরিয়াল মিউজিয়াম, ফিউচার জেনারেশনস উইল আনডাউটেবলি বেনিফিট ফ্রম ইট।
1: আমি আশা করি এই জাদুঘরে জুলাই আগস্টের রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের শহীদদের পরিচয় ও জীবন কথা, আহতদের সাক্ষ্য, গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী বীর ছাত্র জনতার প্রত্যক্ষ অভিজ্ঞতা, আলোকচিত্র, ভিডিও চিত্র, সংবাদ প্রতিবেদন, পোস্টার, দেওয়াল লিখন, গ্রাফিতি, কার্টুন, কবিতা, গান, নাটক, চিত্রকর্ম, ব্যক্তিগত স্মারক এবং ডিজিটাল উপাদান ও সংরক্ষিত থাকবে।
0: I hope this museum will preserve the identities and life stories of the martyrs of the July-August mass uprising, the testaments of the injured, the first-hand experiences of the brave students and citizens who participated in the uprising, their photographs, video footages, news reports, posters, wall writings, graffiti, poems, songs, dramas, works of art, all the creative work, personal, memorial and digital archives as well.
1: যারা এই জাদুঘরে নিজেদের ব্যক্তিগত স্মারক, দলিল, আলোকচিত্র, শিল্পকর্ম জাদুঘরের জন্য প্রদান করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
0: I extend my sincere gratitude to all those who have donated their personal experiences, documents, photographs and works of art to enrich this museum.
1: উপস্থিত শ্রোতৃবৃন্দ, আমি বিশ্বাস করি অসম্পূর্ণ, অতিরঞ্জন বা উদ্দেশ্য প্রণোদিত বয়ান ইতিহাসকে শক্তিশালী করে না।
0: Distinguished guests, I firmly believe that incomplete, distorted or motivated narratives do not strengthen history.
1: বরং তা ইতিহাসের বিশ্বাসযোগ্যতাকে দুর্বল করে এবং ভবিষ্যৎ বিভেদের কারণ হয়ে দাঁড়ায়।
0: Rather, they undermine its credibility and become a source of division for future generations.
1: সুতরাং প্রতিটি বিষয়ে যথাসম্ভব সত্যতা নিশ্চিত থাকা প্রয়োজন। একই সঙ্গে জাদুঘরে রাখা বিষয়বলি সম্পর্কে বাংলার পাশাপাশি ইংরেজি এবং অন্যান্য ভাষাও উপস্থাপিত হলে বিশ্বের ভিন দেশে মানুষ, ভিন্ন ভাষী মানুষ বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস সম্পর্কে জানতে সুবিধা হবে।
0: Therefore, every effort must be made to ensure the highest possible degree of historical accuracy. At the same time, if the exhibits and information displayed in this museum are presented not only in Bangla, but also in English and other languages, people from around the world will be able to learn about the history of Bangladesh's true democratic struggle.
1: উপস্থিত শহীদ পরিবারের শোকাহত সদস্যবৃন্দ, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা হতাহত হয়েছেন, পর্যায়ক্রমে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। সরকার মনে করে আইনের শাসন নিশ্চিত করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি।
0: Distinguished members of beloved families of the martyrs, those who lost their lives in the anti-fascist movement will receive justice. This will not be an act of vengeance. Justice will be delivered through the due process of law, fairly

0: partially and credibly.
1: বিগত 17 বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের নামে তাদের এলাকায় যে কোনো একটি প্রতিষ্ঠানের নামকরণ করা হবে ইনশাআল্লাহ।
0: For everyone who has sacrificed their lives and were subjected to enforced disappearances, the government has decided that in their own name, in the local areas, many institutions will be named after them.
1: উপস্থিত শ্রোতৃবৃন্দ, দেশের গণতান্ত্রিক জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না।
0: Distinguished guests, the democracy-loving people of Bangladesh expect that this museum will not become a platform for establishing the exclusive political narrative of any single party, group or individual.
1: কারণ 2024 সালের গণ অভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতান্ত্রিকমী জনগণ।
0: Because the 2024 mass uprising did not belong to any one individual, group or political party. The true heroes of this uprising were the democracy-loving people of Bangladesh.
1: আমি প্রায়শই একটি কথা বলি, 1971 সালের মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, আর 2024 সালের গণ অভ্যুত্থান ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার।
0: I often say that the Liberation War of 1971 was fought to achieve independence, whereas the mass uprising of 2024 was fought to protect the independence of the country and its people.
1: জনগণ যেমন মুক্তিযোদ্ধাদেরকে ভোলেননি, একইভাবে 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষায় শহীদদেরকেও জনগণ কখনোই ভুলবে না।
0: Just as the people have never forgotten the freedom fighters of 1971, they will never forget all the martyrs who sacrificed their lives in 2024 to safeguard the freedom of our nation and our people.
1: সম্মানিত উপস্থিতবৃন্দ, জুলাই গণ অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদেরকে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি গুরুতর আহত জুলাই যোদ্ধাদেরকে যথা নিয়মে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক, রাশিয়া সহ বিভিন্ন দেশে চিকিৎসা করানো হচ্ছে।
0: Distinguished guests, the injured July fighters are receiving free medical treatment at government hospitals. In addition, those who sustained critical injuries are being sent for advanced medical treatment to countries including Thailand, Singapore, Turkey and Russia.
1: বর্তমানে 50 জন জুলাই যোদ্ধা বিদেশে চিকিৎসাধীন রয়েছেন। গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের মধ্যে 13,000-এরও বেশি জুলাই যোদ্ধাকে তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে শ্রেণীভিত্তিক মাসিক সম্মানী ভাতা প্রদান করা হচ্ছে।
0: At present, 50 July fighters are undergoing treatment abroad. Among the officially gazetted July fighters, more than 13,000 are receiving monthly honorarium according to their respective categories directly into their own bank accounts.
1: ফ্যাসিবাদের বিরোধী আন্দোলনে হতাহতদের রাষ্ট্রীয় উদ্যোগে সহায়তা করার ব্যাপারে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক।
0: The present government remains deeply committed to extending state support to those who suffered in the anti-fascist movement.
1: আর্থিক সহায়তার পাশাপাশি বর্তমান সরকার শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার কাজও শুরু করেছে। এরই অংশ হিসেবে দেশ পুনর্গঠনের লক্ষ্যে 31 দফা নির্বাচনী ইশতেহারের পাশাপাশি জাতীয় সংসদের সাউথ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে।
0: Alongside providing financial assistance, the present government has also begun the work of building the Bangladesh envisioned by our martyrs. As part of the national reconstruction effort, implementation has commenced in phases of both the 31-point election manifesto and the July Charter, which was signed at the South Plaza of the National Parliament.
1: একই সঙ্গে গণভোটের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সংসদে গঠিত সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটিও কাজ শুরু করেছে।
0: At the same time, the Special Committee on Constitutional Amendment formed in the National Parliament has also begun its work to fulfill the aspirations. aspirations of the people.
1: দেশ পুনর্গঠনের মাধ্যমে একটি স্বনির্ভর, সমৃদ্ধ, নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে চাই ইনশাআল্লাহ।
0: Through national reconstructions, we will inshallah build a self-reliant, progressive, prosperous, secure and democratic Bangladesh, the Bangladesh for which the martyrs laid down their lives.
1: উপস্থিত শ্রোতৃবৃন্দ, আমি আজ এই অনুষ্ঠানে একটি বিষয় জনগণের দৃষ্টি আকর্ষণ করতে চাই।
0: Distinguished guest, today I would like to draw the attention of the people to one important issue.
1: ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুক্ষণের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের।
0: ইন আওয়ার বাংলাদেশ নাও ফ্রি ফ্রম ফ্যাসিজম, some are attempting to manufacture unnecessary issues and create instability in the country. I urge them to reflect on whether by creating such situations they are unknowingly paving the way for the resurgence of the defeated, ousted and fugitive autocratic regime.
1: Porisheshe July gona obbuthan Sriti Jadugar protishthar shonge songshlishto sthapati itihashbid gobeshok jadugar bisheshoggo শিল্পী, সংগ্রাহক, কারিগর, কর্মকর্তা, কর্মচারী এবং সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই।
0: ইন কনক্লুশন, আই এক্সটেন্ড মাই হার্টেস্ট থ্যাঙ্কস টু দ্য আর্কিটেক্টস, হিস্টোরিয়ান্স, রিসার্চার্স, মিউজিয়াম এক্সপার্টস, আর্টিস্ট, কালেক্টার্স, টেকনিশিয়ান্স, অফিসিয়ালস, স্টাফ মেম্বার্স অ্যান্ড অল আদার্স অ্যাসোসিয়েটেড উইথ দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য জুলাই মাস আপরাইজিং মেমোরিয়াল মিউজিয়াম।
1: আজকের এই দিনে আমি আরও ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে, গণতন্ত্র এবং জনগণের পক্ষে অবস্থান গ্রহণের জন্য।
0: ইন টুডে আই এক্সপ্রেস মাই ডিপেস্ট থ্যাঙ্কস টু অল দ্য আর্মড ফোর্সেস ফর দেয়ার ভাইটাল রোল অ্যান্ড স্ট্যান্ডিং বাই দ্য সাইড অফ দ্য পিপল ডিউরিং দ্য ফ্যাসিস্ট রুল। থ্যাংক ইউ।
1: এই বাংলাদেশ আর কখনোই তাবিদারী রাষ্ট্রে পরিণত হবে না ইনশাআল্লাহ। এই প্রত্যাশায় জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সকলকে আন্তরিক ধন্যবাদ।
0: Never again shall Bangladesh become a subservient state any further. With this hope and conviction, I hereby declare the July Mass Uprising Memorial Museum officially inaugurated. Thank you all. Allah Hafiz.
2: মাননীয় প্রধানমন্ত্রীকে তার মূল্যবান বক্তব্যের জন্য এবং জুলাই জাদুঘরের শুভ উদ্বোধন ঘোষণার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
3: We express our sincere gratitude to the honorable prime minister for his valuable address and inaugurating today's program.
2: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক শিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জনাব মাহাদি আমিনকে তার প্রাঞ্জল অনুবাদের জন্য।
3: Thank you for English translation, Dr. Mahathir Amin, advisor to the Prime Minister, official spokesperson for the Prime Minister's Office, Ministry of Education, Ministry of Expatriates, Welfare and Overseas Employment and Ministry of Labor and Employment.
2: এবারে রয়েছে আমাদের সাংস্কৃতিক পর্ব, প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। আপনাদেরকে বসে উপভোগ করার জন্য অনুরোধ করছি।
3: Distinguished guests, a documentary film on the July Mass Uprising titled 16 years that will forever haunt us will now be screened. The running time is 10 minutes.
2: সম্মানিত শ্রোতা মণ্ডলী, এখন প্রদর্শিত হবে জুলাই গণ অভ্যুত্থানের উপরে নির্মিত প্রামাণ্যচিত্র 16 ইয়ার্স দ্যাট উইল ফর ওভার হন্ট আস। প্রামাণ্যচিত্রটির স্থিতি 10 মিনিট।
4: আমরা সকলকে বন্ধু হিসাবে দেখতে চাই, কিন্তু কেউ যদি আমাদের বন্ধুর বেশে প্রভু হতে চায় সেটা আমরা কখনো মেনে নেব না। মানতে দিব না, কারো প্রভুত্ব বাংলাদেশের জনগণ স্বীকার করবে না।

নদী, আমাদের কাছে নদী মানে একটা বিশাল বড় কবরস্থান। মানুষ নদীতে ঘুরতে যায়, আমরা নদীতে যাইতে পারি না, আমরা নদীর দিকে তাকাইতে পারি না। নদীর ঢেউ দেখলেই মনে হয় এই নদীর কোথাও আমার ভাইকে কি ওরা ফেলে রেখে গেছে কিনা।

0: দে।
1: অনেকবার আসছি, অনেক মাঝে ধরে ধরে জিজ্ঞেস করতাম নৌকা নিয়ে এসে যদি পুরাতন হয়। ভাই এরকম কখনো দেখছেন যে ব্যাগ ধরে নিয়ে আসছে বা এরকম মানুষকে মেরে ফেলতে দেখছেন বা হাতে বাধা চোখ বাধা এরকম মানুষদেরকে ব্রিজ থেকে ফেলতে দেখছেন বা কোনো নৌকা দিয়ে এনে ফেলতে দেখছেন?
2: আমার বাবা 2013 সালে 2 ডিসেম্বর শেষবার যখন বাসায় এসেছিল, আমার বাবা আমার বাসায় এসে মানে সবাইকে দেখতে যাচ্ছিল, সবার সাথে দেখা সাক্ষাৎ করেছে এবং আমাকে কোলে নিয়ে জড়িয়ে ধরে রেখেছিল। আমি মনে করি যে আমার বাবা যদি এবার ফেরত আসে, ফিরে আসে, আমি আসলে আমার বাবাকে ওভাবে মানে জড়িয়ে ধরে থাকবো যাতে শেখ হাসিনার মতন কোনো ফ্যাসিস্ট সরকার কেন মানে পৃথিবীর মানে কোন শক্তি যাতে হচ্ছে গিয়ে মানে বাবাকে নিয়ে যেতে না পারে, বাবাকে গুম করে ফেলতে না পারে আমাদের সামনে থেকে।
3: একটা সময় শুনতে পাই যাদের গুম করা হয়েছিল তাদের এত পরিমাণ টর্চার করা হয় যে ওরা পাগল হয়ে যায়, তখন নাকি ওদেরকে জায়গায় জায়গায় ফেলে রেখে আসতো।
2: ওকে টুকি কিছু হলে কাছে যায় বা ওই যে পাগল টাগল শুয়ে থাকে মাইকের সামনে আমি বলেছিলাম যে হচ্ছে আমার বাবাকে যেহেতু গুম করে দিয়েছেন তাহলে আপনার যদি হদিস না দেন আপনারা আমাকেও গুম করে দিন, আমাকে গুম করে নিয়ে ওই জায়গাটাতে রেখে আসুন যেখানে আমার বাবাকে রেখে এসেছেন, যে আমি যেন চোখ দিয়ে আমার বাবাকে দেখতে পারি, আমি যেন ছুঁয়ে দেখতে পারি।
0: এরকম অভিযোগ অনেকে অনেক কিছু দেয় কিন্তু তার কোনো প্রমাণ দিতে পারেনি, কোনো নাম দিতে পারে না, কোনো কিছুই দিতে পারে না। এবং অনেক সময় দেখা যায় বলা হচ্ছে অনেক লোক নাই কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে, সে ঠিকই জীবিত আছে। আবার কেউ অনেক সময় নিজেরাই পালায়, অনেক সময় ধার কর্জ করে নিজেরা লোকে পালে, সে ধরনের ঘটনা ঘটছে।
4: একবারও যেন বলেনি আমি কোথায় আছি, আমার কাছে মনে হতো যে আমাকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হচ্ছে। এই অন্ধকার ঘরে বন্দী অবস্থায় তারা হাত করা পরে রাখতো, চোখ বেঁচে রাখতো 24 ঘন্টা। তখন আমি এটা কোনোদিন মানতে পারছিলাম না, বারবার বলতাম যে আমি তো বন্দী অবস্থায় আছি, দেয়ালের ভিতরে আছি, দরজা বন্ধ, এখানে কেন আমাকে চোখ বেঁধে রাখতে হবে, হাত করা পরে রাখতে হবে 24 ঘন্টা? আমার কাছে মনে হচ্ছে মেরে ফেললে অন্তত আমার এই এই যে কষ্ট হচ্ছে প্রচন্ড সেটা থেকে আমার মুক্তি হবে। আমি তো ভিতরে কারোর সাথে কথা বলতে পারতাম না, মনে হতো যে একটু কথা বলতে পারলে কত না ভালো লাগতো। তখন আমি টিকিট নাম দিয়েছিলাম টুকটুকি, তাকে আমি কথা বলতাম মানুষের সাথে, যেভাবে কথা বলি আমি জিজ্ঞেস করতাম টুকটুকি তোর ছেলে কাটা, আমার 2 মেয়ে, তোর ইয়া কাটা, আমার মেয়ে খেতে চায় তোর মেয়ে খায় নাকি ঠিক মতো, বাচ্চারা খায় নাকি ঠিক মতো, আমার সাথে চিন্তা করিস, তুই তো যদি চলাফেরা করতে পারিস আমি তো তাও করতে পারি না। ঠিক ঠিক প্রেশারে কথা বলতাম, মনটা একটু হালকা হতো আর কি, কথা বলতে পারতো একটা জীবন্ত কিছু একটার সাথে। আর একই সঙ্গে আমার মনে হতো যে যদি আমার এরকম লাগছে নিশ্চয়ই আমার আম্মার কেমন লাগছে, যদি আমার খেতে কষ্ট লাগে তাহলে আমার আম্মাকে কেমন লাগছে, এরকম মনে হতো। মনে মনে আল্লাহকে দোয়া করতাম যেন আম্মাকে যেন জানিয়ে দেন যে তোর সন্তান জীবিত আছে।
5: প্রত্যেকটা দিন আমার কাছে মনে হতো আজকেই বোধ হয় আমার জীবনের শেষ দিন। আমি যখনই তাদেরকে বলতাম আমি অসুস্থ মানুষ, আমার হার্ট স্ট্যান্ডিং আছে, অন্যান্য জটিলতা আছে, যদি আমার মৃত্যু হয় তাহলে আমার লাশটা আমার পরিবারের কাছে দিও, এটা বলার কারণ ছিল তখন শেখ হাসিনার ফ্যাসিস্ট সময়ে গুমের সংস্কৃতি চালু হয়ে গেছিল, লাশ পাওয়া যেত না, তারা ক্রস ফায়ার দিয়ে হয়তো লাশ গুম করে ফেলত। আমি আল্লাহর কাছে প্রার্থনা করতাম, এ আল্লাহ আমার সন্তানরা, আমার বংশধর, আমার আত্মীয় স্বজনরা কি আমার কবর জিয়ারত করতে পারবে না?
6: তার জন্যই আমি ইঞ্জিনিয়ারিং অ্যাকচুয়ালি স্নাতকতাটা শেষ করি, অ্যাকচুয়ালি ওনারই ইচ্ছা ছিল। কিন্তু যেদিন আমি ওনাকে বলতে যাব যে মানে আমার ইঞ্জিনিয়ারিং শেষ হলো, আমি তাকেই খুঁজে পেলাম না।
7: বাবা আমার সুমন দেখছেন, আপনারা আমার সুমন এনে দিবেন নি আব্বা, আমার সুমন এনে দিবেন নি বাবা।

0: এবং জনগণের স্বাধীনতা রক্ষায়, মানুষের রক্ষায় হোক এই মুহূর্তের স্লোগান। দফা এক, দাবি এক, খুনি হাসিনা পদত্যাগ।
1: আমরা এখন কথা বলবো আমাদের সেই প্রিয় ছাত্র শহীদ ওয়াসিমকে নিয়ে। তোমরা সবাই তাকে চিনো তো?
2: ও মিথ্যে কথা বলতে পারতো না, মিথ্যে কথা কারো কথা পছন্দ করতো না, মিথ্যে কথা বলতো না। আমার চাইলে আমার এখনো মনে করি ছোট্ট করে মা আছে।
3: ওর মাথায় ঢুকছিল, কষ্ট পাচ্ছিল, ওর ভাইদের জন্য ভাইদের মেরে ফেলতেছে। সে কষ্ট লাঘব করতে যে সে নিজেই শহীদ। আমার মেয়েটার হাতে করতো বা পায়ে পড়তো, আমার মেয়েটা প্রতিবন্ধী হয়ে বেঁচে থাকতো, তারপর আপনার সন্তুষ্ট থাকবে। পিটাইতে পারতো, টিয়া শেল মারতে পারতো, আরো কিছু করতে পারতো, কিন্তু এভাবে মায়েরা ফেলার মতো কোনো অপরাধ তোরা করেন নেই।
4: ঘুরে মেরেছে প্রিয় বাবা।
5: সেদিন দেখেছি আমার পাশে অনেক ছেলে, শ ছেলে, যে আল্লাহ আমাকে এতগুলো ছেলে দিয়েছে একটা ছেলে নিয়ে, যে একটা ছেলেকে নিয়ে যে আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছে, আমি এই সম্মান কোনদিন চাইনি। আমি আমার ছেলেকে চাইছি।
3: চোখটা বন্ধ করে জাস্ট ভাবেন যে আপনার ছেলেটা শিখ না গেছে কেমন লাগে, আর আমি তো আমার সন্তানটাকে হারাই ফেলছি। আমি হসপিটাল থেকে কোলে করে বসে আনছি, আমার চোখে শুনতে আমার ছেলেটাকে হেরামের কাপড় মরানো হয়েছে।

0: প্রামাণ্য চিত্রটি উপভোগের জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। প্রামাণ্য চিত্রটি ছিল একটি কোলাজ পরিবেশনা, সংমিশ্রিত চিত্র যাকে বলি আমরা। বিভিন্ন ঘটনা প্রামাণ্য চিত্র সংগ্রহ থেকে সাজিয়ে 10 মিনিটের এই নিবেদনটি করা হলো আপনাদের সৌজন্যে।
1: Ladies and gentlemen, today's documentary was the combination of small pieces of multiple documentaries showing the July pricing and the sacrifices.
0: সম্মানিত সুধী, এবারে রয়েছে আমাদের অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব। জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে পরিকল্পনা করা হয়েছে এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ।
1: Distinguished guests, the cultural segment of today's ceremony now begins, reflecting the spirit of the July Mass Uprising. The cultural program will be performed by the artists of Bangladesh Shilpokala Academy.
0: মঞ্চ বিন্যাসের জন্য আমরা আপনাদের কাছ থেকে কিছুটা সময় চেয়ে নিচ্ছি।
1: We are taking few moments for the stage adjustment.

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের শুভ উদ্বোধন করে ফেলেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান। তিনি এখানে এসে এই জুলাইকে যারা স্মরণীয় করে তুলেছেন, যে শহীদেরা চব্বিশের গণঅভ্যুত্থানে নিজের জীবন উৎসর্গ করে তাঁদের প্রতি তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেছেন। এবং এরপর এই পুরো জাদুঘর প্রাঙ্গণ কিন্তু তিনি ঘুরেছেন, তার সাথে তাকে সঙ্গ দিয়েছেন, তার সাথে উপস্থিত ছিলেন সেই সময়টাতে, এখন এখানে উপস্থিত আছেন। তিনি হচ্ছেন আমাদের তৎকালীন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি উপদেষ্টা ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি সহ মাননীয় প্রধানমন্ত্রী এই প্রাঙ্গণটি পরিদর্শন করেছেন। এবং আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে এখানে শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মরক্কোর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যা মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং এখানে বসে উপভোগ করবেন। কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানটি শুরু হবে বলে আমরা ধারণা করছি, সেজন্য এই মুহূর্তে এখানে স্টেজটি মঞ্চটি তৈরি করার জন্য সময় চেয়ে নেওয়া হয়েছে। শ্রোতা বন্ধুরা, যারা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন তারা সকলেই খুব চমৎকার লাল রঙের একই ধরনের লাল জামদানি তারা পরে এসেছে, সকলেই কালো ব্লাউজ এবং ছেলেরা লাল পাঞ্জাবিতে এসেছেন। এই লাল কিন্তু এখানে আজ উৎসবের রং হয়ে আসেনি, এই লাল হয়ে এসেছে সেই গণঅভ্যুত্থানের স্মৃতি বিজড়িত আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের বাবা, আমাদের মা, আমাদের বোন, যাদের লাল টুকটুকে রক্তের বিনিময়ে আমরা পেয়েছি জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এক নতুন বাংলাদেশ। তাঁদের স্মৃতির উদ্দেশ্যেই কিন্তু, তাঁদেরকে স্মরণেই কিন্তু আজ এখানে সকলেই পরিধান করেছে লাল রং। শ্রোতা বন্ধুরা, আজ আমরা এখানের আবহাওয়ার দিকে তাকালে দেখতে পাচ্ছি বৃষ্টি নেই, কিন্তু পুরো আকাশ সবুজ, গাছগাছালি এবং যে কুয়াশা মাখা একটি সময়, এই সময়টি কিন্তু এই দুপুর 11:12 থাকার কথা নয়। এই আবহাওয়া পুরোই যেন স্মরণ করছেন সেই সময়ের, সেই দিনকার সেই শহীদদের। শ্রোতা বন্ধুরা, আমরা মূল অনুষ্ঠানে আবারও আপনাদের সংযুক্ত করছি।
1: যুগের মধ্যে প্রথম হয়েছেন আব্দুল্লাল ফারাবি। আমরা এখন ফারাবির সেই গানটি শুনব।
2: Ladies and gentlemen, Abdullah Al-Farabi placed first among 100 competitors in the singing competition titled Gaane Gaane Jagbe Julai, organized by Bangladesh Shilpakala Academy in association with the Ministry of Cultural Affairs. We shall now hear that winning song from Farabi.
3: Amar গানটির নাম জুলাই থাকে জেগে। গানটি আমার লেখা এবং সুর করা। গানটির মিউজিক করেছে লুবান কাজী এবং সাউন্ড ইঞ্জিনিয়ারিং করেছে মিনহাজ জুয়েল।

0: ধন্যবাদ।
1: এবারে রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সমবেত সঙ্গীত।
2: Ladies and gentlemen, next is a choral performance by the artists of Bangladesh Shilpakala Academy.

0: মাসির গেইন বাড়বে।
1: Gracias.

0: বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন। সম্মানিত সুধি, এখন ধন্যবাদ জ্ঞাপন করবেন জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক অতিরিক্ত দায়িত্ব ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব।
1: Distinguished guests, the vote of thanks will now be presented by the Director General Additional Charge of the Julaimas Uprising Memorial Museum and Director General of Bangladesh National Museum, Tanzim Ibne Wahab.
2: জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, মাননীয় প্রধানমন্ত্রী ও সম্মানিত উপস্থিতিবৃন্দ, এবার ধন্যবাদ জ্ঞাপনের পালা। সবাইকে সালাম জানিয়ে শুরু করছি এবং খুব বেশি লম্বা করব না, কারণ আমরা সময়ের দিক থেকে একটু পিছিয়ে আছি। কিন্তু জাদুঘরের ওপেনিং এর দিন, উদ্বোধনের দিন, আমাদের আসলে ধন্যবাদটা না দেওয়ারই নয়। আমরা বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপনের আগেই শুরুতে স্মরণ করে নিতে চাচ্ছি জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের, যাদের আত্মত্যাগের কারণে আজকে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি এবং আমাদের স্বাধীনতা রক্ষা করতে পেরেছি। এবং আমরা আজ মনে রাখছি বিশেষ একটা দিন, আজকে আজকের দিনের একটা অন্যরকম তাৎপর্য। আজকে হচ্ছে আমাদের 5ই আগস্ট, 36শে জুলাই। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য গভীরভাবে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী। তিনি আমাদেরকে সব বিষয়ে সার্বিক সহযোগিতা করেছেন, সেই সাথে আজকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আহমেদ আজম খান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি, এবং মাননীয় প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। এই কয়টা দিন আমাদের আসলে অনেক বেশি পরিশ্রম গিয়েছিল এই জাদুঘর উদ্বোধনের কাজে, এবং আমরা আমাদের উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান যেভাবে বলছিলেন যে সকাল বিকাল রাত খেটে আসলে আমরা এই আয়োজনটা করেছি আপনাদের সবার জন্য। আমরা আরও ধন্যবাদ জানাতে চাই আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মাওলা মহোদয়কে তার আন্তরিকতা এবং সার্বিক সহযোগিতার জন্য। বিশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই সাবেক প্রধান উপদেষ্টা এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টাকে, তাদের অক্লান্ত পরিশ্রম এবং তারা যে ভিশন আমাদেরকে দিয়েছিলেন সেটা আজকের দিন মনে রাখা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ মনে করছি আমরা সবাই। বিশেষভাবে আমরা আরও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই গুম পরিবারকে এবং জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের সদস্যবৃন্দের কাছে, যারা এই জাদুঘরকে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি নিদর্শন, বিশেষ করে শহীদের ব্যবহৃত সামগ্রী দিয়ে সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি এটা আসলে ওনাদেরই জায়গা, ওনাদেরই স্থান। এছাড়াও আমরা ধন্যবাদ জানাই যারা এই জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর গড়ে তোলার পেছনে অক্লান্ত পরিশ্রম করেছেন, তরুণ গবেষক এবং যারা আসলে সকল কলা কৌশলী রাত দিন পরিশ্রম করেছেন তাদের সবার প্রতি এই জাদুঘর নির্মাণের জন্য আপনাদের সকলের ভূমিকা সবসময় স্মরণ করা হবে, সেটাই আমাদের প্রত্যাশা এবং আমরা সেটা ধরে রাখব। এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের সকল কর্মকর্তা এবং কর্মচারীগণও অতিরিক্ত দায়িত্বে কাজ করছেন, অক্লান্ত পরিশ্রম করছেন এই জাদুঘরকে সফল করবার জন্য। সর্বোপরি অশেষ অশেষ ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের আপামর জনগণের কাছে, যারা এতদিন অপেক্ষায় ছিলেন এই জাদুঘরের উদ্বোধন কবে হবে এবং নিয়মিত আমাদেরকে প্রশ্ন করেছেন। আজ 5ই আগস্ট, 36শে জুলাই এই বিশেষ দিনে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমরা জাদুঘরটা আমাদের আপামর জনগণের কাছে উন্মুক্ত করতে পারছি, আমরা অত্যন্ত আনন্দিত। এবং জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর আপনারা জানেন একটি বৈষম্যহীন সমাজ ও গণতন্ত্র পুনরুদ্ধার এবং এদেশের কোটি মানুষের আত্মত্যাগের প্রতীক, তাই এই জাদুঘরকে রক্ষা করা এবং জুলাইয়ের স্মৃতি রক্ষা করা আপনার আমার আমাদের সকলেরই দায়িত্ব। পরিশেষে সবার প্রতি আবার আমরা কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং সেই সাথে সবাইকে অনুরোধ করব যারা জাদুঘরটি এখনো দেখেননি জাদুঘর পরিদর্শন করবার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
3: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের শুভ উদ্বোধনের অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে আবার ফিরে নিয়ে যাব আমাদের জাতীয় বেতার ভবন স্টুডিওতে। যাবার আগে বলে দিতে চাই, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম ধারা বর্ণনায় আমি ফাতিমা আফরোজ সোহেলি, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ রুহুল আমিন ও মোহাম্মদ শাকিল আহমেদ, প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার, স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ রবিউল আওয়াল মারুফ ও মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সরাসরি সম্প্রচারের সমন্বয়ক এ বি এম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং আজকের এই সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন। বন্ধুরা, আপনাদের সবাইকে আবার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবন স্টুডিওতে।
4: গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণ শেরেবাংলানগর ঢাকায় আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড, এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে।

0: ও সংশ্লিষ্ট FM ব্যান্ডে এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 পালন উপলক্ষে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। এ অনুষ্ঠানের কার্যক্রম এখন শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই আহতদের সংবর্ধনা ও আলোচনা সভা বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচারে আমরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই সম্প্রচারের শুরুতেই আমরা গভীর কৃতজ্ঞতায় স্মরণ করছি জুলাই শহীদদের এবং আহতদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। শ্রোতা বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানে অল্প কিছুক্ষণের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি, মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসেবে জনাব সালাউদ্দিন আহমদ এমপি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। থাকবেন বিশেষ অতিথি হিসাবে জনাব ইশরাক হোসেন এমপি, মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী, এবং আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান এমপি। শ্রোতা বন্ধুরা, জুলাইয়ের যে সমস্ত বীর যোদ্ধারা রয়েছেন, শহীদ পরিবারের সদস্যরা রয়েছেন এবং জুলাইয়ের সঙ্গে সংশ্লিষ্ট যে সমস্ত সংগঠন ছিল তারাও কিন্তু আজকে তাদের প্রতিনিধিরা কিন্তু আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা বেশ কয়েকজন বিদেশি কূটনৈতিককেও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত দেখতে পাচ্ছি। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে মহামান্য রাষ্ট্রপতি এখানে এসে উপস্থিত হবেন এবং এইবারই কিন্তু আপনাদের জানিয়ে রাখতে চাই, এইবারে কিন্তু রাষ্ট্রীয়ভাবে প্রথমবারের মতো জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন করছে বর্তমান সরকারের নির্দেশনায়। এবং এবারের যে প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে জুলাইয়ের চেতনায় গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। 2024 জুলাই গণ অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বৈষম্য, দুর্নীতি, গুম খুন, ভোটাধিকার হরণ, নিপীড়ন, ফাঁসিবাদ, দুঃশাসনের বিরুদ্ধে এক সর্বকালের অভূতপূর্ব সবার জনসম্পৃক্ততায় অভূতপূর্ব এক গণ অভ্যুত্থান। এবং আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই এই কোটা বিরোধী যে আন্দোলন, পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলন এবং পরবর্তীতে এক দফায় রূপ নিয়েছিল সেই কোটা বিরোধী যে আন্দোলন শুরু হয়েছিল সেটিও কিন্তু শুরু হয়েছিল অনেক আগে থেকেই। আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই একটি তথ্য দিয়ে, 2014 সালে লন্ডনে তখন নির্বাসিত মাননীয় আজকের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডনের এক জনসমাবেশে, এক সুধী সমাবেশে বলেছিলেন তিনি কোটার বিরোধী এবং 5% পর্যন্ত কোটা রাখার যে যুক্তিকতা সেটি তিনি কিন্তু সেদিন তুলে ধরেছিলেন। এবং এর পরপরই আমরা দেখেছি এই আন্দোলন সংগ্রামে 17 বছর যে ফ্যাসিবাদী আন্দোলন সংগ্রামে মাননীয় আজকের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তি ঐক্যবদ্ধভাবে কিন্তু শত নিপীড়ন নির্যাতন সহ্য করেও কিন্তু আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছিল। এবং আরেকটু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বর্তমান সরকার বর্তমান বাজেট যেটি প্রথম যে বাজেটটি ঘোষণা করেছেন সেখানে প্রত্যেক শহীদ হওয়া অর্থাৎ গণ অভ্যুত্থানে জুলাই শহীদদের প্রত্যেক পরিবারকে মাসিক 20,000 টাকা সম্মানী ভাতা দেওয়ার ব্যবস্থা নিয়েছেন। একই হারে এ ক্যাটাগরি যারা জুলাই যোদ্ধা, বি ক্যাটাগরি যারা জুলাই যোদ্ধা তারা মাসিক 15,000 এবং সি ক্যাটাগরি আহতদের জন্য মাসিক 10,000 টাকা করে কিন্তু ব্যবস্থা করা, ভাতার ব্যবস্থা করা হয়েছে। এবং বর্তমান 5,25,000 টাকার যে কর প্রস্তাব করা হয়েছে সেখানেও কিন্তু কর রেয়াদের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আবাসন, প্রশিক্ষণ, চিকিৎসা এবং চাকুরির ব্যবস্থাও নেওয়া হচ্ছে বর্তমান সরকারের আমলে। সব মিলিয়ে এই জুলাই গণ অভ্যুত্থানের যে মূল চেতনা সেটি বাস্তবায়নে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ, যেটি বারবারই বলেছেন এবং সেই হিসেবে কিন্তু কাজ করে যাচ্ছেন জুলাই যোদ্ধাদের কল্যাণে। শ্রোতা বন্ধুরা, আমরা অপেক্ষা করছি অল্প কিছুক্ষণের মধ্যে মহামান্য রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম এখানে এসে উপস্থিত হবেন এবং তিনি আসার সঙ্গে সঙ্গেই জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আজকের এই আয়োজনটি শুরু হবে এবং অনুষ্ঠান শুরু হওয়ার আগ পর্যন্ত চলুন শোনা যাক গান, শোনাব জুলাই গণ অভ্যুত্থানের গান।

শ্রোতা বন্ধুরা, আমরা আনন্দের সময় ঘোষণা করছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রমে। শুভ জাতীয় সঙ্গীত হচ্ছে এখন।

শ্রুতি মণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 উদযাপন উপলক্ষে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভার আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন জনাব আহমেদ আজম খান এমপি, মাননীয় মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব ইশরাক হোসেন এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মঞ্চে আরও উপবিষ্ট আছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম। অনুষ্ঠান শুরু করার জন্য

0: মাননীয় রাষ্ট্রপতি, আপনার সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি। সুধীমণ্ডলী, অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তর্জমা করবেন কারি মোহাম্মদ হাবিবুর রহমান।
1: Ladies and gentlemen, we will now have the recitation from the Holy Scriptures. First recitation from the Holy Quran by Qari Muhammad Habibur Rahman.

0: তিলাওয়াত কৃত সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, বলুন হে আল্লাহ, তুমি সার্বভৌম শক্তির অধিকারী, তুমি যাকে ইচ্ছা রাজত্ব দান করো এবং যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নাও, আর যাকে ইচ্ছা সম্মান দান করো এবং যাকে ইচ্ছা অপমানে পতিত করো, তোমার ওই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ, নিশ্চয়ই তুমি সবকিছুর উপর পূর্ণ ক্ষমতাবান। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
1: এবারে পবিত্র গীতা থেকে পাঠ করবেন শ্রী নন্দগোপাল গোস্বামী।
2: Now recitation from the Holy Gita by Sri Nandagopal Goswami.
3: Namaskar. Om Tat Sat. Om Namo Bhagavate Vasudevaya. Mukam Karoti Vachalam Pungum Langhayati Girim Yat Kripa Tamaham Bande Paramananda Madhavam. Srimad Bhagavad Gitar Titi Adhyay সাংখ্যযোগের তৃতীয় শ্লোক শ্রী ভগবান উবাচ, প্লব্যং মস্যগম পার্থ নৈতজ্জুপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দুর্বলং ত্যক্তিষ্ঠ পরন্তপ। সরলার্থ, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এ পার্থ, কাপুরুষোচিত আচরণ কখনোই করো না, এই পৌরুষহীনতা তোমাতে শোভা পায় না, সমাজের সকল অপরাধ এবং বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হও, গর্জে ওঠো, হে পরন্তপ, ক্ষুদ্রতা তথা সংকীর্ণতা ও হৃদয়ের দুর্বলতা পরিত্যাগ করে কল্যাণ রাষ্ট্র গঠনে তোমাকে এখনই ঘুরে দাঁড়াতে হবে। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিত দুঃখ ভাগ ভবে। জগতের সকলেই সুখী হোক, সকলেই নিরোগে থাকুক, সকলেই সকলের বন্ধু হয়ে উঠুক, কেউ যেন দুঃখ ভোগ না করে। ওং স্বস্তি, ওং স্বস্তি, ওং স্বস্তি। নমস্কার।
1: এবারে পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন Reverend Pastor Binoy Saur.
2: Now, Reverend Pastor Binoy Saur will read from the Holy Bible.
4: Immanuel, Pobitra Bible theke paath korchi, Galatiyo 5 adhyay 13 theke 15 pad. He bhatrigon, tumra shadhinotar jonno ahuto hoyeacho, kebol dekhiyo, sei shadhinotake paappurno shohaber sujog hishabe byabohar koriyo na, borong premer madhyome একে অপরের সেবা করো, কারণ সমস্ত ব্যবস্থা এই একটি বাক্যে পূর্ণ হয়ে আছে, যথা তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিও। কিন্তু তোমরা যদি পরস্পর দংশন ও গ্রাস করো, তবে দেখিও যেন পরস্পরের দ্বারা ধ্বংসপ্রাপ্ত না হও। ভাবার্থ, স্বাধীনতাকে অন্যের ক্ষতির জন্য নয় কিন্তু আশীর্বাদের জন্য ব্যবহার করুন। পরিবারে, সমাজে ও দেশে প্রেম ও ক্ষমার মনোভাব গড়ে তুলুন। মনে রাখুন, স্বাধীনতার উত্তম প্রকাশ হল নিঃস্বার্থ সেবা ও পারস্পরিক ভালোবাসা। ইহাই প্রভুর বাণী, প্রভুর জয় হোক।
1: এবারে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন শ্রীমৎ আনন্দ মিত্র ভিক্ষু।
2: Now recitation from Holy Tripitaka by Venerable Ananda Mitra Bhikkhu.

0: সবাইকে মৈত্রীময় শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ শুরু করছি। ঘরম্ভোষা নিবাতোষা সন্তিতিস কতপঞ্জতাম কালীন ধম্ম সবানাং এতাং মঙ্গলমোত্তমাং। গৌরবণী ব্যক্তির গৌরব করা, তাদের প্রতি সম্মান প্রদর্শন করা, প্রাপ্ত বিষয়ে সন্তুষ্ট থাকা, উপকারী উপকার স্বীকার করা ও সৎকর্মে নিজেকে নিবেশ রাখা, ইহাই উত্তম মঙ্গল। যেই ব্যক্তি সংগ্রামে হাজার হাজার মানুষকে জয় করে তার তুলনায়, যিনি দেশ ও জাতির স্বার্থে তার সততা, ত্যাগ, সাহসিকতা ও কর্মদক্ষতার মাধ্যমে নিজেকে জয় করে, তিনি সর্বোত্তম জয়ী। আসুন কামনা করি বুদ্ধ ধর্ম এবং সঙ্ঘের প্রভাবে যেন জগতের কল্যাণ হয়, মানুষের কল্যাণ সাধিত হয়। সব্যে সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ হইতে মুক্তি লাভ করুক।
1: পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ শেষ হল। সুধি মণ্ডলী, এ পর্যায়ে জুলাই শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনের জন্য অনুরোধ করছি।
2: Ladies and gentlemen, you are requested to kindly rise and observe one minute silence in memory of the July martyrs.

0: ধন্যবাদ সবাইকে।
1: থ্যাংক ইউ।
0: সম্মানিত সুধী, বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর তথ্য অধিকার রক্ষার্থে আজকের অনুষ্ঠানের সকল বক্তব্য বিশেষ সাংকেতিক ভাষায় উপস্থাপন করা হচ্ছে। সুধী মণ্ডলী, অনুষ্ঠানে এখন স্বাগত বক্তব্য প্রদান করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম।
1: Distinguished guests, I would like to invite now the Secretary of the Ministry of Liberation War Affairs, Mr. Mohammad Ashraful Islam, to kindly deliver welcome speech.
2: Bismillahir Rahmanir Rahim. July Shohid Poribar o July Joddhader Sangbardhona o Alochona Onushthaner Sabhapati Mukti Juddho Bishoyok Mantranaloyer Mananiyo Mantri Janab Ahmed Azam Khan MP Onushthaner Pradhan Otithi গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব হাফিজউদ্দিন আহমদ বীরবিক্রম, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি মন্ত্রিপরিষদ সদস্য, মন্ত্রিপরিষদের মাননীয় সদস্য, ডিস্টিংগুইশড ডিপ্লোম্যাটস প্রেজেন্ট হিয়ার, সশস্ত্র বাহিনী থেকে আগত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সিনিয়র সচিব ও সচিববৃন্দ, বিভিন্ন সরকারি সংস্থা ও দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত সুধীমণ্ডলী, এবং যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, জুলাই শহীদ পরিবারের সদস্যবর্গ ও জুলাই যোদ্ধাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ 5 আগস্ট, ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস। বাংলাদেশের স্বাধীনতার পর ইতিহাসের এই দিনটি এক অনন্য, যুগান্তকারী ও অবিস্মরণীয় মাইলফলক। দীর্ঘদিনের অন্যায় অবিচার, জুলুম, নির্যাতন, খুন, গুম, বঞ্চনা ও চরম বৈষম্যের বিরুদ্ধে এদেশের আপামর জনসাধারণের পঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটেছিল 24 জুলাই আগস্টে। আজকের এই বিশেষ ক্ষণে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের মহান শহীদদের, যাদের তাজা রক্তের বিনিময়ে আমরা আজ এক মুক্ত স্বাধীন চেতনার বাংলাদেশ পেয়েছি। আমি বিনম্র শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সব জুলাই যোদ্ধাদের, যারা এদেশের মানুষের অধিকার ও ন্যায় বিচার পুনরুদ্ধারের লড়াইয়ে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সুধীমণ্ডলী, জুলাই আন্দোলনের ছাত্র জনতার ঐতিহাসিক ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে চিরস্মরণীয় এবং শহীদদের আত্মত্যাগকে যথাযথ মর্যাদায় সমুন্নত রাখতে সরকার 5 আগস্টকে ক শ্রেণীর দিবসের মর্যাদায় জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করেছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত কর্মসূচি বাস্তবায়নে মন্ত্রিপরিষদ বিভাগ, সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় বিভাগ এবং জেলা প্রশাসন ঢাকা সক্রিয় সহযোগিতা প্রদান করছে। দেশের সকল বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে এই দিবসটি যথাযথ মর্যাদার সাথে উদযাপন করা হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতি সংরক্ষণে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের প্রতি সরকারের সুনির্দিষ্ট দায়বদ্ধতা রয়েছে। নির্বাচনী ইস্তেহারের আলোকে তাঁদের কল্যাণে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে চলছে। ইতিমধ্যে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন আইন 2026 প্রণয়ন করা হয়েছে। জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসনে এককালীন সহায়তা ও মাসিক ভাতা সহ আহতদের দেশে বিদেশে অন্যত বিশেষায়িত চিকিৎসা সুবিধা প্রদান করা হচ্ছে। তাদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি চালু করা হয়েছে, অধ্যয়নরতদের জন্য টিউশন ফি মাফ করা হয়েছে এবং তাদের কল্যাণে আবাসন সহ বহুমুখী কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। আজকের এই প্রকৃতপক্ষে শহীদদের রক্তের ঋণ শোধ করা প্রকৃতপক্ষে সম্ভব নয়, তবে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক, স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে একসঙ্গে কাজ করার মাধ্যমে তাদের ঋণ অনেকটা পরিশোধ করা সম্ভব হতে পারে। আজকের এই মহতী অনুষ্ঠানে মূল্যবান সময় ব্যয় করে উপস্থিত হওয়ার জন্য মহামান্য প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং শহীদ পরিবারের সম্মানিত সদস্যবর্গ ও জুলাই যোদ্ধাগণকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। জুলাই চেতনায় গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সাফল্য কামনা করে, সকলের মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।
0: সুধী মণ্ডলী, অনুষ্ঠানের এ পর্যায়ে জুলাই গণ অভ্যুত্থানের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।
1: At this stage, a documentary on the July mass uprising will be screened.
3: জুলাই গণ অভ্যুত্থান, সাহস, ঐক্য ও গণ আকাঙ্ক্ষার এক ইতিহাস। মুক্তিযুদ্ধের চেতনা থেকে জন্ম নেয় জুলাই গণ অভ্যুত্থানের প্রেরণা। একটি বৈষম্যহীন ভবিষ্যতের দাবিতে রাজপথে নেমেছিল দেশের তরুণ সমাজ। কিন্তু ন্যায়সঙ্গত অধিকারের উত্তর যখন এলো অহংকার, কটূক্তি আর চরম উস্কানি হয়ে,
4: মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুত্রকেও মেধাবি নিয়ে যত রাজাকার বাচ্চারা নাতিপুত্র মেধাবি, তাই না?
5: তার জবাব তারাই।
3: রাজপথ তখন ক্ষোভের আগ্নেয়গিরিতে পরিণত হল। সেই রাতে শুধু একটি তালা ভাঙেনি, ভেঙে গিয়েছিল ভয়ের দেয়ালও। যাদের আটকে রেখে আন্দোলন থামিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, সেই নারীরাই সবার আগে রাজপথে নেমে জানান দিল ভয় নয়, ইতিহাস সাহসের পরিচয়ে লিখতে হয়। ফ্যাসিবাদী সরকারের নির্দেশে শুরু হলো চরম দমন পীড়ন। রাজপথ কাঁপতে লাগল টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, গুলি আর সামরিক হেলিকপ্টারের শব্দে। যাত্রাবাড়ি থেকে উত্তরা, চট্টগ্রাম থেকে রংপুর, রাজপথ পরিণত হল রণক্ষেত্রে। কিন্তু তরুণদের এই ত্যাগ দাবানলের মতো ছড়িয়ে পড়ল পুরো দেশে। 18 জুলাই আন্দোলনের মোড় ঘুরিয়ে দিলেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোকেয়া সরণি থেকে রামপুরা, রাজপথের নেতৃত্ব তুলে নিল নতুন এক প্রজন্ম। সেদিন তারা শুধু মিছিলে যোগ দেয়নি, আন্দোলনকে দিয়েছিল নতুন গতি। আন্দোলনের ছবি আর ভিডিও যখন সীমানা পেরিয়ে বিশ্বের কাছে পৌঁছে যাচ্ছিল, ঠিক তখনই ফ্যাসিবাদী সরকার বন্ধ করে দিল দেশের ইন্টারনেট।
6: আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই।
7: কখনো ইন্টারনেট শাটডাউন হয়?
8: আমরা ইন্টারনেট বন্ধ করিনি।
3: একদিকে ইন্টারনেট বন্ধ, অন্যদিকে ছাত্রদের উপর গুলি চালানোর নির্দেশ।
4: ওই যে ওরা কিন্তু জায়গায় জায়গায় এখনই জমা হতে শুরু করছে, এবারে কোনো কথা নাই, এবার একবার শুরু করতে দিবা।
3: টিভির পর্দায় যখন ফ্যাসিবাদী সরকারের একের পর এক সাজানো বয়ান আর মিথ্যাচার প্রচার করা হচ্ছিল, রাজপথে তখন এক অভূতপূর্ব দৃশ্য, অন্যায়ের বিরুদ্ধে অব্যর্থ প্রতিবাদ।
9: যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ক্ষীণ করি।
3: বাবা মা সন্তানের পাশে দাঁড়ালেন, শিক্ষকরা ক্লাসরুম ছেড়ে রাজপথে নামলেন, রিক্সা চালক, শ্রমিক হাতে তুলে নিলেন প্ল্যাকার্ড, সাধারণ শিক্ষার্থীদের কাঁধে কাঁধ মিলিয়ে মাদ্রাসার শিক্ষার্থীরাও রাজপথে যোগ দেয়। সকল ভেদাভেদ ক্ষুণ্ণ হয়ে আন্দোলন আরো জোরালো হয়ে ওঠে। কিন্তু ততক্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমেই তৈরি হয়ে গেছে প্রতিরোধের সবচেয়ে বড় মঞ্চ, ছড়িয়ে পড়া ভিডিও আর অসংখ্য মানুষের কণ্ঠ। বিদেশের মাটিতে গর্জে উঠলেন প্রবাসীরা, ঘোষণা করলেন রেমিটেন্স শাটডাউন। বিদেশের রাজপথে প্রতিবাদের আগুন জেলে স্তব্ধ করে দেওয়া হল ফ্যাসিবাদের অর্থনীতির ভিত। নির্মম এই হত্যাপুরিতে বাদ যায়নি শিশুরাও। শাসক শ্রেণীর কানে কোনোভাবেই পৌঁছায় না স্বজনদের আর্তনাদ। আদালত গোটা কমাল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, রক্ত ঝরে গেছে অনেক। লাশের উপর দাঁড়িয়ে তো আর রফা হয় না। প্রায় একই সময়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভিডিও বার্তায় দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি ছাত্র জনতার পাশে দাঁড়ানোর ও এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানোর আহ্বান জানান।
10: বীর শহীদদের রক্ত বৃথা যাবে না ইনশাল্লাহ, বৃথা যেতে আমরা দেব না ইনশাল্লাহ। আমি পরিষ্কার ভাবে বলতে চাই, ছাত্র ছাত্রীদের বুকে আর একটি গুলিও চালাবেন না।
3: জুলাই মানে প্রতিরোধের অগ্নি ঝরা গান, জুলাই মানে জেগে ওঠা বাংলাদেশের প্রাণ।
11: নির্দেশনা একটাই, দাবি একটাই, দফা এক, দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ।
3: 4 আগস্ট, সারা দেশে একদিনেই 150 বেশি মানুষের মৃত্যু, কারফিউ জারি হলো, হাইওয়ে জুড়ে বসানো হলো চেকপোস্ট, ঢাকামুখী প্রতিটি পথ বন্ধ করার চেষ্টা হলো, কিন্তু মানুষকে থামানো গেল না। রাত নামতেই দেশের আনাচে কানাচে থেকে ছোট ছোট দলে মানুষ পথ ধরল ঢাকার দিকে, কেউ পায়ে হেঁটে, কেউ খাল বিল পেরিয়ে, কেউ পরিবারের কাছে শেষ বার্তাটুকু রেখে। 5ই আগস্ট সকাল, লাখো মানুষের সেই যাত্রা ছিল ঠিক যেন একটি আন্দোলনের দাবা নয়, যাকে আর কোনো বাঘ থামাতে পারল না। বিকেল ঠিক 3টা, ছাত্র জনতার এই অদম্য সাহসের মুখে পাশের ঘরের মতো ভেঙে পড়ল দীর্ঘ 16 বছরের স্বৈর শাসন, দেশ ছেড়ে পালাল শেখ হাসিনা। মুহূর্তেই রাজপথ ভরে উঠল আনন্দ উল্লাস। 36 দিনের রক্তক্ষরণ শেষে বাংলাদেশ যেন নতুন করে নিঃশ্বাস নিল। রক্তাক্ত সংগ্রাম আর হাজারো ত্যাগের বিনিময়ে পাওয়া এই গণ অভ্যুত্থান লেখা রইল শহরের দেয়ালে দেয়ালে, একটি বৈষম্যহীন ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশের চিরন্তন প্রত্যয়। জুলাই আমাদের স্মরণ করিয়ে দেয় গণমানুষের ঐক্যই ইতিহাসের সবচেয়ে বড় শক্তি। জুলাই গণ অভ্যুত্থানে জন্ম নিয়েছে এক নতুন অঙ্গীকার, ন্যায় সাম্য ও মানুষের মর্যাদার বাংলাদেশ। জুলাই চেতনায় গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ।
0: ধন্যবাদ সবাইকে। সুধী মণ্ডলী, ইতোমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব সালাউদ্দিন আহমদ এমপি, মাননীয় মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্মানিত সুধী, এবারে জুলাই শহীদ পরিবারের প্রতিনিধিগণের মধ্য থেকে বক্তব্য প্রদান করবেন জুলাই শহীদ গোলাম নাফিজের পিতা জনাব গোলাম রহমান। সম্মানিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি, আপনারা সবাই শান্ত থাকবেন, আপনাদের সবাইকে শান্ত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। আমাদের আজকের এই আয়োজন আপনাদের জন্যই, আপনাদের সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। আমাদের আজকের এই আয়োজন আপনাদের জন্যই, আপনাদের সবার সহযোগিতা কামনা করছি, আপনাদের সবাইকে শান্ত থাকার জন্য, ধৈর্য ধরার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের আজকের এই আয়োজন আপনাদের জন্যই, আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি, আপনাদের সবাইকে ধৈর্য ধরে শান্তভাবে অনুষ্ঠান উপভোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি, আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আপনারা সবাই শান্ত থাকুন, ধৈর্য ধরুন,
12: সবাই একটু শান্ত হন।
1: এই অনুষ্ঠান আমাদের সকলের, আমরা সবাই সহযোগিতা না করলে অনুষ্ঠানের সৌন্দর্য বিঘ্নিত হবে, দয়া করে আপনারা শান্ত থাকুন, আমরা অনুষ্ঠানটা।
13: শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্তৃক আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হচ্ছে, এবং এই অনুষ্ঠানে ইতিমধ্যেই কিন্তু আপনারা শুনেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন। জুলাই যোদ্ধাদের যারা পরিবার জুলাই শহীদ পরিবারের যে সদস্যরা রয়েছেন তারা এখানে যোগ দিয়েছেন, জুলাই যোদ্ধাগণ যোগ দিয়েছেন এবং জুলাই যে আহত তারা রয়েছেন তারা এখানে উপস্থিত রয়েছেন। অনুষ্ঠানটি কিছুক্ষণের জন্য অনিবার্য কারণবশত বন্ধ রয়েছে, অনুষ্ঠানটি পুনরায় শুরু হওয়া মাত্রই আমরা তা আবারও সরাসরি সম্প্রচার করব। চলুন ততক্ষণ পর্যন্ত গান শোনা যায়।

0: শ্রোতা বন্ধুরা, জুলাইয়ের অভ্যুত্থান দিবস 2026 উপলক্ষে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা কার্যক্রম এখন আবার শুরু হয়েছে। আমরা তা এখন সরাসরি আপনাদের সম্প্রচার করে শোনাচ্ছি।
1: এছাড়া উপস্থিত সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত জুলাই যোদ্ধাগণ, সকল অতিথিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি গোলাম রহমান, বীর শহীদ গোলাম নাফিজের বাবা। জুলাই 24 শহীদ পরিবার সোসাইটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করি। আমার ছেলে বনানী বিদ্যানিকেতন স্কুল থেকে 2024 সালে এসএসসি পাস করে বাংলাদেশ নৌবাহিনী কলেজে প্রথম বর্ষ ভর্তি হয়েছিল। অত্যন্ত দুঃখের বিষয়, 2024 সালে 4 আগস্ট পারামগেট পুলিশের গুলিতে শহীদ মর্যাদা লাভ করেন। আপনারা যে রিক্সার ছবিটা দেখছেন, মাথায় পতাকা বাঁধা সেই ছেলেটি আমার। আসলে আমাদের মনে শহীদ পরিবার এবং আহত পরিবার কষ্ট লাগে। আপনারা কাছে আমি বিনীত অনুরোধ রাখব, আমি শহীদের বাবা হিসাবে সবাই যেন, সব রাজনৈতিক দল যেন মিলেমিশে একটা দেশ, সুন্দর দেশ উপহার দিতে পারেন। আমি শহীদের বাবা হিসাবে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যদি এরকম বিশৃঙ্খলা করেন তাহলে আমাদের দেশের ভবিষ্যৎ, আমরা নিরুপায় হয়ে গেছি স্যার, আমরা নিরুপায় হয়ে গেছি। আজ 5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে গৌরবময় স্মরণীয় দিন। অসংখ্য শহীদ আহত যোদ্ধার আত্মত্যাগের বিনিময়ে আমরা এই দিনটি অর্জন করেছি। তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই আজ শহীদ পরিবারের পক্ষ থেকে কিছু কথা বলতে চাই। আমরা প্রথমত শহীদ পরিবার বিচারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকে আমরা রাজপথে বিচারের জন্য চেয়েছিলাম, আজও পর্যন্ত বিচার অগ্রগতি হয় নাই। আমরা আজকে এখানে যারা উপস্থিত আছেন দল মত নির্বিশেষে, আমি সবাইকে আমাদের ছেলেরা যেভাবে রক্ত দিয়ে দেশ পরিবর্তন করতে চেয়েছিল, যাদের চোখ নাই, হাত নাই, পা নাই, জ্বালা যন্ত্রণা ব্যথা নিয়ে যারা বেঁচে আছে, তারা একটি কথা বলে যে আঙ্কেল আপনার ছেলে চলে গেছে কিন্তু আমরা দুনিয়াতে থেকেও আমরা মনে চাচ্ছে যে আমরা সংসারের কাছ থেকে দূরে চলে গেছি, আমরা অনেক কষ্ট করতে হয়েছে। আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখব, এই সমস্ত যারা আহত জুলাই যোদ্ধা তাদেরকে আপনারা সম্মান করেন, শহীদ পরিবারকে সম্মান করেন, তাদেরকে খোঁজ খবর নেন। যারা অসহায় আছে, যারা এখনো চিকিৎসা থেকে বঞ্চিত আছে, তাদেরকে আপনারা চিকিৎসা দেন। এটি হলো আপনাদের নৈতিক দায়িত্ব, কারণ আমরা সর্বশেষ হারিয়েছি, এর থেকে হারাবার আর কিছু নাই। এখন আমরা নিজেই হারতে চাচ্ছি, আমরা যদি বিচার না পাই, আপনারা যদি এরকম আমাদেরকে অমূল্যায়ন করেন, অপমান করেন, আমরা কার কাছে বাঁচব? আমরা সবাইকে নিয়ে, আমরা শহীদ পরিবার এবং আহত পরিবার সবাইকে নিয়ে আমরা যেন একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারি। আমাদের যে জনপ্রতিনিধি সরকার আছে তাকে আমরা, শহীদ পরিবার, আহত পরিবার, আপনারা সবাই মিলে যেন একটা সুন্দর দেশ গঠন করতে পারি, এটি আমাদের শহীদ পরিবারে আহত পরিবারের প্রত্যাশা। পরিশেষে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ আমাদের দেশকে নেই শান্তি সমৃদ্ধির পথে পরিচালিত হোক। জুলাই চেতনা গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। ধন্যবাদ।
2: শ্রোতা মণ্ডলী, এবারে বক্তব্য প্রদান করবেন জুলাই শহীদ মোহাম্মদ সাজ্জাদ হোসেন সজলের মাতা মোসাম্মদ শাহিনা বেগম।
3: Next, Ms. Shahina Begum, mother of July martyr Mohammad Sajjad Hussain Shojul, will deliver her remarks.
4: Bismillah ar-Rahman ar-Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ami Musamma Shahina Begum. আজ আমি এখানে কোনো রাজনৈতিক পরিচয় নয়, একজন শোকাহত মা হিসেবে উপস্থিত হয়েছি। আমার সন্তান এই পৃথিবীতে নেই। একজন মায়ের জীবনে সন্তানের শূন্যতা কখনো পূরণ হবার নয়। আমার বুকের এই ব্যথা আমৃত্যু বয়ে বেড়াতে হবে। আমার ছেলে দেশের জন্য মানুষের অধিকার ও একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে জীবন দিয়েছে। তার এই আত্মত্যাগ শুধু আমাদের পরিবারের ক্ষতি নয়, একটি সমগ্র জাতির এক অপরণীয় ক্ষতি। আমার মতো আরও অনেক মা আজ সন্তান হারানোর বেদনা বুকে নিয়ে বেঁচে আছেন, কিন্তু তার মধ্যেও আমার সন্তানকে যেভাবে পুড়িয়ে মেরেছে এই স্বৈরাচার সরকার, আপনারা জানেন ও সকল এবং সারা বিশ্ব জানে যে আশুলিয়া থানার সামনে লাশ ভ্যানে স্তূপ করে জীবন্ত অবস্থায় আমার সন্তানকে পুড়িয়ে দেওয়া হয়েছে, যে কষ্টটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। আমার সন্তান ছিল 5 ফুট 8 ইঞ্চি লম্বা, কিন্তু ওর লাশটা আমি যখন বুঝে পাই তখন ও 3.5 ফুট থেকে 4 ফুট ছিল। বাকিটা কোথায় গেল? আপনারা প্রশ্নের উত্তরটা অন্তত দিয়ে যাবেন। এখানে মহামান্য রাষ্ট্রপতি আছেন, আমি এর উত্তর চাই। আর বিশেষ করে আক্তার ডকুমেন্টারির জন্য যে প্রতিবাদ এখানে করলো, আমি তো নিজের চোখে দেখলাম। হয়তোবা সে আন্দোলনকারী, এরকম বহু আন্দোলনকারী বাংলাদেশে আছে, কিন্তু আক্তার হয়তো নিজের চোখে দেখেছে বিধায় সে প্রতিবাদটা করতে পারলো। কিন্তু আমার সন্তানকে যেভাবে মেরেছে, যদি আল্লাহ তাআলা হুকুম দিত না যে কবর থেকে উঠে এসে ওকে কিভাবে মারা হয়েছে, সেটা সে আজকে বলে যাইতো। কিন্তু ওর ভাগ্য খারাপ যে ও আসতে পারে নাই, কিন্তু আমরা রাষ্ট্রের কাছে এটা আমরা আশা করি না। আর আজকে ঐতিহাসিক 5ই আগস্ট, যেখানে শহীদদের মূল্যায়ন করা হচ্ছে, জুলাই শহীদদের, আহতদের এবং যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল। তবে আমি যেটা মনে করি, এখন রাষ্ট্রে কতটুকু আইন আছে আমি জানি না, কিন্তু আজকের দিনে আমি ইউনো বরাবর, ইউনো স্যার আমাকে ফোন দিয়েছিল, আজকে আমার সন্তানের কবরের পাশে কেউ যায়নি। একটা ফুল দিয়ে যে তাদের বরণ করে নিবে সেরকম আশা আমাদের হয়নি। আমার সন্তানের চেহারাটুকু আমি দেখতে পারি নাই, তাই বলে কি রাষ্ট্রের কাছে আমি এটুকু আশা করতে পারি না যে আমার সন্তানের কাছে রাষ্ট্রের পক্ষ থেকে কেউ যাবে, কেউ দোয়া করবে, এই কবরের পাশে দাঁড়িয়ে বলবে আমার ছেলের জন্য দোয়া করবে, জান্নাতবাসী হবে। কিন্তু দোয়া করতেছে তারা বিভিন্ন জায়গায় দোয়া করতে তো সাধারণ মানুষ মারা গেলেও তো সেভাবে দোয়া করে, কিন্তু আমি তো একজন আমার শহীদের জননী, আমি আমার সন্তানের মুখ দেখতে পারিনি, তাই বলে কি আমার সম্মানটুকু আমি পাবো না? আমার সন্তান রাষ্ট্রের আইন অনুসারে সে সেলুট পাওয়ার যোগ্য কিনা আমি জানি না, কিন্তু মা হিসেবে আমার সন্তান যে দেশের জন্য জীবন দিয়ে গেল, বা বাকি 2000 সন্তান জীবন দিয়ে গেল, এতগুলো সন্তান হাত পা হারালো যারা অংশগ্রহণ করলো দেশের জন্য, অন্তত তাদের জন্য একটা সেলুট আমি মা হিসেবে দিয়ে যাচ্ছি। সেই সাথে আমি আরো কিছু কথা বলে যেতে চাই, যে জুলাই আন্দোলনের সকল শহীদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা সম্মান স্বীকৃতি নিশ্চিত করবেন। দ্বিতীয়ত, যারা এই হত্যাকাণ্ডের জন্য দায়ী তাদের সুষ্ঠু নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করবেন, যাতে ভবিষ্যতে আর কোনো মাকে এভাবে সন্তান হারাতে না হয়। সেই সাথে জুলাই সনদ বাস্তবায়ন করবেন আমার সন্তানদের স্বীকৃতির জন্য। সেই সাথে আমি বলবো আহত এবং শহীদ পরিবারের যারা কর্মক্ষম লোক একমাত্র ছিল, তাদের আজ অসহায় অবস্থা, তাদের খোঁজখবর নেবেন, অন্তত তার পুনর্বাসিত করবেন। আমাদের সন্তানদের আত্মত্যাগের ইতিহাস দেশ ও বিশ্বের সামনে যথাযথভাবে তুলে ধরার উদ্যোগ গ্রহণ করবেন, যাতে আগামী প্রজন্ম তাদের ত্যাগের কথা গর্বের সঙ্গে স্মরণ করতে পারে। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে গুম খুম দুর্নীতি ধর্ষণ শিশু নারী ও নির্যাতনের কোনো স্থান থাকবে না, যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার হবে এবং সবাই নিরাপদ শান্তিপূর্ণ বসবাস করতে পারবে। আমাদের সন্তানদের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ, সেই স্বপ্ন বাস্তবায়নই তাদের আত্মত্যাগের প্রতি প্রকৃত সম্মান। আর সেই সাথে আমি শহীদ সজলের মা হিসেবে রাষ্ট্রপতির কাছে আবেদন রেখে যাই,
5: যে আপনাদের বিচার বিভাগে কি আছে আমি জানি না, কিন্তু আমার সন্তানকে যেভাবে মেরেছে আমার সন্তানের চেহারা আমি দেখতে পারি নাই, ওর পায়ে কোনো মাংস ছিল না, আমি এখান থেকে এই পর্যন্ত শুধু বডিটা পেয়েছি। সেই আইনে আপনাদের কি ধারাবাহিকতা আছে আমি জানি না, কিন্তু প্রকাশ্যে এই হাসিনা সহ এই দোষদের প্রকাশ্যে আমার সন্তানদের যেভাবে মেরেছে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে আদা মারা করে আমার সন্তানের মতো পুড়িয়ে দিতে হবে। আপনি যদি পারেন রাষ্ট্রের দায়িত্ব নিতে, এই মায়েদের দায়িত্ব আপনাকে নিতে হবে, কারণ আপনি একজন মায়ের সন্তান, আপনি একজন গর্বিত সন্তান। আপনার মাকে গর্ব করে আমি বলি আজকে আপনি আমাদের পাশে বসে আছেন, আমাদের কাছে দাঁড়িয়ে আছেন। আমার একটা মাত্র সন্তান ছিল, আমার সন্তান দেশের জন্য জীবন দিয়ে গেছে সংগ্রাম করে, কিন্তু আমি সংগ্রামে নেমেছিলাম আমার সন্তানকে সুনাগরিক নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য। আমি আসলে নারী ও শিশু হাসপাতালে ক্লিনিং ডিপার্টমেন্টে কাজ করে ছেলেকে আমি ভার্সিটি লেভেল পর্যন্ত নিয়েছি। আমার ছেলে সিটি ইউনিভার্সিটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি বিভাগের স্টুডেন্ট ছিলেন, কিন্তু আমার কষ্ট তো আমি আপনাকে বোঝাতে পারবো কিনা আমি জানি না, কিন্তু আমি বলে যাই এই মায়ের হাহাকার আপনি কি জানি ভাবেন আমি জানি না। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন আমাদের প্রিয় বাংলাদেশকে শান্তি ঐক্য সমৃদ্ধি দান করেন এবং সকল শহীদকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
6: সম্মানিত সুধী, অনুষ্ঠানের এ পর্যায়ে জুলাই যোদ্ধাদের প্রতিনিধিগণের থেকে বক্তব্য প্রদান করবেন জুলাই যোদ্ধা মোহাম্মদ সুজন।
3: Now I'd like to invite July warrior Mohammad Sujon to deliver his remarks.
7: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. জুলাই গণ অভ্যুত্থান 2026, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের

0: অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ ও গণমান্য ব্যক্তিবর্গ, জুলাই আহত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত উপস্থিতি, এখানে আজকে দাঁড়িয়েছি আমি কোনো রাজনৈতিক পরিচয় নয়, একজন আহত জুলাই যোদ্ধা হিসেবে, হাজারো জুলাই আহত শহীদ ভাইদের একজন প্রতিনিধি হিসেবে। আজকে আমি এখানে দাঁড়িয়েছি আমার মনের দু একটি কথা বলতে, এমনকি আমার যেই আহত ভাইরা যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা কর্ম ক্ষমতা হারিয়েছেন, যারা জীবিকার তাগিদে মানুষের দ্বারে দ্বারে ঘুরতেছেন, আজকে তাদের নিয়ে দু একটি কথা বলতে চাই। আজকে যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন, আপনারা মনোযোগ দিয়ে আমাদের কথাগুলি শুনবেন আশা করি। এই 5ই আগস্ট এমন একটা দিন, এই 5ই আগস্টে আমার একটি গুলি আমার পেট দিয়ে ঢুকে আমার নাড়ি উড়ি ফুটা হয়ে আমার কলিজার ভিতরে আটকে থাকে। সেই অপারেশনের মাধ্যমে আমার কলিজার 2/3 অংশ কেটে আমার অপারেশন সাকসেস করা হয়। মহান রব্বুল আলামিনের দরবারে আমি লাখ কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আজকে আমাকে এই বিগত 24 সালের পরে 2026-এ এসে আপনাদের সামনে দাঁড়িয়ে আমার মনের একটি কথা বলার সুযোগ করে দিয়েছেন। এ মহান রব্বুল আলামিনের দরবারে আমি আরেকবার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার যতগুলো আহত শহীদ ও জুলাই যোদ্ধা আহত ভাইরা আছেন যারা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের দিকে আপনারা একটু সুদৃষ্টিতে তাকাবেন। 5ই আগস্ট একটি গুলি আমার জীবনকে বদলে দিয়েছে, সেই গুলির আঘাতে আমার কলিজার প্রায় 2/3 অংশ কেটে ফেলতে হয়, আমার পেটে 30টির অধিক সেলাই রয়েছে। আজও প্রতিটি দিন আমাকে সেই ক্ষতের যন্ত্রণা নিয়ে বাঁচতে হয়, কিন্তু এই কষ্টের চেয়েও আমার বড় বিশ্বাস, আমাদের আত্মত্যাগ কখনো বিস্মৃত যাবে না, আমাদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। আজ আমার সংসারের কয়েকটি
1: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন জুলাই গণঅভ্যুত্থান দিবস 2026 পালন উপলক্ষে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আয়োজিত আলোচনা অনুষ্ঠান। বাংলাদেশ বেতার খুলনা, এখন প্রচারিত হবে স্থানীয় সময় অনুযায়ী জোহরের নামাজের আজান ও দোয়া। এর পরপরই আপনাদেরকে নিয়ে যাওয়া হবে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রে।

0: محمد الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: الوسيلة والفضيلة وضعت مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: الوسيلة والفضيلة وضعت مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে

0: রব্বিকুল মিয়াদ।
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: We now begin the ceremonial presentation of commemorative honors to the July martyrs and to the July warriors in recognition of their sacrifice and contribution. As each name is announced, recipients are requested to come forward to receive their commemorative award from the Honorable President.
3: প্রথমে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক প্রদান। জুলাই শহীদ ইসমাইল হোসেন রাব্বির পরিবারের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করবেন শহীদের দুই বোন মিস মিম আক্তার এবং মিস মিতু আক্তার ফারহানা।
2: First presentation to the families of July martyrs. On behalf of the family of July martyr Ismail Hussain Rabbi, the commemorative award is being received by his two sisters, Miss Mim Akhtar and Miss Mitu Akhtar Farhana.
3: এরপর জুলাই শহীদ মিরাজ হোসেনের পরিবারের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করবেন শহীদের মাতা মিস মমতাজ বেগম।
2: On behalf of family of July martyr Miraj Hussain, the award will be received by his mother, Miss Mumtaz Begum.

0: এরপর জুলাই শহীদ নাদিমুল হাসান এলএমের পরিবারের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করবেন শহীদের পিতা জনাব শাহ আলম।
1: Now on behalf of the family of July martyr Nadimul Hasan Ilm, the award will be received by his father, Mr. Shah Alam.
0: এবারে জুলাই যোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান। প্রথমেই সম্মাননা স্মারক গ্রহণ করতে মঞ্চে আসবেন জুলাই যোদ্ধা মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ।
1: Presentation to the July warriors, the commemorative award will be received by Mr. Mohammad Shafiqul Islam Shobuj.
0: এরপর মঞ্চে আসবেন জুলাই যোদ্ধা মোহাম্মদ মহিউদ্দিন রাব্বি।
1: Now coming to the stage, Mohiuddin Rabbi, he lost one eye.
0: এ পর্যায়ে সম্মাননা স্মারক গ্রহণ করবেন জুলাই যোদ্ধা মোহাম্মদ হাদিস হাওলাদার।
1: Now commemorative award to be received by Mr. Mohammad Hadis Hawladar.

0: ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি।
1: থ্যাংক ইউ অনারেবল প্রেসিডেন্ট।
0: সম্মানিত সুধি, অনুষ্ঠানে উপস্থিত সকল জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাগণের নিকট সম্মাননা স্মারক পৌঁছে দেওয়া হবে। সুধি মণ্ডলী, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম এবং জনাব আহমেদ আজম খান এমপি, মাননীয় মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে সম্মাননা স্মারক বিনিময়।
1: Ladies and gentlemen, we now witness an exchange of commemorative mementos between the Honorable President of the People's Republic of Bangladesh, Hafizuddin Ahmed Bir Bikram, and Mr. Ahmed Azam Khan, Honorable Minister for Ministry of Liberation and War Affairs.

0: সম্মানিত সুধী, অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান।
1: Now I request Mr. Rashid Khan, Assistant to the Prime Minister on Political Affairs.
2: Bismillahir Rahmanir Rahim. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা ও আলোচনা সভা, এই সভার সম্মানিত প্রধান অতিথি জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং আমার সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাতে ইসলামের নেতৃবৃন্দ, বাংলাদেশ এনসিপির নেতৃবৃন্দ সহ উপস্থিত অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে আমাদের মহামান্য রাষ্ট্রপতি উপস্থিত আছেন এবং তার উপস্থিতিতে আমাদের জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদ পরিবারের যে অবদান, সেই অবদানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার জন্য আজকের এই আয়োজন। এটি একটি সার্বজনীন রাষ্ট্রীয় অনুষ্ঠান, এখানে রাজনৈতিক বিতর্কের কোনো অবকাশ নেই। জুলাই গণ অভ্যুত্থানে আমরা সবাই একতাবদ্ধ হয়ে রাজপথে নেমে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন ঘটিয়েছি। এটি বাস্তব যে শেখ হাসিনার পতনের পরে আমাদের রাজনৈতিক মত এবং পথ ভিন্ন হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচন আয়োজন করেছিল সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি সরকারি দল যারা জনগণের সেবায় কাজ করছে এবং গণতান্ত্রিক যে অগ্রযাত্রা সেটির সৌন্দর্য বৃদ্ধিকরণের লক্ষ্যে বিরোধী দল তারাও বাংলাদেশের জনগণের কল্যাণে কাজ করছে। আজকের এই অনুষ্ঠানের শুরুতে যে ধরনের মত পার্থক্য পরিলক্ষিত হয়েছে, আমি মুক্তিযুদ্ধ বিষয়ক মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাই যে তিনি দুঃখ প্রকাশ করেছেন। অর্থাৎ গণ অভ্যুত্থানের পরে এই যে দুঃখ প্রকাশের সংস্কৃতি এবং যে অনুযোগ অভিযোগ ছিল আমাদের সংক্ষুব্ধ পক্ষের থেকে, সেটি তিনি সমাধান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এবং ইতিপূর্বে আমরা কখনোই এই ধরনের সংস্কৃতি আমরা পরিলক্ষিত করি নাই। আজকে আমাদের মাননীয় মন্ত্রী যে নজির স্থাপন করলেন, আমরা মানুষ আমাদের কাজ করতে গেলে ভুল হবে এবং সেই ভুলগুলো যদি আমরা শুধরিয়ে নিতে পারি সেটি আমাদের সরকারের এবং আমাদের এখানে যারা বিরোধী দলে আছেন আমাদের সবার সার্থকতা। আমাদের জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের অনেক রাগ ক্ষোভ অভিমান আছে এবং অনেক সময় তারা সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকেন এবং এর ন্যায্যতাও আছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের অনেকের অনেক বেশি প্রত্যাশা ছিল, হয়তো তার পুরোটা পূরণ করা সম্ভবপর হয়নি এবং বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় রয়েছে, আপনাদের অনেকের অনেক প্রত্যাশা রয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছেন এবং আপনারা যদি জুলাই যোদ্ধারা, জুলাই শহীদ পরিবার, এদেশের জনগণ বিএনপি সরকারের পাশে থাকেন, ইনশাআল্লাহ জুলাই শহীদ পরিবার, জুলাই যোদ্ধাদের এমনকি আমাদের বিরোধী দলের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার ইনশাআল্লাহ বাস্তবায়ন করতে পারবেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমি বক্তব্য দেওয়ার শুরুতে অনেকে হয়তো সংক্ষুব্ধ হয়েছেন, কিছু প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমি আপনাদের এই প্রতিক্রিয়াকে স্বাগত জানাচ্ছি। গণতান্ত্রিক বাংলাদেশে আপনাদের এই যে প্রতিক্রিয়া ব্যক্ত করার স্বাধীনতা, এটাই তো আমাদের সব থেকে বড় অর্জন, যে আপনারা কথা বলতে পারছেন, আপনাদের কথা বলার বাক স্বাধীনতা রয়েছে। সুতরাং এই বাক স্বাধীনতাকে আমরা মূল্যায়ন করে সামনের দিনে আমরা অগ্রসর হব ইনশাআল্লাহ। আমি যে কারণে এখানে বক্তব্য দিতে এসেছি, আমি জুলাই গণঅভ্যুত্থানে যেহেতু নেপথ্য থেকে কাজ করেছি, এখানে জাতীয় নাগরিক পার্টির সম্মানিত সদস্য সচিব আফতাব হোসেন, তিনি আমার বিষয়ে আরো ভালো বলতে পারবেন। তার সাথে তিনি জেলে যাওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তার সাথে আমার বিভিন্ন বিষয়ে কথা হয়েছে, সমন্বয় হয়েছে। এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে বসে আছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ভারতে নির্বাসিত জীবনে ছিলেন এবং তিনি জেল থেকে মুক্তি পাওয়ার পরে তিনি যেখানে মানে যে রিসোর্টে তিনি একটা রুম ভাড়া করে অবস্থান করছিলেন, সেখানে থেকেই বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে তার জায়গা থেকে তিনি সর্বাত্মক ভূমিকা রাখতে চেষ্টা করেছেন। এবং আমাদের জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব যারা আফতাব হোসেন, তিনি জানতেন যে এই আন্দোলনের পিছন থেকে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সেক্ষেত্রে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তার সাথে আফতাব হোসেনের কয়েকবার মিটিং হওয়ার কথা ছিল কিন্তু টাইম সমন্বয় হয়নি। কিন্তু আমার মাধ্যমে অনেক তথ্য উপাত্ত অনেক কিছু আমি আফতাব হোসেনের কাছে পৌঁছে দিয়েছি। আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি জুলাই গণঅভ্যুত্থানের সাথে তিনি সক্রিয়ভাবে জড়িত ছিলেন, তিনি লন্ডনে নির্বাসিত জীবনে ছিলেন কিন্তু সেখানে থাকা অবস্থায় তিনি বিএনপিকে পরিচালিত করা এবং আমরা যারা যুগপথ আন্দোলন করছিলাম সেই যুগপথ আন্দোলনকে তিনি নেতৃত্ব দিচ্ছিলেন। এর মাঝে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন আমরা যেটা সফল করেছিলাম, 2024 সালে আবারও শেখ হাসিনার প্রতারণার মাধ্যমে কোটা ফিরে আসে এবং এর প্রেক্ষিতে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ সহ ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, বর্তমান বিএনপি সরকার প্রতিমন্ত্রী এবং আমির রাশেদ খান, এছাড়া ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক সহ আমরা বেশ কিছু মানুষ একসাথে আলোচনা করেছিলাম যে ছাত্রদের এই আন্দোলনে রাজনৈতিক দল হিসেবে আমাদের যথেষ্ট দায়িত্ব রয়েছে এবং সেই দায়িত্বের যথাযথ সমন্বয় করেছেন আমাদের এখানে উপস্থিত আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। আমি বক্তব্য বাড়াবো না, যেহেতু আমাদের 36 জুলাই চলছে, আমি সবার অবদান স্বীকার করতে চাই। আমি সচক্ষে আমি যতটুকু জানি যতটুকু আমি দেখেছি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমি একদিন কথা বলছিলাম, যেহেতু তিনি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানে তিনি রাজনৈতিক দলগুলোকে সমন্বয় করার দায়িত্ব পালন করছিলেন, তো সেক্ষেত্রে এখানে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল উপস্থিত আছেন। আমি তার কাছে জিজ্ঞেস করছিলাম যে ওই সময় আসলে জামাতের কোন নেতার সাথে আপনি কথা বলতেন, তিনি বলেছিলেন যে জামাতের বর্তমান এমপি আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব। তো আমি জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি ইতিহাস লিপিবদ্ধ করতে গিয়ে আমি এই তথ্যগুলো পেয়েছি, সেক্ষেত্রে আমি আবার আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের সাথে কথা বলেছিলাম যে জুলাই গণঅভ্যুত্থানের সময় বিএনপির কোন নেতার সাথে আপনার সব থেকে বেশি কথা হতো বা সমন্বয় হতো, তিনি আমাকে বলেছিলেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। আপনারা আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাইকে জিজ্ঞেস করতে পারেন, অর্থাৎ গণঅভ্যুত্থানের সময় বিএনপি জামাত ইসলাম এমন এনসিপি সেই সময় গঠিত হয়নি, ছাত্ররা ছিল, আমরা সবাই একসাথে কাজ করেছি। এছাড়া গণতন্ত্র মঞ্চের অন্তর্ভুক্ত দলগুলো, এখানে গণসংহতি আন্দোলনের সভাপতি আমাদের জুনায়েদ সাকিব ভাই আছেন, আরো যারা বাম প্রগতিশীল এমনকি হেফাজতে ইসলাম, এমনকি আমি হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের সাথে কথা বলেছি যে জুলাই গণঅভ্যুত্থানের সময় বিএনপির পক্ষ থেকে আসলে কি ধরনের ভূমিকা ছিল আপনাদের সহযোগিতা করার জন্য। তো সেক্ষেত্রে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ আমাকে যেটি জানিয়েছে যে হেফাজতে ইসলামের সাথে সমন্বয় করেছে আমাদের এখানে উপস্থিত বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। আমি কারোর অবদান অস্বীকার করছি না, জামাত ইসলামের ভূমিকা আছে সেটি তো আমি বললামই, যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের যোগাযোগ ছিল এবং পুরো সমন্বয়টা হয়েছে, অর্থাৎ গণঅভ্যুত্থানের সময় আমরা একসাথে কাজ করেছি। এখন রাজনৈতিক বাস্তবতায় আমাদের মত এবং পথ ভিন্ন হয়ে গেছে, আমি মনে করি আপনাদের উচিত হবে এটিকে শ্রদ্ধা করা। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে, কিন্তু আমাদের মধ্যে যদি সহনশীলতা ধৈর্যশীলতা না থাকে তাহলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের পক্ষে কঠিন হবে। আজকে এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে আয়োজন হয়েছে, আমাদের মহামান্য রাষ্ট্রপতি জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম এখানে উপস্থিত আছেন, আজকে যারা জুলাই শহীদ পরিবার, জুলাই যোদ্ধারা উপস্থিত হয়েছেন, আপনাদের অবদানে এই নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশে আপনারা যাতে ভালো থাকেন, এই জাতি ভালো থাকে, এবং আপনাদের সমস্ত দাবি ইনশাল্লাহ আমি যারা বিশ্বাস করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পূরণ করবেন, এবং এই বাংলাদেশ শহীদদের বাংলাদেশ, যেমনিভাবে একাত্তরের মহান মুক্তিযোদ্ধাদের আমাদের স্মরণ করতে হবে, ঠিক একইভাবে চব্বিশে জুলাই যোদ্ধা এবং শহীদদের আমাদের মনে রাখতে হবে, স্মরণ করতে হবে। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
0: সুধী মণ্ডলী, এবারে বক্তব্য প্রদান করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এমপি।
1: Now, Member Secretary of National Citizen Party, Akhtar Hussain MP, is going to speak.
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি মাননীয় রাষ্ট্রপতি, এই অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আপনাদের সকলকে সালাম এবং একই সাথে 5 আগস্টের বিজয়ের শুভেচ্ছা। বাংলাদেশের মানুষেরা দীর্ঘদিন ধরে এক জুলুম, নিপীড়ন, স্বৈরাচারী শাসন ব্যবস্থার মধ্য দিয়ে একটা নাবিশ্বাস আমাদের উঠেছিল। আমরা যখন ধরে নিয়েছিলাম যে ওই ফ্যাসিবাদী সরকার যেভাবে টাইমলাইন ঘোষণা করে 2021, 2041, 2071 কতগুলো সাল তারা ঘোষণা করে ফেলেছে, এবং বাংলাদেশে আমরা মুক্তির আর কোনো উপায় দেখছিলাম না, ঠিক সেই সময়টাতে এই বাংলাদেশের আপামর জনতা, বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল সকলে মিলে রাজপথে জীবন দেওয়ার মধ্য দিয়ে আমরা এই বাংলাদেশকে নতুন করে মুক্ত করতে সমর্থ হয়েছিলাম। সেই চব্বিশের অভ্যুত্থানের সময়কালে আমাদের যেসব ভাইয়েরা জীবন দিয়েছেন আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের আহত ভাইরা এখনো অনেকেই আছেন যারা দুই চোখে দেখতে পান না, অনেকেই আছেন যারা পঙ্গু, হাঁটতে পারেন না, অনেকেই আছেন নানা ধরনের শারীরিক জটিলতায় তারা ভুগছেন। আমরা তাদের জন্য দোয়া কামনা করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থতা দান করুক। কিন্তু এর বাইরে গিয়ে রাষ্ট্রীয় দায়িত্ব থেকে আমাদের শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা যারা আছেন তাদের জন্য একটা বৃহৎ পরিসরে দায়িত্ব রয়েছে। আমরা সরকারের মাননীয় মন্ত্রী এখানে উপস্থিত আছেন, তাদের কাছে আমরা বিনীত কণ্ঠে আহ্বান জানাতে চাই, এখনো অনেক শহীদ আছেন যাদেরকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি, এখানে অনেক আহত যোদ্ধারা আছেন যারা এতটা গুরুতর আহত কিন্তু তাদের ক্যাটাগরি করা হয়েছে সি ক্যাটাগরিতে, তাদেরকে পিছিয়ে রাখা হয়েছে। এটা স্পষ্টতই আমাদের যেসব জুলাই যোদ্ধারা আছেন তাদের স্বীকৃতিতে বাধা তৈরি করে। এই কারণে আমরা মাননীয় মন্ত্রীর কাছে আবেদন জানাবো, আমাদের জুলাই যোদ্ধারা যারা এখনো চিকিৎসাপ্রাপ্ত হয় নাই এবং আমাদের আহত যোদ্ধারা যাদের ক্যাটাগরি নিয়ে এখনো পর্যন্ত অসুবিধা রয়েছে, সরকার অতি দ্রুত উদ্যোগ গ্রহণ করে আমাদের এই শহীদ পরিবার এবং আহতদের যে আইনি জটিলতাগুলো চলছে, আমলাতান্ত্রিক জটিলতা, সেগুলো নিরসন করার উদ্যোগ গ্রহণ করবে। একই সাথে এখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত আছেন, তার কাছে আমরা একটা বিষয় স্পষ্ট করে বলতে চাই। এই বাংলাদেশে যারা গণহত্যা করেছে, যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, সেই আওয়ামী লীগ, সেই গুন্ডারা, মানবতাবিরোধী অপরাধীরা, তারা এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় আমাদের জুলাই যোদ্ধারা যারা আছেন তাদেরকে হুমকি দিয়ে বেরোচ্ছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, অতি দ্রুত আওয়ামী লীগের যত সন্ত্রাসী আছে সকল সন্ত্রাসীকে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে, এবং দল হিসেবে আওয়ামী লীগ যে মানবতা বিরোধী অপরাধ করেছে, যে গণহত্যা চালিয়েছে, দল হিসেবেও আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জুলাই আন্দোলন, এই জুলাই গণঅভ্যুত্থান, এই বিপ্লবের অংশীদার আমরা সকলেই। আমরা আজকে একটা রাষ্ট্রীয় প্রোগ্রামে এখানে উপস্থিত হয়েছি, কোন দলীয় প্রোগ্রামে না। যে রাষ্ট্রীয় প্রোগ্রামে আমরা উপস্থিত হয়েছি সে রাষ্ট্র সবাইকে ধারণ করার কথা, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কেন যেন আমাদের রাষ্ট্রীয় একটা প্রোগ্রামেও আমরা ইতিহাসের সমস্ত কিছুকে আমরা ধারণ করতে ব্যর্থ হলাম। আপনারা খেয়াল করে দেখবেন, এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাসকে যেমন একপেশেভাবে আওয়ামী লীগ দখল করেছিল, ঠিক একই ধরনের একটা পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। আমরা যারা বয়সী তরুণ, জীবনের সমস্ত ঝুঁকি নিয়েও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের যে অবদান সেটাকে আমরা বারংবার বলে গেছি, কারণ এটা ইতিহাসের অংশ, এই ইতিহাসকে বোঝা যায় না। তেমনি ভাবে এই চব্বিশের অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিলেন, তিনি বিএনপির হন, তিনি জামাতের হন, তিনি বামপন্থী হন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হন, মাদ্রাসার শিক্ষার্থী হন, রিক্সা চালক হন, প্রবাসী হন, যে সেকশনের মানুষেরাই তারা হন না কেন, আমরা সবসময় তাদেরকে আমরা স্মরণে রাখি, আমরা তাদের কথাটা উচ্চারণ করি। কিন্তু আজকে এখানে একটা ডকুমেন্টারি প্রদর্শিত হলো, সেই ডকুমেন্টারিতে দেখেন খেয়াল করে, এই আন্দোলনটা যে ব্যানারে সংঘটিত হয়েছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সেই আন্দোলনের ব্যানার, সেই ব্যানারটার কথা এখানে উল্লেখ করা হলো না। এই আন্দোলন তো একদিনে সংগঠিত হয় নাই, এটা ছিল কোটার দাবিতে, কোটার সংস্কারের দাবিতে একটা আন্দোলন। কিন্তু সেই আন্দোলনটার গতিপথ আপনারা যদি খেয়াল করে দেখেন, নয় দফার মতো একটা ঐতিহাসিক ঘটনা যেটা এই আন্দোলনের গতিপথকে পরিবর্তন করে দিয়েছিল, সেই নয় দফা এখানে অনুপস্থিত থেকে গেল। আমরা খেয়াল করে দেখলাম চব্বিশের অভ্যুত্থানের সময়টাতে সব থেকে সাহসের যে ঘটনাটা, আনুষ্ঠানিকভাবে 3 আগস্ট শহীদ মিনারে যে এক দফার ঘোষণা দেওয়া হলো, সে বিষয়টা এখানে বিমালুম ভুলে যাওয়া হলো। এটা আমাদেরকে আহত করে। আমরা চাই এই ইতিহাস বাংলাদেশের প্রত্যেকটা মুক্তিকামী জনতার হবে, চব্বিশের ইতিহাস থেকে কোন জুলাই যোদ্ধাকে বাদ দেয়া চলবে না, এটাই হওয়ার কথা ছিল আজকের রাষ্ট্রীয় প্রোগ্রামের ডকুমেন্টারির ভাষ্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যেমন করে দলীয়করণ হচ্ছে, যেমন করে দলীয় লোকরা বসছে, ঠিক তেমনিভাবে আজকে ইতিহাসেও একটা দলীয়করণ করা হলো। যদিও মাননীয় মুক্তিযুদ্ধমন্ত্রী তিনি এই ডায়াসে দাঁড়িয়ে এর জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং সংশোধন করবেন বলে কথা দিয়েছেন, আমি তাকে ধন্যবাদ জানাই, কিন্তু এই যে ভুল সেটাকে আমি কোনোভাবেই অবচেতন মনের ভুল বলে মনে করি না। এটা খুব চেতন জাগ্রত অবস্থায় থেকে ইতিহাসকে বিকৃত করার জন্য এবং ইতিহাসকে দলীয়করণ করার জন্য এই ধরনের একটা ডকুমেন্টারি তৈরি করা হয়েছে। এখানে একটা অনিকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল। আজকে একটা মহিমান্বিত দিন, যেই দিনে আমরা বিজয় অর্জন করেছিলাম সেই দিনে সরকার কর্তৃক একটা প্রোগ্রাম ঘোষণা করা হয়েছে, সেই প্রোগ্রামটা যাতে আমরা শান্তভাবে আমাদের কথাগুলো বলতে পারি, সে কারণে আমি আপনাদের সামনে এসে দাঁড়িয়েছিলাম। আপনারা যারা জুলাই যোদ্ধারা আছেন আপনারা তখন আমার কথা শুনেছেন, এই কারণে আপনাদের কাছে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। পাশাপাশি এই প্রোগ্রামটা যখন চলছে ঠিক সেই সময়টাতে আমাদের একজন বৈষ্ণবৃত্তি ছাত্র আন্দোলনের সমন্বয়ক যিনি এবং তার সাথে আরো কয়েকজন আপনারা সবাইকে চিনে থাকবেন, মাহিন সরকার, রিফাত রশিদ, আব্দুল কাদের, আব্দুল হানান মাসুদ, যখন প্রথম সারির সমন্বয়কদেরকে ডিবি অফিসে বন্দী করে রাখা হয়েছিল তখন তারাই আন্দোলনটাকে চালিয়ে দিয়ে গিয়েছিলেন, কিন্তু মাহিন সরকারই অনুষ্ঠানে দাওয়াত পেয়েছিলেন, এসেছিলেন, কিন্তু তাকে এই অনুষ্ঠানে আর থাকার সুযোগ হয়ে ওঠে নাই। এই পরিস্থিতির কারণে এক ধরনের ধস্তাধস্তির পরিস্থিতিতে তাকে এই হলরুম থেকে বেরোয়ে যেতে হয়েছে। সেটা এখানকার শুধু পরিস্থিতি নয়, আজকে রাষ্ট্রীয়ভাবে অনেকগুলো জায়গাতেই অনেকগুলো জেলা এবং শিক্ষা প্রতিষ্ঠানে প্রোগ্রাম চলছে, সেই জেলা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনেকগুলোতেই সরকার দলীয় নেতাকর্মীরা তারা এনসিপি এবং অন্যান্য নেতাকর্মীদের উপরে তারা হামলা করেছে, তাদের অনুষ্ঠান স্থল থেকে বের করে দিয়েছে। এই যখন পরিস্থিতি চলছে ঠিক সেই সময়টাতে আমি জুলাই যোদ্ধাদের একজন হয়ে এবং আমার দলের একজন প্রতিনিধি হিসেবে এই প্রোগ্রামের সফলতা কামনা করি, কিন্তু আমার ব্যক্তিগত পক্ষে এবং আমার যারা সদর যোদ্ধারা আছেন তাদের জন্য একটা সুন্দরের আকাঙ্ক্ষায় আমার পক্ষে এই প্রোগ্রামে অবস্থান করা আর সম্ভবপর নয়। আমি আজকের এই অনুষ্ঠানের মাননীয় রাষ্ট্রপতি তাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি, তিনি বাংলাদেশের পক্ষে যেভাবে অবস্থান নিয়েছেন সেটাকে আমরা ধারণ করি। তিনি একই সাথে মুক্তিযোদ্ধা, একই সাথে জুলাই যোদ্ধা, তার প্রতি সম্মান ব্যক্ত করছি। সেই সম্মান রেখে আমি নীরবে এখান থেকে প্রস্থান করার সিদ্ধান্ত গ্রহণ করলাম। আপনাদের সকলকে ধন্যবাদ।
0: সম্মানিত অতিথিদেরকে শান্ত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
3: আমি করদূর শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জুলাই গণ অভ্যুত্থান 2026 উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জুলাই যোদ্ধারা উপস্থিত আছেন, জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত আছেন এবং জুলাই যারা আহত জুলাই আন্দোলনে তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। স্বাভাবিক এখানে মাঝে মাঝে মানুষের, যেহেতু এত বড় একটা আন্দোলন, এত বড় একটা গণ অভ্যুত্থানে বিভিন্ন জন বিভিন্নভাবে অংশ নিয়েছেন, আসলে এখানে না আসলে বোঝা যাবে না জুলাই যোদ্ধারা, যারা আহত যোদ্ধা আছেন তাদের যে মনের আকুতি, যাদের মনের কিঞ্চিত কষ্ট সেটা তারা এখানে বিভিন্নভাবে প্রকাশ করছেন। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে জুলাই যোদ্ধাদের কল্যাণে, জুলাই শহীদ পরিবারের কল্যাণে কিন্তু বর্তমান সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আমরা অনুষ্ঠানটি আবারও শুরু হচ্ছে, আমরা মঞ্চ থেকে সরাসরি সম্প্রচার করছি।

0: জুলাইয়ের শহীদ পরিবার এবং জুলাইয়ের আহত যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহামান্য রাষ্ট্রপতি জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, উপস্থিত সম্মানিত অতিথিবর্গ, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী সহ সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষভাবে জুলাইয়ের শহীদ পরিবার এবং জুলাইয়ের আহত যোদ্ধারা, আপনাদের সকলের প্রতি আমি আমার সালাম জানাই, শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই। আসসালামু আলাইকুম। আসলে আমি এখানে বক্তব্য রাখব এরকম কোনো ধারণা আমার ছিল না, তবে যেহেতু সুযোগ পেয়েছি দুটো কথা বলবো। 5ই আগস্ট 2024 সালের খুব পরপরই আমাদের দলের দিক থেকে আমরা ভেবেছিলাম, সম্ভব হলে সবাই মিলেই করা উচিত ছিল, কিন্তু সেই রকম সমন্বয় তখন ছিল না। জুলাইয়ের শহীদদের অন্তত তালিকা যাতে যথার্থভাবে প্রকাশিত হয়, আমাদের সীমিত সক্ষম সামর্থ্যে আমরা মোহাম্মদপুর অঞ্চলে যতজন শহীদ হয়েছেন তাদের তালিকা, আহতদের তালিকা তৈরির চেষ্টা করেছি এবং সেটা সরকারের কাছে জমা দিয়েছি। সেখানে আমরা একটা অনুষ্ঠানও করেছিলাম। আমরা সেই সময় দেখেছি জুলাইয়ের শহীদ পরিবারদের প্রত্যাশা কি, আহতদের প্রত্যাশা কি। শহীদ পরিবাররা সম্মান চেয়েছে, যারা এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জীবন উৎসর্গ করার মতো সাহস দেখান, তার চাইতে মহত্তম কাজ আর কিছু হতে পারে না। এবং সে কারণেই জুলাইয়ের শহীদরা রাষ্ট্রীয় স্বীকৃতি পাবেন, রাষ্ট্রীয় মর্যাদা পাবেন। শহীদ পরিবারের দায়িত্ব রাষ্ট্র নেবে, কারণ ব্যক্তিগত প্রয়োজনে তারা জীবন উৎসর্গ করতে যাননি। আমাদের সমষ্টিগত স্বার্থে, জাতীয় স্বার্থে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা শাহাদাত বরণ করেছেন। কাজেই সেই রাষ্ট্রীয় স্বীকৃতি এবং তাদের পরিবারের দায়িত্ব রাষ্ট্র নেবে, এটা তাদের প্রত্যাশা ছিল। আহতদের আহাজারি আমরা শুনেছি, তাদের দুঃখ কষ্ট, আমরা নিজেরা ব্যক্তিগতভাবে আক্রান্ত হয়েছি। 19 জুলাই আমাদের উপরে হামলা হয়েছে গণতন্ত্র মন্ত্রের মিছিলে, আমাদের শীর্ষ নেতৃবৃন্দরা আহত হয়েছেন, আমি নিজে ব্যক্তিগতভাবে আহত হয়েছি, হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছি, সেখান থেকে গুন্ডা বাহিনী হাসপাতাল থেকে তুলে নিয়ে গিয়ে চেষ্টা করেছে, অকথ্য নির্যাতন করেছে। কিন্তু যখন জুলাইয়ের আহত যোদ্ধাদের দেখি, একটা কল্পনা করা যায় না এমনভাবে এক একজন দুর্দশা নিয়ে এখন জীবন যাপন করছেন, তখন নিজের এই আক্রান্ত হওয়াটা অনেক ছোট মনে হয়, কারণ এখনো তো সুস্থভাবে আছি। কিন্তু বহু জুলাই যোদ্ধা, তাদেরকে দুর্বিষহ জীবনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আমাদের এখানে একটু আগে একজন জুলাইয়ের আহত যোদ্ধা, যিনি দুই চোখ হারিয়েছেন, তার বেদনার কথা আমাদের অন্তত বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু আমরা এখনো আসলেই বুঝতে পারবো না। যিনি দুই চোখে দেখতেন, তিনি যখন এখন কিছুই দেখতে পান না, এই বেদনা আসলেই আমাদের পক্ষে অনুভব করা খুব কঠিন। সুতরাং রাষ্ট্রকে সেই জায়গায় যেতে হবে, এইটা মানুষের প্রত্যাশা ছিল। এবং আহত পরিবার, আহত যোদ্ধাদের দায়িত্ব, আহত পরিবারের দায়িত্ব, কারণ বহু আহত যোদ্ধা আছেন যারা পরিবারের একমাত্র অবলম্বন ছিলেন এবং এখন তারা সেই পরিবারের দায়িত্ব নিতে পারছেন না। কাজেই আহত যোদ্ধাদের দায়িত্ব, জীবনের দায়িত্ব এবং তাদের পরিবারের দায়িত্ব এই রাষ্ট্রকে নিতে হবে, কারণ তারাও রাষ্ট্রের অগ্রগতির জন্য তাদের জীবন উৎসর্গ করতে এসেছিলেন। এই যে দায়িত্বের কথা, জুলাই আন্দোলনের পরবর্তী রাজনৈতিক উত্তরণের পর্ব হিসেবে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, নির্বাচিত সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে গত 5 মাসের বেশি সময় ধরে যে রাষ্ট্র পরিচালনা করছেন, আজ সকালেও তিনি ঘোষণা করেছেন তার সরকারের অঙ্গীকার, জুলাইয়ের শহীদরা তাদের পরিবাররা, জুলাইয়ের আহত যোদ্ধারা এবং তাদের পরিবারের দায়িত্ব সরকার এবং এই রাষ্ট্র গ্রহণ করবে এবং সেটা গ্রহণ করে চলেছে। ব্যক্তিগতভাবে আমি এতটুকু আহ্বান জানাতে চাই, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় এখনো যদি কোনো ত্রুটি থাকে, অভিযোগ থাকে, সর্বোচ্চ সংবেদনশীলতার সাথে সেটা শুনতে হবে, মর্যাদা এবং সম্মানের সাথে সেটা শুনতে হবে এবং তাদের মর্যাদা এবং সম্মান দিয়ে রাষ্ট্র যাতে তাদের সম্মানিত করতে পারে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। আগামী তৃতীয় বর্ষপূর্তিতে আমরা যেন কোনো জুলাই যোদ্ধার, কোনো জুলাই শহীদ পরিবারের অভিযোগ না শুনি এবং এইটা এই রাষ্ট্রের অগ্রাধিকার হওয়া উচিত। মাননীয় প্রধানমন্ত্রীর যে অঙ্গীকার, সে অঙ্গীকার বাস্তবায়ন এই সরকার করবে সেই প্রত্যাশা আজকের বাংলাদেশের মানুষ করে। দ্বিতীয় একটা কথা বলি, জুলাই আন্দোলন, গণ অভ্যুত্থান অনেকটা প্রকৃতির মতো, প্রকৃতি যেমন সবাইকে ধারণ করে জুলাই আন্দোলনে সেভাবে সব মানুষেরা ছিলেন। সব রাজনৈতিক দল যারা ফাঁসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তারা এইখানে জীবন দিয়েছেন, আহত হয়েছেন, লড়াই করেছেন। দেশের সাধারণ মানুষেরা, ছাত্ররা যেমন এগিয়ে এসেছিল, তরুণরা যেমন এগিয়ে এসেছিল, শ্রমজীবী মানুষ, শ্রমিক, একেবারে গ্রাম পর্যন্ত কৃষক, কৃষকের সন্তানরা তারা এসেছেন, নারী পুরুষ, বাঙালি চাকমা মারমা, হিন্দু মুসলমান, প্রত্যেকটি, এমনকি শিশু বৃদ্ধ সবাই এসেছেন। সন্তান সম্ভাবা মানুষ নারীরা রাস্তায় নেমে এসেছিলেন। সমাজের এমন কোনো অংশ মানুষ নাই যারা এই আন্দোলনে যোগ দেননি, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। কাজেই জুলাই অভ্যুত্থানকে যখন আমরা স্মরণ করি সেইখানে আমাদের ওই জনগণের যে অবদান সেইটাকেই সবার আগে তুলে ধরা দরকার। ওই একটা জায়গায় আমাদের ঐক্যবদ্ধ থাকা দরকার। আমরা যদি বিভক্ত হই, বিভক্ত হওয়াটা স্বাভাবিক রাজনৈতিকভাবে গণতান্ত্রিক ব্যবস্থায়, কিন্তু মনে রাখবেন জুলাই আমাদের ঐক্যবদ্ধ করেছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। ফ্যাসিবাদী ব্যবস্থা অথবা শাসকরা যাতে আবার গেড়ে বসতে না পারে, পুনরুত্থিত না হতে পারে, সেই জায়গায় যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে না পারি তাহলে আমরা বোধহয় আমাদের বিভেদ দিয়ে তাদের রাস্তা প্রশস্ত করব। রাজনৈতিক বিরোধ গণতন্ত্রে থাকবে, কিন্তু রাষ্ট্রীয় কর্মসূচি এবং আমরা যখন জুলাইকে স্মরণ করি সেটা যেন প্রকৃতির মতোই হয়। যারা প্রতিবাদ করেছেন তাদের যথাযথ প্রতিনিধিত্ব না হওয়ার কারণে তাকে আমরা সম্মান করি এবং সেই প্রতিনিধিত্ব হওয়ার দরকার তার প্রতিশ্রুতিও সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তবে এটাও আমাদের সকলের মনে রাখা দরকার, কেবল নিজেদের প্রতিনিধিত্ব থাকলেই হয় না, অন্যের প্রতিনিধিত্ব যদি না থাকে তারও প্রতিবাদ করা উচিত। আমরা দুই বছরে প্রতিনিধিত্বের দিক থেকে বহু ধরনের বাদ দেওয়ার নীতি দেখেছি। যে কোনো ধরনের বাদ দেওয়ার নীতি নিন্দনীয়, সেটাই হওয়া উচিত। রিপ্রেজেন্টেশন যতগুলো অংশের মানুষের ছিল সবগুলো অংশের, সবগুলো রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিত্ব এই সব ধরনের প্রকাশের মধ্যে থাকা উচিত, ছোট বড় মাঝারি। কাজেই ওই প্রকৃতির কথা আবার স্মরণ করাবো যে এইটা আমাদের শক্তি। বাংলাদেশের তরুণরা, বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা তারা দেখিয়েছেন যে তারা আবার উত্থিত হতে জানেন এবং এই উত্থানের শক্তিকে যদি আমাদের ধারণ আমরা করতে না পারি তাহলে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া কাজটা সকলের, সরকার সেখানে হয়তো দায়িত্ব পালন করে পরিচালনার ক্ষেত্রে, কিন্তু সরকার সম্পন্ন হয় না যতক্ষণ না পর্যন্ত বিরোধী দল সহ দেশের সমস্ত মানুষকে এই কাজের মধ্যে যুক্ত করা যায়। কাজেই বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমরা বোধ করি, যেটা জুলাই আমাদের সামনে কর্তব্য আকারে হাজির করেছে, আমরা সবাই এই জুলাই সহ জুলাইয়ের প্রেক্ষাপটের যে লড়াই সেইটাকে যদি আমরা খেয়াল রাখি, সমস্ত শহীদ, সমস্ত আহত লড়াই যোদ্ধা তাদের প্রত্যেকের রক্তের ঋণে আমরা আবদ্ধ, সেই রক্তের ঋণ স্বীকার করে আমাদের বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। এই বিরোধ করবেন না, গণ অভ্যুত্থান হঠাৎ করে জুলাই মাসের নামে নাই। এটা দীর্ঘ 15-16 বছর ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের ধারাবাহিকতায় এই গণ অভ্যুত্থান তৈরি হয়েছে। জনগণের বৃহত্তর ঐক্যের ডাক যখন তৈরি হয়েছে, রাষ্ট্র ব্যবস্থা যেটা ফ্যাসিস্ট ব্যবস্থায় পরিণত করা হয়েছিল, সেই ফ্যাসিস্ট ব্যবস্থা বদলের গণতান্ত্রিক ব্যবস্থা কায়েমের কর্মসূচি যখন মানুষের সামনে হাজির হয়েছে, তখন মানুষ বিরোধ ভেঙে একটা ঐক্যের জায়গায় এসছেন। ইতিহাসের দিকে তাকান, 69 সালে গণ অভ্যুত্থান হয়েছে, 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, 90 সালে গণ অভ্যুত্থান হয়েছে, সবগুলো ইতিহাসের লগ্নে যখন মানুষের মধ্যে বিরোধকে মীমাংসা করা গেছে, ঐক্যের আহ্বান এসছে, বৃহত্তর ঐক্যের, তখনই অভ্যুত্থানের উত্থান মানুষের মধ্যে সংগঠিত হয়েছে। সুতরাং প্রেক্ষাপট ছাড়া কিছু হাজির হয় না। আমরা যদি জুলাই আর জুলাইয়ের প্রেক্ষাপটকে আলাদা করি, তার ধারাবাহিকতাকে অস্বীকার করি, তাহলে আমরা নিজেদের মধ্যে এমন বিরোধে জড়াবো যে বিরোধ জুলাইকে অস্বীকার করারই সামিল হবে। জুলাইয়ের শহীদদের যে রক্তের ঋণ, তার থেকে আমরা পিছিয়ে যাব। কাজেই আমি শেষ করব এই কথা বলে, আমাদের সকলের সম্মিলিত সংগ্রামের স্বীকৃতি আমরা যত বেশি দিতে পারব, এই রাষ্ট্র তার যে জাতীয় পুনর্গঠনের কর্তব্য শহীদের আমাদের সামনে হাজির করেছেন, সেইটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আবারও সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা, বিশেষভাবে এই শহীদদের প্রতি আমাদের অবিরাম কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।
1: শ্রোতৃমণ্ডলী, এবারে বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারভার।
2: নাও সেক্রেটারি জেনারেল অফ বাংলাদেশ জামায়াতে ইসলামী মিয়া গোলাম পারভার is going to speak.
3: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen. Salatu wa salamu ala sayyidil mursaleen wa ala alihi wa sahabihi ajma'in. ঐতিহাসিক 24-এর ছাত্রগণ অভ্যুত্থানের এখন দ্বিতীয় বার্ষিকী আমরা উদযাপন করছি। বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই অভ্যুত্থানের গর্বিত শহীদ এবং আহত ও জুলাই যোদ্ধাদের সম্বর্ধনা এবং ক্রেস্ট বিতরণ সহ আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, এখানে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন বীর বিক্রম, উপস্থিত আছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী সহ সম্মানিত সুধীবৃন্দ, অতিথিবৃন্দ এবং আমার দেশবাসী ভাই ও বোনেরা, অনেক সময় আমরা পার করেছি, জোহরের নামাজের সময় হয়েছে, আমি সংক্ষেপে দু একটি কথা বলতে চাই। শুরুতেই আমি আজকের এই অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির, জাতীয় সংসদের সম্মানিত বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমানের আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আপনাদেরকে পেশ করছি। তিনি আপনাদের সকলকে সালাম এবং শুভেচ্ছা জানিয়েছেন। সুধীবৃন্দ, জুলাই অভ্যুত্থানের যে গণ আকাঙ্ক্ষা সেটা আমরা সবাই জানি। সর্বকনিষ্ঠ শহীদ জাবির ইব্রাহিম বলুন, আনাস বলুন, মেহেদী হাসান বলুন, আর ওদিকে মুগ্ধ আবু সাইদ বলুন, সহস্রাধিক জীবন, 20-30 হাজার মানুষের ক্ষত বিক্ষত রক্তাক্ত অশ্রুসিক্ত মানুষের এখনো যে কান্না, এক একজনের শরীরে শত শত বুলেট স্প্রিন্টার নিয়ে তাদের ঘুম হয় না রাতের, যে কান্নাকাটি করে, এসব মানুষের আকাঙ্ক্ষা কিন্তু মন্ত্রী হওয়া, এমপি হওয়া, দুনিয়ার কোনো সুযোগ সুবিধা, রাষ্ট্রীয় প্রিভিলেজ নেওয়া, এজন্য তারা রাজপথে কিন্তু জীবনবাজি করে নামে নাই, মৃত্যু ভয়হীন এক অকুত ভয় যোদ্ধা হিসেবে তারা নেমেছে। শহীদ জাবেরের মা যখন বলে, 6 বছরের শিশু, মাকে বলেছে, মা আমাকে হেলমেট পরিয়ে দাও, আমি যুদ্ধে যাব। শেখ হাসিনার নিষ্ঠুরতা, বর্বরতা, অত্যাচার নির্যাতন ভয়াবহ দৃশ্য দেখে শিশুদের মনের মধ্যে দ্রোহ সৃষ্টি হয়েছিল বলে তারাও রাজপথে 5 জুলাই ওই গণভবনের বাংলাদেশের সমস্ত প্রবেশ পথ দিয়ে রাজধানীতে কোটি কোটি মানুষ যখন মিছিলে যাচ্ছিল ওই সব শিশুরা সেই মিছিলে সামিল হয়ে সেখানেই তারা জীবন দান করেছে। তার অর্থ এই ছিল না যে তারা পৃথিবীর কোনো সুযোগ সুবিধার জন্য এসেছিল, এটা ছিল মানুষের মুক্তি, দেশের কল্যাণ, অন্যায় অসত্য অবিচারের বিরুদ্ধে বিবেকের মধ্যে জেগে ওঠা দ্রোহ, সেই দ্রোহই আমাদের সন্তানদেরকে এই বিপ্লবের জন্য রাজপথে নামিয়েছিল। আমার আজকে আবেদন থাকবে মহামান্য রাষ্ট্রপতির উপরে, এই কারণে আলাদাভাবে আমি বলছি যে সরকার এবং রাষ্ট্র বাংলাদেশের সংবিধান অনুযায়ী দুটো সেপারেট এন্টিটি আছে। অনেক সময় পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যারা সরকার এবং সরকার প্রধান থাকেন, সরকার পরিচালনায়, তাদের মধ্যে অনেকটা পলিটিক্যাল কনসিডারেশন থাকে, কিন্তু যিনি মহামান্য রাষ্ট্রপতি হন বাংলাদেশের সাংবিধানিক নিয়ম অনুযায়ী তিনি কোনো রাজনৈতিক দলের সদস্য থাকেন না, তার কাছে কোনো পলিটিক্যাল কনসিডারেশন থাকে না। ফলে আমার আহ্বান থাকবে এই রাষ্ট্রের প্রতি এই 36 জুলাই ব্যাপী মাসব্যাপী যে অনেক অনুষ্ঠান বাংলাদেশের বিভিন্ন দল মত সংস্থা করল, আমাদের অনেক অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ হয়েছে, আপনারাও সবাই থেকেছেন সেই সব অনুষ্ঠানে, শহীদদের মায়েদের যে কান্না এখানেও আমরা শুনলাম, এখান থেকে বোঝা যায় যে তাদের সে আকাঙ্ক্ষা পূরণ হয়নি। আমি এখানে গর্বিত শহীদদের পরিবারের যারা সম্মানিত সদস্য আছেন, আহত জুলাই যোদ্ধা আছেন, সকলের জন্য আমি বলবো যারা জীবন দিয়ে দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাআলার কাছে তারা সম্মানিত হবেন, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবেন বলে আমরা বিশ্বাস করি, যেহেতু তারা নিঃস্বার্থভাবে দেশ এবং জাতির কল্যাণে জীবন দিয়েছেন। আর যারা আহত হয়েছেন, অসুস্থ হয়ে আছেন, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করে একটা বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে তাদের এই সংগ্রামের সুফল যেন তারা চোখে দেখে যেতে পারেন, আমরা তাদের জন্য দোয়া করি। কিন্তু মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার আবেদন থাকবে মাসব্যাপী জুলাই যোদ্ধার শহীদ পরিবারের যে কান্না, সব আহতদের সমান তালিকায় আনা হয়নি, সুযোগ সুবিধা পাচ্ছে না, অনেকে তালিভুক্ত হননি, অনেকের চিকিৎসা হচ্ছে না, একটা বাংলাদেশের মতো রাষ্ট্রের পক্ষে এই কয়েকজন শহীদের সুচিকিৎসা পুনর্বাসন কোনো অসম্ভব ব্যাপার নয়। আমার প্রথম শহীদ পরিবারের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আবেদন থাকবে এই বিষয়টা আপনি স্পেশালি সরকারকে নির্দেশ দেবেন যে কোন একজন শহীদের পরিবার যেন বলতে না পারে যে আমার আফসোস আছে, এই আফসোস আপনি রাষ্ট্রের পক্ষ থেকে পূরণ করবেন। আর একটি কথা বলে বিদায় নেব, গণ আকাঙ্ক্ষা ছিল এই রক্তাক্ত জুলাইয়ের আন্দোলনের ভিত্তিতে আমরা যে জুলাই চার্টার করেছিলাম, জুলাই সনদ করেছিলাম, ঐক্যমত কমিশন করেছিলাম, যার ভিত্তিতে একটি গণভোটের মধ্য দিয়ে একটি নতুন রাষ্ট্র বিনির্মাণে আমরা সবাই হাতে ভোট দিয়েছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী ভোট দিয়েছিলেন, এখানে উপস্থিত যারা সবাই আমরা হাতে ভোট দিয়েছিলাম, আজকে সেই গণভোটের গণ রায় কার্যকর করা হয়নি। এ ব্যাপারে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমরা 11 দল, মাননীয় স্পিকার আপনি তখন স্পিকারের দায়িত্বে ছিলেন, আপনার কাছে আমরা স্মারকলিপি দিয়ে বলেছি, আপনি হেড অব দ্য স্টেট হিসেবে পদক্ষেপ নিয়ে এখন আপনি গণভোটের গণ রায় কার্যকর করে এই রক্তাক্ত জুলাইয়ের গণ আকাঙ্ক্ষাকে আপনি বাস্তবায়িত করে ইতিহাসে আপনি স্মরণীয় বরণীয় হয়ে থাকতে পারেন। আমি আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত।
1: সম্মানিত সুধী, অনুষ্ঠানের এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করবেন জনাব ইশরাক হোসেন এমপি, মাননীয় প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
4: বিসমিল্লাহ রহমানির রহিম। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত জুলাই যোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ আমরা কেবল একটি দিবস পালনের জন্য সমবেত হইনি, আজ আমরা এসেছি শহীদদের স্মরণ করতে, সত্য উচ্চারণ করতে এবং ন্যায় বিচারের শপথ পুনর্বিস্মরণ করতে। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আমরা জুলাইকে ভুলিনি, জুলাইয়ের শহীদদের ভুলিনি, আহত জুলাই যোদ্ধাদের ভুলিনি, আর জুলাই গণহত্যার পূর্ণাঙ্গ বিচার না হওয়া পর্যন্ত আমরা থামব না ইনশাল্লাহ। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদকে, শ্রদ্ধা জানাচ্ছি সেই সাহসী ছাত্র জনতাকে যারা বন্দুকের সামনে বুক পেতে দাঁড়িয়েছিলেন, যারা ভয়কে পরাজিত করে অন্যায় বৈষম্য ও দমনপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। আপনাদের সাহসেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছিল, আপনাদের আত্মত্যাগেই মানুষের অধিকার পুনরুদ্ধারের পথ তৈরি হয়েছিল, আপনাদের রক্তেই রচিত হয়েছে আমাদের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। জুলাই কোনো ব্যক্তি, দল কিংবা গোষ্ঠীর সম্পত্তি নয়, জুলাই বাংলাদেশের জনগণের, জুলাই আমাদের জাতীয় ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। মহান মুক্তিযুদ্ধ আমাদের একটি স্বাধীন রাষ্ট্র, একটি সার্বভৌম ভূখণ্ড এবং একটি গর্বিত পতাকা দিয়েছে। জুলাই সেই স্বাধীনতাকে রক্ষা করার এক রক্তাক্ত লড়াই। জুলাই স্বাধীন বাংলাদেশের মানুষের অধিকার, মর্যাদা ও গণতান্ত্রিক মালিকানা পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম। মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতির ভিত্তি, আর সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের যে আকাঙ্ক্ষা মুক্তিযুদ্ধের মূল প্রেরণা ছিল, জুলাইয়ের ছাত্র জনতার কণ্ঠে সেই আকাঙ্ক্ষাই আবার উচ্চারিত হয়েছে। সার্বভৌমত্ব শুধু মানচিত্র ও সীমান্তের বিষয় নয়, সার্বভৌমত্বের অর্থ বাংলাদেশের সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। বাংলাদেশ কোনো দেশীয় স্বৈরশক্তির কাছে মাথা নত করবে না, কোনো বিদেশি চাপ কিংবা হস্তক্ষেপের কাছেও মাথা নত করবে না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ হবে না, কিন্তু মানুষের এই অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের অত্যন্ত ভারী মূল্য দিতে হয়েছে। 2024 সালের জুলাই আগস্টে নিরস্ত্র ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানো হয়, মানুষকে হত্যা করা হয়েছে, আহতদের উপর নির্যাতন করা হয়েছে, রাজপথে, হাসপাতালে এবং মানুষের ঘরে ঘরে ভয় ছড়িয়ে দেওয়া হয়েছে। জুলাই শহীদদের পরিবারের সদস্যদের আমি বলতে চাই, আপনারা একা নন, আপনারা রাষ্ট্রের কাছে অনুগ্রহ প্রার্থী নন, বরং রাষ্ট্র আপনাদের কাছে ঋণী। আপনাদের সন্তান, ভাই, বোন, স্বামী কিংবা পিতা শুধু একটি পরিবারের সদস্য নন, তারা সমগ্র জাতির গর্ব। তাদের রক্তের ঋণ শুধু বক্তব্য, স্মরণসভা কিংবা ফুল দিয়ে শোধ করা যাবে না, সেই ঋণ শোধ করতে হবে সত্য প্রতিষ্ঠার মাধ্যমে, তাদের পরিবারের মর্যাদা নিশ্চিত করার মাধ্যমে এবং হত্যাকারীদের বিচার সম্পন্ন করার মাধ্যমে। আজ এই রাষ্ট্রীয় মঞ্চ থেকে আমি স্পষ্টভাবে ঘোষণা করতে চাই, জুলাই গণহত্যার পরিকল্পনাকারী, নির্দেশদাতা, বাস্তবায়নকারী ও সহযোগী কেউই বিচারের বাইরে থাকতে পারবে না। যে হাত গুলি চালিয়েছে, যে মুখ হত্যার নির্দেশ দিয়েছে, যে শক্তি গণহত্যার পরিকল্পনা করেছে, যারা আলামত নষ্ট করেছে এবং যারা অপরাধীদের আশ্রয় কিংবা পালিয়ে যেতে সহযোগিতা করেছে, প্রত্যেককে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এই বিচার প্রতিশোধের বিচার হবে না, এই বিচার হবে প্রমাণ ভিত্তিক, স্বচ্ছ, নিরপেক্ষ এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য। আমরা আংশিক বিচার চাই না, পূর্ণাঙ্গ বিচার চাই। আমরা দীর্ঘসূত্রিতা চাই না, কিন্তু যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য বিচার চাই, কারণ বিচারের অযৌক্তিক বিলম্ব শহীদ পরিবারগুলোর প্রতি আরেকটি অন্যায় হবে। জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা শুধু একটি সরকারের রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। আমাদের আহত জুলাই যোদ্ধাদের অনেকেই আজও অসহনীয় কষ্ট বহন করে চলেছেন, কেউ দৃষ্টিশক্তি হারিয়েছেন, কেউ হাত কিংবা পা হারিয়েছেন, আবার কেউ স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন। আমি তাদের বলতে চাই, আপনারা অসহায় নন, আপনারা কারো বোঝা নন, আপনারা এই জাতির সম্মানিত যোদ্ধা। আপনাদের চিকিৎসা, পুনর্বাসন, শিক্ষা, প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কোনো আহত জুলাই যোদ্ধা চিকিৎসার অভাবে কষ্ট পাবেন না, কোনো শহীদ পরিবার অবহেলিত থাকবেন না, এটাই আমাদের আগামী দিনের অঙ্গীকার। জুলাইয়ের ইতিহাসকে আমরা হারিয়ে যেতে দেব না, ইতিহাস বিকৃত করতে দেব না, শহীদদের আত্মত্যাগকে সংকীর্ণ রাজনীতির স্বার্থে ব্যবহার করতে দেব না। শহীদ ও আহতদের পরিচয়, তাদের সাক্ষ্য এবং জুলাইয়ের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ঘটনা যথাযথভাবে সংরক্ষণ করা হবে। ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে কিভাবে বাংলাদেশের ছাত্র জনতা অন্যায়ের বিরুদ্ধে বুক পেতে দাঁড়িয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের পাশে থাকবে। মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে এবং আপনাদেরই একজন হিসেবে আমি আজ আবারও জাতির সামনে অঙ্গীকার করছি, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করা হবে, আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা পুনর্বাসন ও সম্মান নিশ্চিত করা হবে, জুলাইয়ের ইতিহাস সংরক্ষণ করা হবে এবং গণহত্যায় জড়িত প্রত্যেক অপরাধীর বিচার সম্পন্ন করা হবে। 1971 আমাদের শিখিয়েছে পরাধীনতার কাছে মাথা নত করা যায় না। জুলাই আমাদের স্মরণ করিয়ে দিয়েছে স্বাধীন দেশে স্বৈরাচার ও অন্যায়ের কাছেও মাথা নত করা যায় না। বাংলাদেশ কোনো ব্যক্তি, পরিবার, দল কিংবা বিদেশি শক্তির সম্পত্তি নয়, বাংলাদেশ তার জনগণের, বাংলাদেশের মালিক বাংলাদেশের জনগণ। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন জুলাইয়ের সকল শহীদদের রুহের মাগফিরাত দান করেন, শোক সন্তপ্ত পরিবারগুলোকে ধৈর্য ও শক্তি দেন এবং আহত জুলাই যোদ্ধাদের দ্রুত আরোগ্য দান করেন। শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেব না, আহত জুলাই যোদ্ধাদের একা থাকতে দেব না, জুলাই গণহত্যার বিচার অসম্পূর্ণ থাকতে দেব না ইনশাল্লাহ। সর্বশক্তিমান আল্লাহ আমাদের সহায় হন। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গড়া বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।
1: সুধীমণ্ডলী, অনুষ্ঠানের এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করবেন জনাব সালাউদ্দিন আহমদ এমপি, মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
2: Ladies and gentlemen, now the Honorable Minister for Home Affairs, Mr. Salahuddin Ahmed MP, is requested to deliver his speech as a special guest.
5: Bismillahir Rahmanir Rahim. Aajker ditiyo borsho purtite 5 আগস্টের এই দিনের এই অনুষ্ঠানে জাতীয় অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, উপস্থিত মন্ত্রীবৃন্দ, সুধীমণ্ডলী, এক্সেলেন্সিস, ডিপ্লোম্যাটিক মিশনসের আমি কয়েকজন এখনো দেখছি, এক্সেলেন্সিস representative from different missions, senior high officials, shamorik ebong beshamorik urdhotono karmakarta brindo, july shohidder poribar, ma baba bhai bon jara eschen, july joddhagon jara ahoto july joddha eschen, shudhimondoli, sangbadik bondhugon, assalamu alaikum warahmatullah. আমি শুনছিলাম বেশি করে এই অনুষ্ঠানে, এই ভেনুতেই 5 আগস্টের মতো আরো কয়েকটি অনুষ্ঠানে উপস্থিত ছিলাম, বক্তব্যও রেখেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীও ছিলেন 2-1টা অনুষ্ঠানে। বিগত 2 বছর, আমারও 2 বছরের কম সময় এই জুলাইয়ের পরে, কারো এখানে বক্তব্য রাখতে শুনেছি অন্ধত্ববরণের 2 বছর 18 দিন, অর্থাৎ 5 আগস্টের আরো 13-14 দিন আগে দুই চোখ হারিয়েছেন। আমি লিখছিলাম

পেয়েছেন, রক্ত তাকে শিখিয়ে দিয়েছে। তার আকুতিগুলো শুনছিলাম, আলহামদুলিল্লাহ, এই জন্যই যে আমি বেঁচে আছি, বেঁচে থাকার কথা ছিল না। আমরা এই জুলাইকে নিয়ে রাজনীতি কেন করব? যে বন্ধুরা আজকে এখানে প্রতিবাদ করেছেন তাদের কথাও লিখছিলাম। মাননীয় এমপি আক্তার হোসেন রাশেদ এখানে বক্তব্য দিয়েছে, আমাদের মাননীয় মন্ত্রী সাকিব বক্তব্য দিয়েছে। আমরা যারা সমন্বয় করছিলাম জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থানের পর্দার পিছন থেকে এবং সামনে থেকে, একবার বলেছিলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি নির্বাসনে না থাকতেন, আল্লাহর কি মহিমা, হয়তো সুসমন্বিতভাবে এটা অর্গানাইজড ওয়েতে এই জুলাই গণ অভ্যুত্থান সমাপ্ত করা সম্ভব হতো না। কারণ যারা মাঠে ছিলেন তারা সবাই হয়তো কারাগারে অথবা অন্ধকারে সেই অবস্থা ছিল। পৃথিবীর জঘন্যতম এবং ঘৃণ্যতম হত্যাকাণ্ড এবং জঘন্যতম স্বৈরাচারকে আমরা দেখেছি। যদি আমরা আয়নাগড়ে যাই, যেখানে আমার 61 দিনের অভিজ্ঞতা আছে, সেখানে একটা জানোয়ার 24 ঘন্টা থাকতে পারে না, আমরা সেখানে থেকেছি। আমার ভাই মীর কাসেম, তার ছেলে মীর কাসেম আলীর ছেলে মীর আহমদ ব্যারিস্টার, এখন এমপি, এখনো ট্রমাটাইজ। ব্যারিস্টার আরমান, সরি, কারণ ওর বাপের বন্ধু ছিলাম, আমি একসাথে জেল খেটেছি, তার নামটাই আসে কেবল মীর কাসেম আলীর, কাসিমপুর কারাগারে ছিলাম। তিনি আমাকে বলেছিলেন, আমি বললাম ভাই কেন ফেরত আসলেন? তিনি বললেন আমি যদি না আসবই আমার ছেলেটাকে ধরে নিয়ে যাবে। ফাঁসি তো তার হলো, কিন্তু ছেলেকেও তো ধরে নিয়ে গেল। আমি একটা জ্বলন্ত ইতিহাস, জীবন্ত ইতিহাস। বাবা এই জন্যই ফিরে এসেছিলেন তার সন্তানকে রক্ষা করার জন্য, কিন্তু সন্তানকে রক্ষা করতে পারে না। সেরকম একটা স্বৈরাচারের কবল থেকে মুক্তির পরে আমরা যদি বলি জুলাই কার, জুলাই কার, তাহলে জুলাই আমাদের কারুই থাকবে না। এই অবস্থা থেকে আমাদের মুক্তি পেতে হবে। পৃথিবীতে অনেক জাতি আছে স্বাধীনতার জন্য শতবর্ষ সংগ্রাম করে, কোনোদিন স্বাধীনতা পায় না, শতাব্দীর পর শতাব্দী চলে যায়, দশকের পর দশক চলে যায়, কিছুই ঘটে না। মহামতি লেনিন বলেছিলেন, দেয়ার আর ডিকেডস, নাথিং হ্যাপেন্স দেয়ার, বাট দেয়ার আর ডেজ অ্যান্ড উইকস, ডিকেডস হ্যাপেন্স দেয়ার। কোন কোন দশক আছে, দিন আছে, সপ্তাহ আছে, যেখানে শতাব্দী ঘটে যায়। আমরা সেই শতাব্দীকে নিয়ে এসেছি। নিউটনের কোন আপেল নয় আন্দোলন এবং বিপ্লব গণ অভ্যুত্থান, সেই আপেলকে পেড়ে নিতে হয়েছে, পাকাতে হয়েছে। আমরা সেই আপেলকে নিয়ে এসেছি, দলীয়করণ করা যাবে না কোথাও। আমার ভাই পড়ুয়ার বলে গেছেন গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে, আসুন একসাথে বসি। সংবিধান সংশোধন কমিটিতে আপনাদের আহ্বান জানিয়েছি, আপনারা এখনো নাম দেন নাই, গতকালকে প্রথম বৈঠক করেছি। জুলাই জাতীয় সনদের প্রত্যেকটা অক্ষর বাস্তবায়ন করা হবে, আমরা প্রতিশ্রুতি দিয়েছি। আপনারা বলেছেন গণ আকাঙ্ক্ষা, গণ রায় বাস্তবায়ন করা হবে, সেটা কি সংস্কার পরিষদে গেলে হবে, সংবিধান সংশোধন কমিটিতে গেলে হবে না? আমি একবার বলেছিলাম তাল ধপ করিয়া পড়িল না পড়িয়া ধপ করিল, এক কথাই, বাট কনস্টিটিউশনাল প্রসিডিউর হচ্ছে অ্যামেন্ডমেন্ট নেওয়া, প্রত্যেকটা অ্যামেন্ডমেন্ট হচ্ছে এক একটা সংস্কার। এইভাবে আমাদের বুঝতে হবে, মাঠের রাজনীতি করতে পারবেন, সংস্কার কমিশন করবেন, বাস জাতীয় সংস্কার পরিষদ করবেন, সাংবিধানিক সংস্কার পরিষদ করবেন, দিস ইজ অল ওয়ার্ডিং, কিন্তু প্র্যাকটিক্যাল যেটা আসতে হবে অ্যামেন্ডমেন্ট, সেটা গ্রহণ করতে হবে পার্লামেন্টে, অ্যান্ড দ্যাট উড বি দি 18th অ্যামেন্ডমেন্ট অব দি কনস্টিটিউশন, হুইচ উড বি হিস্টোরিক কনস্টিটিউশন ইন আওয়ার সেঞ্চুরি, যেটার প্রত্যাশা নিয়ে আমাদের শহীদরা শহীদ হয়েছেন, যে আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থান হয়েছে, যার জন্য আমরা সংগ্রাম করেছি। আমার নিজের 10 বছর নির্বাসনে গিয়েছে, তাকে আমি পিছা যেতে দেব না। গুম কমিশন আমরা অধ্যাদেশ পাশ করি নাই, কিন্তু গুমের উপর প্রতিকার এবং গুম প্রতিরোধ আইন নিয়ে এসেছি, আগামী পার্লামেন্টে আসবে ইনশাআল্লাহ।

0: সিস্টেমেটিক এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের জন্য আইটিসি অ্যাক্টের বিধান আছে, সেখানে মৃত্যুদণ্ড সহ কড়া শাস্তি আছে। বাকি সবগুলো ডিফাইন করেছি আমরা গোম প্রতিকার ও গোম প্রতিরোধ আইনে, যেগুলো আপনারা আইনটা নিয়ে আসলে দেখবেন, আমরা এখনো ওয়েবসাইটে দিয়েছি, ওখানেও দেখতে পারেন। সেই অগ্নিজরা জিনগুলো আমি যদি লম্বা বক্তব্য দিই মাননীয় রাষ্ট্রপতির সময় থাকবে না, এখানে আপনারা অনেক অপেক্ষা করছেন, কিছু বিভ্রান্তিও মাঝখানে হয়েছে, যার জন্য আমার অনেক কথা বলার ইচ্ছা আছে, তবে অনেক কথা আজকে যাব বলে কিছু কথা না বলি। তার মানে হচ্ছে আন্দোলনের দিনলিপি, যারা বলেছেন যে 36 দিনের জুলাই, এই মুক্তির মন্দির সোপান একদিনে নির্মিত হয়নি, এই সোপান নির্মিত হয়েছে 2009 থেকে শুরু করে 2024 পর্যন্ত। আমরা বলি সেই মানুষ হন বি দ্যাট পার্সোনালিটি হোম ম্যান ফলোস, তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। তিনি ত্যাগ স্বীকার করেছেন, সন্তান হারিয়েছেন, নিজের জীবন বিসর্জন দিয়ে হলেও, চিকিৎসায় না গিয়ে হলেও আপোষহীনভাবে বাংলাদেশের জন্য প্রাণ দিয়েছেন, আজকে শুয়ে আছেন এই আমাদের পাশে। তার অবদান নেই, 36 কি এমনিতেই হয়েছে জুলাই, দীর্ঘদিনের এক এক দিনের বিন্দু বিন্দু জমে আমাদের এই সিন্ধু হয়েছে, একদিনে হয় নাই। 2009 থেকে 2024 পর্যন্ত বিএনপির, ছাত্রদলের, যুবদলের, অন্যান্য বিরোধী দলের, ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সকল কর্মী নেতারা গুম খুন শিকার হয়েছে, হামলা মামলার শিকার হয়েছে অসংখ্য। কোথায় যাবে সেই ইতিহাস? যারা স্বামী হারিয়েছে, স্ত্রী তার স্বামী হারিয়েছে, মা তার সন্তানকে হারিয়েছে, গুম হয়ে আজও ফিরে নাই আমার বন্ধু ইলিয়াস, তাদের কি হবে? একদিনে হয়েছে জুলাই, স্বৈরাচারের পতন কি একদিনে হয়? পৃথিবীর ইতিহাসে সেটা আছে নাই? যদি বলি কোনো আন্দোলন অহিংস হবে কি সহিংস হবে, সেটা সাধারণ মানুষ নির্ধারণ করে না, সেটা মহাত্মা গান্ধী নির্ধারণ করে না। এই আন্দোলন রক্তজরা আন্দোলন, এই আন্দোলন রক্তাক্ত হবে কিনা, এই আন্দোলন সহিংস হবে কিনা, সেটা নির্ধারণ করে দিয়েছে ফেসিবাদী শেখ হাসিনা। আমরা প্রতিবাদ করেছি, আমাদের ছেলেরা মেয়েরা প্রতিবাদ করেছে, শূন্য হাতে রক্তাক্ত হয়েছে, রক্তে রঞ্জিত হয়েছে, শহীদ হয়েছে, রাজপথ পিচ্ছিল করেছে, তারপরে গণ অভ্যুত্থান হয়েছে, ফেসিবাদের মুক্তি হয়েছে। যখন কোনো আন্দোলন তার নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হতে দেয়া হয় না, তখন ইনএভিটেবল হয়ে যায়, অপরিহার্য হয়ে যায় সহিংস রক্তাক্ত আন্দোলনের। সেটাই হয়েছে বাংলাদেশে 2009 থেকে 2024-এর সেই সোপানগুলো বাদ দিলে জুলাইয়ের 36 দিনে কি এই আপেল টপকিয়ে পড়েছে নিউটনের আপেল? না, বন্ধুদের বুঝতে বলবো, যারা জুলাই চেতনার উপর নির্ভর করে রাজনীতি করছে সেই রাজনীতি করা যাবে না। 71-এর চেতনাকে বিক্রি করতে করতে ফেসিবাদী শেখ হাসিনা দিল্লি যে বসে আছে, আমি অনেকবার বক্তব্য দিয়েছি, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে। কেন বলেছি? তারা এই চেতনা বিক্রি করতে করতে বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিল যারা মুক্তিযুদ্ধের চেতনা বললে মানুষ ঘৃণা করত। আমরা যেন জুলাইয়ের এই চেতনাকে কোনোদিন অসম্মান না করতে হয় সেই রকম রাজনীতি করি। জুলাই আমাদের সবার, বাংলাদেশের 18 কোটি 20 কোটি মানুষের সবার, সবার সম্মিলিত প্রয়াসে আমরা কেউ কেউ হয়তো নেতৃত্ব দিয়েছি, আমাদের সামনের সারিতে যারা শহীদ হয়েছেন তারাই হচ্ছে আসল জুলাই যোদ্ধা, আসল নেতা, তাদের আশঙ্কা বাস্তবায়ন করাই হবে আমাদের জন্য ফরজ। অথচ জুলাইয়ের কৃতিত্ব নেওয়ার জন্য, রাজনীতি করার জন্য সবাই প্রতিযোগিতায় নেমেছে, আমরা প্রতিযোগিতা করছি জুলাইয়ের আশঙ্কা বাস্তবায়নের জন্য। আমার ভাই পরোয়ার সাহেব বলে গিয়েছেন জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন করতে হবে সম্পূর্ণ, তার বাইরেও করব আমরা জন আকাঙ্ক্ষা অনুযায়ী। আসুন কথা বলি, সমাজের সমস্ত সেক্টরের সাথে আমরা কথা বলবো, তাদের প্রত্যাশা কি, জুলাই যোদ্ধাদের প্রত্যাশা কি, সাংবাদিক বন্ধুদের প্রত্যাশা কি, আইনজীবীদের প্রত্যাশা কি, বিশেষজ্ঞদের কাছে আমরা মতামত নেব, সংবিধান বিশেষজ্ঞদের সাথে বসবো, এডিটরদের সাথে বসবো, আমরা এমন একটা সংবিধান সংশোধনী আনতে চাই যে সংশোধনী নিয়ে আমরা অনেক বছর চলতে পারবো। কারণ বারবার জুলাই আসে না, বারবার একাত্তর আসে না, বারবার বাংলাদেশে গণ অভ্যুত্থান হবে না, এবং এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের যে অর্জিত আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা এই জাতির, সেই প্রত্যাশাকে যদি আমরা পূরণ না করতে পারি, সারা জীবন আমরা দায়ী থাকব, আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে দায়ী করবে যে আপনারা বাস্তবায়ন করলেন না আমাদের প্রত্যাশা। সুতরাং আমি আর দুই একটা কথা বলেই, কয়েকজনের বক্তব্যের জবাব দিয়েই আমি বিদায় নেব। সেটা হচ্ছে আমাদের এখানে শহীদ জননী এবং যিনি দুই চোখে অন্ধ হয়েছেন জুলাই যোদ্ধা, তার কিছু আকুতি আছে। আমি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে অনুরোধ করব, যারা আহত হয়েছেন কর্ম করে খেতে পারবেন তাদের বিবেচনা একটা ক্লাস করতে হবে, আর যারা এমন আহত হয়েছেন যে জীবনের জন্য বেকার হয়ে গেছেন, কিছুই করতে পারবে না, তাদের জন্য একটা ক্যাটাগরি করতে হবে। তারা যেমন দুই যুগে যুদ্ধ হয়েছে, যেই শহীদ জননী বক্তব্য দিয়ে গিয়েছেন তার আকুতি আপনাদের শুনতে হবে। সবাই একই রকম ক্ষতিগ্রস্ত না। আমিও পার্লামেন্টে আপনাদের পক্ষে জবাব দিয়েছিলাম, ক, খ এবং গ শ্রেণীর অন্তর্ভুক্ত করে শহীদ, বেশি আহত এবং কম আহত, এইভাবে আপনারা পরীক্ষা করে দেখবেন। যারা তালিকাভুক্ত হতে পারে নাই সেটা অবশ্যই আমাদেরকে তালিকাভুক্ত করতে হবে। আমি সবাইকে অনুরোধ করব, সবাইকে অনুরোধ করব, যারা বলছেন আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে বিচার পরিচালনা করতে হবে, সেটা তো আমার বক্তব্য ছিল 2025-এর 5ই ফেব্রুয়ারি। প্রথম আমি এই দাবি তুলি প্রেস ক্লাবে, এখন অডিও ভিডিও সব পাওয়া যায়, দলের পক্ষ থেকে বলেছি। রাজনৈতিক দল হিসেবে বিচার সুগম করার জন্য কনস্টিটিউশন আর্টিকেল 47-এর অনুসরণে আমরা আইন সংশোধন করেছি, আইসিটি একটা আছে। আমরা সেইভাবে ব্যক্তির যেভাবে বিচার করা যায়, এই মানবতা বিরোধী এবং গণহত্যার জন্য সংগঠনেরও সেরকম বিচার করা যায়। আদালত নির্ধারণ করবে আওয়ামী লীগের পরিণতি কি হবে। আমরা এক্সিকিউটিভ অর্ডারে যেমন কোন রাজনৈতিক দলের নিষিদ্ধ ঘোষণা চাই না, কিন্তু বিচারিক প্রক্রিয়া অবশ্যই আদালত নির্ধারণ করবে এই আওয়ামী লীগের কি হবে। গণহত্যার জন্য যে দল দায়ী, যে দল মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী, সেই দায়ী কতটুকুন সেটা তদন্ত হচ্ছে। আইসিটি কোর্টের যে ইন্সপেকশন টিম, তারা তদন্ত করছে, আমরা নির্দেশনা দিয়েছি, শেষ পর্যায়ে আছে। ইনশাআল্লাহ আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং তাদের বিচার নিশ্চিত করা হবে। যারা আওয়ামী লীগের নেতা কর্মী ভাই বন্ধুরা মাঝে মধ্যে দিল্লি থেকে, মাঝে মধ্যে এখানে বনে বাদাড়ে আড়াল থেকে কিছু কিছু আওয়াজ দিয়ে থাকেন, মনে রাখবেন বাংলাদেশের মানুষ গণহত্যাকারী কোন মাফিয়া শক্তিকে এই দেশে রাজনীতি করার জন্য আর অনুমতি দিবে না। দুঃস্বপ্ন দেখার দরকার নাই, আওয়ামী লীগের এত মরদ নাই মাঝে মধ্যে আওয়াজ দিতে পারে। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের প্রশ্নে এক, ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামের জন্য এক। আমরা এই হাউজে পরস্পর তর্ক করব, বিতর্ক করব, জাতীয় সংসদে বিরোধী দল সরকারি দল আমরা বহাস করব, কিন্তু যখন সওয়াল আওয়ামী লীগের আসবে তখন আমরা সমগ্র জাতি এক, আমরা ঐক্যবদ্ধ থাকব ফ্যাসিবাদের বিরুদ্ধে। এক প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকব, এই জাতির সামনে কোনদিন আমরা ফ্যাসিবাদের উৎপত্তি হতে দেব না, উৎপাদন হতে দেব না, কোন সরকার যাতে ফ্যাসিবাদী আচরণ না করে সেই জন্য জুলাই জাদুঘর আজকে রেখে এসেছি, ওখানে যেয়ে দেখে আসবেন। সবক নিয়ে আসতে হবে সমস্ত সরকারকে, যাতে কোন সরকার ফ্যাসিবাদী আচরণ না করে, সেই জন্য ওইটা আমরা জীবন্ত জাদুঘর হিসেবে রেখে দেব। ধন্যবাদ আপনাদের সবাইকে।
1: সম্মানিত সুধী মণ্ডলী, অনুষ্ঠানের এই পর্যায়ে সভাপতির বক্তব্য প্রদান করবেন জনাব আহমেদ আজম খান এমপি, মাননীয় মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
2: Ladies and gentlemen, now the chair of today's ceremony, Mr. Ahmed Azam Khan, Member of Parliament, Honorable Minister, Minister of Liberation War Affairs, is requested to kindly deliver.

0: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইশরাক হোসেন, সামনে উপস্থিত মাননীয় মন্ত্রীবৃন্দ, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব, আমার সামনে উপস্থিত বিভিন্ন মন্ত্রণালয়ের সচিববৃন্দ, এক্সিলেন্সিজ, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জুলাই শহীদের সম্মানিত পরিবারবৃন্দ, সম্মানিত জুলাই যোদ্ধাবৃন্দ, জেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সম্মানিত অভ্যাগত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এই অনুষ্ঠানটি একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান। কোন রাষ্ট্রীয় অনুষ্ঠান? যে রাষ্ট্র একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করে নতুন একটি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করবার যাত্রা শুরু করেছেন, সেরকম সেই নবযাত্রার, সেই অভ্যুত্থানের পরিবর্তিত রাষ্ট্র ব্যবস্থার উপরে দাঁড়িয়ে সেই রাষ্ট্রীয় অনুষ্ঠান। আমরা রাষ্ট্রীয় অনুষ্ঠান, দলীয় অনুষ্ঠান, সংসদের অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠানকে কিভাবে পালন করব, আমাদের কিন্তু ওই গণ অভ্যুত্থানের ফ্যাসিবাদীর পলায়নের মধ্য দিয়ে সেটাও কিন্তু সেই সুশৃঙ্খলতা, সেই গণতান্ত্রিক রীতি নীতি, সেই অনুষ্ঠানের বিভিন্ন অবয়বকে নিশ্চয়ই আমরা ধারণ করব, নিশ্চয়ই আমরা লালন করব এবং নিশ্চয়ই আমরা পালন করব। আজকের অনুষ্ঠানের প্রারম্ভে যে অবস্থাটা দেখেছি সত্যি কষ্ট পেয়েছি, যে বিষয়টা নিয়ে কারুর কারুর আপত্তি থাকতেই পারে, ভুল আমার থাকতে পারে, ভুল মন্ত্রণালয়ের থাকতে পারে, আমরা তো মানুষ, ভুল করতেই পারি, কিন্তু তার অভিযোগ সুনির্দিষ্ট সুশৃঙ্খলভাবে করলে যত সুন্দর হয় একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে, যে অভিযোগটা জনসভায় একরকম হতে পারে একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে আরেক রকম হতে পারে, আমরা যদি সেই সুশৃঙ্খলতার দিকে না হাঁটি তাহলে এই গণ অভ্যুত্থানের পরবর্তী রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের যাত্রা কি করে শুরু করব। আমাদেরকে প্রথমে গণতন্ত্রের চর্চায় একটা সুশৃঙ্খল জাতি হিসেবে নিজেদেরকে নিয়ে আসতে হবে। সেখানে আমরা যারা রাজনীতি করি আমাদের দায়িত্ব সবচেয়ে বেশি, সেই দায়িত্ব আমরা যদি পালন না করি তাহলে আমাদের রাজনৈতিক কর্মী বা দলের বাইরে যারা আছে তারা কি দেখবে, কি বুঝবে, কি অনুসরণ করবে। আজকের অনুষ্ঠান একটা রাষ্ট্রীয় অনুষ্ঠান হিসেবে আমি যা দেখলাম সেটা অত্যন্ত কষ্টদায়ক। এবং রাষ্ট্রীয় অনুষ্ঠান পার্লামেন্ট নয় যে এখানে ওয়াক আউট করার কোন বিষয় আছে, প্রতিবাদ করে বক্তব্য দিতে পারেন, এটাই তো জুলাই গণ অভ্যুত্থানের চেতনা। বক্তব্য দিয়ে আপনি সুন্দরভাবে বসুন, অন্যের বক্তব্য শুনুন, তা না করে যেমনি মেথু বক্তৃতায় বা বিভিন্ন জায়গায় এখন যে ধরনের জনসভায় অশ্রাব্য গালিগালাজ হচ্ছে, এটা যেমন রাজনীতি নয়, এটা যেমন গণতান্ত্রিক কর্মকাণ্ডের মধ্যে পড়ে না, এটা যেমন একটা অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র ব্যবস্থায় গণতান্ত্রিক চর্চায় যায় না, সভ্য রাজনীতিতে যায় না, ঠিক তেমনি রাষ্ট্রীয় অনুষ্ঠানে এ ধরনের উচ্ছৃঙ্খলতা কোন সভ্য সমাজে যায় না। ভুল হতে পারে, আমার হতে পারে, মন্ত্রণালয় হতে পারে, আপনার হতে পারে, সেই ভুলগুলো আমরা সকলে মিলে তো সংশোধন করব, সেই ভুলগুলো সংশোধন করবার জন্য সুযোগ দিতে হবে, বলতে হবে, উচ্ছৃঙ্খলতা করে নয়। এটাই আমাদের আগামী দিনে খুব শক্ত করে শিখতে হবে, শক্ত করে চর্চা করতে হবে। আমি বেশ কদিন যাবৎ এই মেথু বক্তৃতায় দেখছি বিভিন্ন জায়গায় রাজনীতির নামে, গণতান্ত্রিক স্বাধীনতার নামে অশ্রাব্য গালিগালাজ হচ্ছে। এটা কিন্তু গণতন্ত্র না, ওটা কিন্তু গণতন্ত্রের স্বাধীনতা না। যেমনি আপনার বাড়িতে বসে আপনি যখন একটা গানের অনুষ্ঠান করবেন, মাইক দিয়ে পাশের বাসায় রাত্রি ১২টায় ডিস্টার্ব করাটা আপনার স্বাধীনতা না। আপনার স্বাধীনতা আপনার বাড়িতে মাইক ছাড়া নিজেরা সারা রাত গান শুনুন, অন্যকে ডিস্টার্ব করার স্বাধীনতা না। ঠিক তেমনি কতটুকু গণতন্ত্র মানেই অবারিত স্বাধীনতা, যাকে যা খুশি তাই বলা, এটাও কিন্তু গণতন্ত্রের চর্চা না। সেটা বুঝতে হবে, সেটা যদি আমরা না বুঝি, সেটা যদি আমরা সেভাবে চর্চা না করি, তাহলে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের চেতনা তো লুণ্ঠিত হবে, ভুলুণ্ঠিত হবে, এটা আমাদের বুঝতে হবে। আমাদের অনেকে বলেছেন, আমার এক শহীদ জননী বলেছেন, আরো অনেকে বলেছেন, আমরা এখনো কিছুই এখনো এই পেলাম না, এখনো ওই পেলাম না, এখনো বিচার হলো না। সত্য বলেছেন, একমত, এখনো অনেক কিছু পাননি, এখনো বিচার হয়নি, কিন্তু গণ অভ্যুত্থানের পর এই সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার, কত বছর ক্ষমতায়, কত যুগ ক্ষমতায়, মাত্র ৫ মাস, এটা বুঝতে হবে আপনাকে। আপনি ৪ বছরের মাথায় যদি বলতেন, ৪টি বছর চলে গেল, আমরা কিন্তু এই গণ অভ্যুত্থানের কিছুই পাই নাই, কিন্তু ৫ মাসে তুলনামূলকভাবে ইঞ্চি ইঞ্চি করে আমরা কিন্তু অনেকটা দেবার চেষ্টা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে গণ অভ্যুত্থানের প্রত্যেকটা শহীদ, প্রত্যেকটা জুলাই যোদ্ধা, আহত, পঙ্গু, অন্ধ, প্রত্যেকের পাশে দাঁড়াবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় জুলাই অধিদপ্তর আমরা প্রতিষ্ঠা করেছি, এবং এখন পর্যন্ত জুলাই শহীদদের সঞ্চয়পত্র দিয়েছি ২৩১ কোটি টাকার। আমরা জুলাই শহীদদের ভাতা দিয়েছি ১৮ কোটি টাকা। আমরা জুলাই যোদ্ধাদের এককালীন অনুদান দিয়েছি ২১৪ কোটি টাকা। আমরা জুলাই যোদ্ধাদের অন্যান্য ভাতা দিয়েছি 169 কোটি টাকা এবং বিদেশে চিকিৎসা বাবদ আমরা দিয়েছি 362 কোটি টাকা, মোট 1006 কোটি টাকা, 1000 কোটি এবং 6 কোটি টাকা জুলাই যোদ্ধাদের জন্য তাদের চিকিৎসা এবং বিভিন্ন ভাতার জন্য আমরা এই 5 মাসে ব্যয় করতে পেরেছি, মাত্র 5 মাসে। আমাকে অনেকে এখানেও বলেছেন, আমাকে বাইরেও বলেন, অনেক জুলাই জুলাই যোদ্ধা আছে যারা এখনো গেজেটভুক্ত হননি, বন্ধ করে দেয়া হয়েছে। কারা বন্ধ করেছে? আমরা বন্ধ করি নাই, জনাব তারেক রহমানের সরকার বন্ধ করে নাই। আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে প্রথম সভায় বলেছি, অনেক জুলাই যোদ্ধা গেজেটভুক্ত হয়নি, ওপেন করে দিলাম, জুলাই যোদ্ধারা গেজেটভুক্ত হবেন। কেন বন্ধ হয়েছিল, কোন উদ্দেশ্যে জানি না, আমি আপনাদের বলছি। যেমনি ওই 71-এর মুক্তিযুদ্ধের পর গত ফ্যাসিবাদের 18 বছরে প্রায় 85,000-এর উপরে অমুক্তিযোদ্ধা বা ভুয়া মুক্তিযোদ্ধার একটা ফ্যাক্টরি ছিল, সেখান থেকে বের করে এই এত ভুয়া মুক্তিযোদ্ধা তারা তৈরি করেছে। আর অনেক মুক্তিযোদ্ধা বিএনপি সহ বিরোধী দলের বলে বাদ দিয়েছে। আমরা কোন জুলাই যোদ্ধাকে বাদ দেব না, আর ওই ভুয়া মুক্তিযোদ্ধার মতো জুলাই যোদ্ধা না তাদেরকে গেজেট ভুক্ত করব না, কথা দিচ্ছি আপনাদের সাথে, কথা দিচ্ছি। পরিষ্কার বলতে চাই, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এই জুলাই গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের জন্য প্রত্যেকটি জুলাই যোদ্ধা শহীদ পরিবারের প্রত্যেকের জন্য আমরা নিবেদিত প্রাণ হয়ে কাজ করব, কথা দিয়ে যাচ্ছি আজকে আপনাদের সাথে। আর একটি কথা, আমার শ্রদ্ধেয় নেতা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তবু আমি বলি, জামায়াতের বন্ধুরা প্রায়ই বলেন 72% ভোট আপনারা অবজ্ঞা করেছেন। আরে ভোট তো আজকের মাননীয় প্রধানমন্ত্রী, তখনকার বিএনপির মাননীয় চেয়ারম্যান নিজে বলেছেন যে আপনারা ভোট দেন, অর্থাৎ এই 72% ভোটের 51% তো বিএনপির ভোট। কার ভোটের জন্য আপনারা এভাবে কথা বলেন? আমাদের ভোট কেন? আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। এই যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে বসে আছেন, ওই যে একটা কমিটি হয়েছিল ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে, সেই কমিটিতে বিএনপির প্রতিনিধি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, তিনি ওখানে কাজ করেছেন এবং এই জুলাই সনদ প্রথম দিন এই পার্লামেন্টের সাউথ প্লাজায় প্রথম বিএনপি স্বাক্ষর করেছে। ভুলে গেলে চলবে না, এনসিপি স্বাক্ষর করে নাই, অনেক পরে করেছে, প্রথম স্বাক্ষর করেছে বিএনপি। তাই বলতে চাই, গতকালকে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছি ওই ফার্ম গেটের কৃষিবিধ ইনস্টিটিউটে, স্পষ্ট করে বলেছেন আমরা জুলাই সনদ এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ শুরু করে দিয়েছি, একটা একটা করে সংস্কার শুরু করে দিয়েছি। আরে মাননীয় প্রধানমন্ত্রী, শপথ নেবার পরে তো রাস্তায় বের হয়েই তো প্রথম সংস্কার, যে কোনো সিগনাল বন্ধ হবে না। আজকে তো প্রায় 70-টার উপরে ঢাকার সিগনাল অটো হয়ে গেছে, প্রথম সংস্কার তো তিনি প্রথম দিন থেকেই শুরু করেছেন। এখানে গোলাম পারওয়ার সাহেব বলে গেছেন, যারা জুলাইতে আত্মাহুতি দিয়েছে তারা এমপি মন্ত্রী হতে চাননি। আমাদের 60 লক্ষ নেতা কর্মী এবং যারা জুলাইয়ের আত্মাহুতি দিয়েছেন, আমরা তো সকলে একাকার হয়ে আন্দোলনটা করেছি রাষ্ট্র পরিচালনার জন্যে, তাদের প্রতিনিধি আমরা, আপনারাও যেমনি তাদের প্রতিনিধি হয়ে নির্বাচন করেছেন, এমপি হয়েছেন, বিরোধী দলে এসছেন, রাষ্ট্র তো পরিচালনা করতে হবে, তাই না? অতএব আমাদের আকাঙ্ক্ষা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঘোষণা, আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গঠন করব, জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ করব ইনশাআল্লাহ। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানে আপনারা সুশৃঙ্খলভাবে যারা যেটুকু করেছেন আমি খুব দুঃখ প্রকাশ করছি তাদের হয়ে। আমি আর আগেই দুঃখ প্রকাশ করেছি যে কোনো অসংলগ্ন কিছু থাকলে সেটা সংশোধন করবার, আর আপনারা যারা আছেন এত চমৎকার সহযোগিতা করেছেন আমাদের অনুষ্ঠানকে সার্থক করবার জন্যে, আমার পক্ষ থেকে আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সহযোগিতা করেছেন বিভাগীয় কমিশনার, ঢাকা জেলা প্রশাসন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বিভিন্ন মন্ত্রণালয় সহযোগিতা করেছেন, ধন্যবাদ জানাচ্ছি। সামরিক এবং বেসামরিক কর্মকর্তারা সহযোগিতা করেছেন, ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আসুন আমরা সকলে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাই একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
1: শুধু মাননীয় অনুষ্ঠানে এবার প্রধান অতিথির ভাষণ প্রদান করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম।
2: Distinguished guests, we now invite the chief guest of this ceremony, His Excellency, the Honorable President of the People's Republic of Bangladesh, Mr. Hafizuddin Ahmed Birbikram, to kindly deliver his address.

0: বিসমিল্লাহ রহমানের রহিম, সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রীবৃন্দ, জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাগণ, সংসদ সদস্যবৃন্দ, এক্সেলেন্সিজ যারা এখন নাই এখানে, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমের সম্মানিত প্রতিনিধিবৃন্দ, উপস্থিত শ্রোতৃমণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আজ মহান জুলাই গণ অভ্যুত্থান দিবস, জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা এক অবিস্মরণীয় দিন। গণতন্ত্র, ন্যায়, মানবিক মর্যাদা রক্ষায় মুক্তিগামী ছাত্র জনতার বিজয়ের দিন। 2024 সালের এই দিনে ছাত্র জনতার সুতীব্র গণ অভ্যুত্থানের মুখে দীর্ঘ দেড় দশকের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। ফ্যাসিবাদী সরকার বশংবদ্ধ ব্যক্তিবর্গ পালাতে বাধ্য হয়, মুক্ত হয় স্বদেশ, সূচিত হয় নূতন প্রভাত। শ্রোতৃবৃন্দ, প্রথমে আমি জুলাই অভ্যুত্থানে শহীদ ব্যক্তিবর্গের রুহের মাগফিরাত কামনা করছি, গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, ইয়ামিন, ফারহান, নাফিজ, সজল, রাব্বি, মিরাজ, এনাম, তাইম, নাইমা, ছোট্ট শিশু রিয়াকোপ ও আহাদ সহ জুলাই অভ্যুত্থানে আত্ম উৎসর্গকারী হাজারো বীর শহীদকে। তাদের আত্মদান ও দেশপ্রেম জাতিকে চিরকাল অনুপ্রাণিত করবেন। শ্রোতৃমণ্ডলী, আমি বেশি সময় নেব না, আপনাদেরকে ধন্যবাদ দিই ধৈর্য ধরে এতক্ষণ বসে আছেন। প্রকৃতপক্ষে বক্তৃতা দেওয়ার মানসিকতা হারিয়ে ফেলেছি। আজ এই অনুষ্ঠানটি একটি জাতীয় অনুষ্ঠান, সলেম অকেশন। জুলাই যোদ্ধাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্য রাষ্ট্র এই অনুষ্ঠানের আয়োজন করেছে। কিন্তু যে দৃশ্য এখানে দেখলাম সেটিতে অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত হয়েছি, ব্যথিত হয়েছি। সকালটা ভালোই কেটেছিল, টেলিভিশনে দেখেছি জুলাই জাদুঘর উদ্বোধনী অনুষ্ঠানটি। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী এবং অন্যান্য দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন। জুলাই যোদ্ধাদের একটি মিলন মেলা দেখতে পেয়েছিলাম সকালে, জাতীয় ঐক্য সহজেই প্রতিভাত হয়েছিল। কিন্তু বিকেলের এই অনুষ্ঠানটিতে যা দেখলাম এটি অভিপ্রেত ছিল না, একেবারেই অনভিপ্রেত। জাতীয় অনুষ্ঠানে আমরা তো জাতীয় ঐক্যের কোনো বহিঃ প্রকাশ দেখাতে পারলাম না। ভুল তো মানুষ করেই, নিশ্চয়ই এখানে ডকুমেন্টারিতে অনেক ভুল আছে। প্রথম ভুল আমি দেখেছি, সেখানে তো আবু সাইদের ছবিই নাই। আবু সাইদ এই বিপ্লবের প্রতিচ্ছবি, প্রতীক, তার ছবি না থাকলে এটা কোনো ডকুমেন্টারি হল না। সেখানে আরো নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবিও তো নাই। সুতরাং কিছু ভুল হয়েছে এবং এই ভুল মাননীয় মন্ত্রী জোর হাতে স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন, বারংবার ক্ষমা চেয়েছেন। তারপর তো শান্ত হওয়া উচিত এই ধরনের একটা জাতীয় অনুষ্ঠানে। এটাকে পুষে সংসদের মতো একটা ওয়াকআউট, এটি বাঞ্ছনীয় নয়। আমি লক্ষ্য করেছি মাননীয় সংসদ সদস্য আক্তার, তিনি তার অনুসারীদেরকে প্রশমিত করার চেষ্টা করেছেন, কিন্তু বাংলাদেশের নেতাকে তো মানে না সহজে অনুসারীরা। প্রতি মুহূর্তেই তারা যে নেতার চেয়ে বড় এটা প্রমাণ দেওয়ার জন্য মুখিয়ে থাকে। সেই কারণেই এই ধরনের একটা অনুষ্ঠানের এই পরিণতি হল। এখানে যারা বিদেশি বসাচ্ছিল, আমি মনে মনে চিন্তা করছিলাম যে ইংরেজিতেই ভাষণ দেব, বিদেশিরা দেখুক 16 বছর আমরা কিভাবে কাটিয়েছি, কিন্তু তারা তো চলেই গিয়েছে। যাই হোক, জাতীয় অনুষ্ঠানে এই ধরনের বিশৃঙ্খলতা মোটেই কাম্য ছিল না। ভাই, আমরা তো জনগণের ভোট নিয়ে এখানে এসেছি, জনগণের নির্বাচিত প্রতিনিধি আমরা, হাওয়ার থেকে উড়ে এসে বসি নাই এখানে। সুতরাং এই সরকার, নির্বাচিত একটি সরকার, এটুকু শ্রদ্ধা সম্মান প্রাপ্য। ভুল তো আমরা করি, আরো হয়তো সামনে আরো ভুল করব, সেই ভুল করলে তার জন্য মাশুলও দেব, কিন্তু সবাই মিলে ভুল সংশোধন করতে চাই। সকালে অনুষ্ঠানটা একটা চমৎকার একটা অনুষ্ঠান ছিল, প্রফেসর ইউনুস নিচে বসেছিলেন, তাকে মাননীয় প্রধানমন্ত্রী ডেকে এনে সম্মান দেখিয়ে তার পাশে বসিয়েছেন, স্টেজে উঠিয়েছেন, এটাই তো আমরা কামনা করি। সবাইকে আমরা সম্মান করতে চাই, কাউকে অপমান করার চেষ্টা চাই না। এখানে বক্তব্য দেওয়ার সময় কেউ বুয়া বুয়া বলে চিৎকার করে, রাষ্ট্রীয় অনুষ্ঠানে কি এগুলো মানায়? কবে আমরা শিখব? যাই হোক, অত্যন্ত দুঃখজনক। আমি আরো বেদনার্ত হয়েছি, অভিভূত হয়েছি, মা তার অন্ধ ছেলেকে নিয়ে এখানে দাঁড়িয়েছেন, তার ছেলেটি চোখ হারিয়েছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, আইনের শাসন কায়েম করার জন্য। আজকে তারা আমাদের সামনে এসে দাঁড়িয়ে যদি মর্যাদাই না পান, তাদেরকে যদি আবারও ছোটখাটো চাওয়া পাওয়ার জন্য মন্ত্রীদের দ্বারা দ্বারে ঘুরতে হয়, সেটি জাতির জন্য লজ্জা। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এখানে দুজন মন্ত্রী নিচে জুনায়েদ সাকিব মাননীয় মন্ত্রী চমৎকার বক্তব্য দিয়েছেন, এই সরকার তো আপনাদের নির্বাচিত সরকার, আমরা ভুল করলে আমাদেরকে শুধরিয়ে দিবেন, আমরা তো আওয়ামী লীগ হতে পারবো না, হতেও চাই না। আওয়ামী লীগে দেখেন তাদের কোন অনুশোচনা নাই, এত অন্যায় অবিচার, খুন, গুম, মানি লন্ডারিং, হত্যা, নির্যাতন, আয়নাঘর, এতে তারা কোন লজ্জাবোধ করে না তো? আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন, আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে, দেশে আছেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। 27 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, এখন 82 বছর বয়সে আরেকটা করব বাংলাদেশের জন্য। বাংলাদেশের জনগণের শাসন গণতন্ত্র চিরস্থায়ী করে যাব আমরা, রক্ত দিয়েছি এই দেশের জন্য, যুদ্ধে আহত হয়েছিলাম 1971 সালে, এই ধরনের বাংলাদেশ দেখার জন্য নয়। ইনশাল্লাহ জুলাইয়ের যে ইতিহাস, গৌরবের ইতিহাস, পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে তাদের এরকম নাগরিক নাই যে উদ্যত সঙ্গিনের সামনে দু হাত তুলিয়ে আবু সাইদের মতো দাঁড়াতে পারবে। কোন জাতি এত সাহসী? আমরা সেই জাতি, তাদেরকে নিয়ে আমরা গর্ববোধ করি। আপনারা যারা এখানে এসেছেন জুলাই যোদ্ধারা, মন খারাপ করবেন না, যারা জীবন দিয়ে গেছে 71 সালে তারাও কিছু পায় নাই, আপনারাও যা প্রাপ্য হয়তো পাবেন না, কিন্তু এই সরকারের কাছ থেকে নিশ্চয়ই সম্মান আপনারা পাবেন। আমরা সেই সম্মান আপনাদেরকে দেব, গরিব দেশের যতটুকু সাধ্য আছে সবকিছু উজাড় করে দেব আপনাদের কল্যাণের জন্য। বাংলাদেশের এই সরকারের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ জুলাইতে যারা আত্মাহুতি দিয়েছে সেই সব পরিবারের রক্ষণাবেক্ষণ করা, এটাই সবচাইতে পবিত্র দায়িত্ব। যারা আহত, চোখের দৃষ্টি হারিয়েছে, অঙ্গ হারিয়েছে, তাদেরকে সুস্থ তোলে তারা সুস্থ করে তোলা এই সরকারের পবিত্র দায়িত্ব। ইনশাল্লাহ আমরা সবাই মিলে সেটি পালন করব। জুলাই গণ অভ্যুত্থান আমাদেরকে রাষ্ট্র পুনর্গঠনের সুযোগ এনে দিয়েছে। আমাদের লক্ষ্য হওয়া উচিত একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, যেখানে প্রতিটি নাগরিক সমান অধিকার ও মর্যাদা পাবে। আজ আমরা একটি নূতন যাত্রার সূচনা পর্বে দাঁড়িয়ে আছি। এই যাত্রা পথ সহজ নয়, মতের ভিন্নতা থাকবে, কিন্তু জাতীয় স্বার্থ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের ঐক্য, সংযম ও প্রজ্ঞার পরিচয় দিতে হবে। আমাদের সজাগ থাকতে হবে যাতে কোনো বিভাজন, কোনো বিদ্বেষ বা কোনো সংকীর্ণ স্বার্থ যেন আমাদের জাতীয় অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে। আজকে এই দৃশ্যটি একেবারেই অনভিপ্রেত ছিল, ভুল ত্রুটি তো হবেই মানুষের, সেটি আমরা সবাই মিলে শুধরে নেব, কোনো কিছুই তো পারফেক্ট না, মানুষ তো ভুল করতেই পারে। কিন্তু এইভাবে যে বিদেশির সামনে, বিদেশি অতিথিদের সামনে যে নাস্তানাবুদ হলাম, এটি আমাকে খুবই ব্যথিত করেছে। এবং এই ঘটনায় সবচেয়ে খুশি হবে যিনি পাশের দেশে বসে আছেন, তার জন্য অত্যন্ত আনন্দের একটি দিন। যাই হোক, আমরা এটার থেকে ভবিষ্যতে শিক্ষা নেব। আমি ধন্যবাদ জানাই সরকার সমর্থক যারা এখানে বসে আছেন, আপনারা যারা ধৈর্য ধরে রেখেছেন, কোন পাল্টা কথাবার্তা বলেন নাই, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আসুন মহান জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে হৃদয়ে ধারণ করে ঐক্য, দেশপ্রেম, সততা ও পারস্পরিক শ্রদ্ধার শক্তিতে আমরা এগিয়ে যাই। শহীদদের রক্তে অর্জিত এই নতুন সম্ভাবনাকে আমরা একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও সুদী সমৃদ্ধ নতুন বাংলাদেশ নির্মাণে দৃঢ় অঙ্গীকারে রূপান্তরিত করি। 1971 মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। 71 এই জনযুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধ, একইভাবে জুলাইয়ের এই যুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। কেউ কেউ বলতে শুনেছি আমরা কি নির্বাচনের জন্য জীবন বিসর্জন দিয়েছি নাকি। নির্বাচন তো গণতন্ত্রের অনুষঙ্গ। এই দেশে যতদিন গণতন্ত্র থাকবে, সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, ততদিনই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে। সুতরাং গণতন্ত্র কোনো হেলাফেলার জিনিস নয়। যাদের জনগণের সামনে দাঁড়াবার শক্তি নাই, যাদের সেই অতীত নাই, জনগণ জনকল্যাণ যাদের মাথার মধ্যে নাই, তারা নানা ধরনের তত্ত্বে সমাবেশ ঘটাবে। অনেক কথা বলার ছিল কিন্তু রাষ্ট্রপতি হিসাবে সব কথা বলা ঠিক না, ঐক্য বিনষ্ট হয় এরকম কোনো কথা বলতে চাই না। আমি খুবই সামান্য মানুষ, এখানে যা কিছু সম্মান দিয়েছে আমাদের দল দিয়েছে, জনগণ দিয়েছে, মহান জাতীয় সংসদ দিয়েছে, আমি ক্ষুদ্র ব্যক্তি, কিন্তু একটি বড় চেয়ার আপনারাই দিয়েছেন, সেখানে বসে আছি। চেয়ারের মর্যাদা যাতে সবসময় থাকে সেই জন্য, আমার জন্য নয়, চেয়ারের মর্যাদা রক্ষার জন্য, বাংলাদেশের মর্যাদা রক্ষার জন্য আমরা প্রত্যেকটি নাগরিক সচেতন থাকব, এই কামনা করে বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।
1: শ্রোতা বন্ধুরা, জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 উপলক্ষে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা, এবারে জাতীয় সংগীত। এবারে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটবে।

0: শ্রোতা বন্ধুরা, জুলাই গণঅভ্যুত্থান দিবস 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা আবারও জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আহতদের সহমর্মিতা জানিয়ে আমরা বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত আজকের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার শেষে বিদায় নেব। তবে বিদায়ের আগে জানিয়ে যাই, আজকের এই সরাসরি সম্প্রচারের ধারা বর্ণনায় ছিলাম আমি শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ আরিফুল ইসলাম, মোহাম্মদ শামীম আহমেদ, স্টুডিও তত্ত্বাবধানে মারুফ রবিউল আউয়াল ও মোহাম্মদ আমিনুল ইসলাম, সরাসরি সম্প্রচারের সমন্বয় এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এএসএম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং আজকের সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। শ্রোতা বন্ধুরা, জুলাই চেতনায় উদ্বুদ্ধ থাকুক, শুদ্ধ হোক আমাদের জীবন, এই কামনায় আপনাদের আবারও সবাইকে নিরন্তর শুভকামনা জানিয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে জাতীয় বেতার ভবনের স্টুডিওতে।
1: এতক্ষণ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় জুলাই গণঅভ্যুত্থান দিবস 2026 পালন উপলক্ষে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আয়োজিত আলোচনা অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্স, FM 90 মেগাহার্সে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ডে, এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার এতক্ষণ জুলাই গণঅভ্যুত্থান দিবস 2026 পালন উপলক্ষে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আয়োজিত আলোচনা অনুষ্ঠান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করে শোনানো হল মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, FM ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠানে এ পর্যায়ে রয়েছে পল্লীগীতি, শিল্পী মোহাম্মদ মঞ্জুর কাদের মঞ্জু।

প্রিয় শ্রোতা, আপনারা পল্লীগীতি শুনছেন। কাসাতুজ্জামান সেলিমের পর এবারে গানের রচয়িতা এডিএম রতন।

এতক্ষণ পল্লীগীতে শুনলেন শিল্পী ছিলেন মোহাম্মদ মঞ্জুর কাদের মঞ্জু। বাংলাদেশ বেতার খুলনা, এখন বিকেল 3টের বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। বেলা ৩টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি তানিয়া সুলতানা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হতাহতের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। তিনি আজ রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে জুলাই ৩৬ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধীর বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যে কোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে তারেক রহমান বলেন, দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠান স্থান হবে না। ২০২৪ সালের গণ অভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ। তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, আর ২০২৪ সালের গণ অভ্যুত্থান ছিল দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার। ৭১-এর মুক্তিযোদ্ধাদের মানুষ যেমন ভুলে যায়নি, একইভাবে ২০২৪ সালের গণ অভ্যুত্থানের শহীদদেরকেও জনগণ কখনোই ভুলবে না। পরে প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন এবং জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস সম্পর্কে অবহিত হন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়মা রহমানও তার সঙ্গে ছিলেন। এদিকে আজ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হচ্ছে। ২০২৪ সালের এই দিনে অবসান হয় ১৬ বছরের ফ্যাসিস্ট শেখ হাসিনার দুঃশাসনের। দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা আজ সকালে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, বিএনপি সরকারের অধীনে বাংলাদেশে পরিবর্তনের এক নতুন অধ্যায় শুরু হয়েছে। তিনি জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় দেশ পুনর্গঠনের অঙ্গীকার করেন। দিবসটি উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে সভা অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধারা তাদের অনুভূতি প্রকাশ করেন। জুলাই শহীদ পরিবার এবং আহত সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। আজ দেশের ৬৪টি জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হচ্ছে। দেশের সকল জেলায় জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য

0: অনুষ্ঠানমালা প্রচার করা হচ্ছে। দিবসটি উপলক্ষে বাদ জোহর সকল মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মহান শহীদদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য দেশের অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি আজ বরিশালের আমতলার মোড় এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার ত্যাগের মূল উদ্দেশ্যই ছিল একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন করা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটনের সাথে ইরানের আলোচনার ভালো অগ্রগতি হচ্ছে, তবে তিনি সতর্ক করে বলেছেন, আলোচনা ব্যর্থ হলে তেহরানের উপর কঠোর হামলা চালানো হবে। ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত প্রেস টিভি জানিয়েছে, হরমুজ প্রণালীর মধ্য দিয়ে একটি মধ্যবর্তী করিডোর প্রতিষ্ঠার লক্ষ্যে ওমানের সাথে আলোচনার নতুন পর্বে প্রবেশ করেছে। মার্কিন গণমাধ্যম জানায়, দেশটির সামরিক বাহিনী ইরান যুদ্ধে তাদের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী থাট এর প্রায় 80% পাশাপাশি নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের বৈশ্বিক মজুদের প্রায় পুরোটাই ব্যবহার করেছে। গতরাতে ইউক্রেনের উপর রাশিয়ার ব্যাপক মাত্রায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত 14 জন নিহত ও অপর 22 জন আহত হয়েছে। এটি চলতি বছর কিয়েভের উপর অন্যতম প্রাণঘাতী হামলা। ইউক্রেনের কর্মকর্তারা জানান, রাজধানী কিয়েভ ও এর পার্শ্ববর্তী জেলাগুলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বাড়িঘর ও গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে আরও লোকজন আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় সংবাদ রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে ট্রান্সক্রিপশন সার্ভিস প্রযোজিত জুলাই গণঅভ্যুত্থান 2024 উপলক্ষে বিশেষ গ্রন্থিত অনুষ্ঠান জুলাইয়ের প্রতিধ্বনি।
2: বাংলাদেশ বেতার, শুরু হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে ট্রান্সক্রিপশন সার্ভিসে রেকর্ডকৃত গান নিয়ে বিশেষ গ্রন্থিত অনুষ্ঠান জুলাইয়ের প্রতিধ্বনি।
3: কিছু মাস ক্যালেন্ডারের পাতা থেকে হয়ে ওঠে একটি জাতির স্মৃতি, একটি সময়ের সাক্ষী। জুলাই তেমনই এক অধ্যায়। বিপ্লবের আগুনে জ্বলে ওঠা মানুষের অনুভূতি, প্রত্যাশা, উদ্বেগ, সাহস আর আত্মত্যাগ মিলেমিশে তৈরি হয়েছিল এক অনন্য বাস্তবতা।
4: জুলাই আমাদের দৃঢ় সাহসের পরিচয়। জুলাই প্রতিবাদে প্রতিরোধে কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে দাঁড়ানোর নাম। জুলাই গভীর এক অনুভূতি, জুলাই দেশপ্রেমের সেই স্লোগান যা প্রতিধ্বনিত হয় সময়ের সাথে। জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ ও সংগ্রামী জনতার প্রতি সুগভীর শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন জুলাইয়ের প্রতিধ্বনি। যাদের রক্তস্রোতে তৈরি হয়েছে জনতার মুক্তির পথ, যারা সকল পিছুটান স্বপ্ন পিছনে ফেলে দাঁড়িয়ে গেছেন অন্যায়ের সামনে, তাদের নাম আমাদের দৈনন্দিন জীবনের মুক্তির সমর্থক। তাদের আত্মত্যাগের গভীরতা অসীম। বাংলাদেশ স্মরণ করে তাঁদের সুগভীর কৃতজ্ঞতায়।
3: গান কখনো শুধু সুর আর কথার সমন্বয় নয়, সময়ের কারণে গান হয়ে ওঠে ঐতিহাসিক দলিল, মানুষের অনুভূতির ভাষা, ইতিহাসের নীরব সাক্ষী। মানুষ নিজের ভয়কে অতিক্রম করে একসঙ্গে দাঁড়ানোর শক্তি খুঁজে পায়। বহু বছরের নীরবতা ভেঙে উচ্চারিত হয় অসংখ্য কণ্ঠের আহ্বান। সেই সময়ের অনেক অনুভূতি, অনেক গল্প, অনেক স্মৃতি মুখর হয়েছে গান হয়ে।
4: আজকের অনুষ্ঠানে আমরা শুনব সেই সময়কে ঘিরে রচিত কয়েকটি গান। প্রতিটি গানে রয়েছে এক একটি অনুভব, স্মৃতি এবং প্রত্যয়। ইতিহাসের মাইলফলক বাংলাদেশের জুলাই। জুলাইয়ের প্রতিধ্বনি অনুষ্ঠানে আজকের প্রথম গান 2024

এর আগস্ট মাসের পাঁচ তারিখ। শিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি, মোহাম্মদ মমিনুল ইসলাম, মমতাজ রহমান লাবণী এবং ওয়াদুদ সরকার। গানের কথা সাজিয়েছেন শফিকুল ইসলাম বাহার, সুর করেছেন এস এম আব্দুল্লাওয়াল।

0: ইতিহাসে কিছু দিন থাকে যেগুলো একটি জাতির স্মৃতিতে স্থায়ী হয়ে যায়। সেই দিনগুলোকে মনে রাখা মানে শ্রদ্ধায় অতীতকে স্মরণ করা, ভবিষ্যতের প্রতি নিজের দায়িত্বকে নতুন করে উপলব্ধি করা। জুলাই 36 অর্থাৎ আগস্টের 5 আজ তেমনই একটি দিন। 2024 সালের আন্দোলন ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসের উদাহরণ। এই সাহস তৈরি হয়েছিল একটি প্রজন্মের মধ্য থেকে, যারা চোখের সামনে অন্যায় দেখেও চুপ করে থাকতে পারেনি। এই আন্দোলনের বুকে গাঁথা আছে ছাত্র, শিক্ষক, শ্রমিক, পথচারী, গৃহিণীর রাজপথে নেমে আসা, যারা শুধু পথে নেমেছিলেন প্রতিবাদ করতেই।
1: কোনো মঞ্চ থেকে নয়, নেতৃত্ব ছিল চারপাশে। প্রতিটি মানুষ, প্রতিটি চোখ, প্রতিটি চিহ্ন এক একটি আলাদা প্রতিবাদের ব্যাখ্যা। কেউ কাউকে ডাকেনি, তবুও সবাই যেন একসাথে রাস্তায় নেমে এসেছিল। প্রতিটি আঘাত জন্ম দিয়েছে নতুন এক প্রতিজ্ঞার, প্রতিটি মৃত্যু সাহসী করেছে শতগুণ। মিছিলের যতটা স্থান খালি হয়েছে, ভরেছে তার বহুগুণ। কারণ যন্ত্রণা, ক্ষোভ ছিল সবার, আর মুক্তির প্রত্যয় এই জাতির। এবারের গান পাখিরা নীর ছাড়েনি, গেয়েছেন শিল্পী মিজান মাহমুদ রাজীব, গানের কথা সাজিয়েছেন মুন্সি ওয়াদুদ, সুর করেছেন মোহাম্মদ সাদেক আলী।

0: তবু জুলাই রয়ে গেছে আমাদের চেতনায়, একটা বোধ হয়ে, একটা শিক্ষা হয়ে। দেশ মানে কেবল সরকার নয়, রাজনীতি নয়, দেশ মানে আমরা সবাই, আমাদের সিদ্ধান্ত, আমাদের ভূমিকা, আমাদের সাহস। একতা শব্দটা বহুবার শুনেছি, কিন্তু জুলাইয়ে আমরা তা অনুভব করেছি, প্রত্যক্ষ করেছি।
1: প্রতিটি পরিবর্তনের পেছনে থাকে সাহস, ত্যাগ এবং দৃঢ় প্রত্যয়। ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয়, স্বপ্ন তখনই বাস্তবের পথে হাঁটতে শুরু করে যখন মানুষ নিজের ভয়ের চেয়ে নিজের বিশ্বাসকে বড় করে দেখে। সাহসী বুকের ভিতরে থাকে আগুনের স্ফুলিঙ্গ, গুলির মুখে দাঁড়ায় দুহাত মেলে দারুণ সাহসে। প্রিয় শ্রোতা, এবারে শুনবেন গান বুক পেতে দাঁড়াতে। সাজ্জাদ হোসেন পলাশের কণ্ঠে এই গানের কথা লিখেছেন এবং সুর করেছেন মিল্টন খন্দকার।

জুলাই গণ অভ্যুত্থান, দীর্ঘ সময়ের জমে ওঠা ক্ষোভের ফলাফল, আন্দোলনের একটি পর্যায়ে যখন সবাই রাজপথে নেমে আসে, দীর্ঘ নিরবতার গভীরে জমে থাকা প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর ইচ্ছা এবং ভবিষ্যৎকে নতুন করে গড়ার স্বপ্ন ধীরে ধীরে পথ দেখায়। প্রতিটি দীর্ঘ রাতের পর আলোর ভোর আসে, প্রতিটি সংকটের পরও মানুষ নতুন করে পথ খুঁজে নেয়। সেই নতুন ভোর নিয়ে আসে নতুন বিশ্বাস, নতুন প্রত্যয়, নতুন সম্ভাবনা। জেগে ওঠে জনতা, জেগে ওঠে বাংলাদেশ। এবারে শোনাব সেই প্রভাতে জেগেছিল, শিল্পী সালমা জাহান ও সুমন রাহাত। গানের কথা ও সুর করেছেন জি এম জাকির হোসেন।

প্রতিটি আত্মত্যাগের পেছনে থাকে একটি স্বপ্ন, একটি সুন্দর আগামী, একটি ন্যায়ভিত্তিক সমাজ এবং মানবিক রাষ্ট্রের স্বপ্ন। যারা ইতিহাসের কঠিন সময়ে সাহসের পরিচয় দেন, তাদের স্মৃতি আমাদের কেবল আবেগী করে না, বরং আমাদের আরও দায়িত্বশীল হওয়ার কথাও মনে করিয়ে দেয়। জুলাইয়ের শিক্ষা আমাদের সামনে পথ খুলে দিয়েছে গঠনমূলক প্রতিবাদের, স্বদেশ বিনির্মাণে দৃপ্ত শপথের। সবাই চেয়েছে একসাথে একটি বাংলাদেশ, যেখানে সবাই মাথা উঁচু করে দাঁড়াবে, যেখানে দেশের ভালো মানে নিজের ভালো, আর সেই ভালো গড়তে হবে আমাদের আজ এখানেই। সাহস সংগ্রামক, বিপ্লব অদম্য, দেশপ্রেম মননে থাকা এক আবেগ। শহীদের রক্ত মৃত্যু এনে দেয় জাতির মুক্তি। প্রিয় শ্রোতা, এবারে শুনবেন গান রক্ত মৃত্যু এনে দিল। সহশিল্পীদের সাথে নিয়ে গান গেয়েছেন খান আসিফুর রহমান আগুন ও রুমানা ইসলাম। গানের কথা সাজিয়েছেন মনিরুজ্জামান মনির, সুর করেছেন মোহাম্মদ সাদেক আলী।

0: জুলাইয়ের প্রতিধ্বনি অনুষ্ঠানে পরিবেশিত গানে প্রতিফলিত হয় একটি সময়ের আবেগ, সাহস, শোক, আশা এবং স্বপ্ন। সময় এগিয়ে যায়, প্রজন্ম বদলে যায়, ইতিহাসের শিক্ষা, মানুষের আত্মত্যাগ এবং ঐক্যের শক্তি কখনো পূরণ হয় না, শহীদের রক্তস্রোত জমাট বাঁধে না, গড়িয়ে যায় সময়ের সাথে, মিশে যায় আমাদের চিন্তায় দায়িত্বে।
1: আমরা যেন এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে পারি যেখানে মতের ভিন্নতা থাকবে বিভেদ নয়, প্রতিবাদ থাকবে বিদ্বেষ নয়, থাকবে মানুষের প্রতি সম্মান, আইনের প্রতি শ্রদ্ধা এবং দেশের প্রতি গভীর দায়িত্ববোধ।
0: জুলাইয়ের প্রতিধ্বনি আমাদের সেই কথাই মনে করিয়ে দেবে, একটি দেশের সবচেয়ে বড় শক্তি তার মানুষ, আর মানুষের সবচেয়ে বড় শক্তি সচেতনতা, সাহস এবং ঐক্য।
1: আজকের মতো এখানেই শেষ করছি জুলাইয়ের প্রতিধ্বনি অনুষ্ঠান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশের গান, বাংলাদেশের গল্প আর বাংলাদেশের মানুষের সঙ্গেই থাকুন।
2: এতক্ষণ শুনলেন জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে ট্রান্সক্রিপশন সার্ভিসে রেকর্ডকৃত গান নিয়ে বিশেষ গ্রন্থিত অনুষ্ঠান জুলাইয়ের প্রতিধ্বনি। গ্রন্থনা লায়লা আরিয়ানি হোসেন, উপস্থাপনায় মোহাম্মদ ইসাহাক আলী ও লায়লা আরিয়ানি হোসেন, সম্পাদনা আশরাফুল আলম, প্রযোজনা ফারজানা, নিবেদনে ট্রান্সক্রিপশন সার্ভিস।
3: এতক্ষণ শুনলেন ট্রান্সক্রিপশন সার্ভিস প্রযোজিত জুলাই গণ অভ্যুত্থান 2024 উপলক্ষে বিশেষ গ্রন্থিত অনুষ্ঠান জুলাইয়ের প্রতিধ্বনি। বাংলাদেশ বেতার খুলনা।

0: গানটি শুনলেন ফাইরুজ লাবিবার কণ্ঠে অশোক কুমার দের রচনায়। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন জুলাই গণ অভ্যুত্থান 2026 উপলক্ষে বিশেষ আলোচনা, পরিচালনায় মোহাম্মদ তরিকুল ইসলাম।
1: খুলনা বেতারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শ্রোতা মণ্ডলী। 5ই আগস্ট জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি। আমাদের মাঝে দুজন সম্মানিত অতিথি উপস্থিত আছেন। উপস্থিত আছেন উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান এবং খুলনা মহানগর বিএনপির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। আরেকজন উপস্থিত আছেন খুলনার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক মানের একটি শিক্ষা প্রতিষ্ঠান, খুলনা বিশ্ববিদ্যালয়। সেই খুলনা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ডক্টর রেজাউল করিম, বিজ্ঞ শিক্ষাবিদ। আমরা দুজনকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে।
2: ধন্যবাদ।
1: আমরা প্রেক্ষাপটে আমরা যেটি যেতে চাই সেটি হচ্ছে যে 24 সালের জুলাই ও আগস্ট মাসে বাংলাদেশে ছাত্র জনতার যে ঐতিহাসিক গণ অভ্যুত্থান ঘটেছিল সে অনুযায়ী বিগত 16 বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটায়। কোঠা আন্দোলন থেকে শুরু হওয়া এই গণ আন্দোলন চূড়ান্ত রূপ নেয় 2024 সালের 5 আগস্ট, শেখ হাসিনা সরকারের পতন ঘটে। সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোঠা ব্যবস্থার বিরুদ্ধে শিক্ষার্থীদের তীব্র ক্ষোভ, দীর্ঘমেয়াদী শাসন ব্যবস্থার জনস্বার্থের অনুপস্থিতি ও গণতান্ত্রিক অধিকার হরণ, শান্তিপূর্ণ আন্দোলনে দমনপীড়ন ও নির্বিচারে বল প্রয়োগ। আমরা শুরুতেই, যেহেতু এটি কোটা আন্দোলন নিয়ে, শিক্ষা ব্যবস্থার একটি বিষয় নিয়ে আন্দোলনটা শুরু হয়েছিল, আমরা প্রথমে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর রেজাউল করিম স্যারকে আমি প্রশ্ন করতে চাই। আন্দোলনটি কিভাবে সাধারণ একটি কোঠা সংস্কারের দাবি থেকে এক দফা দাবির মাধ্যমে পূর্ণাঙ্গ গণ অভ্যুত্থানের রূপ নিল? এই অভ্যুত্থানের পেছনে কি কেবল কোঠা আন্দোলনই মুখ্য ছিল, নাকি বিগত বছরের রাজনৈতিক দমনপীড়ন ও অর্থনৈতিক বৈষম্যের জমানো ক্ষোভ এর মূল চালিকা শক্তি ছিল?
3: শুরুতে আমি বলবো যে জুলাই 24-এর, বিশেষ করে 5ই আগস্টের যে তার সুন্দর একটা সমাপ্তি ঘটেছিল সেটার একটু যদি শুরুতে যাই, সেটা হলো সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থী একটি বৈষম্য বিরোধী আন্দোলন ছিল। আন্দোলনরত শিক্ষার্থীদের দমন করতে যখন ফ্যাসিস্ট ক্ষমতাসীনের পক্ষ হতে অন্যায্য ও অবমাননাকর মন্তব্য করা হলো এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তাদের উপর নৃশংস হামলা চালানো হলো, তখন ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। বিশেষ করে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের বুক পেতে গুলির সামনে দাঁড়িয়ে যাওয়ার দৃশ্য এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের 19 ব্যাচ শিক্ষার্থী মীর মুগ্ধর পানি বিতরণ করতে করতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হওয়ার দৃশ্য সারা দেশের মানুষের বিবেককে নাড়া দেয়। রাষ্ট্রীয় হত্যাকাণ্ডের শিকার হতে থাকে একের পর এক নিরাপরাধ শিক্ষার্থী ও সাধারণ মানুষ। যখন শত শত মানুষকে হত্যা করা হলো, হাজার হাজার তরুণকে গ্রেপ্তার ও নির্যাতন করা হলো, তখন ছাত্র জনতা বুঝতে পারল যে এই ফেসিবাদী ব্যবস্থার অধীনে কোনো ন্যায় বিচার সম্ভব নয়। ফলে কোটা সংস্কারের মূল দাবিটি স্বৈরাচার সরকারের পতনের এক দফা দাবিতে পরিণত হয়, যা দেশের সর্বস্তরের মানুষের অংশগ্রহণের গণ অভ্যুত্থানে পরিণত হয়।
1: ধন্যবাদ আপনাকে। আমরা এই একই বিষয়ে আমরা আমাদের খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান তাকে প্রশ্ন করতে চাই যে এই অভ্যুত্থানের পিছনে কি কেবল কোঠা আন্দোলনই মুখ্য ছিল, নাকি বিগত বছরের রাজনৈতিক দমনপীড়ন ও অর্থনৈতিক বৈষম্যের জমানো যে ক্ষোভটা ছিল এর মূল চালিকা শক্তি ছিল কি?
2: সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি এই জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কে কিছু বলার আগেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই সমস্ত বীর শহীদদের যাদের বুকের তাজা রক্তর বিনিময়ে আজকের দিনটি আমরা পেয়েছি। আমরা এই তাদের দেশপ্রেম, তাদের আত্মত্যাগ, তাদের সাহস, এগুলিকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাদের স্মৃতির প্রতি জানাই শ্রদ্ধা। একই সঙ্গে আহত সকলের সুস্থতা এবং অব্যাহত শান্তি ও স্থিতিশীলতা কামনা করি। আমি মনে করি জাতির ইতিহাসে এটি একটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমাদের যে কোটা আন্দোলন ছিল, এই কোটা আন্দোলনটা গণ আন্দোলনে রূপান্তরিত হয়েছে তখনই যখন গণমানুষ এর সাথে সম্পূর্ণ লিপ্ত হয়েছে। আপনি জানেন যে এখানে আমাদের চৌধুরী আলম, ইলিয়াস আলী এদেরকে গুম করা হয়েছিল। এই গুম করার মধ্য দিয়ে দীর্ঘ 17 বছর বিএনপি এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে এককভাবে। যখন ছাত্র জনতা রাজপথে নেমেছে তখন এই রাজপথে নামার মধ্য দিয়ে এটি যখন গণ আন্দোলনের রূপ নিয়েছে তখন এই সরকারের পতন হচ্ছে এবং হাসিনা পালিয়ে গিয়েছে।
1: ধন্যবাদ আপনাকে।
3: আমি এই প্রশ্নটি অ্যাড করতে পারি, বিশেষ করে যে এই কোটা আন্দোলনের যে ট্রিগার যা স্পুলিঙ্গ যখন কিভাবে শুরু হলো সেটা অ্যাকচুয়ালি এটা কিন্তু দীর্ঘ পরিক্রমা সময়ের বিবর্তনের মাধ্যমে হয়েছে। বিশেষ করে যে তার মূল যে বারুদ জমা হয়েছিল বিগত দেড় দশকে, ভোটাধিকার হরণ, গুম, বিচার বহিত হত্যাকাণ্ড, সীমাহীন দুর্নীতি, মেগা প্রজেক্টের নামে অর্থপচার, মুদ্রাস্ফীতি এবং তরুণদের ভবিষ্যৎ অন্ধকার করার কারণে সাধারণ মানুষ তাদের দীর্ঘদিনের ক্ষোভ প্রকাশের সুযোগ পেয়ে রাজপথে নেমে আসে। পাশাপাশি বাংলাদেশের মানুষকে শোষণ, নিপীড়ন ও মিথ্যাচারের মাধ্যমে বিভক্ত করার আকার যে চক্রান্ত ফ্যাসিস্ট সরকারে ছিল তা এই অভ্যুত্থানের মাধ্যমে ভেঙে যায়। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা যেভাবে দমন পীড়নের শিকার হয়েছিল তার ক্ষোভের পরিপূর্ণ বহিঃপ্রকাশ এই আন্দোলনের গতিপথকে করেছিল সুসংগত ও নির্ভীক। এই অভ্যুত্থান ভবিষ্যতে বাংলাদেশ রাজনৈতিক ইতিহাস চর্চার একটি মাইলফলক হিসাবে বিবেচিত হবে। তার পিছনে সমস্ত রাজনৈতিক যে কর্মকাণ্ড ছিল এটাকে দমিয়ে পিটিএ গুম হত্যার যে একটা বিশাল বিভীষিকা তৈরি করা হয়েছিল এইটা কিন্তু তার ধারাবাহিকার আসার কারণে কিন্তু এটা পরবর্তীতে একটা সুন্দর রূপ নেয় আর কি।
1: স্যার আমি একটু এর সাথে যোগ করি, সেটা হচ্ছে যে হত্যাকাণ্ড ঘটিয়ে বা ভয়ভীতি দেখিয়ে জীবন নাশের হুমকি দিয়ে শেখ হাসিনা কিন্তু চেষ্টা করেছিল তার সরকারকে টিকিয়ে রাখ, কিন্তু শেষ পরিণতি আসলে সবাই দেখেছে, বিশ্ববাসী দেখেছে। তো মনাবাই একটু আগে বলছিলেন যে তার দলের দুই একজনের নাম ইলিয়াস আলী বা চৌধুরী আলমের কথা, কিন্তু আপনার উনি একটা এক্সাম্পল হিসেবে বলেছেন, কিন্তু তরুণ অনেক ছাত্র নেতা যুব নেতাকে গুম করা হয়েছে অসংখ্য। শুধুমাত্র আন্দোলনের সময় আমরা দেখেছি 1500-এর বেশি, 1600 একটা হিসাব পরিসংখ্যান আমরা পেয়েছি। আমরা পরবর্তী প্রশ্নে যাই, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে তরুণ ও যারা শিক্ষার্থীদের এই স্বতঃস্ফূর্ত নেতৃত্বের কৌশল এবং গতিশীলতাকে আপনি কিভাবে দেখেছেন?
3: এখানে আমরা একটু যদি গভীরতার দিকে যাই তাহলে দেখা যায় তরুণদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তাদের উদ্যম, সৃজনশীলতা এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা। আমরা দেখেছি শিক্ষার্থীরা সংগঠিতভাবে যোগাযোগ রক্ষা করা, দায়িত্ব বন্টন এবং শান্তিপূর্ণ কর্মসূচি পরিচালনার তারা সক্ষমতা দেখিয়েছে। শীর্ষ নেতাদের গ্রেপ্তার করলেও তাদের আন্দোলন কিন্তু থামেনি, স্বতঃস্ফূর্তভাবে নতুন নতুন নেতৃত্ব তৈরি হয়েছে। তারা অহিংস অথচ অনর থেকে বাংলা যেটা ব্লকেট, বাংলা ব্লকেট এবং কমপ্লিট শাটডাউন এর মতো কৌশল তারা ব্যবহার করেছে এবং সর্বস্তরে মানুষকে তারা সম্পৃক্ত করতে পেরেছে। বাংলাদেশ তৎকালীন বৃহৎ রাজনৈতিক দলসমূহের সাথে তার যুগপৎভাবে এই আন্দোলনের একটা দৃষ্টান্ত স্থাপন করেছে এবং শুধু রাজনীতি না, আপাময় জনগণ তারা এই জিনিসটা দেখে তার সন্তান জাস্ট তাকে পাখির মতো গুলি করছে এইভাবে কোনো সন্তানই কিন্তু ঘরে থাকতে পারে নাই, তারা কিন্তু সরাসরি এই নতুন প্রজন্মের সাথে তারা যোগ দিয়ে কিন্তু এটাকে সফল করেছে।
1: স্যার আমি একটু যোগ করতে চাই যে শোষণ নিপীড়নের মাত্রাতে এতটাই ছিল যে আবু সাঈদ তার বুকটা পেতে দিয়েছে বন্দুকের সামনে এবং সে নিহত হয়েছে, এবং যে পুলিশ বাহিনী পেটুয়া বাহিনী তৈরি করা হয়েছিল তৎকালীন সরকারের সময় তারা কিন্তু নির্বিঘ্নে তারা মনে করেছে যে তাদের সামনে নলের ডগায় যে দাঁড়াবে তাকে গুলি করা হবে, আবু সাঈদকে মেরে ফেলা হয়েছে। তরুণ খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুগ্ধ পানি পানি করে চিৎকার করেছে এবং যারা আন্দোলন করেছে তাদের কাছে তৃষ্ণা তো আন্দোলনকারীদের কাছে পানি পৌঁছে দিয়েছে, সেই মুগ্ধকে হত্যা করা হয়েছে। মায়ের কোলে শিশু বারান্দায় দাঁড়িয়ে আছে তাকে গুলি করে হত্যা করা হয়েছে, ছাদে দাঁড়িয়ে আছে তাকে গুলি করে হত্যা করেছে। এক ইতিহাসের নির্মম একটা বাস্তবতার মুখোমুখি আমরা হয়েছিলাম এবং আমরা গণতন্ত্রকে আমাদের এই রাষ্ট্রের ব্যবস্থা বা আমাদের নতুন করে এটা শুরু করার জন্য ছাত্র জনতা তাদের যে আন্দোলন এবং সেই গণ অভ্যুত্থান গণ অভ্যুত্থানের মাধ্যমে যে গণতন্ত্রকে আবার ফিরিয়ে আনা হলো এইটাই আসলে আমাদের এখনকার অ্যাচিভমেন্ট। আমরা মানবের কাছে একটু জানতে চাই যে এই আন্দোলনে জেএনজি বা তরুণ প্রজন্মের সাহসিকতা ও কৌশল পূর্ববর্তী অন্যান্য আন্দোলনের চেয়ে কতটা আলাদা ছিল?
2: ধন্যবাদ। দেখুন, আমরা দেখেছি যে বাংলাদেশের আপামর জনগণ, ছাত্র, শ্রমিক, জনতা সবাই কিন্তু রাজপথে নেমে আসছিল এই আন্দোলনে এবং তাদের লক্ষ্য ছিল একটাই, প্রথমে ছিল কোটা আন্দোলন, কিন্তু পরবর্তীতে এটি জাতীয় আন্দোলনে রূপান্তরিত হয়েছে এক দবার আন্দোলন। সেটি ছিল এই শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদের বিদায়, একই সাথে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের দাবি ছিল জনগণের। এবং আমরা মনে করি আজকের যে লড়াই হয়েছে, যে লড়াইয়ের মধ্য দিয়ে আজকে দিনটি আমরা পেয়েছি, এই লড়াইতে কিন্তু একদিনে গড়ে ওঠে নাই, দীর্ঘদিন ধরে অত্যাচার, নির্যাতন, জুলুম এবং মানুষের উপরে খুন, গুম, নানান ধরনের অপকর্মের ফসল হিসেবে জনগণ কিন্তু ফুসে উঠছিল। আমি একটি উদাহরণ দিই, উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমার একটি বড় মেয়ে থাকে আমেরিকায়, ছোট মেয়ে ঢাকা ভার্সিটিতে পড়ে। সে বাড়িতে এসে আমার বড় মেয়ে ওই সময় আন্দোলনের সময় ছোট মেয়েকে নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে চলে গিয়েছিল আন্দোলন করার জন্য, এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে খুলনা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সে আটকা পড়ে গেছিল। পরবর্তীতে আমি তো তখন আমি নিজেই পলাতক, যেহেতু আমাকে পুলিশে খুঁজে বেড়াচ্ছে। তো আমার মনে আছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, বিশেষ করে ভিসি সাহেব এখানে উপস্থিত, ওনাদের পক্ষ থেকে মানে যারা বিশ্ববিদ্যালয়ে আটকা পড়েছিল তাদেরকে অ্যাম্বুলেন্সে করে রয়্যালের মোড়ে পৌঁছে দেওয়া হচ্ছিল, এবং আমার মেয়েও যথারীতি, আমার দুই মেয়ে, তারা রয়্যালের মোড়ে এসে সেখান থেকে তারপরে তারা বাসায় আসে। আমি মনে করি যে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি জায়গা থেকে প্রত্যেকটি অবস্থান থেকে এই আন্দোলনকে তাদের নিজেদের আন্দোলন মনে করেছে, এবং তারা ফ্যাসিবাদের বিদায় চেয়েছে, সেই কারণেই ফ্যাসিবাদের পতন হয়েছে।
3: এখানে আমি একটু কথা বলি, বিশেষ করে জিএনজির যে কৌশলটা, কেন প্রতিটি প্রজন্মই কিন্তু সময়ের বাস্তবতা তাদের নিজস্ব ভাষা এবং কৌশল তৈরি করে। বিশেষ করে জিএনজি এই যুগের চেয়ে তারা একটু নির্ভীক ছিল, যেহেতু তারা দলীয় লেজুর বৃত্তি করে না এবং রাষ্ট্র সংস্কার ও মানবাধিকার দাবিতে তারা ঐক্যবদ্ধ হয়েছিল। বর্তমান প্রজন্ম আপনি দেখেন যে তারা কিন্তু প্রযুক্তি নির্ভর এবং দ্রুত তথ্য বিনিময়ে সক্ষম, এবং তারা কিন্তু তাদের কৌশলগুলো, বিশেষ করে যে সৃজনশীল যোগাযোগে দক্ষ, তারপরে বিশেষ করে দ্রুত যোগাযোগের মাধ্যমে প্রযুক্তিকে তারা অস্ত্র হিসেবে ব্যবহার করে, তাই তাদের অংশগ্রহণটা ছিল ভিন্ন ভিন্ন রূপ ছিল, কিন্তু এটা কিন্তু গতানুগতিক না। এবং যেহেতু তারা ট্যালেন্ট এবং তারা তাদের মেধা অত্যন্ত প্রখর ছিল, যে কোনো টেকনোলজি তারা অ্যাডাপ্ট করে কিন্তু এটা দ্রুত তারা তার সাথে তারা সরিয়ে দিয়ে দিতে পারছে, যার কারণে এই আন্দোলনটা সফল হয়েছিল।
1: স্যার, আমার মনে হয় যে আধুনিক চিন্তা চেতনার যে প্রজন্ম আসছে আমাদের কাছে সামনে, তথ্য প্রযুক্তি নির্ভর যে ছাত্র বা শিক্ষিত যুব সমাজ উঠে আসছে, তারা কিন্তু একটা টার্গেট নিয়েছিল যে তাদের অধিকারটাকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়। আমার মনে হয় যে এখানেই তারা তাদের নতুনত্ব খুঁজে এনেছে আন্দোলনে, যে না, আমরা রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করে কিভাবে নতুনত্ব আনা যায়, তাদের আন্দোলনটাকে কিভাবে রাইজ করা যায়, আরো বেশি সামনে আগায় যায়, সেই বিষয়গুলো নিয়েই তারা আসলে কাজ করেছে। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, সেটি হচ্ছে আপনার কাছে স্যার, আবার সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া, গ্রাফিতি, প্রোটেস্ট আর্ট এবং গান কিভাবে আন্দোলনকারীদের সংঘবদ্ধ এবং মানসিকভাবে শক্তিশালী করতে সাহায্য করেছিল, সংক্ষেপে বলুন।
3: হ্যাঁ, আমি যে বিষয়টা বললাম যে অ্যাকচুয়ালি যে নতুন প্রজন্ম, বিশেষ জিএনজি, যেটা
1: সেটা আরেকটা প্রশ্ন আপনাকে জোড়াই দিই, সেটা আন্দোলন চলাকালীন ইন্টারনেট ব্ল্যাকআউট ও তথ্য সেন্সরশিপের যে প্রভাব আন্দোলনকে থামানোর বদলে কিভাবে আরো বেগবান করেছিল, এই বিষয়টা একটু সংযুক্ত।
3: এখানে একটু বলবো যে বিশেষ করে বর্তমান সমাজে বা আধুনিক সমাজে সোশ্যাল মিডিয়া কেবল তথ্য আদান প্রদানের জন্য নয়, বরং মত প্রকাশ, সাংস্কৃতিক পরিচয় এবং সামাজিক সংহতি গড়া তোলার ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জোলাই আন্দোলনের রাজপথে লড়াইয়ের পাশাপাশি ডিজিটাল ও ক্যানভাস লড়াই চলেছে, এবং সোশ্যাল মিডিয়া দ্রুত তথ্য ছড়িয়েছে, দেওয়ালে গ্রাফিতি এবং প্রোটেস্ট আর্ট মানুষকে সাহসী করেছে, বিশেষ করে তারা যে ঘর থেকে বের হয়ে যায়, তারা বিভিন্ন ধরনের যে বিশেষ করে সংঘবদ্ধভাবে যে কাজগুলো তারা করতেছিল সেগুলো কিন্তু অন্যকেও তারা সাহায্য জুগিয়েছে। এবং তারপর দেখা গেছে বিভিন্ন ধরনের র্যাপ গান, এবং তারা দেখুন প্রতিটা অনুষ্ঠানে তাদের যে পালা গান, একটা শেষ করছে আরেকজন শুরু করছে, আরেকজন শেষ করছে, এবং তারা কিন্তু তারা
1: কন্টিনিউশন
3: একটার পর একটা, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন কিন্তু তারা সবাইকে একত্রিত করার যে একটা প্রচেষ্টা, এই যে উদ্যম, এটা কিন্তু আমি মনে করি যে তারা দ্রুত ছড়িয়ে দেওয়ার কারণে, এবং তারা কিন্তু নতুন যারা ঘরে বসেছিল তারাও কিন্তু আসতে বাধ্য হয়েছে যে সবাই তো আসে, আমি কেন যাচ্ছি না, আমি কোনো একটা মিস করে ফেলতেছি। তো এই বিষয়ে কিন্তু তাদের একটা বিশেষ করে সৃজনশীলতা ও সামাজিক সচেতনতার একটা বহিঃপ্রকাশ ছিল এটা। আর বিশেষ করে যে ইন্টারনেট ব্ল্যাকআউট এবং তথ্য স্পন্সরশিপ প্রভাবকে যে আন্দোলনের থামাদের বলে থামা আরও কিন্তু বেগবান হয়েছে। বেগবান কীভাবে হয়েছে সেটা আমি বলি, আজকে বিশ্বে তথ্য প্রভাব মানুষের দৈনন্দিন অপরিহার্য, কারণ সবাই তথ্য আদান প্রদান, যেটা আমরা আগে বিগত দিনে দেখেছি যে যে একটা তথ্য অনেক দিন পর আসতো এবং সাথে সাথে কিন্তু তার রিয়াকশনও আমরা পেতাম না, কিন্তু এখন বর্তমান তথ্য প্রবাহ যুগে কিন্তু এটা কিন্তু মানুষকে খুব ভালোভাবে কাজে দিয়েছে। আর একটা তথ্যপ্রবাহ সীমাবদ্ধ তৈরি হলে মানুষ তখন, যেহেতু তখন তারা এই এই ইন্টারনেট ব্ল্যাকআউট করে দিয়েছিল, স্পন্স সেন্সরশিপকে তারা এটাকে মানে বাধার সৃষ্টি করেছিল, তখন কিন্তু তারা উল্টো আর একটা বিকল্প যোগাযোগের তারা পথ খুঁজে নিয়েছে। জুলাই ইন্টারনেট বন্ধের আন্দোলনে থামেনি, বরং উল্টো ফল হয়েছে। গুজবের আশঙ্কায় মানুষ সরাসরি রাজপথে নেমে এসেছে, যেহেতু সব বন্ধ, তো ঘরে বসে তো আমি কিছু পাচ্ছি না, আমি সরাসরি রাস্তায় চলে যাই। এইটা কিন্তু তাই হয়েছে, কিন্তু পাড়ায় পাড়ায় মুখোমুখি যোগাযোগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় বিষয়টিকে মানবাধিকার লঙ্ঘন হিসাবে তারা ওইটা আখ্যা দিয়েছে এবং অটোমেটিক তারা একটা চাপও তৈরি করতে পেরেছে। এই অভিজ্ঞতাতে আমাদের মনে করিয়ে দেয় যে স্বচ্ছ তথ্যপ্রবাহ, দায়িত্বশীল গণমাধ্যম এবং তথ্যের স্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের গুরুত্বপূর্ণ উপাদান। এটাকে কুক্ষিগত এবং বন্ধ করে কিন্তু আসলে কোনো সুফল পাওয়া যায় না।
1: রাষ্ট্র ব্যবস্থা যখন গণমাধ্যমের টুটি চেপে ধরে, তখন কিন্তু গণমাধ্যমও আত্মরক্ষার্থে বা নিজের স্বার্থ রক্ষার্থে গণমাধ্যম তারা অনেকটা সেন্সরশিপ করতে বাধ্য হয়। আমি মিডিয়া কর্মী, আমি যখন মাঠে ছিলাম ওই 3 তারিখে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে যে বড় যে ছাত্র জনতার যে আন্দোলন, এবং সেই সাথে আমি দেখেছি ওখানে রাজনৈতিক দলের, বিশেষ করে বিএনপির জাতীয়তাবাদী দলের অনেক তরুণ নেতা কর্মীরা ওখানে উপস্থিত ছিল, অঙ্গ সহযোগী সংগঠনের, তারাও এই ছাত্রদের সাথে মিশে আন্দোলন করেছে। এবং আমরা তখন অনুভব করেছিলাম যে সেন্সরশিপ আসলে যেটা বলছেন সেটা আসলে কি, এটা আরো বেশি পরতে পরতে অনুভব করছিলাম 17 বছরের পরিক্রমার পরে। ওই দিনটা আরো বেশি মনে হয়েছে যে আমি দাঁড়াচ্ছি ক্যামেরার সামনে, আরেকজন রিপোর্টার দাঁড়াচ্ছে, তাদেরকে সেটা বন্ধ করে দেওয়া হচ্ছে। আরেকটা বিষয় স্যার, সেটা হচ্ছে যে এই যে দেয়াল লেখনী, যেটা গ্রিফিতি বা প্রোটেস্ট আর্ট, এই যে এইগুলো কিন্তু একটা অতীতের ধারাবাহিকতা। সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে মনাবাইরা যখন স্টুডেন্ট ছিলেন তখনও তারা দেয়ালে প্রতিবাদী কথাগুলো লিখতেন, কিন্তু এবার একটু ব্যতিক্রম ছিল আন্দোলনটা অনেকটা, সেটা হচ্ছে যে একেবারে ছবি আঁকিয়ে একেবারে তারা সেই প্রতিবাদটা করার চেষ্টা করেছে এবং সে ছাত্র জনতাকে আরো উদ্বুদ্ধ করার চেষ্টা করেছে, রক্ত গরম করা সেই ভিতর থেকে আসা যে আন্দোলনের যে তীব্রতা একটা তরুণের মধ্যে, সেটা জাগিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আমরা মনোবাইয়ের কাছে একটু জানতে চাই যে ভবিষ্যতে যেন আর কখনো স্বৈরাচার বা ফ্যাসিবাদী ব্যবস্থার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য সংবিধান ও রাষ্ট্রযন্ত্রের কি কি মৌলিক সংস্কার জরুরি বলে মনে করছেন?
2: দেখুন, এটা একটি খুব মারাত্মক একটা প্রশ্ন করেছেন। বাংলাদেশে আমার মনে হয় না যে আর কখনো স্বৈরাচার আসবে, কারণ স্বৈরাচারে যেভাবে বিদায় নিতে হয়েছে, আপনি চিন্তা করতে পারেন বাংলাদেশের 300 MP এবং বাইতুল মোকাররম মসজিদের ইমাম খতিব তিনি পর্যন্ত পালিয়ে গেছেন। তার মানে স্বৈরাচার কোন পর্যায়ে পর্যন্ত গিয়েছে, যে বাইতুল মোকাররম মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে গিয়েছেন। তো আমি মনে করি যে এই ধরনের স্বৈরাচার বাংলাদেশে আর কখনোই আসবে না। বাংলাদেশের জনগণ রাজপথে প্রতিবাদ করতে শিখেছে এবং প্রতিবাদ করার মধ্য দিয়েই এরা বিদায় হবে। আপনি গ্রাফিতির কথা বলছিলেন, হ্যাঁ, গ্রাফিতি আমরাও দেয়ালে লিখেছি। আমরা যখন মুজিব বিরোধী আন্দোলন করেছি তখন আমরা লিখেছি। আমরা বিশ্বাস করি এবারের গ্রাফিতি, এবারের জনগণের যে লেখা সেটি একটু ভিন্ন ধরনের, একটু ভিন্ন। যেমন আমার মেয়েরা রাস্তায় নেমে দেখেছি তারা বিভিন্ন ওয়ালে লিখছে, ছবি আঁকছে, এগুলি দিয়ে মানুষকে কিন্তু বোঝানোর চেষ্টা করেছে যে স্বৈরাচার ফ্যাসিবাদ জনগণের কাঁধে চেপে উঠে সিন্ধিবাদের দৈত্যের মতো কিভাবে আমাদের দেশটাকে সম্পূর্ণ নিঃশেষ করে দিয়েছে। আপনি যদি বলেন শুধু রাজনৈতিকভাবে না, অর্থনৈতিকভাবে সমস্ত বাংলাদেশকে একদম তলাবিহীন ঝুড়িতে রূপান্তরিত করেছে এরা। এমন কোন সেক্টর নাই যে সেক্টরে হাত দেয়নি। এই খুলনা যদি আপনি বলেন, খুলনা দেখবেন এইখানে আপনার শেখ বাড়ি ছিল, শেখ হাসিনার চাচাতো ভাইরা থাকত। খুলনার কোনো ব্যাপারে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মালিক তারা। এখানে যদি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ কোনো সিদ্ধান্ত নিত সেটা ভিন্ন বিষয় ছিল, কিন্তু এখানে তাদের কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার ছিল না। অধিকার হচ্ছে একমাত্র শেখ বাড়ির, তারাই সিদ্ধান্ত নেবে, তারাই এই জনগণের উপর অত্যাচার নির্যাতন জুলুম যা যা করার দরকার তারা এই কাজগুলি করেছেন। আমি মনে করি যে বাংলাদেশে এই ধরনের ফ্যাসিবাদ আর কখনোই আসবে না, এবং ফ্যাসিবাদের চিরতরে বিদায় দেওয়ার জন্য জনগণ যে আন্দোলন করেছে, যে সংগ্রাম করেছে, যে প্রায় 1600 জীবন আত্মাহুতি দিয়েছে, আমরা মনে করি যে একটাকে গুলি করেছে কিন্তু আর একটা সামনে এগিয়ে গিয়েছে, কি কিন্তু পালায়নি কেউ। এই যে ফ্যাসিবাদ, এবং আপনারা দেখেছেন কিভাবে গণমাধ্যমের
1: সংস্কারটা কোথায় জরুরি মনে করছেন রাষ্ট্রের
2: সংস্কার
1: সংক্ষেপে
2: প্রয়োজন। আমি মনে করি বাংলাদেশের সকল ব্যক্তির মত প্রকাশের সম্পূর্ণ স্বাধীনতা দিতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে বাংলাদেশে আপনার গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠানকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত করতে হবে। তাহলে হবে কি, জনগণের প্রতিনিধিরাই দেশ চালাবে এবং জনগণই চালাবে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি ইতিমধ্যেই তিনি সকল পর্যায়ে একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য, গণতান্ত্রিক কাঠামো গড়ে তোলার জন্য তিনি প্রচেষ্টা নিয়েছেন, এবং আমরা বিশ্বাস করি এ বছরের শেষ অথবা সামনের বছরের মধ্যে সকল প্রতিষ্ঠান নির্বাচিত নেতৃত্বের মধ্য দিয়েই পরিচালিত হবে।
1: তার মানে পুনর্গঠনের একটা বিষয় আপনি বলছেন, তার মানে বিচার বিভাগ রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী রয়েছে, নির্বাচন কমিশন রয়েছে, এইসব জায়গায় নিরপেক্ষ প্রতিষ্ঠানগুলোতে মানে পুনর্গঠন করতে গেলে আসলে এটা আরো কি করা প্রয়োজন?
2: দেখুন, এইগুলো নিয়ে আমাদের
1: এটা চ্যালেঞ্জগুলো কি হতে পারে, এটা নিয়ে
2: সরকার এ নিয়ে কাজ করছে। আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটি প্রতিষ্ঠান, যেমন ধরেন পুলিশ বাহিনীকে আমরা একটা পেটুয়া বাহিনীতে আসিনা রূপান্তরিত করেছি, পুলিশ বাহিনী এখনো কোনো অত্যাচার নির্যাতন গুম খুন নাই যা পুলিশ করে নাই। এখন আমাদের প্রয়োজন হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো, এগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলিকে সংস্কার করে যাতে জনগণের প্রতিনিধিত্বশীল কোনো এমন মানুষের উপর অত্যাচার নির্যাতন না করে এরকম পুলিশ বাহিনী আমাদের গড়ে তুলতে হবে। বিচার ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল শেখ হাসিনার সরকার। আমরা মনে করি এই বিচার ব্যবস্থাকে পরিপূর্ণভাবে স্বাধীন একটি বিচার ব্যবস্থা হিসেবে গড়ে তোলা খুবই প্রয়োজন, যাতে ন্যায় বিচারের জন্য এবং জাতীয় স্বার্থে এটা প্রয়োজন। আপনার মনে আছে যে 1973-74 সালে যখন শেখ মুজিব বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, তখন আওয়ামী লীগের নেতারা রাস্তায় স্লোগান দিত, আইনের শাসন চাই না, মুজিবের শাসন চাই। অর্থাৎ আইনের শাসনে আওয়ামী লীগ কোনো কালেই বিশ্বাস করে না, এবং আইনের শাসন হোক, পরিচালিত হোক দেশ, এটা তারা কখনোই চায় না। আমরা আইনের শাসন চাই, আমরা চাই আইনসঙ্গতভাবে সবার যে অধিকার, আমারও সেই অধিকার থাকবে, সবার অধিকারের মধ্যে দিয়ে দেশকে আমরা পুনর্গঠিত করতে পারব।
1: তার মানে নিরপেক্ষতার যে জায়গাটা সেটা আপনারা ফিরিয়ে আনতে চান। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন চ্যালেঞ্জ নিয়ে তিনি সরকার গঠন করেছেন এবং তিনি পর্যায়ক্রমে কাজগুলো করছেন, আপনার সরকার ক্ষমতায় রয়েছে, এক্ষেত্রে আপনাদেরও একটা বড় ভূমিকা রয়েছে বলে আমি মনে করি। তরুণদের যে জাগরণ, রাজনৈতিক সচেতনতা ধরে রেখে একটি সুস্থ ও গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা, এটি কিভাবে গড়ে তোলা যায় বলে মনে করছেন? যে আপনারা তো একটা সায়ন, রাজনীতির সায়নে চলে এসেছেন, বা
2: আমার তো আমার মনে হয় যে প্রত্যেকটি তরুণকে, দেখেন একটা জিনিস আপনি লক্ষ্য করেছেন কিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি নির্বাচনের আগে কমিটমেন্ট করেছিলেন যে তিনি ফ্যামিলি কার্ড দেবেন, তিনি কিন্তু ফ্যামিলি কার্ড দিয়েছেন। তিনি খেলাধুলায় যে নতুন একটি, খেলাধুলা হলো একটা পেশা, এইভাবে সারা পৃথিবীতে কিন্তু খেলাধুলা পেশা হিসেবে আছে, এই বাংলাদেশে প্রথম। আজকে তারেক রহমানের নেতৃত্বে এই সরকার খেলাধুলাকে পেশা হিসেবে নেওয়ার জন্য নতুন করে স্পোর্টস তারা চালু করেছেন, এবং আমরা বিশ্বাস করি এই নতুন করে স্পোর্টসের মধ্য দিয়ে আগামীতে বাংলাদেশে একটি পেশাদারী খেলাধুলা গড়ে উঠবে এবং জনগণ খেলাকে পেশা হিসেবে নেবে। এবং আমরা
1: তরুণদের একটা জাগরণ বা সেই চর্চাটা শুরু হয়ে
2: গেছে।
3: এই ব্যাপার আমি একটু বলি যে বিশেষ করে বর্তমান সরকার, বিশেষ করে আমি প্রাইম মিনিস্টারের কথাই বলবো, তার বেশ কিছু উদ্যোগ তিনি নিয়েছেন, যেগুলো হয়েছিল বিজেপি এই যে বিশ্ববিদ্যালয়গুলোকে যে একটা সুন্দর পরিবেশ তৈরি করা, এবং তারপর হয়েছিল যে ভিন্ন মতকে সম্মান করা, যুক্তি নির্ভর আলোচনা করা, এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে শিক্ষার্থীতে গড়ে ওঠা, পাশাপাশি যেটা করা হচ্ছে যে বিশেষ করে যে পেশী শক্তি বা অর্থের রাজনীতির বদলে তিনি কি করছেন, যে উদ্ভাবনী চিন্তাভাবনা করা, নীতি এবং পরিকল্পনা ভিত্তিক রাজনীতির রূপরেখা তরুণদের সামনে উপস্থিত করতে হবে। এখন দেখেন যে তারা এখন স্টার্ট আপ ফান্ড দিচ্ছে, কেউ বিদেশে লেখাপড়া করতে গেলে তাকে 10 লাখ টাকা দিয়ে দিচ্ছে যে হ্যাঁ তুমি ডিগ্রি করে আসে এই টাকাটা ফেরত দিবা। তারপর মনে হচ্ছে যে এখন যে বিশেষ করে যে এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট, এখন কিন্তু আমার বিশ্ববিদ্যালয় আছে এবং তাদেরকে
1: উদ্যোক্তা,
3: হ্যাঁ উদ্যোক্তা তৈরি করা, তো সিড ফান্ড হিসেবে তাদের 1 লক্ষ টাকা দেওয়া হচ্ছে যে এটা নিয়ে শুরু করো, শুরু করে তুমি নিজেই উদ্যোক্তা তৈরি করে তুমি আরো 10 জনকে চাকরি দাও। এই যে নতুন নতুন বিষয়গুলা, তারপরে এখন যেটা বলা হচ্ছে যে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ চালু করতে হবে, হ্যাঁ তরুণদের জন্য, যে যাতে তারা তাদের দক্ষতা বৃদ্ধি করে যে কোনো জায়গায় তারা সুন্দর চাকরির সুযোগ তৈরি করতে পারে। আরও যে বিশেষ করে যে বলবো যে এই যে এখন যে গবেষণার জন্য তারা তরুণদের আলাদা আলাদা ফান্ড দিচ্ছে, তো এগুলো কিন্তু একটা ভালো আমি মনে করি পরিবেশ। সেই জন্য বলো যে বর্তমান প্রধানমন্ত্রী যে তারেক রহমানের রাজনৈতিক ব্যক্তিগত জীবন এবং তরুণদের যে অভিপ্রায় তার সাথে সে কিন্তু একই পথে আছে, তারা যেটা চায় এবং যে যার মাধ্যমে দেশকে একটা জায়গায় নিয়ে যাওয়া যায় সেটা কিন্তু সে তার মননে তারপর তার কল্পনায় এই জিনিসগুলো আছে এবং সে এইভাবে কিন্তু কাজ করতেছে, এবং সেই জন্য আমি খুব আশাবাদী যে এই দ্রুততার সাথে সুন্দর একটা পরিবর্তন অসম্ভবে এবং এটা আসবে।
1: জি স্যার, আপনার কাছে সর্বশেষ প্রশ্নটাই করতে চাই যে একটি বৈষম্যহীন ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে শিক্ষা ব্যবস্থা ও অর্থনৈতিক নীতিতে কি ধরনের পরিবর্তন আনা প্রয়োজন বলে আপনি মনে করছেন, এটা সংক্ষেপে একটু আমাদেরকে জানান।
3: এটা দেখেন যে আমাদের বিগত দিনের শিক্ষা ব্যবস্থার যে আমাদের বাজেট ছিল 2% নিচে, অনেক কম ছিল। এখন শিক্ষা ব্যবস্থা পরিবর্তন আনতে হলে অবশ্যই সেখানে অর্থের যোগানটা ভেরি ইম্পর্টেন্ট, এবং বিশেষ করে জিডিপি যদি 4-5% শিক্ষা বরাদ্দ যদি করা যায় তাহলে যে শিক্ষার্থীদের তাদের প্রয়োজনীয় গবেষণা এবং প্রয়োজনীয় বিকাশের তার একটা সুযোগ তৈরি হয়, এবং একই সঙ্গে যে মুখস্থ নির্ভরতা কমিয়ে আনতে হবে। যে অলরেডি দেখেন যে আমাদের এই বর্তমান যে প্রধানমন্ত্রী তিনি যে কথা বলছে যে বাস্তব এবং নির্মাণ কৌশল এবং জ্ঞান ভিত্তিক যে কারিকুলাম সেটা ডেভেলপ করার জন্য বলছে, সেখানে এলো যে সেটা বলো যে আমরা মুখস্থ বিদ্যার দিকে যাব না, আমরা তথ্য প্রযুক্তি গবেষণা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা চালু করব এবং গ্রাম ও শহরের শিক্ষা প্রতিষ্ঠানের মানগত ব্যবধান দূর করতে হবে, কারণ শহরে এবং গ্রামে কিন্তু বেশ বড় ধরনের একটা গ্যাপ আছে।
1: তার মানে উনি যে উদ্যোগটা নিয়েছেন, রাষ্ট্রীয়ভাবে যে উদ্যোগটা নেওয়া হচ্ছে, আসলে কি এটা কার্যকর হবে কিনা, নিরপেক্ষতা আনবে কিনা,
3: এটা আমরা কিন্তু ইতিমধ্যেই সফল দেখেছি। আমাদের কিন্তু যে আগে বিশেষ করে যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে গবেষণার যে বরাদ্দ সে ইতিমধ্যে কিন্তু অনেক বাড়িয়ে দিয়েছে, এবং সে 2% থেকে 5% কাছাকাছি কিন্তু এবার এই বাজেটেই আছে। তো সেই জন্য আমি মনে করি যে আমাদের যে চিন্তা চেতনা এবং তরুণদের যে চিন্তা সেটা তাকে সেটা সিনক্রোনাইজ হয়ে কিন্তু নতুন বাজেটও, এবং দেখেন এই বাজেটটা কিন্তু খুব বেশি সমালোচিত হয়নি এবং সুন্দর একটা বাজেট, এবং এই বাজেট কিন্তু একটা ভারসাম্য ব্যালেন্স বাজেট তৈরি হয়েছে। আমি আশা করি যে বিশেষ করে যে অর্থনৈতিক কর্মসংস্থান ভিত্তিক আঞ্চলিক বৈষম্য তরুণ উদ্যোক্তা তৈরি এই সমস্ত পথে কিন্তু আমরা অলরেডি ঢুকে পড়ছি, এবং ওদের ভবিষ্যতে কিন্তু আমরা একটা ভালো কিন্তু স্বপ্ন দেখতেই পারি এটা।
1: জি ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা, 5ই আগস্ট জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ পূর্তি হচ্ছে। আমরা আলোচনায় খুলনা বেতারে দুজন স্বনামধন্য ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছিলাম, এবং তারা এতক্ষণ আলোচনা করলেন এবং চমৎকার কিছু প্রশ্নের উত্তর দিলেন, এবং যেটি আগামী রাষ্ট্র বিনির্মাণে এবং আগামীতে গণতান্ত্রিক সুষ্ঠুধারার যে চর্চা, সেই চর্চাগুলো কিভাবে হতে পারে সেই উদাহরণ এবং সেই পরামর্শ এবং সেই মতামত তারা ব্যক্ত করলেন। দুজনকে ধন্যবাদ। আমাদের মাঝে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর রেজাউল করিম স্যার উপস্থিত রয়েছেন, এবং উপস্থিত রয়েছেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং বিএনপির সংগ্রামী সভাপতি মহানগর শাখার অ্যাডভোকেট শফিকুল আলম মনা। দুজনকেই খুলনা বেতারের পক্ষ থেকে আপনাদেরকে
2: ধন্যবাদ।
0: এতক্ষণ শুনলেন জুলাই গণ অভ্যুত্থান 2026 উপলক্ষে বিশেষ আলোচনা। পরিচালনায় মোহাম্মদ তরিকুল ইসলাম, সম্পাদনায় খন্দকার ওয়াহিদুজ্জামান, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা। দেশকে ভালোবাসুন, দেশের সেবা করুন। দেশের ক্ষতি হয় এমন কাজ থেকে নিজেকে বিরত রাখুন। মনে রাখবেন, এদেশ আপনার আমার আমাদের সকলের অহংকার। শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। আপনি শিক্ষিত, আপনি জাতির কাছে ঋণী, তাই অপরকে শিক্ষিত হতে উদ্বুদ্ধ করুন। শিক্ষা হচ্ছে মনের চোখ, সে চোখের দেখা কখনোই ভুল হয় না। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আপনি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন এবং আপনার প্রতিবেশীকেও পরিষ্কার পরিচ্ছন্ন হতে উৎসাহিত করুন। নারী ও শিশু পাচার কাজে যারা নিয়োজিত তারা দেশ ও জাতির শত্রু। এদেরকে প্রতিহত করতে আমরা এগিয়ে আসি। বিদেশে চাকুরি বা কর্মের প্রলোভনে ভুলে কোনো মা বোন নিজের ক্ষতি ডেকে আনবেন না। নারী ও শিশু পাচারকারীদেরকে আসুন আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেই। ব্যবহৃত বৈদ্যুতিক তার ত্রুটিযুক্ত কিনা, মাঝে মধ্যে তার পরীক্ষা করি। রান্নার পর চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে রাখি। বাংলাদেশ বেতার খুলনা, এখন বিকেল 4টায় বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি কামরুজ্জামান পিন্টু। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। তিনি আজ রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে জুলাই 36 শীর্ষক আলোচনা সভায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত 17 বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুন খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যে কোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে তারেক রহমান বলেন, দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। 2024 সালের গণ অভ্যুত্থান কোন একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ। তিনি বলেন, 1971 সালের মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, আর 2024 সালের গণ অভ্যুত্থান ছিল দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার। 71-এর মুক্তিযোদ্ধাদের মানুষ যেমন ভুলে যায়নি, একইভাবে 2024 সালের গণ অভ্যুত্থানের শহীদদেরকেও জনগণ কখনোই ভুলবে না। পরে প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন এবং জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস সম্পর্কে অবহিত হন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও তাঁর সঙ্গে ছিলেন। এদিকে আজ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশে জুলাই গণ কর্মসূচির অংশ হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা আজ সকালে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, বিএনপি সরকারের অধীনে বাংলাদেশে পরিবর্তনের এক নতুন অধ্যায় শুরু হয়েছে। তিনি জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় দেশ পুনর্গঠনের অঙ্গীকার করেন। দিবসটি উপলক্ষে দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধারা তাঁদের অনুভূতি প্রকাশ করেন। এ সময় জুলাই শহীদ পরিবার এবং আহত সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। দিবসটি উপলক্ষে আজ দেশের 64 জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হচ্ছে। দেশের সকল জেলায় জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে বাংলাদেশ বেতার বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, জুলাই গণ

অভ্যুত্থানের মহান শহীদদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য দেশের অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আজ বরিশালে আমতলার মোড় এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার ত্যাগের মূল উদ্দেশ্যই ছিল একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন করা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটনের সাথে

0: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ওয়াশিংটনের সাথে ইরানের আলোচনার ভালো অগ্রগতি হচ্ছে। তবে তিনি সতর্ক করে বলেছেন আলোচনা ব্যর্থ হলে তেহরানের উপর কঠোর হামলা চালানো হবে। ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত প্রেস টিভি জানিয়েছে হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে একটি মধ্যবর্তী করিডোর প্রতিষ্ঠার লক্ষ্যে ওমানের সাথে আলোচনা নতুন পর্বে প্রবেশ করেছে। মার্কিন গণমাধ্যম জানায় দেশটির সামরিক বাহিনী ইরান যুদ্ধে তাদের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী থার্ড এর প্রায় 80% পাশাপাশি নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের বৈশ্বিক মজুদের প্রায় পুরোটাই ব্যবহার করেছে। গতরাতে ইউক্রেনের উপর রাশিয়ার ব্যাপক মাত্রায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত 14 জন নিহত ও অপর 22 জন আহত হয়েছে। এটি চলতি বছর কিয়েভের উপর অন্যতম প্রাণঘাতী হামলা। ইউক্রেনের কর্মকর্তারা জানান রাজধানী কিয়েভ ও এর পার্শ্ববর্তী জেলাগুলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বাড়িঘর ও গুদাম ক্ষতিগ্রস্ত হয়। ধ্বংসস্তূপের মধ্যে আরও লোকজন আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় তারা কিয়েভে অবস্থিত সামরিক সরঞ্জাম সরবরাহ কেন্দ্র, অস্ত্র গুদাম, ড্রোন উৎপাদন কেন্দ্র ও ব্ল্যাক সিতে ওডেসা বন্দরের কাছে অবৈধভাবে সামরিক সরঞ্জাম বহনকারী তিনটি কার্গো নৌযান লক্ষ্য করে হামলা চালায়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে বিকেল 4টির বাংলায় সংবাদ রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম জাতীয় সংসদ ভবনের তৃতীয় তলায় জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 উপলক্ষে পুরস্কার বিতরণী আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে, FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এখন শুনবেন দেশের গান। অনুষ্ঠান শুরু হওয়া মাত্রই আমরা আপনাদেরকে নিয়ে যাব ঢাকা বেতার কেন্দ্রে।

আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতোই কবুল হয়। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসরের নামাজের আজান এবং দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: কিছুক্ষণের মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অমান্য রাষ্ট্রপতি জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম জাতীয় সংসদ ভবনের তৃতীয় তলায় জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 উপলক্ষে পুরস্কার বিতরণী আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন দেশের গান। রিলে শুরু হওয়া মাত্রই আমরা আপনাদেরকে নিয়ে যাব ঢাকা বেতার কেন্দ্রে।

0: optimism that the movement had paved the way for a prosperous and democratic Bangladesh. He made the remarks after laying a wreath at the July Martyrs Memorial at Shahbagh in the capital today, on the occasion of the July mass uprising day. The minister said the elected government led by Prime Minister Tariq Rahman had begun the journey of rebuilding the country by drawing inspiration from the spirit of the uprising. Iran's state broadcaster says talks with Oman over the Strait of Hormuz are not linked to the United States. The comments come after U.S. officials reported progress in the negotiations and suggested an agreement could be reached within days. Earlier, U.S. President Donald Trump warned that Tehran will be hit very hard if negotiations fail. Meanwhile, Yemen's Houthi movement says it has attacked a Saudi oil tanker at Wafa in the northern Red Sea with ballistic missiles. Cricket in Bangladesh will take on Australia 11 in the three-day practice match at Darwin tomorrow. The match will start for 6:30 Bangladesh time. Final weather, Focus Valley in Montana says there are chances of rain, thunder showers with temporary south-southeasterly gust here as quality wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Dhaka, Faridpur, Borishal, Noakhali, Kumilla, Chattogram, and Cox's Bazar. River boats in these areas are to highest caution signal number one. And that is the end of the news.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি আব্দুল মান্নান। প্রবাসী বাংলাদেশিরা চলতি মাসের প্রথম তিন দিনে 406 মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ে তুলনায় 84.4% বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী শুধু 3রা অগস্ট এক দিনেই দেশে 133 মিলিয়ন মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে। এদিকে চলতি অর্থবছরের শুরু থেকে 3রা আগস্ট পর্যন্ত মোট রেমিটেন্স এসেছে 3.265 বিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল 2.698 মিলিয়ন মার্কিন ডলার। চলতি অর্থবছরের শুরুতেই দেশে পণ্য রপ্তানিতে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা গেছে। গত মাসে দেশের পণ্য রপ্তানির আগের মাসের তুলনায় 12.49% বেড়েছে। একই সঙ্গে দেশের প্রধান বৈদেশিক মুদ্রার অর্জনকারী তৈরি পোশাক খাতেও উল্লেখযোগ্যভাবে ঘুরে দাঁড়িয়েছে। সর্বশেষ রপ্তানি তথ্য অনুযায়ী চলতি বছরের জুলাইয়ে দেশের মোট পণ্য রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে 4.73 বিলিয়ন মার্কিন ডলারে। দেশের মোট রপ্তানি আর সিংহভাগ আসে তৈরি পোশাক খাত থেকে। এ সময় তৈরি পোশাক খাতে রপ্তানি হয়েছে 3.89 বিলিয়ন মার্কিন ডলার। তৈরি পোশাক খাতের উপর অতি নির্ভরতা কমিয়ে রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে সরকারের অন্যতম সফল উদ্যোগ এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জব প্রকল্প হাতে নিয়েছে। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বাড়ার প্রেক্ষাপটে রপ্তানি বহুমুখীকরণকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার অর্থায়নে বাণিজ্য মন্ত্রণালয় 2017 সালের জুলাইয়ে প্রকল্পটি চালু করে। চামড়া ও চামড়াজাত পণ্য, পাদুকা, প্লাস্টিক এবং লাইট ইঞ্জিনিয়ারিং এই খাতের উৎপাদন বৃদ্ধি, এগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং নতুন রপ্তানি বাজারে প্রবেশের সক্ষমতা গড়ে তোলার লক্ষ্যেই এই প্রকল্প বাস্তবায়ন করা হয়। এর ফলে প্রায় 1,80,000 নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং বৈশ্বিক মূল্য শৃঙ্খলে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। বাংলাদেশ রেলওয়েতে চলতি মাসেই প্রায় 200টি নতুন যাত্রীবাহী কোচ যুক্ত হতে যাচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে ঢাকা পাবনা এবং ঢাকা খুলনা রুটে 2টি নতুন আন্তনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ে সূত্র জানায়, নতুন এই ট্রেনগুলো চালু হলে পশ্চিমাঞ্চলের যাত্রীদের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে এবং যাতায়াত সহজ হবে। রেলওয়েতে নতুন কোচ যুক্ত হওয়ার পর রেলপথ মন্ত্রণালয় ঢাকা পাবনা এবং ঢাকা খুলনা রুটে আন্তনগর ট্রেন চালু করার পরিকল্পনা করছে। জাতীয় রাজস্ব বোর্ড NBR আগামী 30শে সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলকারী করদাতাদের জন্য সর্বোচ্চ 5% কর প্রণোদনা ঘোষণা দিয়েছে।

0: তবে এর সুবিধা সর্বোচ্চ সীমা ২৫,০০০ টাকা। এনবিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে পহেলা অক্টোবর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো কর প্রণোদনা প্রযোজ্য হবে না। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় ১২৩.৯৫ টাকা, ক্রয় ১২২.৯৫ টাকা। সিঙ্গাপুর ডলার বিক্রয় ৯৭.১২ টাকা, ক্রয় ৯৫.৩৪ টাকা। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় ৩.৪৪, ক্রয় ২৯.৮৬ টাকা। এবং থাইবাত বিক্রয় ৩.৭৩, ক্রয় ৩.৬৬ টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে ৬টায়।
1: বাংলাদেশ বেতার শুরু হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে ট্রান্সক্রিপশন সার্ভিসে রেকর্ডকৃত গান নিয়ে বিশেষ গ্রন্থিত অনুষ্ঠান জুলাইয়ের প্রতিধ্বনি।
2: কিছু মাস ক্যালেন্ডারের পাতা থেকে হয়ে ওঠে একটি জাতির স্মৃতি, একটি সময়ের সাক্ষী। জুলাই তেমনই এক অধ্যায়। বিপ্লবের আগুনে জ্বলে ওঠা মানুষের অনুভূতি, প্রত্যাশা, উদ্বেগ, সাহস আর আত্মত্যাগ মিলেমিশে তৈরি হয়েছিল এক অনন্য বাস্তবতা।
3: জুলাই আমাদের দৃঢ় সাহসের পরিচয়। জুলাই প্রতিবাদে প্রতিরোধে কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে দাঁড়ানোর নাম। জুলাই গভীর এক অনুভূতি, জুলাই দেশপ্রেমের সেই স্লোগান যা প্রতিধ্বনিত হয় সময়ের সাথে। জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদ ও সংগ্রামী জনতার প্রতি সুগভীর শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন জুলাইয়ের প্রতিধ্বনি। যাদের রক্তস্রোতে তৈরি হয়েছে জনতার মুক্তির পথ, যারা সকল পিছুটান স্বপ্ন পিছনে ফেলে দাঁড়িয়ে গেছেন অন্যায়ের সামনে, তাদের নাম আমাদের দৈনন্দিন জীবনের মুক্তির সমর্থক। তাদের আত্মত্যাগের গভীরতা অসীম। বাংলাদেশ স্মরণ করে তাঁদের সুগভীর কৃতজ্ঞতায়।
2: গান কখনো শুধু সুর আর কথার সমন্বয় নয়, সময়ের কারণে গান হয়ে ওঠে ঐতিহাসিক দলিল, মানুষের অনুভূতির ভাষা, ইতিহাসের নীরব সাক্ষী। মানুষ নিজের ভয়কে অতিক্রম করে একসঙ্গে দাঁড়ানোর শক্তি খুঁজে পায়। বহু বছরের নীরবতা ভেঙে উচ্চারিত হয় অসংখ্য কণ্ঠের আহ্বান। সেই সময়ের অনেক অনুভূতি, অনেক গল্প, অনেক স্মৃতি মুখর হয়েছে গান হয়ে।
3: আজকের অনুষ্ঠানে আমরা শুনব সেই সময়কে ঘিরে রচিত কয়েকটি গান। প্রতিটি গানে রয়েছে এক একটি অনুভব, স্মৃতি এবং প্রত্যয়। ইতিহাসের মাইলফলক বাংলাদেশের জুলাই। জুলাইয়ের প্রতিধ্বনি অনুষ্ঠানে আজকের প্রথম গান ২০২৪ আগস্ট মাসের ৫ তারিখ। শিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি, মোহাম্মদ মমিনুল ইসলাম, মমতাজ রহমান লাবণী এবং ওয়াদুদ সরকার। গানের কথা সাজিয়েছেন শফিকুল ইসলাম বাহার, সুর করেছেন এস এম আব্দুল আওয়াল।

0: ইতিহাসে কিছু দিন থাকে যেগুলো একটি জাতির স্মৃতিতে স্থায়ী হয়ে যায়। সেই দিনগুলোকে মনে রাখা মানে শ্রদ্ধায় অতীতকে স্মরণ করা, ভবিষ্যতের প্রতি নিজের দায়িত্বকে নতুন করে উপলব্ধি করা। জুলাই 36 অর্থাৎ আগস্টের 5 আজ তেমনই একটি দিন। 2024 সালের আন্দোলন ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসের উদাহরণ। এই সাহস তৈরি হয়েছিল একটি প্রজন্মের মধ্য থেকে, যারা চোখের সামনে অন্যায় দেখেও চুপ করে থাকতে পারেনি। এই আন্দোলনের বুকে কাঁথা আছে ছাত্র, শিক্ষক, শ্রমিক, পথচারী, গৃহিণীর রাজপথে নেমে আসা, যারা শুধু পথে নেমেছিলেন প্রতিবাদ করতেই।
1: কোনো মঞ্চ থেকে নয়, নেতৃত্ব ছিল চারপাশে। প্রতিটি মানুষ, প্রতিটি চোখ, প্রতিটি চিহ্ন এক একটি আলাদা প্রতিবাদের ব্যাখ্যা। কেউ কাউকে ডাকেনি, তবুও সবাই যেন একসাথে রাস্তায় নেমে এসেছিল। প্রতিটি আঘাত জন্ম দিয়েছে নতুন এক প্রতিজ্ঞার, প্রতিটি মৃত্যু সাহসী করেছে শতগুণ। মিছিলের যতটা স্থান খালি হয়েছে, ভরেছে তার বহুগুণ। কারণ যন্ত্রণা, ক্ষোভ ছিল সবার, আর মুক্তির প্রত্যয় এই জাতির। এবারের গান পাখিরা নীর ছাড়েনি গেয়েছেন শিল্পী মিজান মাহমুদ রাজীব, গানের কথা সাজিয়েছেন মুন্সি ওয়াদুদ, সুর করেছেন মোহাম্মদ সাদেক আলী।

0: তবু জুলাই রয়ে গেছে আমাদের চেতনায়, একটা বোধ হয়ে, একটা শিক্ষা হয়ে। দেশ মানে কেবল সরকার নয়, রাজনীতি নয়, দেশ মানে আমরা সবাই, আমাদের সিদ্ধান্ত, আমাদের ভূমিকা, আমাদের সাহস। একতা শব্দটা বহুবার শুনেছি, কিন্তু জুলাইয়ে আমরা তা অনুভব করেছি, প্রত্যক্ষ করেছি।
1: প্রতিটি পরিবর্তনের পেছনে থাকে সাহস, ত্যাগ এবং দৃঢ় প্রত্যয়। ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয়, স্বপ্ন তখনই বাস্তবের পথে হাঁটতে শুরু করে যখন মানুষ নিজের ভয়ের চেয়ে নিজের বিশ্বাসকে বড় করে দেখে। সাহসী বুকের ভিতরে থাকে আগুনের স্ফুলিঙ্গ, গুলির মুখে দাঁড়ায় দুহাত মেলে দারুণ সাহসে। প্রিয় শ্রোতা, এবারে শুনবেন গান বুক পেতে দাঁড়াতে, সাজ্জাদ হোসেন পলাশের কণ্ঠে। এই গানের কথা লিখেছেন এবং সুর করেছেন মিল্টন খন্দকার।

0: বাংলাদেশ বেতার। শ্রোতা বন্ধুরা, এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 মেগাহার্টজ ও FM 106 মেগাহার্টজ থেকে। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ডে এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। জাতীয় সংসদ ভবনের তৃতীয় তলায় জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। এই অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 উপলক্ষে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা জাতীয় সংসদ ভবন থেকে বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচারে আমি শামীম আহমেদ আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। এই সম্প্রচারের শুরুতেই আমরা গভীর কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি সেই অকুতোভয় জুলাই যোদ্ধাদের যারা আত্মবিসর্জন দিয়েছেন এবং আহত হয়েছেন, এবং একই সঙ্গে যারা বীর জুলাই যোদ্ধা রয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রদর্শন করছি। আজকের অনুষ্ঠানে অল্প কিছুক্ষণের মধ্যেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। গত শনিবার তারুণ্যের শক্তি, জুলাই গণ অভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ শীর্ষক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে নবম থেকে একাদশ শ্রেণীর বিপুল সংখ্যক ছাত্রছাত্রীরা অংশ নেন, এবং একই সঙ্গে আজ সকালে রংতুলিতে জুলাই 24 শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দুটি গ্রুপ অংশগ্রহণ করে, যে প্রথম গ্রুপের বয়স ছিল 5 থেকে 8 বছর এবং দ্বিতীয় গ্রুপের বয়স ছিল 8 বছর থেকে 12 বছর পর্যন্ত। আমরা এই বিজয়ী যারা হয়েছেন রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তাদের মাঝে কিছুক্ষণের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে, এবং মহামান্য রাষ্ট্রপতি এই অনুষ্ঠান স্থলে এসে আমরা দেখতে পাচ্ছি, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম এই অনুষ্ঠান স্থলে এসে পৌঁছেছেন। ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, তবে আজকের অনুষ্ঠানের সভাপতি জাতীয় সংসদের স্পিকার এই মাত্র অনুষ্ঠান স্থলে এসে পৌঁছেছেন, কিন্তু এখানে ঘোষণা করা হয়েছে মহামান্য রাষ্ট্রপতি এই ভবনে এসে উপস্থিত, তিনি অল্প কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু হবে। অনুষ্ঠান শুরু হওয়ার আগ পর্যন্ত চলুন শুনি জুলাই গণ অভ্যুত্থানের গান।

0: শ্রোতা বন্ধুরা, আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি অনুষ্ঠানের সাথে উপস্থিত হয়েছেন। এখন অনুষ্ঠানটি মঞ্চ থেকে সরাসরি সম্প্রচার করছি।
1: মহামান্য রাষ্ট্রপতির সাথে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি, মাননীয় বিরোধী দলের নেতা ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান এমপি, মাননীয় চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি।

আজ 5 আগস্ট 2026 খ্রিস্টাব্দ, জুলাই গণ অভ্যুত্থান দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মাননীয় বিরোধী দলের নেতা ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান এমপি, মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম মনির এমপি, মাননীয় বিরোধী দলের চিফ হুইপ জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম এমপি।

0: বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মাননীয় বিরোধী দলের নেতা ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান এমপি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ এমপি, মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম মনি এমপি, মাননীয় বিরোধী দলের চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম এমপি। সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠান সঞ্চালনায় আছি আমি সানজিদা সরওয়ার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ। শ্রোতৃমণ্ডলী, অনুষ্ঠানের শুরুতেই পবিত্র ধর্মগ্রন্থ সমূহ হতে পাঠ। প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তর্জমা করবেন হাফেজ কারী মাওলানা মুফতি মোহাম্মদ আবু রায়হান, ইমাম, জাতীয় সংসদ সচিবালয়।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।

0: সূরা আল ফাতির এর 45তম আয়াতে কারিমা তিলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এরূপ: আল্লাহ তাআলা মানুষকে তার বিদ্রোহমূলক আচরণের জন্য পাকড়াও করতে চাইলে ভূপৃষ্ঠের কোনো একটি জীব জন্তুকেও তিনি রেহাই দিতেন না, কিন্তু তিনি তাদের একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেন। অতঃপর যখন তাদের সে নির্দিষ্ট সময় আসবে, তখন তিনি তাদের পাকড়াও করবেন। আল্লাহ তাআলা অবশ্যই তার বান্দাদের যাবতীয় কার্যকলাপ পর্যবেক্ষণ করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
1: এবারে পবিত্র গীতা থেকে পাঠ করবেন মনীন্দ্র চন্দ্র সূত্রধর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক গীতা সংঘ।
2: ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম কৃষ্ণায় বাসুদেবায়, হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। শ্রীমৎ ভগবদ্ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। শ্রী ভগবানুবাচ: যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অবুত্থানম অধর্মস্য তদা আত্মনম সৃজামিহ পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হে ভারত, যে যে সময়ে ধর্মের গ্লানি অধর্মের উত্থান হয়, সেই সেই সময়ে আমি নিজ রূপ সৃষ্টি করে আবির্ভূত হই। সাধুদের রক্ষা দুষ্টদের বিনাশের জন্য আর ধর্ম সংস্থাপনের উদ্দেশ্যে যুগে যুগে আমি আবির্ভূত হই। ওম ইয়ৎস্করম পরিব্রষ্টম মাত্রাহীনঞ্চ ইয়ৎ ভবেত পূর্ণম ভবতু তৎসর্বম তৎপ্রসাদাত জনার্দন। ওম সর্বেষাং মঙ্গলম ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিত দুঃখ বাক হবে। বিশ্বের সকল প্রাণী সুখী হোক, কেউ যেন দুঃখ ভোগ না করেন, সকলেই শান্তি লাভ করুক। ওম শান্তি শান্তি শান্তি।
1: এখন পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন প্রিন্স সমুয়েল সরেন, পাস্টর হোলি চার্চ অফ জিসাস ক্রাইস্ট।
3: আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের গৌরব স্বীকার করে পবিত্র বাইবেল থেকে পাঠ করছি। সদাপ্রভুর স্তব করো, তাহার নামে ডাকো, জাতিগণের মধ্যে তাহার ক্রিয়া সকল জানাও। সদাপ্রভুর ও তাহার শক্তির অনুসন্ধান করো, নিয়ত তাহার শ্রীমুখের অন্বেষণ করো, স্মরণ করো তাহার কৃত কর্ম সকল, তাহার অদ্ভুত লক্ষণ ও তাহার মুখের শাসন সকল। পবিত্র এই বাণীগুলো গীতসংগীতা পুস্তক 105 অধ্যায়ের 1-5 পদের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। এই পৃথিবীস্থ সমস্ত সৃষ্টির মঙ্গল এবং আশীর্বাদের উৎস সর্বশক্তিমান ঈশ্বর। তিনি তার সৃষ্ট প্রত্যেকটি জীবকে পরম মমতায় প্রতিনিয়ত প্রতিপালন করছেন। তার সৃষ্টির প্রতি প্রদত্ত সমস্ত অর্জিত বিজয় এবং আশীর্বাদের লক্ষ্য যেন আমরা দেশ ও জাতিকে বৈষম্যহীন, সুন্দর, ন্যায়ভিত্তিক, শান্তিময় করে নূতনভাবে গড়ে তুলতে পারি। আর সেই কারণে তার প্রদত্ত সৃষ্টির প্রত্যেকটি বস্তু রক্ষা ও সংরক্ষণ করার মাধ্যমে তার প্রতি আনুগত্য ও কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। আজকের এই মহতি দিবসে প্রত্যেকটি মানুষ দেশ ও জাতির সার্বিক উন্নয়নের অঙ্গীকারে নূতন চেতনায় জাগ্রত হোক, এই শুভকামনা ও প্রার্থনা করে পবিত্র বাইবেল পাঠ শেষ করছি। আমেন।
1: এবারে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন ডক্টর সুমন কান্তি বড়ুয়া, অধ্যাপক পালি অ্যান্ড বুদ্ধি স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
4: নমস্কার। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য বুদ্ধাং শরণং গচ্ছামি ধম্মাং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। ন অন্তলিক্ষে ন সমুদ্র মধ্যে ন পপ্পতানং দিবসং পবিষ্য ন বিজ্যোতিষু জগতিপ্পদীষু এ আতিথ্যমুচ্ছেয় পাপকম্মা। সুকামানি ভূতানি ও দণ্ডে নিহিংসতি অত্তনু সুক মেথানু পেচ্ছনু সৌলবতি সুখ সভ্য পাপস্য কারণং কুশলস্য উপসম্পদা সচিত্ত পরিউদপানং এতং বুদ্ধানুশাসন। পবিত্র ত্রিপিটক থেকে উচ্চারিত এই বাণীর বাংলা অর্থ হল অন্তরীক্ষে সমুদ্র গড়বে কিংবা পর্বত গুহায়। জগতে এমন কোন স্থান নেই যেখানে আশ্রয় গ্রহণ করে স্বীয় পাপকর্ম হতে নিজেকে রক্ষা করা যায় এবং যিনি আত্মসুখ বিলাস হয়ে অপরকে দণ্ড দেয় হিংসা করে ও বিনাশ করে তিনি কখনোই নিজে সুখ লাভ করতে পারে না। তাই সকলের উচিত জীবনের গতি পরিক্রমায় সর্বদা পাপ ও কাজ হতে যথা বৈষম্য নিপীড়ন ও অনাচার হতে বিরত থাকা, সর্বদা মঙ্গল কর্ম সাধন করে নিজের চিত্তকে পরিশুদ্ধ রাখা, এটি বুদ্ধির অনুশাসন। সব্বে সত্তা সুখিতা ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। ধন্যবাদ।
1: সম্মানিত অতিথিবৃন্দ, এখন জুলাই শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনের জন্য সকলকে বিনীত অনুরোধ জানাচ্ছি। সময় শুরু হলো।

0: সকলকে ধন্যবাদ। সম্মানিত সুধী, এ পর্যায়ে স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সম্মানিত সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরোয়ার ভূঁইয়া।
1: জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 উপলক্ষে জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন অঙ্কন এবং আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলা জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম, উপস্থিত বিরোধী দলীয় নেতা ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান এমপি, জনাব সালাউদ্দিন আহমেদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় চিফ হুইপ, বিরোধী দলীয় চিফ হুইপ, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, হুইপবৃন্দ এবং বাংলার জাতীয় সংসদের সম্মানিত সদস্যবৃন্দ, সরকারের সিনিয়র সচিববৃন্দ, গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয় সংসদের পক্ষ থেকে আপনাদের আজকের এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। আপনাদের মূল্যবান উপস্থিতি ও অনুষ্ঠানের মর্যাদা ও তাৎপর্য বহুগুণে বৃদ্ধি করেছে। আমরা জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছিলাম এবং উদ্যোগ পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে, যাতে এই দিনটি আমাদের জাতীয় ইতিহাসে গণতন্ত্র, ন্যায় বিচার, মানবিক মর্যাদা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার এক অনন্য মাইলফলক হয়ে চিরস্মরণীয় থাকে। সম্মানিত সুধীবৃন্দ, এই ঐতিহাসিক ক্ষণে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি জুলাই অভ্যুত্থানের সকল বীর শহীদকে, যাঁদের সর্বোচ্চ আত্মত্যাগ আমাদের জাতীয় জীবনে গণতন্ত্র ও সাংবিধানিক শাসন প্রতিষ্ঠার নতুন দিগন্ত উন্মোচিত করেছে। শ্রদ্ধা জানাচ্ছি তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, গণতন্ত্র সংগ্রামের আপসী নেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি আজীবন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন। স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি। একই সঙ্গে শ্রদ্ধা নিবেদন করছি সেই সকল সাহসী নাগরিক, যারা ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সাহসী ও আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। আল্লাহ মহান আল্লাহ তাআলা দরবারে জুলাই অভ্যুত্থানের আহতদের দ্রুত আরোগ্য এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত অতিথিবৃন্দ, বাংলাদেশ সংবিধান জনগণকে রাষ্ট্র ক্ষমতার একমাত্র উৎস হিসাবে ঘোষণা করেছে। জাতীয় সংসদ সেই গণতান্ত্রিক চর্চার সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠান। গণতন্ত্রকে শক্তিশালী করা, আইনি শাসন প্রতিষ্ঠা, জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা এবং জনগণের আকাঙ্ক্ষাকে রাষ্ট্রীয় নীতিতে প্রতিফলিত করাই জাতীয় সংসদের মূল দায়িত্ব। সংসদ সচিবালয়ের সচিব হিসাবে আমার এবং আমার সহকর্মীদের অঙ্গীকার হল সংবিধান, আইন এবং সংসদীয় রীতিনীতির আলোকে একটি দক্ষ, স্বচ্ছ, আধুনিক ও জবাবদিহিমূলক সচিবালয় গড়ে তোলা এবং জাতীয় সংসদের কার্যক্রম নির্বিঘ্ন ও কার্যকরভাবে পরিচালনার জন্য সর্বোচ্চ প্রশাসনিক সহায়তা প্রদান করা। আজকের এই রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা পুরস্কার বিতরণী এবং আলোচনা অনুষ্ঠান কেবল একটি আনুষ্ঠানিকতাই নয়, এটি নতুন প্রজন্মের মাঝে ইতিহাস চেতনা, দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সাংবিধানিক আদর্শকে আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ প্রয়াস। জাতীয় সংসদ বিশ্বাস করে ইতিহাস ধারণ করে, ভবিষ্যৎ নির্মিত হবে। আজকের অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় ভারপ্রাপ্ত স্পিকার, বিরোধীদলীয় নেতা, মাননীয় মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, চিফ হুইপবৃন্দ, বিরোধীদলীয় চিফ হুইপ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ এবং দেশের সমস্ত ব্যক্তিগণ উপস্থিতি আমাদেরকে আরও গৌরবান্বিত করেছে। আমরা তাদের প্রতি শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সর্বশেষ সকল প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য, আসসালামু আলাইকুম, বাংলাদেশ জিন্দাবাদ।
0: সুধী মণ্ডলী, এখন বক্তব্য প্রদানের জন্য মাননীয় বিরোধী দলের চিফ হুইপ জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম এমপিকে বিনীত অনুরোধ জানাচ্ছি।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম সবাইকে। জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026-এর আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদদেরকে, অকুতোভয়ী জুলাই যোদ্ধা যারা এখনও আহত অবস্থায় রয়েছে তাদের আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, এবং সবাইকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক আয়োজিত এই রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। আমরা আজকের এই অনুষ্ঠানে ওনাকে প্রধান অতিথি পেয়েছি, যিনি 1971 সালে এই বাংলাদেশের জন্য অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন, যিনি এখনও বলেন যে 27 বছর বয়সে একটা যুদ্ধ করেছি, 82 বছর বয়সে প্রয়োজনে আরেকটা যুদ্ধ করব, সেটার জন্য প্রস্তুত রয়েছি। আমাদের আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার এবং আইনজ্ঞের পরিচিত মুখ ব্যারিস্টার কায়সার কামাল চৌধুরী। আমাদের আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, এবং যার পরিচয় শুধু বিরোধী দলীয় নেতা নয়, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতৃত্ব, বারবার কারা নির্যাতিত মুসলিম জননেতা ডক্টর শফিকুর রহমান। আমাদের আরও উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবং যার পরিচয় শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নয়, উনিও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একজন নেতৃত্ব, যিনি দীর্ঘদিন গুম হয়েছিলেন, নির্যাতিত ছিলেন, জনাব সালাউদ্দিন আহমেদ। এবং আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের জাতীয় সংসদের সম্মানিত চিফ হুইপ, সংসদ বিষয়ে যার নখদর্পণে সব কিছু, আমাদের সম্মানিত চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম মনি এমপি, এবং উপস্থিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সংসদ সচিবালয়ের সম্মানিত সচিব এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। এবং আজকের এই প্রতিযোগিতায় যে সকল শিশু কিশোর অংশগ্রহণ করেছেন, যাদের অভিভাবকরা উপস্থিত রয়েছেন, সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় দেশবাসী, আজকে আমরা এক ঐতিহাসিক দিন আমাদের জাতীয় জীবনে, বিশেষত আমরা যারা এই গণ অভ্যুত্থান প্রত্যক্ষ করেছি, অংশগ্রহণ করেছি। জুলাই গণ অভ্যুত্থান তাদের জীবনের সেরা মুহূর্তের মধ্যে একটি না, আমি বলবো সেরা মুহূর্ত, হয়তো এরকম আর কোনো মুহূর্ত আমাদের জীবনে আসবে না। আজকে আমরা সকলে একসাথে স্মরণ করতে পারছি এই সংসদ সচিবালয়ে, জাতীয় সংসদে, এটা আমাদের জন্য অনেক ভালো লাগার বিষয়। কারণ 2 বছর আগে এই সংসদে শাহবাগ থেকে 2024-এর 5ই আগস্ট আমরা এসেছিলাম ছাত্র জনতার মিছিল নিয়ে, এই সংসদকে মুক্ত করতে, ফ্যাসিবাদ মুক্ত করতে, এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে। এবং এই গণ অভ্যুত্থানকে আমরা শহীদদের জন্য, আহতদের লক্ষ্যে আমরা ঘোষণা করেছিলাম যে তার এই গণ অভ্যুত্থানের সকল কৃতিত্ব জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের এবং আহত যোদ্ধাদের। আজকের দিনে আমি আরও স্মরণ করি আমাদের বাংলাদেশের জাতীয় ইতিহাসের বিগত 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যিনি নেতৃত্ব দিয়েছেন, প্রতীক ছিলেন বেগম খালেদা জিয়া, ওনাকেও শ্রদ্ধাভরে আজকে স্মরণ করছি। এবং আমি এর আগেও বিভিন্ন বক্তৃতায় বলেছি যে জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের বিগত সকল গণতান্ত্রিক আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, আমাদের উপনিবেশ বিরোধী আন্দোলন, সব কিছু গণ আন্দোলনের ধারাবাহিকতাই হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান। কারণ এই জাতি, এই ভূখণ্ডের মানুষ বারবার জীবন দিয়েছে, রুখে দাঁড়িয়েছে স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, গণতন্ত্রের জন্য, ন্যায় বিচারের জন্য। বিগত 16 বছরে বাংলাদেশে যে অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা গিয়েছি, এটা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম সময়, যেখানে বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলা হয়েছিল, দুর্নীতি, লুটপাট, গুম, খুন, কী না অভিজ্ঞতা, কী না প্রত্যক্ষ করেছে এই দেশের জনগণ। জুলাই গণঅভ্যুত্থান ছিল সেই আমাদের প্রতিরোধের মুহূর্ত, যখন আমরা রুখে দাঁড়িয়েছিলাম ঐক্যবদ্ধভাবে। আমরা তখন জিজ্ঞাসা করি নাই কার রাজনৈতিক পরিচয় কী, কে কোন দল থেকে এসেছে, কে নারী, কে পুরুষ, কে ছাত্র, কে শ্রমিক, দেশে কিংবা দেশের বাহিরে। এই গণঅভ্যুত্থানে সবাই সমানভাবে অংশ নিয়েছে। আমাদের সাংবাদিক ভাই বোন থেকে শুরু করে সাংস্কৃতিক কর্মী, আলেম সমাজ, এমনকি শেষের দিকে আমাদের সেনাবাহিনীর অফিসার, সৈনিকরাও এই আন্দোলনে প্রত্যক্ষভাবে সমর্থন দিয়েছে, এই গণঅভ্যুত্থানকে সংগঠিত করতে সহায়তা করেছে। ফলে আজকের এই দিনটিকেই আমরা জাতীয়ভাবে উদযাপন করতে পারছি, ব্যক্তিগতভাবে উদযাপন করতে পারছি, রাজনৈতিকভাবে উদযাপন করতে পারছি। এবং এই ঐক্য একটা বার্তা দেয় যে ফ্যাসিবাদ প্রশ্নে, ফ্যাসিবাদ বিরোধিতে আমরা এখন ঐক্যবদ্ধ আছি। আমাদের এই ঐক্য সুদৃঢ় হবে যদি সত্যিকার অর্থে আমরা জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশ যে লড়াই করেছে সেই বাংলাদেশকে আমরা তৈরি করতে পারি, যেটা রূপকার, যেটা রচিত হয়েছে জুলাই সনদে, গণভোটের গণরায়ে যেটার জন আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে, এবং ফ্যাসিবাদের বিচার, যারা গুম করেছে, যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার নিষ্পন্ন করা, সংস্কার বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমরা এই গণঅভ্যুত্থান দিবস এবং শহীদদেরকে তাদের যে ঋণ, সেই ঋণ আমরা কিছুটা হলেও শোধ করতে পারব। আজকের রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে তাদেরকে শুভেচ্ছা জানাই, যারা ভালো করেছে তাদেরকে শুভেচ্ছা জানাই। আমি মনে করি যে জুলাই গণঅভ্যুত্থানকে সামনে এগিয়ে নিয়ে যাবে এই শিশু কিশোররাই। কবি সুকান্ত ভট্টাচার্য বলেছিলেন যে নবজাতকের কাছে তিনি প্রতিজ্ঞা করছেন যে বিশ্বকে বাসযোগ্য করে যাবেন। আমাদেরও সে দায়িত্ব। আমরা তরুণ অবস্থায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র অবস্থায় আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। এখন এই শিশু কিশোরদেরকে দায়িত্বশীল হিসেবে গড়ে তোলা, বাংলাদেশের নেতৃত্ব হিসেবে গড়ে তোলা, যথাযথ নৈতিক, মানবিক, মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলা, এটা আমাদের সকলের দায়িত্ব। এই শিশু কিশোররাই আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দিবে, জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করবে, এবং জুলাই গণঅভ্যুত্থান আমাদের সাহিত্যে, আমাদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই ধরনের আয়োজনকে এই জন্য আমি স্বাগত জানাচ্ছি এবং সংসদ সচিবালয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি। জুলাই গণঅভ্যুত্থান যেহেতু আমাদের একটা জাতীয় দিবস, আমরা জাতীয়ভাবে এটা পালন করছি। আমরা অতীতে দেখেছি যে এই ধরনের জাতীয় দিবসগুলোতে রাজনৈতিক পক্ষগুলা এক হতে পারে না, একসাথে উদযাপন করতে পারে না। আমাদের এটা একত্রে উদযাপন করা উচিত বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখতে হলে। কিন্তু দুঃখের বিষয়, যেহেতু এখানে জাতীয় নেতৃবৃন্দ আছেন, মহামান্য রাষ্ট্রপতি আছেন, আজকেও কিছু বিবৃতিকর ঘটনা ঘটেছে, মহামান্য রাষ্ট্রপতির উপস্থিতিতে ঘটেছেন, সেটার জন্য আমরা সবাই বিব্রত। এবং সারা দেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় আমরা এরকম বিভাজন দেখেছি। তো এটা আমাদের কারো জন্যই কাম্য নয়। আমরা জাতীয় অনুষ্ঠানে আশা করব যে সার্বজনীনভাবে এই অনুষ্ঠানটা পরিচালনা করা হবে, সার্বজনীন বক্তব্য, সার্বজনীন ইতিহাস সেখানে উপস্থাপন করা হবে, যাতে আমরা সকলেই সেটাকে সমানভাবে, অংশীদারিত্ব অনুভব করতে পারি। এবং দিন শেষে তো এই জুলাই গণঅভ্যুত্থান জনগণের, সেই জনগণের কৃতিত্ব যাতে জনগণকে আমরা ফিরিয়ে দিতে পারি। কিন্তু যদি এই ধরনের জাতীয় দিবসে দলীয় বক্তব্য, দলীয় ইতিহাস প্রচার, দলীয় ন্যারেটিভ প্রচার করা হয়, সেখানে বিরোধী দলের বা ভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণটা, অংশগ্রহণের জায়গাটা সংকুচিত হয়ে আসে, ফলে আমরা আশা করব যে এই বাংলাদেশ আমরা গণঅভ্যুত্থানের পরে পেয়েছি, আমরা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এটা পরিবর্তন আনব, যাতে আমরা জুলাই গণঅভ্যুত্থান দিবস এবং এটার যে স্পিরিট, যে গণতান্ত্রিক এবং বৈষম্যহীন বাংলাদেশ, সেটা আমরা ঐক্যবদ্ধভাবে উদযাপন করব। আমাদের রাজনৈতিক মত থাকবে, ভিন্ন মত থাকবে, সমালোচনা থাকবে, কিন্তু জাতীয় প্রশ্নে মহামান্য রাষ্ট্রপতি যেখানে উপস্থিত থাকবেন সেখানে আমরা সার্বজনীনভাবে ঐক্যবদ্ধভাবে আমরা জাতীয়ভাবে আমাদের জাতীয় ইতিহাস চর্চা করতে চাই, জাতীয় দিবসগুলোকে আমরা উদযাপন করতে চাই। আমি পরিশেষে সকলকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে যারা উপস্থিত আছেন এবং যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এবং বিশেষত প্রধান অতিথি এবং মাননীয় সভাপতিকে। আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি যারা আজকের রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যে সকল কোমলমতি শিশু কিশোররা অংশগ্রহণ করেছেন, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। ইনশাআল্লাহ তোমরা এই দেশটাকে গড়ে তুলবে, যেভাবে আমাদের পূর্বসূরীরা রক্ত দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে এই দেশকে যুগের পর যুগ, বছরের পর বছর রক্ষা করে গিয়েছে, লড়াই করে গিয়েছে। তোমরাও ইনশাআল্লাহ সেই একইভাবে, একই উদ্যমে এই দেশকে নেতৃত্ব দিবে, বিশ্বের বুকে তুলে ধরবে। আসসালামু আলাইকুম, ইনকিলাব জিন্দাবাদ।
1: সুবিদিত, এবারে বক্তব্য প্রদানের জন্য মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম মনি এমপিকে সবিনয় অনুরোধ জানাচ্ছি।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই গণঅভ্যুত্থান দিবস 2026 উপলক্ষে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং আলোচনা অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি গণপ্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার জনাব ব্যারিস্টার কাশের কামাল এমপি, মাননীয় বিরোধী দলের নেতা জনাব শফিকুর রহমান এমপি, জনাব আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, মাননীয় বিরোধী দলের চিফ হুইপ জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম এমপি, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, মাননীয় হুইপবৃন্দ, জাতীয় সংসদের সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং ছোট ছোট কিশোর কিশোরীরা যারা আজকে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে তাদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে, এবং সমবেদনা জ্ঞাপন করছি তাদের প্রতি যারা আহত হয়েছেন এবং এখনও হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে লড়াই করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। শ্রদ্ধাভরে স্মরণ করছি আপসী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মহান মুক্তিযুদ্ধে যিনি বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা, তাকে স্মরণ করছি আজকের এই দিনে। প্রিয় সুধীবৃন্দ, জুলাই যুদ্ধের ব্যাপারে আজকে দ্বিতীয় বর্ষিকী আমরা পালন করছি। এখানে জুলাই একটি অভ্যুত্থান, গণঅভ্যুত্থান হয়েছে, সকল শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে। আমাদের নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেন যে এই জুলাইয়ে সবচেয়ে বেশি অবদান যাদের তারা হইল এই দেশের জনগণ। এ দেশের জনগণের ঐক্যবদ্ধ এবং সম্মিলিত প্রচেষ্টায় জুলাই অভ্যুত্থান সম্পন্ন হয়েছে এবং আমরা আমাদের স্বাধীনতাকে প্রোটেক্টেড করতে পেরেছি, আমাদের গণতন্ত্রকে আমরা পুনরুজ্জীবিত করার সুযোগ পেয়েছি। আমরা বলি, আমাদের নেতা বলেন যে 1971 সালে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, দেশ স্বাধীন হয়েছে, কিন্তু 2024 সালে পাঁচই অগস্ট আমরা স্বাধীনতাকে সুসংহত করেছি, আমরা আমাদের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার প্রয়াস পেয়েছি। তখন আমরা জুলাই যুদ্ধ করেছিলাম ঐক্যবদ্ধভাবে একটি উদ্দেশ্য নিয়ে, তাহলে একটা ফ্যাসিবাদ মাফিয়াদের বিদায়, কেন মাফিয়াদের বিদায় করব, এই দেশ থেকে 30 লক্ষ কোটি টাকা পাচার করেছে, এই দেশে গণমানুষের কথা বলার অধিকার ছিল না, এই দেশের সকল সম্পদে তাদের কক্ষীগত করেছিল, এদেশের সকল মানুষের বাক স্বাধীনতা ধ্বংস করেছিল, এদেশে মানুষের সকল মৌলিক অধিকার ধ্বংস করেছিল। হিটলারের একটা বিখ্যাত উক্তি আপনাদের বলতে চাই। হিটলার বলেছিল এখন এক সময় মানুষকে এমন একটা পর্যায়ে নিয়ে রাখো তিনি বেঁচে আছেন সেটাই যেন তিনি মনে করেন তার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। আমরা সেরকম একটা জায়গায় গিয়ে পৌঁছেছিলাম, মানুষ স্বাভাবিকভাবে ফোনে কথা বলতে পারত না, মানুষের চলাফেরার স্বাধীনতা ছিল না, গুম হয়েছিল এদেশে মানুষ, খুন হয়েছিল এদেশে মানুষ, আয়না ভরে গিয়েছিল এদেশে মানুষ, জেল জুলুম নির্যাতনের কোনো সীমা ছিল না, বাড়িতে ঘুমাতে পারত না। 17 বছর ধরে বিএনপি রাস্তায় আন্দোলন করেছে, আন্দোলন করার ফসল হিসেবে একটা পর্যায়ে সমগ্র মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এবং আমরা খুশি উঠেছি। সমগ্র মানুষ ঐক্যবদ্ধ হওয়ার ফলশ্রুতিতে মাফিয়া সরকারের বিদায় হয়েছে, সেখানে আমাদের সশস্ত্র বাহিনীর ভূমিকাও অত্যন্ত প্রবল ছিল এবং শক্তিশালী ভূমিকা তারা পালন করেছে। আজকে 2 বছর যেতে না যেতেই আমরা পার্লামেন্টে, গত 5 মাস হয় পার্লামেন্টের বয়স, আমরা পার্লামেন্টে 2টা সেশন পার করেছি। প্রথম সেশন রাষ্ট্রপতির ভাষণ, দ্বিতীয় সেশন ছিল আমাদের বাজেট সেশন। 2টা ভালো সেশন আমরা পার করেছি ঐক্যবদ্ধভাবে সম্মিলিত প্রয়াসের ভিত্তিতে। প্রিয় সুধীবৃন্দ, যা না বললেই নয়, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি পার্লামেন্টে যে মাননীয় কোনো সংসদ সদস্য সরকারি ট্যাক্স ফ্রি কোনো গাড়ি গ্রহণ করবেন না। আমরা মাননীয় সকল সদস্যবৃন্দ ঐক্যবদ্ধ হয়েছি যে সরকারের কোনো প্লট কোনো এমপি মহোদয় নেবেন না। আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম সংসদে যে এই গ্যাসের তেলের দাম এবং পেট্রোলের লাইন পেট্রোল পাম্পে অনেক বড় হয়ে গেছে, আমরা ঐক্যবদ্ধভাবে তার প্রয়াস মানে একত্রিত হয়ে সমস্যার সমাধানের চেষ্টা করেছি এবং সেটার সমাধান হয়েছে। আমরা বিশ্বাস করেছি এই 2টা

0: সমাধান করা সম্ভব, এবং যে কারণে বিরোধী দলের নেতা তিনি বারবার বলেছেন এদেশে গণতন্ত্রের মুখ খুব বেশি সময় পায় না, সুযোগ পায় না। আমরা প্রতিষ্ঠিত প্রকৃত অর্থে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব এবং একটা ঐক্যবদ্ধ জায়গা হবে, আমরা সকল সমস্যাকে নিয়ে আসবো পার্লামেন্টে, আমরা সমাধান করবো সেখানে পার্লামেন্টে, এবং সমাধানের কেন্দ্রবিন্দুই হবে পার্লামেন্ট। তার জন্য আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, এই পার্লামেন্টেই তার যাত্রা শুরু হবে। আমি অত্যন্ত দৃঢ়ভাবে বলছি, আমরা অত্যন্ত একটা টার্বুলেন্ট টাইম পার করেছি। আমরা যখন সরকারে বসি তখন মিডল ইস্ট ক্রাইসিস, একটা যুদ্ধ, সেই যুদ্ধে তেলের দাম বেড়ে গেছে, এবং আমরা উনি ওনার একটা বক্তৃতা, আমি মাননীয় বিরোধী দলীয় নেতার একটা বক্তৃতা বলি, এটা বিএনপির সৃষ্টি করা ক্রাইসিস নয়। এই লাইনটা তিনি পার্লামেন্টে বলেছিলেন যে তেলের ক্রাইসিসটা আমরা সৃষ্টি করিনি, এই যে করি নাই, এবং এই যে উনি সংবেদনশীল মন দিয়ে বিষয়টা বুঝতে পেরে সমস্যা সমাধানে এগিয়ে এসছেন, আমরা মনে করি আগামী পথ আমরা সেভাবেই চলতে চাই। আমরা বাইরে অনেক কথা বলি, এই দুবছরের মধ্যে আমরা বাইরে এই কথা বলার কথা ছিল না, আমরা এই কথা বাইরে বলবো না, বলার কথা ছিল না। আজকে তারেক রহমান সাহেবের আমরা দোষ দিতে পারি, তারেক রহমান সাহেব সরে গেলে কে বসবেন ক্ষমতায়? আপনি যদি বসেন আমরা বলবো, স্বাগতম জানাবো, যদি গণতান্ত্রিক পদ্ধতিতে আসেন। আমরা চাই কি? আমরা একটা স্মুথ ট্রানজিশন চাই, আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দিতে চাই, আমরা গণতান্ত্রিক ভিত্তিটাকে শক্তিশালী করতে চাই। আমাদের টার্গেট কি? আমাদের স্বাধীনতাকে প্রোটেক্টেড করা, সার্বভৌমত্বকে প্রোটেক্টেড করা। আমরা কি আমরা আমাদের এই ফাঁসির মঞ্চের ফসল, আমরা জেল জুলুমের ফসল, আয় গুমের ফসল, আয়নাঘরের ফসল? আমরা যারা গুম হয়েছে এবং মৃত্যুর শিকার হয়েছে, যারা একজন নাগরিককে দেখেছি 1310 জন মানুষকে হত্যা করেছে, এই হত্যা তারা হয়েছে এই দেশে, এবং জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই সকল শহীদদের ফসল আমরা কি অন্য কাউকে ঘরে তুলে দিতে পারি? আমরা কি তা দেব? আমরা যদি নায় দিতে পাই চাই, তবে আমাদের নিজেদের জ্ঞান বুদ্ধি দিয়ে, আমাদের মনশীলতা দিয়ে, আমাদের অভিজ্ঞতা দিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা করব কি। আমরা সকল কথাই পার্লামেন্টে বলবো, সে প্রত্যাশা করি, আবেদন জানাচ্ছি আপনাদের সকলের কাছে, বিশেষ করে আমাদের মাননীয় সংসদ সদস্যবৃন্দ, যারা সরকারি দল এবং বিরোধী দল, যারা যে যেখানে আছেন, আমরা সমস্যাকে নিয়ে আসি পার্লামেন্টে, সমাধানও করবো পার্লামেন্টে, এবং আমাদের যদি কোনো সমস্যা, যদি কোনো ক্রাইসিস তৈরি হয় আমরা আলোচনা করব, আলোচনার দরজা আমাদের সবসময়ের জন্য খোলা থাকবে। আমরা জুলাই সনদ নিয়ে একটা সমস্যায় পড়েছি, জুলাই সনদ বা সংস্কার, আমরা বলেছি সংবিধান সংশোধন করব, কেউ বলেছেন সংস্কার করব, আমরা করব কি? অ্যাকচুয়ালি আমরা করব এটা যেটা আমাদের দরকার, সেটাই আমাদের দরকার। কি আমাদের দরকার? ভারতের সংবিধান তারা লিখছেন 1950 সালে, মানে 1950 সালে সংবিধান দিয়েছেন, আর 2026 সালে এই 76 বছর বয়সে 106 বার সংবিধান সংশোধন করেছে তারা, তারা তো নতুন করে সংবিধান লেখে নেয়। সংবিধানে একটা কমা, দাড়ি, সেমিকলন, এটা পরিবর্তন হয় সংস্কার, একটা লাইন পরিবর্তন হয় সংস্কার। আমি জানি এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য কী, একটা লাউ একটা কদু কিনা আমি জানি না, আমি এত বিশেষজ্ঞ নই, আমি বিশেষজ্ঞদের কাছে জানতে চাই আমরা সমস্যাটা কী, আমরা সমাধান করতে চাই। আমরা যা চাই আমরা সংবিধানই লিখতে চাই, নতুন করে লিখতে চাই, সংবিধানে সবই ইনকর্পোরেটেড হবে এবং আমরা লিখতে চাই সংবিধানে, আমরা সেই আলোকে দেশটাকে গঠন করতে চাই। আমাদের উদ্দেশ্য একটা ভবিষ্যৎ তৈরি করা, আমাদের উদ্দেশ্য গণতন্ত্র প্রতিষ্ঠা করা, আমাদের উদ্দেশ্য নতুন জেনারেশন যারা আজকে চিত্রাঙ্কন করেছে, যারা আজকে জুলাই চেতনাকে ধারণ করবে, 71-এর চেতনাকে ধারণ করবে, তারা যেন একটা সুখী সমৃদ্ধশালী দেশ পায়, একটা দেশ পায় যেখানে তারা বসবাস করতে পারে, একটা দেশ পায় স্বাধীন দেশ, একটা দেশ পায় যেখানে সার্বভৌমত্ব থাকবে, স্বাধীনতা থাকবে, সেই দেশটা আমরা দিয়ে দিতে চাই তাদের হাতে। আমরা সেই প্রত্যাশা করে আমি আমার সুধীবৃন্দ যারা আছেন, আমাদের সর্বদলীয় বিরোধী দলীয় সকল সদস্যবৃন্দের কাছে আমি বিনয়ের সাথে আরেকবার অনুরোধ করতে চাই, আসুন সকল সমস্যাই আমরা সমাধান করবো পার্লামেন্টে, বাইরে কথা বলে নয়। আমরা বাইরে যদি কেউ কথা বলি, আমরা কারা কার বিক্রি করি? আজকে একটা পিন নষ্ট যদি হয় এই দেশের সম্পদ নষ্ট হবে, আমরা যদি কারো বিরুদ্ধে একটা, আমরা যদি একটা আচর দিই কারো বিরুদ্ধে, সেটা আমি আমার গায়ে আচর দেবো, আমরা সেটা দিতে পারি কিনা, সেই চিন্তা চেতনা, সেই জ্ঞান বুদ্ধি আমরা নিজেরাই খাটাবো। এই দেশ আমাদের, এই দেশকে আমরা গর্ব, যারা এই দেশ ধ্বংস করতে চেয়েছে, এই দেশ স্বাধীনতাকে লুণ্ঠন করতে চেয়েছে, স্বাধীনতা একজন পায়ে নিচে দিতে চেয়েছে, আমরা তো সেই লোক না, আমরা যদি ওই লোকই হই যে দেশটাকে বাঁচাতে চাই, আসুন আমরা একত্রিত হই। সে আহ্বান রেখে আমি আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি, আল্লাহ হাফেজ।
1: অনুষ্ঠানের এ পর্যায়ে মাননীয় বিরোধী দলের নেতা ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান এমপিকে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

0: আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা 2026-এর আজকের এই ঐতিহাসিক দিবসে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার জনাব ব্যারিস্টার কাউসার কামাল এমপি, মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম, মঞ্চে বসা বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদ এমপি, চিফ হুইপ জনাব নুরুল ইসলাম, বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম, মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, জাতীয় সংসদ সচিবালয়ের সম্মানিত সচিব, হুইপবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ এবং যাদের নিয়ে আজকের এই আয়োজন, সেই প্রতিযোগী শিশু কিশোরবৃন্দ, আমি জানি না তাদের অভিভাবকরাও সেখানে থাকতে পারেন, সেই সমস্ত সম্মানিত অভিভাবকবৃন্দ, সুধীমণ্ডলী এবং গণমাধ্যমের সম্মানিত কর্মীবৃন্দ, আজকের এই মহান দিনে আমি আমার নিজের পক্ষ থেকে, আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এবং বিরোধী দলের পক্ষ থেকে আপনাদের সবাইকে এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। গভীর শ্রদ্ধায়, দায় এবং ভালোবাসায় স্মরণ করছি 2008 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 24 সালের 5ই আগস্ট পর্যন্ত ফ্যাসিবাদী শাসকদের হাতে এবং শাসন ক্ষমতায় আসার আগেই যে নারকীয় হত্যাকাণ্ড তারা ঘটিয়েছিল, সেই হত্যাকাণ্ডের শিকার হয়ে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন তাদের সকলকে এবং বিশেষভাবে জুলাই আন্দোলনের মহান শহীদদেরকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। পুরা এই সময়টা জুড়ে ফ্যাসিবাদের নির্যাতন নিগ্রহের শিকার হয়ে যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি, সেই সমস্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি জ্ঞাপন করছি যাদের আপনজন গুম হয়ে এখনো আর ফিরে আসেননি। গুমের শিকার যে সমস্ত ব্যক্তিবর্গ আয়নাগড় থেকে ফিরে এসেছেন তাদের প্রতি আমি সম্মান প্রদর্শন করছি। জুলাই যুদ্ধে যারাই অংশগ্রহণ করেছেন, 10 মাসের শিশু থেকে 90 বৎসরের বৃদ্ধ, তাদের সকলের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কৃতজ্ঞতা এ কারণে যে আমরা ফ্যাসিবাদী আমলে মূলত বিরোধী দলের নেতাকর্মীরা ছিলাম বিশেষভাবে নির্যাতিত, তবে এদের হাত থেকে কেউই রেহাই পায়নি। এদেশের আলিম ওলামা, সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজের সদস্যবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, কেউই এদের জুলুমের হাত থেকে রক্ষা পায়নি। কাজেই গোটা জালিমি জাতিটাই একটা মজলুম জাতিতে পরিণত হয়েছিল। এই জালিমরা তাদের পাওনা বুঝে নিয়ে 24 সালের এই দিনটিতে বিদায় নিয়েছিল। সবাই আশা করে বসে আছে, ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে, আর যেন ফ্যাসিবাদ প্রিয় দেশটাতে ফিরে না আসে, সামাজিক অর্থনৈতিক বৈষম্য যেন আর কোথাও তৈরি না হয়, সব জায়গায় যেন সুশাসন কায়েম হয়, আবাল বৃদ্ধ বনিতা সবাই যেন তার জীবনের নিরাপত্তাটুকু খুঁজে পায়, নারীরা যেন কর্মক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে, সকল জায়গায় বিশেষভাবে তাদের সম্মান এবং জীবনের নিরাপত্তা লাভ করেন। শ্রমিকরা তাদের কাজের যেন ন্যায্য পাওনাটা পায়, মজুরিটা পায়। প্রবাসীরা যেন আমাদের কাছে সম্মানিত হয়, আমরা যেন তাদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করতে পারি। মনে রাখতে হবে, এই গণ অভ্যুত্থান বিপ্লব সংগ্রামে দেশের ভিতর থেকে আমরা যেমন লড়াই করেছি, সারা বিশ্বে যে সমস্ত প্রবাসী নিবাসী বাংলাদেশিরা আছেন তারাও আমাদের সাথে সমানতালে লড়াই করেছেন। আমরা যেমন এই লড়াই করতে গেলে জেলে গিয়েছি, তারাও কিন্তু জেলে গিয়েছেন। আমাদেরকে যেমন অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে, তাদেরকেও শাস্তি দিয়ে বিদেশের মাটিতে বিদেশি কারাগারে পুরে রাখা হয়েছিল। কাজেই কারো অবদান কম নয়, কাউকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এই সকলের প্রত্যাশার জায়গা একটাই, যে আর যেন ফেসিবাদ বাংলাদেশে ফিরে না আসে, গণতান্ত্রিক কাঠামো যেন স্থিতিশীল হয় এবং মজবুত ভিত্তি পায়। কিন্তু দুঃখের সাথে স্বীকার করতেই হচ্ছে, 12 ফেব্রুয়ারি নির্বাচনে গঠিত সংসদ এখনো জাতিকে সেই আশার আলো দেখাতে সক্ষম হয়নি। অল্প কিছু পরিবর্তন ছাড়া পুরাতন বন্দোবস্ত আঁকড়ে ধরেই এই সমাজ এখনো এগিয়ে যাচ্ছে। এর যদি ব্যাপক ভিত্তিক সংস্কার এবং পরিবর্তন না আসে, তাহলে জনগণের এই আকাঙ্ক্ষা, এই প্রত্যাশা পূরণ হবে না, এটাও ধরা থেকে যাবে। এখানে সকল দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন, মাননীয় প্রধানমন্ত্রী থাকলে আরো ভালো হতো, তিনিও সেই কথাগুলো নিজের কানে সরাসরি শুনতে পেতেন। আজকে যারা আপনজন হারিয়েছে তারা কি চায়, যারা পঙ্গুত্ব বরণ করেছে তারা কি চায়, নির্বিশেষে সারা দেশবাসীটা কি চায়, একটা পরিবর্তন সবাই আশা করে। সেই পরিবর্তন তা ছোটখাটো নয়, বড় মাপের পরিবর্তন। বড় মাপের পরিবর্তন করতে হলে অবশ্যই সবাইকে মনটা বড় করতে হবে। পরিবর্তন পদ্ধতিগত আসার আগে মনোজগতের পরিবর্তন লাগবে। পুরানা ধাঁচের ধারণা অন্তরে রেখে এ দেশকে পরিবর্তন করা অসম্ভব, এটা হবে না। আমরা চাই না শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝঞ্ঝনানি হোক, এটাও চাই না আমাদের সন্তানরা লেখাপড়া করবে হঠাৎ করে দেখবে বাহির থেকে কিছু লোক এসে গেছে, বিশ্ববিদ্যালয়ের ভিতরে কলেজের ভিতরে এসে পরিবেশ অশান্ত করে ফেলেছে, আমরা এটা চাই না। শিক্ষাঙ্গন হবে শিক্ষার্থীদের, শিক্ষাঙ্গন হবে শিক্ষকদের, শিক্ষাঙ্গন হবে ওই প্রতিষ্ঠানের কর্মচারীদের, এর বাইরে শিক্ষাঙ্গন কারো হবে না। দেশের প্রতি ইঞ্চি জমির দখল থাকবে জনগণের, অন্য কারো হবে না। অবৈধ ছাদা এবং দুর্নীতিমুক্ত সমাজ আমরা করতে পারিনি। আমি মাননীয় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রীকে ধন্যবাদ জানাই, তিনি বলেছেন 4-5টি মাস আমরা অতিক্রম করে এসেছি, আমরা কোনো কিছু পরিবর্তন করতে পারিনি, বরঞ্চ দুর্নীতির প্রবৃদ্ধি হয়েছে। এটি শুভ লক্ষণ, বাস্তবতাকে উপলব্ধি করা, এজন্যই আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। রোগের ডায়াগনোসিস হলে তার চিকিৎসা সহজ, কিন্তু ডায়াগনোসিস যদি না হয় তাহলে ওই রোগের সঠিক চিকিৎসা করা সম্ভব নয়। আমি সরকারি দলকে বলবো, দায়িত্ব আপনাদের বেশি, আমরাও দায়িত্বমুক্ত নই, নীতি পলিসি আপনারা ঠিক করবেন, তবে সংসদকে তার কেন্দ্রবিন্দু হিসাবে রাখবেন, তারপরে যাই ঠিক করা হবে কথা এবং কাজের মিল দেখে যেন সব কিছু বাস্তবায়ন হয়। যদি বাস্তবায়ন হয় তাহলে আজকের রচনা প্রতিযোগিতা বলেন, চিত্রাঙ্কন বলেন, দেশব্যাপী আয়োজন বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন বলেন, সবগুলো সার্থকতা খুঁজে পাবে। আর যদি আগের ব্যবস্থায় এই দেশ চলে তাহলে কার্যত সব কিছু ব্যর্থতায় পর্যবসিত হবে। আমরা ব্যর্থতা চাই না, আমরা হারতে চাই না, আমরা সম্মিলিতভাবে জিততে চাই। এই বিজয়ের বাংলাদেশে বিরোধী দল হিসাবে আমাদের যেটুকু করার আছে আমরা করে যাব ইনশাআল্লাহ। মৌলিক জায়গার সংস্কারগুলো করতেই হবে, ওই সংস্কার না করলে এ সমাজ বদলাবে না। আজকে যারা সরকারি দল, চিরকাল তারা সরকারি দলে থাকবেন না। এটাই গণতন্ত্রের কথা, এটাই গণতন্ত্রের গ্রামার, এ ব্যাকরণ মেনেই চলতে হবে সবাইকে। এমনকি আমি সংসদে বলেছিলাম, আজকে যারা সরকারি দল বিরোধী দল, এমনও কোনো সংসদ বাংলাদেশে গঠিত হতে পারে, এই দুই দলের কেউ এই সংসদে থাকবেন না। এখন যে বাস্তবতা আমরা দেখছি, একসময়ের সরকারি দল বিরোধী দল এখন এই সংসদে নেই। দেশ থাকবে, সংসদ থাকবে, সমাজ থাকবে। সেই দেশ, সংসদ এবং সমাজের জন্য চিন্তা করে যদি নীতি পলিসি ঠিক করা হয়, তাহলে আমরা আমাদের দায়িত্ব পালনে সফল হব। আর দলের মুখের দিকে খেয়াল রেখে, দলের স্বার্থ বিবেচনায় নিয়ে যদি দেশ পরিচালনার চেষ্টা সরকারি দল করেন, আমি নির্দ্বিধায় বলতে পারি আবার তারা ব্যর্থ হবেন। এবং এর খেসারত শুধু সরকারি দল দিবে না, এর খেসারত গোটা জাতিকে দিতে হবে। আমরা আর কোনো ক্ষতি স্বীকার করতে চাই না, আর কোনো মায়ের বুক খালি হোক দেখতে চাই না, আর কেউ অন্ধপঙ্গ হোক এটা আর শুনতে চাই না। আমরা একটা নির্বেজাল, একটা স্থিতিশীল, একটা সম্মানের মাথা উঁচু করে দাঁড়ানো বাংলাদেশ চাই। আজকে আমাকে এখানে বিশেষ অতিথি হিসেবে দাওয়াত দেওয়া হয়েছে, আসলে নিজের ঘরে নিজেই অতিথি। আমরা সংসদের অংশ, সদস্য, তারপরেও আয়োজকরা এই সম্মানটুকু দিয়েছেন, এই জন্যে সার্বিক আয়োজন, আর আমাকে এই সম্মান দেওয়ার জন্যে আমি আরেকবার তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসুন আমরা প্রতিজ্ঞা করি, যে কথা তারা রাজনীতিতে সবসময় বলে আসছে সবাই, ওই কথাটাই আবার আমি স্মরণ করে দিয়ে বলি যে আসুন প্রতিজ্ঞা করি, আমার চেয়ে আমার দল বড়, আমার দলের চেয়ে আমার দেশ বড়। আমরা পরিচয় দিতে পারছি না, আমাদের কথা কাজে মিল হচ্ছে না, এই জায়গায় মিল আনতেই হবে। এই জায়গায় যতদিন গরমিল থাকবে, এই বাংলাদেশ আমাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ হবে না। সবাইকে ধন্যবাদ। যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদেরকে একান্ত শুভেচ্ছা, আর যারা বিজয়ী হয়ে আজকে পুরস্কার গ্রহণ করবে তাদেরকে অত্যন্ত আবেগ ভরা অভিনন্দন। তোমাদের হাতে আগামীর বাংলাদেশ, তোমরা তৈরি হও, আমরা ব্যর্থ হলে তোমরা যেন ব্যর্থ না হও। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ।
1: সম্মানিত সুধী, এখন বক্তব্য প্রদানের জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ এমপিকে বিনীত অনুরোধ জানাচ্ছি।

0: বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বক্তব্য আমি দেব না, কারণ সময় যা আছে মহামান্য রাষ্ট্রপতির জন্য সময় থাকবে না। আমরা জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষের বিজয় দিবস পালন করছি, আপনাদের সবাইকে বিজয়ের শুভেচ্ছা। মনোজগতের পরিবর্তনের কথা বলেছেন মহামান্য রাষ্ট্রপতি, আজকে এখানে আছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, মাননীয় ভারপ্রাপ্ত স্পিকার আছেন, মাননীয় বিরোধী দলীয় নেতা আছেন, এক্সিকিউটিভ জুডিশিয়ারি লেজিসলেচারটা বাদ দিলে সবাই এখানে, এই জুডিশিয়ারি বাদ দিলে সবাই এখানে আছে। মনোজগতের পরিবর্তনের কথা মাননীয় বিরোধী দলীয় নেতা বলেছেন, ওইটাই আসল কথা। সংস্কার মনোজগতে দরকার, তাহলে তন্নির এই চেহারা আমাদের দেখতে হবে না ভবিষ্যতে। আমরা রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক মেরামতের কথা বলেছি, সংস্কারের কথা আপনারা বলছেন। সংস্কার মেরামত যাই বলুন, সেই সংস্কার মেরামতটা আসতে হবে গোড়ায়, সুপ্রিম লর মধ্যে, কনস্টিটিউশনে। আসুন সেখানে আলোচনা করি, আমরা কি কি ধারণ করতে চাই। জুলাই জাতীয় সনদকে 100 ভাগ আমরা বাস্তবায়ন করতে চাই, এর বাইরেও আর কি কি করতে চাই। জনপ্রত্যাশা এবং জাতির প্রত্যাশা অনুযায়ী সেখানেই আমরা সব ধারণ করি, আমরা এগিয়ে যাব। আমরা যেই কারণে জুলাই গণঅভ্যুত্থান এনেছি, সংগঠিত হয়েছে, আজকে আরেক বক্তৃতা বলেছি, নিউটনের আপেলের মতো সেটা কখনো অটোমেটিক ফল ডাউন হয় না, তাকে পেড়ে নিতে হয়। সেই গণঅভ্যুত্থানকে সফল করেছে আমাদের এই তরুণরা, আমাদের প্রিয় নাহিদ, মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ। আমি তার মধ্যে আমার নিজেকে দেখি, আমার সেই যৌবনের নিজেকে। আপনাদের সকলকে অনুরোধ করব, আমরা জুলাইয়ের কৃতিত্বকে যেন কেউ খেড়ে না নিয়ে যাই, আমরা যেন সবাই আরাধনা করি জুলাইয়ের প্রত্যাশাকে বাস্তবায়নের জন্য, আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য, কৃতিত্বকে আর চেতনাকে যেন আমরা চিন্তায় না করি, এটার কোনো প্রয়োজন নেই। জুলাই অভ্যুত্থানে দেশের সকল মানুষ চেয়েছিল, যারা 2009 থেকে 2024 পর্যন্ত গুম খুনের শিকার হয়েছে, হামলা মামলার শিকার হয়েছে, অজস্র রক্তদান করেছে, অশ্রু জল দিয়েছে, তাদের সবারই এই জুলাই। আমাদের যে সমস্ত সন্তানেরা শহীদ হয়েছে, আহত হয়েছে, দু চোখে অন্ধত্ব বরণ করেছে, তাদের সবারই এই জুলাই। আমরা জুলাই নিয়ে যেন কাড়াকাড়ি না করি, আর যদি আমরা তা করি তাহলে 71-এর চেতনা ব্যবসায়ীদের মতো আমাদের পরিণতি হবে। যারা দিল্লিতে যেয়ে বসে আছে তারা এখনও হুঙ্কার দিচ্ছে বাংলাদেশে আসবে বলে এবং বাংলাদেশের রাজনীতি করবে বলে, কিন্তু না, আজকে আমরা এখানে বাহাজ করব, সংসদে বাহাজ করব। সওয়াল যদি আওয়ামী লীগের হয় তখন আমরা সবাই এক, এই জাতি এক, ঐক্যবদ্ধ। ফেসিবাদের কখনো প্রত্যাবর্তন হতে পারবে না এই দেশে, ফেসিবাদের কখনো উত্থান হবে না এই দেশে। যদি ফেসিবাদের উত্থান হয় আমরা এই সংসদে কেউ থাকতে পারবো না, এই বাংলাদেশে কেউ বসবাস করতে পারবো না। তারা গতবার যেই ভুল করেছে বলে মনে করে যে সবাইকে নিঃশেষ করে দিতে পারেনি, যদি বাংলাদেশকে আমরা রক্ষা করতে চাই ফেসিবাদের প্রত্যাবর্তনকে ঠেকাতে হবে, এবং তা যদি করতে হয় আমাদেরকে গণতান্ত্রিক আচরণ করতে হবে, সহনশীল হতে হবে, সড়কে যেন আমরা অসহনশীল না হয়ে যাই, শিক্ষা প্রতিষ্ঠানে যেন আমরা অসহনশীল আচরণ না করি, আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমাদের ভুল থাকবে, সরকারের ভুল থাকবে, বিরোধী দল গঠনমূলক সমালোচনা করবে, আমরা সেই ভুল সংশোধন করব, এটাই হচ্ছে গণতান্ত্রিক ভাষ্য। আমরা চাই আপনারা আসুন, আমরা সবাই মিলেমিশে রাষ্ট্রের সুপ্রিম লটা আগে ঠিক করি, গণতান্ত্রিক কাঠামোটা আমরা ঠিক করি। আগামীতে রাষ্ট্রপতি নির্বাচন হবে, সংসদ সদস্যগণ নির্বাচনে ভোট দিবে, কিন্তু সেই সংসদ সদস্যগণ নির্বাচনে ভোট দিবে বর্তমান সংবিধানের ভিত্তিতে, যাতে দলের বাইরে কেউ ভোট দিতে পারবে না। কিন্তু আমরা ওই সংস্কার চাই যেন জাতীয় সংসদের সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে স্বাধীনভাবে ভোট দিবে দলের বাইরে, সেই সংস্কার তো আমরা নিয়ে আসব। আপনারা আসুন, 10 বছরের বেশি প্রধানমন্ত্রী কোনো মেয়াদে থাকতে পারবে না, যত মেয়াদেই হোক যতবারই হোক 10 বছরের বেশি থাকতে পারবেন না। আমাদের নেতা সেই প্রস্তাব দিয়েছেন, আমি নিজে সংস্কার কমিশন দিয়েছি, আমরা সেই সংস্কার আনব। রাষ্ট্রে গণতান্ত্রিক সংস্কার হবে, সংশোধন হবে, রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক মেরামত হবে, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আমরা ঢেলে সাজাবো, এই দেশে আর কোনোদিন স্বৈরাচারের উত্থান হবে না, এইটাই আমরা চাই। আজকের এই দিনে আমি বেশি বক্তব্য দেব না, বক্তব্য দেয় আমার দোষ, আমি বেশি বক্তব্য আজকে দেব না। আমরা আগে যদি যেতে চাই তাহলে আমরা যেন পরস্পরকে পিছে না টেনে ধরি, আমরা যদি গণতন্ত্রকে চাই তাহলে গণতান্ত্রিক চর্চা যেন আমরা করি, আমাদের মধ্যে সহনশীলতা আসতে হবে, আমাদের অধৈর্য হইলে হবে না। সুতরাং প্রতি পরতে পরতে আমাদের গণতান্ত্রিক চর্চা করতে হবে, সাংবিধানিক সংস্কার আমরা আনবো, সবাই মিলেমিশে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাব, এমন একটা গঠনতন্ত্র আমরা করব, সংবিধান করব, যে সংবিধানের ভিত্তিতে দেশ অনেকদিন চলবে, স্বৈরাচারের কোনোদিন আর এখানে উন্মেষ হবে না, উৎপত্তি হবে না, কখনো স্বৈরাচার ফিরে আসতে পারবে না। আমাদের প্রভু থাকবে না, আমাদের বন্ধু থাকবে, এই নীতিতে আমরা এক থাকি। আমাদের সবার আগে বাংলাদেশ, এই নীতিতে এক থাকি। ধন্যবাদ আপনাদের সবাইকে।
1: সুধী মণ্ডলী, এবারের সভাপতির বক্তব্য প্রদান করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় বিশেষ অতিথি সংসদের বিরোধী দলীয় নেতা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় সরকারি দলের চিফ হুইপ, বিরোধী দলের চিফ হুইপ, মাননীয় হুইপবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, অভ্যাগত সুধীবৃন্দ, আসসালাম আলাইকুম। আমি আমার বক্তব্যের প্রারম্ভেই শ্রদ্ধাভরে স্মরণ করছি 24-এর ছাত্রগণ অভ্যুত্থানের শহীদদেরকে, সেই সাথে সমবেদনা জ্ঞাপন করছি এখনও যারা আহত অবস্থায় আছেন। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দলের শত শত নেতাকর্মী যারা আত্মহুতি দিয়ে 24-এর ছাত্রগণ অভ্যুত্থানকে ত্বরান্বিত করেছিলেন। সেই সাথে আমি স্মরণ করছি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি আমৃত্যু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রতীক হয়েছিলেন। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের জাতীয় জীবনে 1971 সনের 26শে মার্চ এবং 16ই ডিসেম্বর যেমন গর্ব এবং বিজয়ের, ঠিক তেমনিভাবে 5ই আগস্ট 2024 দিনটিও আমাদের জাতীয় জীবনের জন্য গর্ব এবং বিজয়ের। আমরা 26শে মার্চ এবং 16ই ডিসেম্বর পেয়েছিলাম পাক হানাদার বাহিনীরকে পরাভূত করে, 5ই আগস্ট আমরা পেয়েছি দেশীয় হানাদার বাহিনী এবং ফ্যাসিস্টকে পরাভূত করে। স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমরা কখনোই ধারাবাহিকভাবে গণতন্ত্র পাইনি, অর্থাৎ স্বাধীনতার প্রকৃত স্বাদ থেকে এদেশের মানুষ বঞ্চিত হয়ে আসছে। বারবার আমরা হোঁচটকিয়েছি, আবার উঠে দাঁড়িয়েছি। 24-এর এই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে রক্তস্নাতক নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশে আমরা আর নতুনভাবে হোঁচট খেতে চাই না, আমরা আর বাধাপ্রাপ্ত হতে চাই না। সেই জন্য আমি আজকে বলবো আমাদের সকলের ধৈর্য, সহনশীলতা এবং পরিশালিত রাজনৈতিক সংস্কৃত গড়ে তোলা অবশ্যম্ভাবী। আমরা শপথ নিব যেন সাম্য, মানবিক মর্যাদা এবং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে এক নতুন বাংলাদেশ গড়ে তুলি। পরিশেষে শুধু এটুকুই বলবো, ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো আমরা কেউই ইতিহাস থেকে শিক্ষা নিতে চাই না। এইবার সময় এসেছে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আগামীর নতুন বাংলাদেশ গড়ে তোলার, যে বাংলাদেশের জন্য 71-এ আমার মহান মুক্তিযুদ্ধে আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছে, যে বাংলাদেশকে গড়ে তোলার জন্য 90-এর গণ অভ্যুত্থানে রক্ত দিয়েছিল, যে বাংলাদেশকে গড়ে তোলার জন্য 24-এর ছাত্রগণ অভ্যুত্থানে আমার ছাত্র জনতা রক্ত দিয়েছিল। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমি আবারও মাননীয় প্রধান অতিথিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় নেতা, মাননীয় মন্ত্রী, চিফ হুইপ এবং বিরোধী দলীয় চিফ হুইপকে, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, বাংলাদেশ জিন্দাবাদ।
1: সম্মানিত অতিথিবৃন্দ, এবারে পুরস্কার বিতরণ পর্ব। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্যবৃন্দের সন্তান এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীগণের সন্তানদের অংশগ্রহণে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন মহামান্য রাষ্ট্রপতি। প্রথমে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করছি এবং পুরস্কার গ্রহণের জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি। ক গ্রুপে তৃতীয় স্থান অধিকার করেছে উম্মে রাবেয়া বস্ত্রী। দ্বিতীয় স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থান অধিকার করেছে

সম্মানিত সুধী মণ্ডলী, এবারে বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য। সুধী মণ্ডলী, মহামান্য রাষ্ট্রপতি,

0: بسم اللہ الرحمن الرحیم. ماننیہ بھارپرات اسپیکر مہودیہ, ماننیہ بروی دل نیتا منتری پریشد سدسیہ برند, چیف ویپ برند ویپ برند, ماننیہ سنسد سدسیہ برند, উপস্থিত সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম. গত কিছুদিন যাবৎ নির্বাসনে আছি, আজকে কয়েকদিন পর এই প্রিয় মুখগুলা দেখতে পেয়ে, আপনাদের মাঝে উপস্থিত হতে পেয়ে আমি খুবই আনন্দিত হয়েছি. আজকে দিন আমাদের বিজয়ের দিন. জুলাই গণ অভ্যুত্থানে বিজয়ীদের আনন্দ উৎসবের দিন. আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি যারা বুকের রক্ত দিয়ে, জীবন দিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে এনেছে, বাংলাদেশকে মানুষের বাসযোগ্য একটি বাসভূমিতে পরিণত করেছে. আমি সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করি. এবং আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য অনেক ধন্যবাদ. চমৎকার একটি অনুষ্ঠানের আয়োজন করেছে মহান জাতীয় সংসদ, সেজন্যে এই অনুষ্ঠানে যারা শ্রম দিয়েছেন তাদের সবাইকে গভীর কৃতজ্ঞতা জানাই. যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই. যারা অংশগ্রহণ করেছেন সবার প্রতি শুভেচ্ছা রইল. বর্তমান জাতীয় সংসদ একটি ব্যতিক্রমধর্মী সংসদ. এই সংসদ গণ অভ্যুত্থানের ফসল. এই সংসদ একটি নতুন বাংলাদেশ সৃষ্টি করবে এই আশায় বুক বেঁধেছে বাংলাদেশের সকল মানুষ. এই সংসদের উপর অনেক দায়িত্ব. আমাকে আল্লাহ সুযোগ দিয়েছেন বেশ কয়েকটি সংসদ দেখার. আমার মনে হয় এবারে যে এই সংসদটি গঠিত হয়েছে, অতীতে যে কোনো সংসদের চাইতে গুণগত মানে অনেক উৎকৃষ্ট একটি সংসদ আমরা পেয়েছি. এই সংসদে বিশেষ করে নারী সংসদ সদস্য যারা, এরা অত্যন্ত শিক্ষিত. এদের মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, প্রকৌশলী, সব ধরনের শিক্ষিত প্রতিনিধিরা রয়েছেন. একইভাবে জাতীয় সংসদে যারা সরাসরি নির্বাচিত হয়ে এসেছেন তারাও একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন, প্রকৃত জনপ্রতিনিধি এরা. অতীতে অনেকগুলো সংসদ, অনেকগুলো নির্বাচনে আমাদের জন্য বিড়ম্বনার সৃষ্টি করেছে. এই সংসদটি আমার দেখার সবচাইতে সুষ্ঠু নির্বাচনের ফসল. যে জন্যে রক্ত দিয়েছে, যে জন্য জীবন দিয়েছে জুলাই যোদ্ধারা, তাদের সে স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব প্রধানত এই সংসদের. আশা করি আমরা সবাই মিলে এই দায়িত্বটি সুচারুভাবে পালন করতে সক্ষম হব. আজকে দুপুরে একটি অনুষ্ঠানে এক অদ্ভুত দৃশ্য দেখলাম. এক মা তার অন্ধ ছেলেকে ধরে ধরে ধরে ধরে বক্তৃতায় ডায়াসে নিয়ে এসেছেন. ছেলেটি জুলাই গণ অভ্যুত্থানে চোখ হারিয়েছে. মা তাকে ধরে ধরে সকলের সামনে পরিচিত করিয়েছে, তাদের অভাব অভিযোগের কথা বলেছে, দুঃখ বেদনার কথা বলেছে. আমাদের এই জাতীয় সংসদের এবং বর্তমান সরকারের প্রধান দায়িত্ব হল জুলাইতে যারা জীবন দিয়েছে, জুলাইতে যাদের অঙ্গহানি হয়েছে তাদের প্রতি যেন আমরা সুবিচার করতে পারি, এটাই আমাদের প্রধান দায়িত্ব. ১৯৭১ মহান মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধ. একইভাবে এই জুলাই গণ অভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য হয়েছে. এটি একদিন দুদিনে নয়, ১৬টি বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছে. বিপদ মাথায় নিয়ে রাজনৈতিক দলের নেতাকর্মীরা জীবন বাজি রেখে যুদ্ধ করে শহীদদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে. এটি এক গৌরবময় কাহিনী যা নিয়ে বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে গর্ববোধ করবে। আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি, জুলাইকে যেন ধারণ করতে পারি, আমরা যেন জনগণের চেতনাকে, জনগণের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে পারি, এটি হওয়া উচিত আমাদের আজকের সংকল্প। আসুন আমরা অঙ্গীকার করি, জুলাইয়ের আত্মত্যাগকে জাতীয় জীবনের প্রেরণায় রূপ দেব, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে সুদৃঢ় করব, জাতীয় সংসদের মর্যাদা এবং কার্যকারিতা সমুন্নত রাখব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি বাংলাদেশ রেখে যাব যেখানে ক্ষমতার নয় আইনের সুশাসনের বিজয় হবে, বিভেদের নয় জাতীয় ঐক্যের জয় হবে, ব্যক্তি ও দলের নয় জনগণের স্বার্থেই হবে রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ মানদণ্ড। সকল গণতান্ত্রিক শক্তিকে ফ্যাসিবাদ, চরমপন্থা ও উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের প্রিয় বাংলাদেশকে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি দান করেন, আমাদের গণতন্ত্রকে সুদৃঢ় করেন, জাতীয় সংসদের মর্যাদা সমুন্নত রাখার শক্তি দান করেন এবং জনগণের কল্যাণে সততা, প্রজ্ঞা ও ন্যায়ের সাথে দায়িত্ব পালনের তৌফিক দান করেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমাকে আমন্ত্রণ জানাবার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
1: ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি আপনার মূল্যবান ও দিক নির্দেশনামূলক ভাষণ প্রদানের জন্য। সম্মানিত সুধী, এখন বিজয়ী প্রতিযোগীদের
2: শ্রোতা বন্ধুরা, এখানে জাতীয় সংসদের ভবনে মাগরিবের নামাজের আজান চলছে। অনুষ্ঠানটি প্রায় শেষ পর্যায়ে ছিল এবং আজানের কারণে এটি সাময়িকভাবে বন্ধ আছে। আমরা যখনই যদি অনুষ্ঠানটি পুনরায় চালু হয় আমরা দেখতে পাই মঞ্চে এখনো মহামান্য রাষ্ট্রপতি, বিরোধী দলীয় নেতা, স্বরাষ্ট্রমন্ত্রী, চিফ হুইপ এবং বিরোধীদলীয় হুইপ, চিফ হুইপ এখনো মঞ্চে আছেন। শ্রোতা বন্ধুরা, জুলাইয়ের চেতনাকে ধারণ করে একটি সমৃদ্ধ, বৈষম্যহীন, শুদ্ধ সমাজ বিনির্মাণের লক্ষ্যে বর্তমান সরকার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বিশেষ করে তরুণ প্রজন্মকে শিশু কিশোরদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে বিভিন্ন সংস্থা যেমন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংসদ সচিবালয় তেমনিভাবে আয়োজন করেছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং রচনা প্রতিযোগিতা। এই যারা এতে অংশ নিয়েছিলেন, রং তুলি অর্থাৎ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন 5 থেকে 8 বছর এবং 8 থেকে 12 বছরের দুটি গ্রুপে শিশুরা, বিভিন্ন বিদ্যালয়ের শিশুরা অংশগ্রহণ করেছিলেন এবং রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন 9 থেকে 11 শ্রেণীর অর্থাৎ কলেজ এবং স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিলেন এবং যারা আজকে এতে এই দুটি প্রতিযোগিতায় যারা কৃতিত্ব প্রদর্শন করেছেন তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হল। শ্রোতা বন্ধুরা, জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি, যেটি আজকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসাবে সারা দেশে পালিত হল বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে, এটি আপনাদের জানিয়ে রাখি বর্তমান সরকার এটিকে রাষ্ট্রীয় একটি অনুষ্ঠান হিসেবে নির্দেশিত করেছে, অনুমোদন দিয়েছে, সিদ্ধান্ত দিয়েছে এবং সে কারণেই কিন্তু এই রাষ্ট্রীয় অনুষ্ঠান হিসাবে কিন্তু পালিত হচ্ছে। শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি

0: সম্মানিত সুধি, এরই সাথে
1: দিয়ে শেষ হয়ে গেল জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জাতিসংঘ সচিবালয় কর্তৃক আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা। এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের ধারা বর্ণনায় ছিলাম আমি শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্বে মেজবা চৌধুরী, মোহাম্মদ রাসেল আহমেদ, প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার, স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ হাসনাতুল্লাহ জুম ও মোহাম্মদ খুশু সিদ্দিক, সরাসরি সম্প্রচারের সমন্বয় এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশিরুদ্দিন, এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং আজকের সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একই সঙ্গে হৃদয় জুড়ে ধারণ করবেন জুলাইয়ের শুদ্ধ চেতনা। এই কামনা রেখে জাতীয় সংসদ ভবন থেকে আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবনের স্টুডিওতে।
2: এতক্ষণ জাতীয় সংসদ ভবনের তৃতীয় তলায় জুলাই অভ্যুত্থান দিবস 2026 উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্জে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট এফএম ব্যান্ডে, বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে।
3: সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম জাতীয় সংসদ ভবনের তৃতীয় তলায় জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আল্লাহ তাআলার খাস বান্দা তারা, যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে, আল কোরআন। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়, আল কোরআন। এবং যখন তোমাদেরকে কেউ সালাম করে, তখন তোমরা তা উপেক্ষা উত্তম শব্দ দিয়ে সালামের জবাব দাও, অথবা কমপক্ষে জবাবের জন্য মধ্যে ওই শব্দগুলি বলে দাও যা প্রথম ব্যক্তি বলেছিল। নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের হিসাব গ্রহণ করবেন, আল কোরআন। মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না, নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না, আল কোরআন। সুপ্রিয় শ্রোতা, আপনারা অনুষ্ঠান শুনছেন মিডিয়া ওয়েব 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, এছাড়াও এফএম 88.8 মেগাহার্জে, এবং আপনারা বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকেও অনুষ্ঠান শুনতে পাবেন শুধুমাত্র অ্যাপটি ডাউনলোড করে। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন আবহাওয়া বার্তা যা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
4: রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ঢাকা, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কয়রায় 32.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 23.7 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকাল 9টায় 83%, সন্ধ্যে 6টায় 97%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:30, অস্ত যাবে 6:39। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
5: বাংলাদেশ বেতার ওয়েদার ফোরকাস্ট রেড বাই লাইলা আরিয়ানি হোসেন। মেট অফিস ফোরকাস্ট ফর দ্য ইনল্যান্ড রিভার পোর্ট ভ্যালি টিল 1 AM সেজ দ্যাট দেয়ার আর চান্সেস অফ রেইন অর থান্ডার শাওয়ার ইন অ্যাসোসিয়েশন উইথ টেম্পারারি সাউথ অর সাউথ ইস্টার্লি গাস্টি অর স্কোয়ালি উইন্ড অ্যাট এ স্পিড অফ 45-60 কিলোমিটার পার আওয়ার ওভার দ্য রিজন অফ ঢাকা, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম অ্যান্ড কক্সেস বাজার। রিভার পোর্ট অফ দিজ এরিয়াজ হ্যাভ বিন অ্যাডভাইজ টু হয়েস্ট কশনারি সিগনাল নম্বর 1। আই রিপিট, কশনারি সিগনাল নম্বর 1। Now forecast for the entire country remain in effect till 6 PM tomorrow. Light to moderate shower or thunder shower in association with temporarily gusty or squally wind may expected at most of the places over Khulna, Borishal, Dhaka, Rongpur, Rajshahi, Mamansingh, Chattogram and Sylhet division. Meanwhile, moderately heavy to heavy rainfall may expected at places over the country. Day temperature may remain nearly unchanged and night temperature may reduce slightly over the country. Highest temperature of the country today as recorded at Koira 32.5 degrees Celsius and lowest at Sylhet 23.7 degrees. Temperature as recorded in Dhaka today was maximum 30.9 degrees Celsius, minimum 27 degrees. Humidity recorded in air at 9 AM 83%, at 6 PM 97%. The sun rises over Dhaka tomorrow at 5:30 AM, sets at 6:39 PM. That's the end of the weather report for this time.
6: একটি বিশেষ বিজ্ঞপ্তি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে 19 জুলাই 2026 তারিখ হতে 23 জুলাই 2026 তারিখ পর্যন্ত CAD ডেমোলিশন গ্রাউন্ড শিরিশগুড়ি, দক্ষিণ বার্তপা, মাওনা, শ্রীপুর, গাজীপুর জেলায় অকেজো গোলা বারুদ ধ্বংস করা হবে। এই কার্যক্রম চলাকালীন সকাল 7 ঘটিকা হতে সন্ধ্যা 6 ঘটিকা পর্যন্ত ডেমোলিশন গ্রাউন্ডের চতুর্পাশে 4 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে জনসাধারণ বা অন্য কোন গৃহপালিত প্রাণীর প্রবেশ অত্যন্ত বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ বিধায় ফায়ারিং চলাকালীন জনসাধারণকে উক্ত এলাকা এড়িয়ে চলা এবং গবাদি পশুর বিচরণ না করানোর জন্য অনুরোধ করা হল। বিজ্ঞপ্তিটি শুনলেন। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতারের সকল কেন্দ্রে একযোগে প্রচারিত হল।
7: সুপ্রিয় শ্রোতা, এখন চলছে বর্ষাকাল। সময়টি কিন্তু গাছ লাগানোর জন্য খুবই উপযুক্ত, তাই বেশি বেশি করে গাছ লাগান। আপনার আশেপাশে আপনাদের যে জায়গাটি ফাঁকা রয়েছে সেখানে অন্তত একজন মানুষ যদি একটি করেও গাছ লাগান, তাহলে আমাদের পরিবেশ কিন্তু আরও সুন্দর এবং পরিচ্ছন্ন হয়ে উঠবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য গাছ লাগানো ভীষণ প্রয়োজন, তাই বেশি বেশি করে বৃক্ষরোপণ করব আমরা সকলে মিলে। সুপ্রিয় শ্রোতা, আপনার অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটার অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এখন শুনবেন দেশের গান, শিল্পী ইসমত জেরিন ইভা, গানটির রচয়িতা ফিরোজ খান্নুন।

0: সুপ্রিয় শ্রোতা, ইসমত জেরি নিভার কণ্ঠে দেশের গানটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি শেখ সারাফাত আলী দুলু। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হয়। 2024 সালের এই দিনে ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন ফ্যাসিস্ট শেখ হাসিনা। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মোহাম্মদ হাফিজউদ্দিন আহমেদ এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। আজ ছিল সরকারি ছুটি। খুলনায় জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা প্রশাসন, খুলনা সিটি কর্পোরেশন, বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষা প্রতিষ্ঠান সহ সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। এবারে জুলাই গণ অভ্যুত্থান দিবসের উপর শুনুন আমাদের খুলনা মহানগর সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: জুলাই চেতনায় গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। সকালে নগরী শিববাড়ি জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, মুক্তিযোদ্ধা, সংসদ সদস্য, বিভাগীয় ও জেলা প্রশাসন, পুলিশ, বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষক শিক্ষার্থী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
3: এই সময় বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি বলেন,
4: 2024 সালের 5ই আগস্ট স্বৈর শাসনের অবসান হয়েছে এবং তারপর থেকেই আমাদের যে প্রত্যাশা, অর্থাৎ শহীদদের রক্তের ঋণ প্রতিশোধ করতে হবে।
2: পরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও জুলাই শহীদ শেখ সাকিব রাহানের কবর জিয়ারত করা হয়।
3: এ সময় জুলাই যোদ্ধারা বলেন,
5: আজকে এই জুলাই অভ্যুত্থান আমরা দেখতে পাচ্ছি সরকারি ভাবগাম্ভীর্যপূর্ণভাবেই বাস্তবায়ন করার চেষ্টা করছে। তবে আজকে এই দিনে যখন আমরা জুলাই অভ্যুত্থানের 2 বছর উদযাপন করছি, সেই একই দিনে আমাদের অনেক আহত জুলাই যোদ্ধারা হাসপাতালে কাটাচ্ছে।
6: আমরা যদি চিন্তা করি সেই যে বিভৎস স্মৃতি, আমরা এই যে আজকে যে প্লেসটায় অবস্থান করতেছি, দীর্ঘদিন এখানে আন্দোলন করে আমরা বড় একটা প্রাপ্তি ছিল এই যে শিববাড়ির মোড়, যেটা আমাদের খুলনার আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল, 0 পয়েন্ট যায় সেখানে গুলি চালানো হয়, সেই আন্দোলনের অনেক কিছু মনে পড়লে এখনো খুব আঁতকে উঠি।
2: জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ পরিবার, আহত ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সময় খুলনা জেলা প্রশাসক মিস হুরে জান্নাত বলেন,
7: আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদকে, তাদের আত্মত্যাগ, সাহস ও আদর্শ আমাদের জাতির ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকে। একই সঙ্গে আহত জুলাই যোদ্ধাদের প্রতি জানাই আন্তরিক সম্মান ও কৃতজ্ঞতা। তাদের ত্যাগ ও দেশপ্রেম আমাদের জন্য অনুপ্রেরণার চিরন্তন উৎস।
2: দিবসটি উপলক্ষে নগরীর বিভিন্ন স্থানে জুলাই আন্দোলনের আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, বিশেষ মোনাজাত ও প্রার্থনা, চিত্রাঙ্কন রচনা প্রতিযোগিতা, প্রীতি ফুটবল প্রতিযোগিতা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। মোহাম্মদ নুরুল আমিন, বাংলাদেশ বেতার, খুলনা।
1: এদিকে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে জুলাই যোদ্ধা, জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এর আগে কালেক্টর চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পরিদর্শন করে জুলাই স্মৃতি স্তম্ভ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সাতক্ষীরা বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে শহরের কাটিয়াস্ত জুলাই স্মৃতি স্তম্ভে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে 4 জন জুলাই শহীদদের পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সম্বর্ধনা দেওয়া হয়। জেলা প্রশাসক এতে প্রধান অতিথি ছিলেন। পুলিশ সুপার, জেলা বিএনপির আহ্বায়ক ও জামাতের আমির সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা বিভাগের অন্যান্য জেলায়ও অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে আজ যথা যোগ্য মর্যাদায় জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হয়। জেলা পরিষদের আয়োজনে খুলনার দিগুলিয়া উপজেলা পরিষদ চত্বরে আজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ফলদ গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। সংসদ সদস্য আজিজুল বারী হেলার প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন। জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পি এতে বিশেষ অতিথি ছিলেন। এ সময় 5টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে 5 শতাধিক ফলদ গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির একটি দল আজ ভোরে যশোর বেনাপোল মহাসড়কের দরগা ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে 1,10,00,000 টাকা মূল্যের 530 গ্রাম ওজনের 5টি স্বর্ণবার সহ একজনকে আটক করেছে। আটককৃত স্বর্ণবার সহ আসামিকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। খেলার খবর ফুটবল। মাগুরা শালিকা উপজেলার আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আফতার উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় মশাখালী দ্বাদশ পল্লী একাদশ 4-2 গোলে গোবরা পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয় একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সম্মুখে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হয়ে হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
0: বাংলাদেশ বেতার।

0: শুরু করছি নারীদের জন্য অনুষ্ঠান প্রত্যয়ী নারী। বাংলাদেশের ইতিহাসের প্রতিটি বাঁক পরিবর্তনে নারীশক্তির অবদান অনস্বীকার্য। 52'র ভাষা আন্দোলন, 69'এর গণ অভ্যুত্থান কিংবা 71'এর মহান মুক্তিযুদ্ধ, প্রতিটি জাতীয় জাগরণে নারীরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ঘটে যাওয়া যে রাজনৈতিক ও সামাজিক পট পরিবর্তন, সেখানেও নারীদের উপস্থিতি ও অবদান ছিল অনন্য, অভূতপূর্ব এবং ঐতিহাসিক। স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে রাজপথে নারীদের এই দৃঢ় অবস্থান আন্দোলনকে এনে দিয়েছিল এক নতুন গতি ও নৈতিক শক্তি। টিএসসি শহীদ মিনার কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে সারা দেশের রাজপথে আন্দোলনকারী ছাত্রীরা ছিল অগ্রভাগে। রাজপথে স্লোগান দেওয়ার পাশাপাশি আহত আন্দোলনকারীদের প্রাথমিক চিকিৎসা দেয়া, হাসপাতালে নিয়ে যাওয়া এবং ওষুধ পৌঁছে দেওয়ার কাজে নারীরা রাত দিন কাজ করেছেন। যখন একের পর এক তরুণ প্রাণ ঝরে পড়ছিল, তখন গৃহিণী ও অভিভাবক মায়েরা ঘরে বসে থাকতে পারেননি। সন্তানদের নিরাপত্তার দাবিতে এবং নির্বিচারে হত্যার প্রতিবাদে অসংখ্য মা রাজপথে নেমে আসেন। আন্দোলনে সাহসী বীর নারীর অবদান অস্বীকার করার কোন উপায় নেই। বাংলার ঘর থেকে ফসলের মাঠ কিংবা প্রতিবাদের স্লোগানে প্রকম্পিত রাজপথে নারীর শক্তি সাহস আজ বিশ্ব চেনে। প্রতিটি অধ্যায়ে নারীর ত্যাগ ও সাহসিকতা আজ কালজয়ী। চলুন তবে শুরু করি আজকের মূল আয়োজন। কৃষি কেবল একটি পেশা নয়, এটি আমাদের জীবনের মূল ভিত্তি। আমাদের দেশে থালায় যে ভাত কিংবা রুটি আসে, তার পেছনে লুকিয়ে আছে কোনো না কোনো কৃষক কৃষাণীর হাড় ভাঙা খাটুনি ও ঘাম। তাই কৃষি ও কৃষকের উন্নয়ন মানে মূলত পুরো দেশেরই সার্বিক উন্নতি। এখন কৃষি ও কৃষকের উন্নয়ন নিয়ে শুনবেন একটি বিশেষ আলোচনা। সঞ্চালনায় ইসমাত জাহান এমি।
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় কৃষি ও কৃষকের উন্নয়নে আমাদের করণীয়। এ বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস, এবং ডক্টর আমিরুল বাহরাইন, অতিরিক্ত পরিচালক উদ্ভিদ সংঘ নিরোদয়িং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা। আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম।
2: ধন্যবাদ আপনাকে।
3: ধন্যবাদ আপনাকে।
1: শুরুতে আমি ডক্টর আমিরুল বাহরাইনের কাছে জানতে চাচ্ছি, বাংলাদেশের কৃষির বর্তমান অবস্থা আপনি কিভাবে মূল্যায়ন করবেন?
3: ধন্যবাদ আপনাকে আজকের এই যে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করার জন্য। আপনারা জানেন যে কৃষি উন্নয়নে গবেষণার বিকল্প নেই। নতুন উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধী জাত উদ্ভাবন, উন্নত চাষাবাদ পদ্ধতি এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি গবেষণার মাধ্যমেই সম্ভব। সরকার যদি কৃষি গবেষণা প্রতিষ্ঠান ও কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে আরও বিনিয়োগ করে এবং গবেষণার মতো দ্রুত মাঠ পর্যায়ে কৃষকদের কাছে পৌঁছে দেয়, তাহলে কৃষি উৎপাদন আরও বাড়বে। পাশাপাশি কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ দিলে তারা উন্নত প্রযুক্তি সহজেই গ্রহণ করতে পারবে।
1: ধন্যবাদ। এখন আমি জনাব মশিউর রহমানের কাছে জানতে চাচ্ছি যে আধুনিক কৃষি বলতে আসলে কি বোঝায়?
2: ধন্যবাদ আবার আপনাকে। আসলে আধুনিক কৃষি বলতে এমন একটি কৃষি ব্যবস্থাকে আমরা বুঝি যেখানে বিজ্ঞান, প্রযুক্তি এবং গবেষণার মাধ্যমে কৃষি উৎপাদনকে আরও কার্যকর ও লাভজনক করা যায়। উন্নত মানের বীজ, আধুনিক কৃষি যন্ত্রপাতি, সুষম সার ব্যবস্থাপনা, ড্রিপ ও স্ট্রিম স্প্রিংলার সেচ, ড্রোনের মাধ্যমে ফসল পর্যবেক্ষণ, আবহাওয়া তথ্য ব্যবহার এবং ডিজিটাল কৃষি সেবার মাধ্যমে কম সময়ে ও কম খরচে বেশি উৎপাদন করা সম্ভব। আধুনিক কৃষির লক্ষ্য শুধু উৎপাদন বাড়ানোই নয়, বরং একই সাথে একই সঙ্গে মাটির উর্বরতা রক্ষা, পানি সাশ্রয়, পরিবেশ সংরক্ষণ এবং কৃষকের আয় বৃদ্ধি করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1: এই পর্যায়ে আমি ডক্টর আমিরুল বাহরাইনের কাছে জানতে চাচ্ছি যে কৃষকের উন্নয়নে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বটা কি?
3: কৃষকের সাথে সরকারের উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বটাই হচ্ছে যে কৃষকের উন্নয়নে সরকারের সব বড় দায়িত্ব কৃষকের অর্থনৈতিক ও প্রযুক্তিভাবে শক্তিশালী করা। সরকার সহজ শর্তে কৃষি ঋণ প্রদান, কৃষি উপকরণের ভর্তুকি, উন্নত মানের বীজ ও সার সহজলভ্য করা এবং কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারে। পাশাপাশি কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় কৃষক উৎপাদনের খরচও তুলতে পারে না, তাই সরকার যদি সরাসরি কৃষকদের কাছ থেকে ফসল ক্রয় করে এবং বাজার ব্যবস্থাপনা শক্তিশালী করে, তাহলে কৃষক ন্যায্য মূল্য পাবে এবং কৃষিকাজ করতে তারা আরও উৎসাহ পাবে।
1: ধন্যবাদ। এরপর আমি জনাব মোহাম্মদ মশিউর রহমানের কাছে জানতে চাচ্ছি যে আধুনিক প্রযুক্তি কৃষকের কাছে পৌঁছে দিতে সরকার কি করতে পারে?
2: আধুনিক প্রযুক্তি কৃষকদের নিকট পৌঁছে দেওয়ার জন্য সরকার কৃষি সম্প্রসারণ কার্যক্রম আরও জোরদার করতে পারে।

0: প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানতে পারবেন। তাতে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নিয়মিত প্রশিক্ষণে মাঠ প্রদর্শনী, কৃষি মেলার আয়োজন ইত্যাদি করতে পারে। তাছাড়া কৃষি যন্ত্র কেনার জন্য সহজ ঋণ অথবা ভর্তুকি দিলে ছোট কৃষকরা প্রযুক্তি সুবিধা পাবেন। এছাড়াও মোবাইল অ্যাপ, SMS সেবা, হটলাইনের মাধ্যমে আবহাওয়ার তথ্য, রোগ বালাই দমন এবং চাষাবাদের পরামর্শ দ্রুত কৃষকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
1: এরপর আমি ডক্টর আমিরুল বাহরানের কাছে জানতে চাচ্ছি যে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন?
2: প্রথমে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হলে সরকারকে বাজার ব্যবস্থাপনা আরও কার্যকর করতে হবে। মধ্যস্বত্বভোগীর সংখ্যা কমিয়ে কৃষক ও ক্রেতার মধ্যে সরাসরি সংযোগ তৈরি করতে হবে। সরকারি গুদাম ও কোল্ড স্টোরেজ বাড়ালে কৃষক ফসল সংগ্রহ করতে পারবে এবং কম দামে বিক্রি করতে বাধ্য হবে না। তাছাড়া অনলাইন কৃষি পণ্য বিপণন ব্যবস্থা চালু করা, নিয়মিত বাজার তদারকি করা এবং প্রয়োজনে ন্যূনতম সহায়ক পূর্ণ নির্ধারণ করলে কৃষক আর্থিকভাবে আরও নিরাপদ থাকবে। আপনারা খেয়াল করেছেন যে এই সরকার বর্তমানে কৃষকদের যে বাজার ব্যবস্থাপনার তাদের পণ্যগুলো যাতে সংরক্ষণ করতে পারে এই জন্য মিনি কোল্ড স্টোরেজের দিকে একটু জোর দিয়েছে। এই যদি মিনি কোল্ড স্টোরেজ যদি প্রত্যেকটা কৃষকদের কাছাকাছি করতে পারে তাহলে তাদের পণ্যগুলো সহজেই তারা সংরক্ষণ করতে পারবে এবং ন্যায্য মূল্য দাম পেতে পারবে তারা।
0: এক্ষেত্রে আরেকটা জিনিস আমরা সংযুক্ত করতে পারি, সেটা হচ্ছে যে পেঁয়াজের সংরক্ষণের ব্যাপারেও কিন্তু সরকার আমাদের এয়ারফ্লো মেশিনের মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণের জন্য কিন্তু বেশ বড় একটা কর্মসূচি হাতে নিয়েছে।
2: এই জন্য আমাদের কৃষিমন্ত্রী কিন্তু ঘোষণা দিয়েছে এয়ারফ্লো মেশিনের আরো 15,000 এয়ারফ্লো মেশিন
0: প্রদান করা।
1: ধন্যবাদ। এখন আমরা জলবায়ু নিয়ে কথা বলবো। এ বিষয় নিয়ে কথা বলবে জনাব মশিউর রহমান। আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে কৃষকদের কি পরামর্শ দিবেন?
0: আসলে বর্তমান কৃষি সহ সব ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন একটা বড় চ্যালেঞ্জ, আমরা সবাই এটা জানি। কৃষিক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের মোকাবেলা করার জন্য খরা, লবণাক্ততা ও জলাবদ্ধতা সহনশীল ফসলের যাতে আবাদ বাড়াতে হবে, আবহাওয়ার পূর্বাভাস অনুসরণ করে চাষাবাদ করতে হবে, পানি সাশ্রয়ী পদ্ধতি, জৈব সার ব্যবহার, সমন্বিত বালাই ব্যবস্থাপনা গ্রহণ করলে কৃষি আরও টেকসই হবে এবং আবহাওয়ার সাথে সেটা খাপ খাওয়াতে সহজ হবে।
1: ডক্টর আমিরুল বাহরান স্যারকে বলবো যে জলবায়ু পরিবর্তন প্রভাব মোকাবেলায় সরকারের ভূমিকা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন?
2: বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা, খরা, ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি ও লবণাক্ততা কৃষিতে বড় প্রভাব ফেলছে। এইসব চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারকে জলবায়ু সহনশীল ফসলের জাত উদ্ভাবনের গবেষণা বাড়াতে হবে, কৃষকদের আগাম আবহাওয়ার পূর্বাভাস পৌঁছে দিতে হবে যাতে তারা সময় মতো সিদ্ধান্ত নিতে পারে, পাশাপাশি কৃষি বীমা চালু বা সম্প্রসারণ করলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক আর্থিকভাবে কিছুটা সুরক্ষা পাবে, টেকসই পানি ব্যবস্থাপনা ও সেচ সুবিধা বাড়ানো এজন্য অনেক গুরুত্বপূর্ণ।
1: ধন্যবাদ। এখন আমরা জনাব মোহাম্মদ মশিউর রহমানের কাছে জানতে চাচ্ছি যে তরুণদের কৃষিতে যুক্ত করতে সরকার কি কি পদক্ষেপ নিতে পারে বলে আপনি মনে করেন?
0: আসলে তরুণদেরকে কৃষির সাথে সম্পৃক্ত করার এখনই উপযুক্ত সময় এবং এটা সময়ের দাবি। বর্তমানে অনেক তরুণ কৃষিকে লাভজনক পেশা হিসেবে নিতে শুরু করেছে। সরকার যদি কৃষিভিত্তিক উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ, প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং স্টার্ট আপে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করে তাহলে আরো অনেক বেশি তরুণ এই খাতে আসবেন। সফল তরুণ কৃষকদের পুরস্কৃত করা, আধুনিক কৃষিকে সম্মানজনক পেশা হিসেবে তুলে ধরা এবং কৃষি পণ্যের প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তুললে নতুন কর্মসংস্থানও
1: সৃষ্টি হবে। ধন্যবাদ। এ পর্যায়ে আমি ডক্টর আমিরুল বাহরাইনের কাছে জানতে চাচ্ছি কৃষি গবেষণা ও শিক্ষার গুরুত্ব কতটা?
2: জি ধন্যবাদ ভালো প্রশ্ন করার জন্য। আসলে আপনারা জানেন যে বাংলাদেশ কিন্তু কৃষিতে অনেক এগিয়ে গেছে এবং এই এগিয়ে যাওয়ার প্রথমে প্রধান কাজ মানে পিছনে যারা বেশি অগ্রণী ভূমিকা পালন করছে তারা কিন্তু কৃষি গবেষণা এবং কৃষি শিক্ষার গুরুত্বটা। যত বেশি গবেষণা করবে এবং শিক্ষার কাজে এগিয়ে যাবে দেশ কিন্তু তত এগিয়ে যাবে। এখন আমরা যত বেশি কৃষকদেরকে শিক্ষা বা প্রযুক্তি তাদের হাতের কাছে নিয়ে যেতে পারবো ততই কিন্তু কৃষকদের উপকৃত হবে। এই জন্যই মানে আমাদের বিভিন্ন ধরনের গবেষণা প্রতিষ্ঠানও আছে এবং অনেক শিক্ষার উপরে জোর দেওয়া হচ্ছে। আমরা যদি গবেষণা এবং কৃষি শিক্ষা দুইটাকে পাশাপাশি থেকে জোর দিতে পারি অবশ্যই আমাদের কৃষকের মানে অনেক উন্নতি হবে এবং আমাদের ফসল বা ফলন বেড়ে যাবে।
1: ধন্যবাদ। সবশেষে আমি জনাব মোহাম্মদ মশিউর রহমানের কাছে জানতে চাচ্ছি যে আধুনিক কৃষির ভবিষ্যৎ সম্পর্কে আপনার মূল্যায়নটা কি?
0: আসলে আমাদের যে ভবিষ্যৎ কৃষি সেটা অত্যন্ত সম্ভাবনাময়। এই কৃষিতে আমরা যদি ভবিষ্যতে প্রযুক্তির ব্যবহার, গবেষণা বিনিয়োগ, দক্ষ কৃষক তৈরি এবং কার্যকর সরকারি নীতিমালার মাধ্যমে কৃষিখাত আরও শক্তিশালী হবে, ভবিষ্যতে স্মার্ট কৃষি, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন কৃষি ব্যবস্থাপনা, ড্রোন প্রযুক্তি এবং তথ্য প্রযুক্তির ব্যবহার আরও বাড়বে। এতে উৎপাদন বৃদ্ধি পাবে, কৃষকের আয় বাড়বে এবং দেশ খাদ্য নিরাপত্তায় আরও সুদৃঢ় হবে। তবে এই লক্ষ্য অর্জনের জন্য সরকার, গবেষক, বেসরকারি খাত সহ সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
1: শ্রোতা বন্ধুরা, আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।
2: আপনাকেও ধন্যবাদ।
0: ধন্যবাদ।
3: বাংলাদেশের কৃষি ব্যবস্থাকে আধুনিকরণ, প্রকৃত কৃষকদের ডিজিটালি নিবন্ধিত করা এবং সরকারি সুবিধা সরাসরি কৃষকদের হাতে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে সরকার কৃষক কার্ড চালু করেছে। এটি দেশের কৃষিখাতের জন্য একটি অন্যতম বৈপ্লবিক সংযোজন, কেননা কৃষক বাঁচলে দেশের কৃষি বাঁচবে, কৃষি বাঁচলে আমরা পুষ্টিকর ও নিরাপদ খাদ্য পাব, আর দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল হবে। শুনবেন এবারে সমবেত কণ্ঠে গান। গানের কথা লিখেছেন নুরুল ইসলাম মানিক, সুর করেছেন রুবাইয়াত শামীম চৌধুরী।

0: জীবনের কোনো বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার গল্প আমাদের দারুণভাবে অনুপ্রাণিত করে। কেননা প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টাই যে একদিন বড় অর্জনের রূপ নেয়। আজ তেমনি একজন সফল নারী উদ্যোক্তার গল্প শুনব আমরা। স্টুডিওতে উপস্থিত রয়েছেন রিমা খাতুন, স্বাগত আপনাকে।
1: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
0: আজ আপনার সফলতার গল্প শুনব। তো শুরুটা কিভাবে হয়েছিল এবং কি নিয়ে আছেন আপনি, আপনার উদ্যোক্তার যে জার্নি বা এই যে একটা চলমান প্রক্রিয়া সেই সম্পর্কে একটু বলবেন শুরু থেকে।
1: আসলে যে কোনো উদ্যোগ শুরু করতে হলেই অনেক বাধা পেরিয়ে তারপরে আসতে হয়। তো আমি যখন শুরু করেছিলাম আমিও অনেক বাধা পেয়েছিলাম। আমি একটা এনজিওতে ছিলাম, নাগরিক উদ্যোগ এনজিও, সেখানে পথ শিশু, সুবিধা বঞ্চিত শিশু এদের নিয়ে মানে কাজ হতো। তো ওইখানে ওদের একটা প্রোগ্রাম ছিল, নাচের প্রোগ্রাম ছিল, ওদের কোনো গয়না ছিল না। আচ্ছা আমি বলে নিচ্ছি, আমি গহনা নিয়ে কাজ করছি। আমার পেজের নাম আয়না বিবি আর আমার নাম রিমা খাতুন, আমি একজন গহনা ট্রেনার হিসাবে বর্তমানে পরিচিত বেশি। তো ওইখানে যে ওই যে আমার ওই শিশুদের যে গহনা ছিল না, আমি তখন নিজ উদ্যোগে কিছু পুঁতি কালেক্ট করে ওদের জন্য পুরো একটা নাচের সেট বানিয়েছিলাম, যেটা আমার বসের খুব ভালো লেগেছিল এবং উনি বলেছিল যে রিমাপা তাহলে আপনি আমার এই শিশুদেরকে গহনার ট্রেনিং করান। এবং সেখান থেকে আমাদেরকে, আমাকে এবং আমার শিশুদেরকে বিভিন্ন ধরনের গহনার ট্রেনিং করায়। তারপরে আমরা ট্রেনিংটা নিয়ে ওখান থেকে ট্রেনিং করে এসে আমি পরবর্তীতে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ে ট্রেনিং করিয়েছি, জয়িতা ফাউন্ডেশনে ট্রেনিং করিয়েছি, এখন বর্তমানে আমি 5টা জায়গায় ট্রেনিং করাচ্ছি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে ট্রেনিং করাচ্ছি। মূলত আমি কাজ করি লুম বিডিং গহনা বা তাঁতের গহনা বলা হয়, তাঁত তো আমাদের ঐতিহ্য, আর এই গহনাটাকেও বলা হয় তাঁতের গহনা। বর্তমানে আমি গহনা নিয়েই কাজ করছি।
0: আচ্ছা, এই যে হঠাৎ করেই শুরু করলেন, একজন বলল আর আপনি নেমে পড়লেন, ভয় কাজ করছিল না যে আদৌ কি সম্ভব হবে বা কতদূর এগোতে পারবো, এরকমটা মনে হচ্ছিল কি?
1: হ্যাঁ, একটু তো ভয় লাগছিল, কিন্তু ওই যে একটা কথা আছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে। তো ওই মানে একলা চলা শুরু করলাম, এবং একলা ছিলাম না ঠিক, ওই যে আমার শিশুরা ছিল, সুবিধা বঞ্চিত পথ শিশুরা ছিল, আমার অনেক কলিগরা ছিলেন, আমার বস ছিলেন, সবাই আমাকে সাপোর্ট করেছে, পরিবারের লোকজন ছিলেন, সবাই সাপোর্ট করেছে।
0: আচ্ছা, শুরুর দিকে একদম কথা শুনবো, সেটা হচ্ছে যে পুঁজির একটা বিষয় থাকে। হ্যাঁ, যে একটা কাজে নামতে গেলে অবশ্যই পুঁজির একটা বিষয় থাকে, তো সেই বিষয় নিয়ে একটু জানবো।
1: আমার আসলে কোনো পুঁজি লাগেনি, কারণ হচ্ছে যে আপনি যখন একা কোনো কাজ করতে যাবেন তখন আপনার পুঁজি লাগবে, কিন্তু আমি যেহেতু একটা প্রতিষ্ঠানে ছিলাম, ওনারাই সব গহনার সরঞ্জাম সবকিছু কিনে দিয়েছিলেন, সেটা দিয়েই আমি ওনাদের শিশুদেরকে শিখিয়েছিলাম। এরপর যখন আমি একা আবার শুরু করলাম, তখন আবার আমি মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় ট্রেনার হিসাবে যেহেতু নিয়োগপ্রাপ্ত হলাম, সেখানে ওনারা ম্যাটেরিয়ালস আমাকে কিনে দিয়েছিলেন, যার কারণে আমার আসলে তেমন একটা পুঁজি লাগেনি। যেমন লাগে না যে আপনার একটা পুঁজি দিয়ে তারপর আপনি শুরু করছেন, যেহেতু আমি শিখাচ্ছি, আমার শিক্ষার্থীরা আমাকে একটা কোর্স ফি দিচ্ছে, সেই কোর্স ফিটা দিয়েই আমি আমার ওই ম্যাটেরিয়ালসগুলো কিনছি, যার কারণে আমার পুঁজি লাগেনি, বরঞ্চ আমি ওই কোর্স ফিটা থেকেই পুঁজি হিসেবে ব্যবহার করেছি কোর্স ফিটাকে।
0: আচ্ছা, এখন সেই যে ব্যবহার সামগ্রী বা গয়নার যে কথা শুনছিলাম বাণিজ্যিকভাবে আছে।
1: জি জি জি, একদম।
0: বাণিজ্যিকভাবে এগুতে যাওয়ার সময় তখন কোনো বাধা আসেনি?
1: হ্যাঁ এসেছে। যেমন আপনি যখন বাণিজ্যিকভাবে মানে আগাতে চাইবেন তখন আপনার ট্রেড লাইসেন্স লাগবে, ট্রিন লাগবে, তারপর হচ্ছে পাসপোর্ট লাগে। এগুলো করতে গেলে কিন্তু মানে আমাদের এগুলো যদি আমরা করতে যাই, আমাদের একটা সময়ের ব্যাপার আছে, টাকার ব্যাপার আছে, এই জায়গাতে কিন্তু আপনার পুঁজি লাগবে। তো সেই টাকাটা হচ্ছে ম্যানেজ করা, সবার পক্ষে তো আসলে এত টাকা ম্যানেজ করা সম্ভব না, তখন দেখা যায় পরিবারের কাছ থেকে লোন নিয়ে বা ধার নিয়ে করতে হয়, এক্ষেত্রে একটু বাধার সম্মুখীন হয়েছি। যদি এগুলো আর একটু মানে কম হতো টাকার পরিমাণটা, বা একদম ফ্রি হতো নারীদের জন্য, তাহলে আরো ভালো হতো।
0: আচ্ছা, আপনি বলছিলেন আপনি নিজেও ট্রেনিং করান, সেক্ষেত্রে আমাদের যারা শ্রোতা রয়েছে তাদের উদ্দেশ্যে যদি বলতেন যে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান বা কেউ যদি ট্রেনিং করতে চান, তাহলে আসলে কি করতে হবে?
1: আমার সাথে কেউ যদি যোগাযোগ করতে চায় তাহলে আয়না বিবি আমার পেজের নাম, আয়না বিবি লিখলেই চলে আসবে, এছাড়া রিমা খাতুন লিখলেও চলে আসবে, রিমা খাতুনের পাশে জুয়েলারিটা লিখলে তাড়াতাড়ি চলে আসবে। আমার সাথে তারা ইনবক্সে নক করতে পারবে, হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিয়ে দিব, যোগাযোগ করতে পারবে, কোনো অসুবিধা নেই।
0: যে কোনো বিষয়ে আপনারা নারীদের ট্রেনিং করাবেন?
1: একদম।
0: আচ্ছা, আবারও আপনার জীবনটাতেই ফিরে আসে, সেক্ষেত্রে যে শুনছিলাম যে বাধার কথা, হ্যাঁ বাধা বিপত্তি তো থাকেই, সাহসের কথাও শুনে নিলাম, তো কখনো কি মনে হয়েছে যে উদ্যোক্তা হবেন? শুরুতে কি এমনটা মনে হয়েছিল? জীবনের তো ননর ও অনেক রকম আমরা প্ল্যান করে রাখি, কখনো কি এরকম প্ল্যান ছিল যে উদ্যোক্তা হবেন?
1: না, কখনো এরকম প্ল্যানই ছিল না, যেহেতু আমি রাজশাহীতে বড় হয়েছি, বলতে গেলে গ্রামই, রাজশাহীতে বড় হয়েছি। আমাদের যেটা হয়, আমাদের ছোটবেলা থেকে টার্গেট থাকে লেখাপড়া শেষ করেই চাকরি করব। তো ঠিক তেমনই অনার্স কমপ্লিট করার পরে শুধু চাকরির পিছনে দৌড়িয়েছি, চিন্তাও করিনি কখনো যে উদ্যোক্তা হব বা গহনা নিয়ে কাজ করব। ছোটবেলায় টুকটাক সেলাইয়ের কাজ করেছি, এলাকার আপুরা বড় আপুরা বসে কাজ করতেন উঠানে, দেখে দেখে আমরাও কাজ করেছি বিভিন্ন ধরনের সেলাই গহনা তৈরি করা, কিন্তু নিজে কখনো যে এরকম একটা জায়গায় আসতে পারবো কখনোই মাথায় আসেনি। যেমন এখন খুবই আশ্চর্য লাগে যে চাকরির জন্য কত পিছনে পিছনে মানে ঘুরেছি, দৌড়িয়েছি, কত পরীক্ষা দিয়েছি, কত ফর্ম ফিল আপ করেছি, কিন্তু ওগুলো আসলে কাজে লাগেনি। এখন দেখতেছি যে না, উদ্যোক্তা হয়েই সফলতা পেয়েছি, পরিচিতি পেয়েছি, সম্মান পাচ্ছি, ইনকামও ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ।
0: আমি এটাই বলতে চাইছিলাম যে এই যে সফলতা, এই যে সম্মান, হ্যাঁ, সামগ্রিক বিষয়টা আসলে আপনাকে কিভাবে নাড়া দেয়?
1: মাঝে মাঝে আমি যখন রাতে চিন্তা করি তখন আমি ভাবি, হ্যাঁ, আমি ভাবি যে এখানে আসলে আমি কিভাবে আসলাম, এত সম্মান এবং খুব ভালো একটা আয়ের একটা মাধ্যম, যেটা হয়তো সরকারি চাকরি বলেন বা বেসরকারি চাকরি বলেন একটা লিমিটেড আয় আপনার, কিন্তু যখন আপনি বিজনেস করছেন বা উদ্যোক্তা হচ্ছেন, হ্যাঁ আপনি ফুল টাইম জব করছেন কিন্তু আপনার ইনকাম কিন্তু অনেক ভালো, আপনার এই ইনকামের জন্য কিন্তু আপনি স্বাবলম্বী হচ্ছেন। যেমন আমি কি করি, আমি নিজে শিখিয়ে কিন্তু অন্য নারীদেরকেও স্বাবলম্বী করছি, তাদেরও আয়ের একটা পথ তৈরি করে দিচ্ছি। তো আমার খুব ভালো লাগে, আমার রাতের বেলা খুব ভালো লাগে চিন্তা করতে যে না, আমি একটা ভালো কাজ করছি।
0: একটু সাহসের কথা বলবেন আমাদের শ্রোতা যারা রয়েছেন, যারা আসলে চাচ্ছেন উদ্যোক্তা হতে চাচ্ছেন, তাদের একটু বলবেন তাদের উদ্দেশ্যে।
1: যারা আসলে কাজ করতে চায় তাদেরকে আমি বলবো যে পরিশ্রম করতে হবে। এখন আপনি যদি পরিশ্রম করতে পারেন তাহলে আপনি সফল হবেন, কিন্তু এই যে পরিশ্রম করবেন, একটা তো আপনার একটা প্লেস লাগবে বা একটা প্ল্যাটফর্ম লাগবে, সেই প্ল্যাটফর্ম হচ্ছে আয়না বিবি বা রিমা খাতুন আমার সাথে যোগাযোগ করবে, আমরা শিখিয়ে আমরাই আপনার কাছ থেকে গয়নাটা কিনে নিব। মানে আপনাকে বিক্রিও করতে হবে না, তার মানে আপনি একটা ঘরে বসে একটা আয় করার সুযোগ পাচ্ছেন, জাস্ট আপনি কুরিয়ার করে দিবেন। আমি আপনাকে এটা বোঝাতে চাচ্ছি যে আপনারা প্রথমেই ভয় পান কোথায় বিক্রি করব, তারপর কি করে বিক্রি হয়, আদৌ বিক্রি হবে কিনা, যেহেতু এই প্ল্যাটফর্মটা আমরা আপনাকে তৈরি করে দিচ্ছি যে আপনার বিক্রি কোনো চিন্তা নাই, সুতরাং আপনি নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
0: বাহ, অনেক ভালো লাগলো, ধন্যবাদ।
1: জি, আপনাকেও ধন্যবাদ।
0: শুনলেন তো বন্ধুরা, সফলতার আসলে শেষ নেই, আজই নিজের জন্য আপনার সফলতার পথ বা পরিশ্রমের পথটি বেছে নিন। বাঙালির সামাজিক প্রেক্ষাপটে নারীদের যে কোনো অধিকার কিংবা আন্দোলনে সামনের সারিতে আসা সবসময়ই নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, তবুও সব বাধা পেরিয়ে একসময় বিজয় আসে, আসে হাসি। আজকের এই বিশেষ দিনে তাই আবারও বলব, সামাজিক আন্দোলন থেকে শুরু করে স্বৈরাচার বিরোধী আন্দোলন কিংবা বিশাল কোনো অর্জন নারীকে বাদ দিয়ে সফল হতে পারে না। একটি বৈষম্যহীন, নতুন ও নিরাপদ বাংলাদেশ গড়ার এই যাত্রায় নারী হোক সমান অধিকারের অন্যতম কারিগর, পরিবর্তনের মূল শক্তি এবং নির্ভয় সহযোদ্ধা। শুভকামনায় শেষ করছি আজকের প্রত্যয়ী নারী অনুষ্ঠান। আজ অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম জান্নাতুল ফেরদৌস তমা, সম্পাদনায় জেসমিন আক্তার, তত্ত্বাবধানে খালেদা পারভিন, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন হরবিলাস রায়।
2: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। আজ পরিবেশিত হল শহর ও গ্রামের নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবাণী।

সেনা নৌ ও বিমান বাহিনীর বিসেনানী ভাই ও বোনেরা, দুর্বার অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি সবাই সুস্থ ও নিরাপদ আছেন। জুলাই গণ অভ্যুত্থান শুধুমাত্র একটি নাম নয়, একটি দিবস নয়, এ যেন অস্তিত্ব, নতুন করে পাওয়া সেই বাংলাদেশ যাকে পাবার জন্য আবারও এক বুক রক্ত দিতে হয়েছে, ঢেলে সাজাতে হয়েছে ইতিহাস, সত্যের সন্ধানে উঠে আসা সেই চিরসত্য ইতিহাস যেখানে তরুণেরা বারবার করে জয়গান করেছে যা শান্তি শৃঙ্খলা, সেই কেবল আমাদের এই দেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে। একজন ব্যক্তি মানুষের স্বাধিকার সত্তাগুলোকে নতুনভাবে ধারণ করে এবং প্রত্যেকের অধিকারকে নিশ্চিত করবার জন্য আমাদের জুলাই শহীদরা শহীদ হয়েছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। শ্রোতা বন্ধুরা, আজ দুর্বারে আপনাদের জন্য রয়েছে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই গণ অভ্যুত্থানের গান। প্রথমে শুনবেন মনির খান ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে এক মহাকাব্য লেখা হল, গীতিকার মুন্সী ওয়াদুদ এবং সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

আপনারা শুনছেন দুর্বারে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই গণ অভ্যুত্থানের গান। এবারে শিল্পী জানিতা আহমেদ ছিলিক ও অপু আমান। গানের কথা সাজিয়েছেন রিপা সরকার, সুর করেছেন মিল্টন খন্দকার।

নজরুল আমাদের সাম্যের কবি। আমাদের অবশ্যই নিজের মাঝে যে সংগ্রামী বোধ রয়েছে তা উপলব্ধি করবার একজন কবি, আমাদের জাতীয় কবি। তার লেখনীর মধ্য দিয়ে তিনি তরুণদের জয়গান করেছেন, বলেছেন, তরুণেরাই আমাদের ঝঞ্ঝার মতো উদ্দাম আর ঝর্ণার মতো চঞ্চল, তারাই পারে প্রগতিকে সামনে ধারণ করে পরিবর্তন আনতে, সেই পরিবর্তন হয় সমাজের জন্য ইতিবাচক। বিশ্বনারী ভাই বোনেরা, দুর্বারে এবারে শুনবেন একটি নজরুল সঙ্গীত সমবেত কণ্ঠে।

সেনানো ও বিমান বাহিনীর বিশ্বসেনানী ভাই ও বোনেরা জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে শুনছেন জুলাই গণ অভ্যুত্থানের গান। বৈষম্যহীন সমাজ আমরা সবাই চাই। আমাদের আগামী প্রজন্ম বৈষম্যহীন একটি সামাজিক পরিবেশের মধ্য দিয়ে বেড়ে উঠবে এবং অবশ্যই অন্যের অধিকারের মূল্যায়ন করবে, এই প্রত্যাশা। এবারে শুনবেন কে এম আবদুল্লাহ আল মুর্তজা মহিন এবং সহ শিল্পীবৃন্দের কণ্ঠে গান। গীতিকার এস এম নাসির উদ্দিন এবং সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

সেনানো অভিমান বাহিনীর বিশ্বসেনানী ভাই বোনেরা শুনছেন জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই গণ অভ্যুত্থানের গান। এবারে শুনবেন মনির খানের কণ্ঠ, গীতিকার হেলাল উদ্দিন আহমেদ এবং সুর করেছেন আবু বকর সিদ্দিক। বৈষম্যের প্রাচীর ভেঙে লাখো কণ্ঠে শান্তির সম্প্রীতির গান।

0: বাংলাদেশ বেতার ঢাকা, একটি ঘোষণা। মহাশক্তি প্রেরণ কেন্দ্রে বৈদ্যুতিক গোলযোগের কারণে আজ বিকেল 5:33 থেকে 5:37 মোট 4 মিনিট ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজে আমাদের অনুষ্ঠান শুনতে পাননি বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। ঘোষণাটি শুনলেন
1: বিশেনানি ভাই ও বোনেরা, দুর্বারে আপনারা শুনছেন জুলাই গণঅভ্যুত্থানের গান। এবারে শুনবেন বশিরুজ্জামান সাব্বির এবং সহ শিল্পীবৃন্দের কণ্ঠে, গীতিকার মামুনুর রশিদ এবং সুর করেছেন আলমগীর হায়াত রুম্মান।

অনুষ্ঠানে সবশেষ গানটি শুনবেন কে এম আবদুল্লাহ আল মুর্তজা মহিন এবং নসিন্তা বাসুম স্মরণের কণ্ঠে। গীতিকার মোহাম্মদ ফখরুল করিম এবং সুর করেছেন হিমাদ্রি বিশ্বাস।

0: বীর সেনানী ভাই ও বোনেরা, এই গানটির সাথেই শেষ করছি দুর্বারের আজকের আয়োজন। দুর্বারে আজ আপনারা শুনলেন জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই গণ অভ্যুত্থানের গান। দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি ইমতিয়াজ মাশরাফি। আগামীকাল সফররত বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া একাদশের ক্রিকেট দলের মধ্যে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ শুরু হবে। ডারউইনে বাংলাদেশ সময় সকাল 6:30 খেলা শুরু হবে। আগামী 13 আগস্ট ডারউইনে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। 22 আগস্ট থেকে 26 আগস্ট পর্যন্ত ম্যাকাওয়ে দুদলের মধ্যে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। ব্রেডিতে স্বাগতিক আয়ারল্যান্ড এবং আফগানিস্তানের মধ্যে 5 ম্যাচের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটি আজ বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়। ভারী বর্ষণের কারণে একটি বলও মাঠে গড়ায়নি। আগামী শুক্রবার একই ভেন্যুতে দুদলের মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচটি বাংলাদেশ সময় বেলা 16:45 শুরু হবে। এছাড়া 10 আগস্ট তৃতীয়, 12 আগস্ট চতুর্থ এবং 15 আগস্ট সিরিজের পঞ্চম ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। পোর্ট অব স্পেনে দ্বিতীয় শেষ টেস্টে পাকিস্তানের বিপক্ষে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের গতকালের দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 103 রান নিয়ে আজ চতুর্থ দিনে ব্যাট করছে। এর আগে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে সবকয়টি উইকেট হারিয়ে 387 রান করে। এ পর্যন্ত রান সংখ্যা ওয়েস্ট ইন্ডিজ 344 ও 6 উইকেটে 103, পাকিস্তান

0: শুরু হবে। সিরিজ ড্র করতে হলে এই টেস্টে পাকিস্তানের জয় ছাড়া বিকল্প নেই। দুই ম্যাচ টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজ 1-0 এগিয়ে রয়েছে। এদিকে বাংলাদেশ হাই পারফরমেন্স ইউনিট এবং বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের বিপক্ষে দুটি টি টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ক্রিকেট ম্যাচে অংশ নিতে মালয়েশিয়া ক্রিকেট দল এখন ঢাকায় অবস্থান করছে। বাংলাদেশ হাই পারফরমেন্স দল এবং মালয়েশিয়ার মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচটি আগামী শনিবার ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা 2টায় শুরু হবে। 10ই আগস্ট একই ভেন্যুতে দুদলের মধ্যে দ্বিতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। টি টোয়েন্টি সিরিজের পর বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের বিরুদ্ধে 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজে অংশ নেবে মালয়েশিয়া ক্রিকেট দল। চলতি মাসের 12 তারিখে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে সকাল 9:30 দুদলের মধ্যে প্রথম একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। এশিয়ান গেমসকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় হকি দলের প্রস্তুতি ক্যাম্পের দ্বিতীয় পর্বের জন্য 24 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। প্রথম পর্বের ক্যাম্পের 38 জন খেলোয়াড় থেকে পারফরমেন্স ও ফিটনেস ট্রায়াল যাচাই বাছাই করে চূড়ান্তভাবে এই 24 জনকে দ্বিতীয় পর্বের অনুশীলনে রাখা হয়েছে। এই পর্বের নিবিড় অনুশীলন শেষে এশিয়ান গেমসের জন্য চূড়ান্ত হকি দল ঘোষণা করা হবে। উল্লেখ্য, আগামী মাসে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ এশিয়ার অন্যতম পরাশক্তি ভারত, স্বাগতিক জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া। এদিকে বাংলাদেশ হকি ফেডারেশনের নতুন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণের পর ইশতিয়াক সাদেক আজ ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব পরিদর্শন করেছেন। এ সময় মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ অব অ্যাডমিনিস্ট্রেশন লোকমান হোসেন ভূঁইয়ার সঙ্গে মত বিনিময় করেন ইশতিয়াক সাদেক। মতবিনিময়কালে দেশের হকির সামগ্রিক উন্নয়ন, নিয়মিত ঘরোয়া লীগ আয়োজন এবং নতুন তরুণ খেলোয়াড় তৈরির বিষয়ে তাদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়। অনূর্ধ্ব 20 হকি দলের জন্য দক্ষিণ আফ্রিকার জাইলস বোনেটকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। আজ এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক এবং জাইলস বোনেট আনুষ্ঠানিকভাবে নিজ নিজ পক্ষে স্মারকে সই করেন। অনূর্ধ্ব 20 জুনিয়র এশিয়া কাপ 2026-এর প্রস্তুতি ক্যাম্প এবং মূল টুর্নামেন্ট পর্যন্ত তিনি বাংলাদেশ অনূর্ধ্ব 20 পুরুষ হকি দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে নতুন কুড়িয়ে স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম অব্যাহত রয়েছে। আগামী 31 আগস্ট পর্যন্ত তা চলবে। 12 থেকে 14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলা আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। দেশের 4,500-এরও বেশি ইউনিয়নে খেলা অনুষ্ঠিত হবে। নরসিংদীর রায়পুর উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার বাঁশগাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগ্রহী দলগুলোকে আগামী শুক্রবারের মধ্যে নাম রেজিস্ট্রেশনের জন্য আয়োজক সূত্র জানিয়েছে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও সম্প্রীতির পরিবেশ গড়ে তোলাই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য। আসন্ন এশিয়ান গেমসের প্রস্তুতি সময় পাঠ করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এশিয়ান গেমসের ফাইনালে খেলার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচার করা হবে রাত 8:30।
1: যাবতীয় সৃষ্ট জীব আল্লাহর পরিজন এবং সেই ব্যক্তি আল্লাহর নিকট সর্বাপেক্ষা প্রিয় যে তার সৃষ্ট জীবের প্রতি দয়া প্রদর্শন করে। আল হাদিস, বাংলাদেশ বেতার ঢাকা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
2: আল্লাহু আকবার।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, শুরু করছি সুখী সংসার অনুষ্ঠানে শ্রোতাদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে পর্ব। আপনি কেমন আছেন? চোখ আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এই চোখে নানান ধরনের রোগ ব্যাধি হতে পারে, আর চোখের যে কোনো সমস্যায় সাথে সাথে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আমাদের আজকের বিষয় চোখের রেটিনার রোগ ও আধুনিক চিকিৎসা। বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর ডাক্তার দীপক নাগ, বিভাগীয় প্রধান রেটিনা বিভাগ, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা। সাথে আছি আমি নাসিমা রাজ্জাক জ্যোতি। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
2: ধন্যবাদ।
1: শুরুতেই আপনার কাছে জানতে চাই যে রেটিনা বলতে আমরা আসলে কি বুঝি?
2: রেটিনা হচ্ছে চোখের একদম ভিতরের অংশ, একটা পর্দার মতো অংশ। আমরা যা দেখি, আমাদের যে আলোক সংবেদনশীল যে কোষগুলো আছে, আমরা এগুলাকে বলি যে রডস অথবা কোন, যেগুলো আমরা দেখার সময় যে সেলগুলো সেই দেখার জিনিসটাকে ধারণ করে, সেই কোষগুলো কিন্তু রেটিনাতেই থাকে। তো সুতরাং রেটিনা যদিও চোখের একটা পর্দার মতো অংশ, একদম সরু একটা অংশ, চোখের ভিতরের অংশ, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে মানে দেখার যে কোষগুলা সেইগুলা রেটিনাতেই থাকে, এবং সেই কোষগুলা তখন সেটাকে ধারণ করে একটা নার্ভের মাধ্যমে, সেটাকে আমরা বলি অপটিক নার্ভ, সেই নার্ভের মাধ্যমে ব্রেনে তখন সেটাকে পাঠায়, তখন আমরা জিনিসটাকে দেখতে পারি।
1: আপনার কাছে জানতে চাই যে এই যে চোখের রেটিনায় সাধারণত কি কি ধরনের রোগ হয় বা হতে পারে, বা এর কারণগুলো কি?
2: চোখের রেটিনার বিভিন্ন ধরনের রোগ হয় এবং সেটা কারণও ভিন্ন এবং বিভিন্ন বয়সে বিভিন্ন রকমের রোগ হয়ে থাকে। যেমন ধরুন যে একদম ছোট যে বাচ্চা মাতৃগর্ভে প্রিম্যাচিউরলি জন্মগ্রহণ করেছে, খুবই স্বল্প ওজনে জন্মগ্রহণ করেছে, আপনারা জানেন যে বাচ্চা সাধারণত 10 মাসে হয়, সেই ক্ষেত্রে বাচ্চা যদি অনেক সময় 8 মাসে বা 7 মাসে হয়ে যায় এবং ওজনও যদি তার খুব কম থাকে, সেইসব বাচ্চাদেরও কিন্তু রেটিনাতে রেটিনোপ্যাথি ও প্রিম্যাচিউরিটি নামে একটা ডিজিজ আছে, সেটা হতে পারে। এর পরবর্তীতে আপনারা জানেন যে বাচ্চাদের চোখে কিন্তু টিউমার হয়, রেটিনোব্লাস্টোমা, অল্প বয়স, যেমন মনে করে যে 2 বছর 3 বছর, সেখানে সেসব বাচ্চাদের চোখে টিউমার হতে পারে। কেমনে বুঝবে যে অনেক সময় বাচ্চারা হয়তো দেখা যায় যে বাচ্চার চোখের যে মণিটা আছে সেটা বিড়ালের চোখের মতো অথবা সাদা এরকম, আবার আলোর ঝলকানি অথবা সাদা সাদা কিছু রিফ্লেকশন আসতেছে, সেরকম মনে হতে পারে। তারপর আপনারা জানেন যে অনেক বাচ্চা আছে যারা চশমা পরে, সেটা ইউজুয়ালি বাচ্চারা মাইনাস চশমা পরে, যাদের মাইনাস চশমা পরে তাদের রেটিনা খুবই পাতলা থাকে এবং ভবিষ্যতে এই ধরনের রেটিনা ছিঁড়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে। রেটিনা অনেক সময় আঘাতের কারণে ছিঁড়ে যায়, কিন্তু মাইনাস চশমা যাদের থাকে তাদের আসলে রেটিনা মাঝে মাঝেই পরীক্ষা করানো দরকার, ছিঁড়ে যাওয়ার ঝুঁকি আছে কিনা। তারপরে যখন আরেকটু বড় হয় তখন চোখের রেটিনার ভিতরে অনেক সময় প্রদাহ হয়। আপনারা জানেন যে আমাদের দেশে টিবি খুবই কমন, টিউবারকুলোসিস, সার্কোইডোসিস, সিফিলিস, এইসব রোগগুলা কিন্তু চোখের রেটিনাকেও আক্রান্ত করতে পারে। আমরা অনেকেই আছি যে অ্যাংজাইটি টেনশনে থাকি, আমাদের কাজের চাপে হোক বা অন্য কোনো কারণে হোক, তখন দেখা যায় রেটিনাতে পানি জমে, এটা খুবই পেয়ে থাকি যে চোখের রেটিনাতে পানি জমে। তারপরে যখন আরেকটু বড় হয় তখন 40-50, আমাদের দেশে ডায়াবেটিস আছে প্রচুর মানুষের, প্রেশার আছে, ডায়াবেটিসের কারণে চোখের রেটিনার সমস্যা হয়, এটাকে বলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। প্রেশারের কারণে যেমন মানুষ স্ট্রোক করে, ব্রেনের স্ট্রোক হতে পারে, হার্টের স্ট্রোক হতে পারে, রেটিনাতেও কিন্তু রক্তনালীগুলা ছিঁড়ে যেতে পারে, রক্তনালী বন্ধ হয়ে যেতে, ব্লক হয়ে যেতে পারে, সেই জন্য রেটিনাতেও চোখে স্ট্রোক হয়। তারপর যখন আরো বড় হয় মানুষ, ধরেন 60-70-80 বছর, তখন ডিজেনারেটিভ চেঞ্জ হয় রেটিনাতে, তখন মেকুলার কিছু রক্তক্ষরণ হয়, মেকুলাতে কিছু চেঞ্জ হয়, যে কারণে তখন কাছে পড়াশোনা করতে পারে না রেটিনার কারণে। সেই জন্য বিভিন্ন বয়সে বিভিন্ন ধরনের রোগ সাধারণত রেটিনাতে হয়ে থাকে।
1: এরপরে আপনার কাছে জানতে চাই যে এই যে রেটিনার বিভিন্ন ধরনের রোগগুলো হয়ে থাকে, কি ধরনের লক্ষণগুলো তারা প্রকাশ করে?
2: আমরা আমাদের চোখে যখন কোনো সমস্যা হয় তখন আমরা স্বভাবতই চোখে কম দেখি, এটা হচ্ছে খুব স্বাভাবিক ধারণা। কিন্তু রেটিনার রোগের যে লক্ষণগুলো এটা একটু কিন্তু ভিন্ন ধরনের। যেমন ধরুন যে কোনো একটা লোক যদি হয়তো পড়তে গেলে অসুবিধা হয়, তাহলে বুঝতে হবে যে তার রেটিনাতে কোনো সমস্যা হয়েছে। যদি তার চশমা দিয়ে সেটা ইম্প্রুভ না করে, অথবা দেখা গেল যে অন্য কোনো সমস্যাই নাই, চোখে লাল নাই, চোখে ব্যথা হয় নাই, চোখে পানি পড়ে না, চোখের কোনো রোগ আছে বলে মনে হচ্ছে না, কিন্তু সে কাছে পড়তে পারে না, তাহলে বুঝতে হবে হয়তো রেটিনাতে কোনো সমস্যা হয়েছে। তারপরে ধরুন যে সামনের দিকে তাকালো, চোখের সামনে হয়তো কালো একটা গোল বৃত্তাকার কিছু দেখা যাচ্ছে, এরকম যদি হয়, সাইডে আপনি দেখতেছেন মাঝখানে দেখতে পাচ্ছেন না, তাহলে বুঝতে হবে যে হয়তো রেটিনার সমস্যা হতে পারে। আপনি আঁকা বাঁকা দেখেন, মনে করেন যে কোনো একটা জানালার কাছে দাঁড়িয়েছেন জানলার শিকটা অথবা কোন একটা জিনিস সোজা, কিন্তু সেটা আপনি সোজা দেখতে পারতেছেন না, আপনি জিনিসটাকে একটু আঁকা বাঁকা দেখতেছেন, ডিস্টর্টেড ভিশন। সেরকম যদি হয় তাহলে মনে করতে হবে রেটিনাতে সমস্যা হতে পারে। তারপরে ধরুন যে ডায়াবেটিস এর পেশেন্ট আছে, হঠাৎ করে চোখের সামনে কালো কালো অথবা লাল লাল অথবা মেঘের মতো কিছু ভাসছে, এরকম যদি মনে হয় তাহলে মনে হতে পারে রেটিনার সমস্যা হয়েছে। আরো কিছু জিনিস আছে, যেমন ধরুন যে হঠাৎ করে আপনি দেখেন না, আপনার চোখে কোনো মানে সমস্যা ছিল না, আপনি চশমা দিয়ে ব্যবহার করেন, সবকিছু ঠিক আছে, হঠাৎ করে আপনি দেখেন না, হতে পারে রেটিনাতে স্ট্রোক করে গেছে। এমন হতে পারে যে আপনার চোখে আলোর ঝলকানো আসতেছে অথবা ফ্লটার্স, অনেকেই চোখের সামনে অনেক কিছু দেখতে পারে, এবং এরকম যদি কোনো সমস্যা হয় তাহলে বুঝতে হবে যে রেটিনার সমস্যা হয়েছে। আরো অনেকগুলো কারণ আছে চোখে কম দেখার, রেটিনার কারণেও চোখে কম দেখে, কিন্তু এই সমস্যাগুলো যেগুলো আমি বললাম সেই সমস্যাগুলো কিন্তু কম দেখার সাথে সাথে একটু ভিন্ন ধরনের। সেই সমস্যাগুলি যদি থাকে তাহলে মনে করতে হবে যে হয়তো রেটিনাতে সমস্যা হওয়ার একটা সম্ভাবনা আছে।
1: এরপরে আপনার কাছে জানতে চাই যে রেটিনার সমস্যা নিয়ে যে রোগীগুলো আপনাদের কাছে আসছে, তাদের সেই রোগগুলোকে আপনারা কিভাবে ডায়াগনোসিস করেন বা কিভাবে আপনারা কি ধরনের কি কি পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকেন?
2: দেখুন, আমি প্রথমেই বলেছি যে রেটিনাটা হচ্ছে কিন্তু চোখের একদম ভিতরের একটা অংশ, এটা কিন্তু আসলে খালি চোখে দেখা যায় না। আমরা যেমন একজনের দিকে তাকালে আমরা চোখের কর্নিয়া দেখতে পাচ্ছি, আমরা কর্নিয়া মানে যে কালো অংশটা আমরা দেখতে পাচ্ছি, তারপরে কালো অংশটার পারিপাশে যে সাদা অংশটা আসে সেটা দেখতে পারতেছি, চোখের অনেক মনিটাও অনেক সময় দেখা যায়, পাতিটা দেখা যাচ্ছে, চোখের পাতিটা বাইরের যে অংশগুলো দেখা যাচ্ছে, কিন্তু রেটিনা কিন্তু চোখের একদম ভিতরের অংশ, এটা খালি চোখে দেখার কোনো সম্ভাবনাই নাই। সেটা দেখার জন্য বিশেষ ধরনের আমাদের যন্ত্রপাতি দরকার পড়ে, আমরা সেটাকে বলি যে ইনডাইরেক্ট অপটোমোস্কোপ। ইনডাইরেক্ট অপটোমোস্কোপ দিয়ে আমরা চোখের রেটিনাটাকে আমরা তখন দেখতে পারি, দেখে আমরা দেখি যে সেখানে কোনো সমস্যা আছে কিনা। ঠিক একই রকম ভাবে যে এটা পরীক্ষা করারও কিন্তু যন্ত্রপাতিগুলো আলাদা, যেমন আমি বলছি যে যেমন উচ্চ রক্তচাপের জন্য ব্রেনের স্ট্রোক হতে পারে, হার্ট স্ট্রোক হতে পারে, সেগুলো আপনারা শুনেছেন যে এনজিওগ্রাম হয়, ঠিক চোখের কিন্তু এনজিওগ্রাম হয়। তাহলে আমরা চোখের রেটিনাতে কোনো স্ট্রোক হয়েছে কিনা বা রক্তনালী কোনো ব্লক হয়ে গেছে কিনা সেটা দেখার জন্য কিন্তু আমরা এনজিওগ্রাম করে থাকি। তারপরে ধরেন যে রেটিনাতে কিছুক্ষণ আগে আমি বলেছি যে প্রদাহ হয়, প্রদাহ হলে অথবা চোখে পানি জমেছে কিনা সেটা ধরার জন্য আমাদের কিছু স্ক্যানিং সিস্টেম আছে, আমরা বলি অপটিক্যাল কোহারেন্স টোমোগ্রাফি, ওসিটি বলি, সেইগুলা করা হয়। আপনারা জানেন যে যদি রেটিনা ভালো না দেখা যায়, যেমন ধরেন যে পেটে যখন বাচ্চা থাকে, বাচ্চাটা জীবিত আছে কিনা, বাচ্চাটার পজিশন কি, সেটা দেখার জন্য আমরা আল্ট্রাসোনোগ্রাফি করে থাকি। ঠিক চোখের রেটিনাটাকে যদি মনি দিয়ে দেখা না যায় সেই জন্য চোখের কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি আছে, আমরা বি স্ক্যান বলি, আল্ট্রাসোনোগ্রাফি করে আমরা বুঝতে পারি রেটিনাটার অবস্থা কি আছে। তো এরকম অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা আছে, আরো অনেক উন্নত পরীক্ষা আছে যেগুলা দিয়ে, যেমন ইসিজি করা হয়, ঠিক চোখের এরকম ইলেকট্রো ওকুলোগ্রাম আছে, ইলেকট্রো রেটিনোগ্রাম আছে, যেগুলা দিয়ে ইসিজি এর মতো ওয়েভ লেংথ দিয়ে আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা দিয়ে আমরা বুঝতে পারি যে রেটিনাটা তার কতটুকু ফাংশন করতেছে, কিরকম করতেছে। তো এটা দেখার জন্য বিশেষ যন্ত্রের প্রয়োজন, কারণ খালি চোখে দেখা যায় না, এবং এটা রোগ নিরূপণের জন্য যে আমরা যে ডায়াগনস্টিক টেস্ট গুলা করি সেগুলাও কিন্তু একটু ভিন্ন ধরনের।
1: এরপরে আপনার কাছে জানতে চাই যে এই যে রেটিনার বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে, এর চিকিৎসাটা আপনারা কিরকম ভাবে করে থাকেন?
2: চোখের রেটিনার আসলে মূলত চিকিৎসা তিন ধরনের। আপনারা হয়তো এটা একটু অবাককেই হবেন যে ড্রপ দিই, সাধারণভাবে আমরা চোখের যখন কোনো অসুখ বিসুখ হয় তখন আমরা চোখে ড্রপ দিয়ে থাকি অথবা ট্যাবলেট খেয়ে থাকি, ড্রপ দিয়ে আসলে রেটিনার চিকিৎসা সাধারণত হয় না। এটা আমি বলেছি যে তিন ধরনের, একটা হচ্ছে যে আমরা লেজার করি, দ্বিতীয়টা হচ্ছে যে চোখের ভিতরে আমরা অনেক সময় ইঞ্জেকশন দিয়ে থাকি, বিশেষ ধরনের ইঞ্জেকশন আছে, আর তৃতীয়টা হচ্ছে যদি অ্যাডভান্স স্টেজে চলে যায় তখন আমাদের সার্জারি করতে হয়। তো লেজার আপনারা জানেন যে লেজার লাইট দিয়ে করা হয়, এবং সেটা রেটিনার অনেক রোগ, যেমন আমাদের ডায়াবেটিস এর কারণে হোক, প্রেসারের কারণে হোক, তারপরে আমাদের যে প্রদাহের কথা বললাম, অথবা আপনি বলছিলেন যে ওই যে বাচ্চারা যে চশমা পরে তাদের রেটিনা ছিঁড়ে গেলে, সব ক্ষেত্রে লেজার খুবই কার্যকরী, অনেক সময় লেজার করতে হয়। এছাড়া চোখের ভিতরে পানি জমলে অথবা চোখের মধ্যে রক্তকরণ হলে এক বিশেষ ধরনের ইঞ্জেকশন পাওয়া যায়, ভ্যারাইটিস টাইপের ইঞ্জেকশন আছে, সেই ইঞ্জেকশন গুলা খুবই কার্যকরী, সেগুলো আমরা দিয়ে থাকি। আর যখন অ্যাডভান্স স্টেজে চলে যায় তখন আমাদেরকে সার্জারি করতে হয়, এবং সার্জারি গুলো একটু ভিন্ন ধরনের। নর্মালি যে চোখের যে সার্জারি সেগুলো সাধারণত যেমন আপনারা শুনেছেন ক্যাটারেক্ট সার্জারি করতে হয়, তারপরে কর্নিয়ার সার্জারি করতে হয়, এগুলো তো সামনে, কিন্তু রেটিনা যেহেতু একদম পিছনে এবং ভিতরের অংশ, সেখানে আমাদের মাইক্রোস্কোপ দিয়ে একদম সূক্ষ্ম এবং খুব গভীরে বিশেষ ধরনের লেন্স ইউজ করে সেইখানে আমরা দেখে দেখে সার্জারি করতে হয়। সুতরাং সার্জারি গুলো একটু একটু ভিন্ন ধরনের।
1: প্রিয় শ্রোতা, আমরা চলে যাচ্ছি আমাদের শ্রোতা বন্ধুদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর পর্বে। আমাদেরকে লিখেছেন আসিফ একন, তিনি জানতে চেয়েছেন যে বাকেরগঞ্জ বরিশাল থেকে যে চোখ থেকে যদি বারবার পানি পড়ে তাহলে এটা আসলে কিসের, কোন রোগের লক্ষণ?
2: চোখ থেকে যদি বারে বারে পানি পড়ে, এটা যদি দীর্ঘদিন যাবৎ পড়ে তাহলে আমরা বলে থাকি যে চোখের নালি রোগ হয়েছে। কারণটা হচ্ছে যে অনেক সময় চোখের নালি বন্ধ হয়ে গেলে চোখে তখন পানি পড়ে। আপনারা জানেন যে চোখে পানি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। চোখ যদি শুকিয়ে যায় তখন কিন্তু আমরা দেখতে পারি না, সেই জন্য চোখের পানি এক জায়গা থেকে তৈরি হয় এবং চোখটাকে ভিজিয়ে তারপরে চোখের এই কোনা দিয়ে নাকের ভিতর দিয়ে গলায় চলে যায়। তো এখন যদি এই যে নাকের ভিতর দিয়ে গলায় যাওয়ার যে রাস্তাটা যদি বন্ধ হয়ে যায় তখনই হয়তো চোখে বারে বারে পানি পড়ে। এছাড়াও কিন্তু চোখে পানি পড়তে পারে, যেমন ধরুন যে কোন সময় গ্লোকোমা হয়েছে, অথবা চোখে অ্যালার্জিক কোনো কারণে, অথবা আপনার চোখে কিছু পড়েছে, সেগুলোর জন্য পানি পড়তে পারে। কিন্তু সেগুলোর জন্য সাময়িক পানি পড়ে, চোখ উঠলেও তো চোখে পানি পড়তে পারে। তো সেই জন্য যদি বারে বারে পানি পড়ে এবং দীর্ঘদিন যাবৎ পানি পড়ে তাহলে চোখের নালি পরীক্ষা করানো উচিত।
1: এরপরে আমাদের কাছে জানতে চেয়েছেন দীপক চক্রবর্তী। দীপক, তিনি পঞ্চগড় দেবীগঞ্জ থেকে আমাদেরকে লিখেছেন যে চোখের রেটিনার রোগটি কেন হয়ে থাকে এবং যদি এই রোগ হয়ে যায় তাহলে আমরা কি করে বুঝতে পারবো?
2: এটা অলরেডি আমরা বলেছি যে কেন হয়ে থাকে। যেমন অনেক রোগ আছে রেটিনা যেগুলো জন্মগত ভাবে হয়ে থাকে, অনেক রোগ আছে যেমন অ্যাংজাইটি টেনশনের জন্য হয়ে থাকে, অনেক রোগ আছে সেগুলা বিভিন্ন রোগের কারণে যেমন ডায়াবেটিস, ব্লাড প্রেশার সেগুলোর কারণে হয়ে থাকে, অনেক রোগ বয়সের জন্য হয়ে থাকে, সে অনেক রোগ আছে যে বাচ্চারা যদি প্রিম্যাচিউরলি জন্মগ্রহণ করে সেগুলোর জন্য হয়ে থাকে। বোঝার উপায় তো একটু ভিন্ন ধরনের, যে চোখে যখন রেটিনার সমস্যা হয় তখন শুধুমাত্র দৃষ্টিশক্তি কমে যায় না, দৃষ্টিশক্তিটা হয়তো দেখা গেল যে সেন্ট্রাল দৃষ্টিশক্তি আছে, পেরিফেরাল অর্থাৎ পার্শ্বগুলার দৃষ্টিশক্তি নাই, অথবা উপরে দেখে নিচে দেখে না, নিচে দেখে ডানে দেখে না, এরকম বিভিন্ন অংশে দৃষ্টিশক্তি নষ্ট হতে পারে। কোন সময় আঁকা বাঁকা দেখা যায়, অনেক সময় দৃষ্টিশক্তি নষ্টের সাথে দেখা যায় যে আলোর ঝলকানি আসতেছে, সেই সব সমস্যাগুলো হয়। অনেক সময় পড়তে অসুবিধা হয়, তার অন্য কোনো সমস্যাই নাই, কারণ রেটিনার কিন্তু অন্য কোনো ভাষা নাই। রেটিনার ব্যথা নাই, ব্যথা বুঝতে পারে না, রেটিনা অন্য কিছুই দেখে না, শুধু তার সেখানে আলোর মানে পারসেপশনটা বুঝতে পারে। সেই জন্য রেটিনার রোগের সাধারণত কোনো ব্যথা, কোন ধরনের চোখ লাল হয়ে যাওয়া, চোখে পানি পড়া এগুলো কিন্তু থাকে না। রেটিনার রোগে সবসময় দৃষ্টিশক্তি সমস্যা হয় এবং দৃষ্টিশক্তিটা কমে যাওয়ার সাথে সাথে এরকম আঁকা বাঁকা, অথবা কোন অংশ দেখে কোন অংশ দেখে না, অথবা এই ধরনের সমস্যা সাধারণত হয়ে থাকে।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবারও কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
0: ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক বার্তা। জ্বরের শুরুতে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠান হতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করুন। বাসার ভিতরে ও চারপাশে নির্মাণাধীন ভবন, শিক্ষা প্রতিষ্ঠান সহ ভবনের বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করুন ও পরিষ্কার রাখুন। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। ডেঙ্গু জ্বর কমে গেলে অবহেলা না করে অবশ্যই পরবর্তী জটিলতা এড়াতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং মনে রাখবেন এ বিষয়ে অবহেলা আপনার ও আপনার পরিবারের জীবন সংশয়ের কারণ হতে পারে।
1: আজকের অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
0: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হলো। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাহবুবা চৌধুরী। শুরুতেই শিরোনাম। নানা কর্মসূচিতে দেশে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, বললেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য প্রক্রিয়ায়। জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব, মন্তব্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের। জুলাই চেতনাকে ধারণ করে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন করা হবে, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। দেশের অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় নিহত অন্তত 17। এবং আগামীকাল ডারউইনে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে সফররত বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। আজ 5ই আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস। 2024 সালের এই দিনে নিরস্ত্র ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধের মুখে দীর্ঘদিনের বৈষম্যমূলক ও ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। প্রবল গণরোষে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় ফ্যাসিস্ট সরকার। জাতি অর্জন করে এক ঐতিহাসিক বিজয়। এ নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: 5ই আগস্ট, সোমবার, 2024। এদিন দেশের ইতিহাসে নতুন এক সূর্যের উদয় হয়েছিল। কিন্তু সেই সূর্যোদয়ের আগে দেশের আকাশ ছিল কালো মেঘে ঢাকা। ক্যালেন্ডারের পাতায় দিনটি 5ই আগস্ট হলেও আন্দোলনকারী সহ দেশের গণতন্ত্র ও মুক্তিকামী মানুষের কাছে এদিন 36শে জুলাই হিসেবেই পরিচিত।
3: এখনো কিন্তু আমরা আগস্ট মাসে যাইনি, আমরা এখনো জুলাই মাসে আছি। এই জুলাই হত্যাকাণ্ডের ফয়সালা করেই আমরা আগস্টে যাব।
2: আগের দিন 4ঠা আগস্ট দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে সমন্বয়ক নাহিদ ইসলাম 6ই আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা করেন। কিন্তু 4ঠা আগস্ট অসহযোগ আন্দোলনের নির্বিচার গুলিতে ব্যাপক সংখ্যক মানুষের প্রাণহানিতে ক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। এ কারণে সেই কর্মসূচি একদিন এগিয়ে 5ই আগস্ট নির্ধারণ করা হয়। কর্মসূচি অনুযায়ী সারা দেশ থেকে ছাত্র জনতাকে ঢাকায় আসার আহ্বান জানানো হয়। এদিকে পরিস্থিতি সামাল দিতে তৎকালীন স্বৈরাচার সরকার 4 আগস্ট সন্ধ্যায় সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারির পাশাপাশি তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করে। এদিন পুনরায় 4G নেটওয়ার্কের পাশাপাশি বন্ধ করে দেওয়া হয় ফেসবুক, হোয়াটসঅ্যাপও। কিন্তু কোনো বাধাই আটকাতে পারেনি দেশের মুক্তিকামী মানুষকে। ঢাকার বিভিন্ন প্রবেশ পথে নিরাপত্তা বাহিনী ও ক্ষমতাসীন দলের ক্যাডারদের হামলা ও নির্বিচার গুলি উপেক্ষা করে ছাত্র জনতার স্রোত নামে ঢাকার শাহবাগসহ সবখানে, শাহবাগসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্র জনতা শেখ হাসিনার গণভবনের দিকে রওনা হতে শুরু করে। এক পর্যায়ে প্রবল গণপ্রতিরোধের মুখে টিকতে না পেরে শেষ পর্যন্ত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের বিষয়টি নিশ্চিত করেন তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান।
4: শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন।
2: শেখ হাসিনার দেশত্যাগের খবরে রাজধানী সহ সারা দেশে বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়ে মানুষ। গণভবন এবং জাতীয় সংসদ ভবন দখলে নিয়ে বিজয়ের আনন্দে মেতে ওঠে সবাই। শিশু, নারী এবং আবাল বৃদ্ধ বনিতা সহ সেদিন কোটি জনতা আনন্দে নেমে আসে রাজপথে। কেউ বা সৃষ্টিকর্তার প্রতি সেজদায় অবনত হন। বিভিন্ন স্থানে চলে বৃষ্টি বিতরণ, জনসমুদ্রে পরিণত হয় গোটা দেশের রাজপথ। শেখ হাসিনার পলায়নের মধ্য দিয়ে অবসান ঘটে তার দীর্ঘ 17 বছরের স্বৈর শাসনের। কিন্তু এদিন কারাগারগুলোতে বেআইনিভাবে বন্দী থাকা হাজারো রাজনৈতিক নেতাকর্মী ও মজলুম মানুষ মুক্ত আকাশে বেরিয়ে আসেন। আয়নাঘর নামক বন্দিশালায় গুম করে রাখা অনেক মানুষ এদিন মুক্তির স্বাদ পান। সেদিন কারাগার থেকে মুক্তি পান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীও। তিনি স্বৈরাচার পতনের সেই দিনটিকে স্মরণ করে বলেন, জনগণের শক্তি যে সর্বোচ্চ শক্তি তা 5ই আগস্ট প্রমাণ হয়েছে।
5: আমরা কারাগার থেকে মানুষের দুঃসাহসী উপস্থিতি রাজপথে এবং কি ভয়ঙ্কর রক্তপিপাসু স্বৈরাচারী শাসককে পতন ঘটনার যে জনগণের অভূতপূর্ব শক্তি, যেটা ছোটবেলায় 71 সালে দেখেছি, যেটা 90-এ নিজেরা রাজপথে থেকে আন্দোলন করেছে এরশাদের বিরুদ্ধে, আর কারাগার থেকে দেখলাম 5ই আগস্ট, আবারও নতুন করে বিশ্বাস জন্মেছে। অন্যায় অত্যাচারী কোন শাসক গোষ্ঠী দীর্ঘদিন মানুষকে দমন করে পদতলে পিষ্ট করে টিকে থাকতে পারে না।
2: তবে দীর্ঘ 17 বছরের এই দুঃশাসনের অবসান ঘটাতে গিয়ে প্রাণ যায় অসংখ্য মানুষের। এমনকি 5ই আগস্ট শেখ হাসিনার পতনের খবরের পরও বিভিন্ন স্থানে তার অনুগত বাহিনীর গুলিতে অসংখ্য মানুষ হতাহত হন। জাতিসংঘের হিসাব অনুযায়ী এই আন্দোলনে প্রায় 1,400 মানুষ নিহত হন এবং প্রায় 20,000 মানুষ আহত হন, যার ফলে দেশ রক্তাক্ত এক প্রান্তরে পরিণত হয়েছিল। তাই যতদিন বাংলাদেশ থাকবে, জুলাইয়ের চেতনাও জাগ্রত থাকবে, এমন প্রত্যাশা দেশের গণতন্ত্র ও মুক্তিকামী সব মানুষের। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: এবছর জুলাই গণ অভ্যুত্থান দিবসের প্রতিপাদ্য হচ্ছে জুলাই চেতনায় গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আজ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে সারা দেশে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হয়। আজ ছিল সরকারি ছুটি। দিবসটি উপলক্ষে আজ দেশের 64টি জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া দেশের সকল জেলায় জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্বর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়। 24-এর গণ অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের যাত্রা শুরু হয়েছে আজ। রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল এই জাদুঘরের দুয়ার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, 2024 সালের গণ অভ্যুত্থান কোন একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ। ইতিহাস বিকৃতি এড়াতে সত্য নিরপেক্ষ বয়ানের উপর জোর দিয়ে তিনি জানান, আন্দোলন চলাকালে হতাহতের ঘটনার বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য প্রক্রিয়ায়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: 24-এর গণ অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে এই স্মৃতি জাদুঘরের দুয়ার সবার জন্য উন্মুক্ত হল। আজ সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এই জাদুঘরের স্মৃতি ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফলক উন্মোচনের পর সুরা ফাতিহা পাঠ ও দোয়া মোনাজাত করা হয়। পরে প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি প্রদর্শন করেন এবং তিনি জাদুঘরে সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র, স্মারকগুলো পরিদর্শনের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস সম্পর্কে অবহিত হন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়না রহমানও তার সঙ্গে ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সরকারের উচ্চ পর্যায়ের মন্ত্রী ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ফেসবাদ বিরোধী বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।
7: ফ্যাসিবাদের মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুক্ষণের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের।
6: তিনি বলেন, বর্তমান সরকার জুলাই আগস্টের কাঙ্ক্ষিত দেশ গড়তে কাজ করছে, জুলাই সনদ বাস্তবায়নের কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে তিনি বলেন,
7: আজকের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরীদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। এই স্মৃতি জাদুঘর আমাদের জনগণের সংগ্রাম, আত্মত্যাগ, বেদনা, সাহস ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে জাতীয় স্মৃতিতে স্থায়ীভাবে ধারণ করার এক ঐতিহাসিক উদ্যোগ।
6: প্রধানমন্ত্রী আরো বলেন, অতিরঞ্জিত অসম্পূর্ণ বয়ান ইতিহাসকে শক্তিশালী করে না, বরং তা ইতিহাসের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে।
7: আমি বিশ্বাস করি, অসম্পূর্ণ, অতিরঞ্জন বা উদ্দেশ্য প্রণোদিত বয়ান ইতিহাসকে শক্তিশালী করে না, বরং তা ইতিহাসের বিশ্বাসযোগ্যতাকে দুর্বল করে এবং ভবিষ্যৎ বিভেদের কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং প্রতিটি বিষয় যথাসম্ভব সত্যতা নিশ্চিত নিশ্চিত থাকা প্রয়োজন। একই সঙ্গে জাদুঘরে রাখা বিষয়গুলি সম্পর্কে বাংলার পাশাপাশি ইংরেজি এবং অন্যান্য ভাষাও উপস্থাপিত হলে বিশ্বের ভিন্ন ভাষী মানুষ বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস সম্পর্কে জানতে সুবিধা হবে।
6: তিনি বলেন, ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা আহত হয়েছেন পর্যায়ক্রমে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। সোহাগ মিয়া, বাংলাদেশ বেতার।
0: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব। তিনি আজ জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্বর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারের রক্ষণাবেক্ষণ এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
8: মহান জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে হৃদয়ে ধারণ করে ঐক্য, দেশপ্রেম, সততা ও পারস্পরিক শ্রদ্ধার শক্তিতে আমরা এগিয়ে যাই। শহীদদের রক্তে অর্জিত এই নতুন সম্ভাবনাকে আমরা একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও সুধী সমৃদ্ধ নতুন বাংলাদেশ নির্মাণের দৃঢ় অঙ্গীকারে রূপান্তরিত করি।
0: এর আগে হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের প্রতিনিধিদের সম্মাননা সূচক ক্রেস্ট প্রদান করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, সরকার জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে। তিনি আজ সকালে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের একথা বলেন।
9: এই জুলাই গণ অভ্যুত্থানকে আমরা স্মরণ করছি ঠিক তেমনি আমাদের প্রতিশ্রুতি, গণতান্ত্রিক দেশপ্রেমিক সরকারের প্রতিশ্রুতি যে এই জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় আমরা বাংলাদেশটাকে গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে পুনর্নির্মাণ করব। এই জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করব।
0: তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জুলাই গণ অভ্যুত্থানের মূল চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক এবং মানবিক রাষ্ট্র গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ বরিশাল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা এবং জুলাই শহীদ পরিবারের সদস্যদের সম্বর্ধনা অনুষ্ঠানে এই আহ্বান জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, হাজারো মানুষের আত্মত্যাগ, সংগ্রাম ও প্রত্যাশার মধ্য দিয়ে অর্জিত এই চেতনাকে যেন কোনো অপশক্তি ভুল পথে পরিচালিত করতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। এর আগে সকালে তিনি বরিশালে আমতলার মোড় এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে সাংবাদিকদের বলেন,
10: তারেক রহমানের সরকারের পক্ষ থেকে জাতির সামনে আবারও এই শপথ উচ্চারণ করছি, যেই শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি, যেই শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি, সেই শহীদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য দেশের অর্জিত গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকব।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
11: খবরের বাকি অংশ পড়ছি নাজনীন নাহার। জুলাইয়ের আত্মত্যাগকে জাতীয় জীবনে প্রতিফলিত করে গণতন্ত্র সুসংহত করার আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
12: জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে গণ অভ্যুত্থান দিবসের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভাটি পরিণত হয়েছিল সরকার, বিরোধী দল ও জুলাই যোদ্ধাদের মিলন মেলায়। বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের তৃতীয় তলায় অনুষ্ঠিত এই সভায় যোগ দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত স্পিকার, স্বরাষ্ট্রমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, সরকারি ও বেসরকারি দলের চিফ হুইপ সহ ঊর্ধ্বতনরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, বর্তমান সংসদ ও নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব জুলাইতে যারা জীবন দিয়েছে, আহত হয়েছে তাদের প্রতি সুবিচার করা,
13: সকলের সামনে পরিচিত করিয়েছে, তাদের অভাব অভিযোগের কথা বলেছে, দুঃখ বেদনার কথা বলেছে। আমাদের এই জাতীয় সংসদের এবং বর্তমান সরকারের প্রধান দায়িত্ব হল জুলাইতে যারা জীবন দিয়েছে, জুলাইতে যাদের অঙ্গহানি হয়েছে তাদের প্রতি যেন আমরা সুবিচার করতে পারি।
12: অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই নিয়ে কেউ যদি কাড়াকাড়ি করে তাহলে তাদের অবস্থা একাত্তরের চেতনা ব্যবসায়ী আওয়ামী লীগের মতো হবে। বিষয় যদি হয় আওয়ামী লীগ তাহলে আমরা সবাই এক বলেও মন্তব্য করেন তিনি।
14: আমাদের যে সমস্ত সন্তানেরা শহীদ হয়েছে, আহত হয়েছে, দুচোখে অন্ধত্ব বরণ করেছে, তাদের সবারই এই জুলাই। আমরা জুলাই নিয়ে যেন কাড়াকাড়ি না করি, আর যদি আমরা তা করি তাহলে একাত্তরের চেতনা ব্যবসায়ীদের মতো আমাদের পরিণতি হবে।
12: এদিকে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান পুরনো ধারায় না চলে ব্যাপক সংস্কারের দাবি জানান। তিনি বলেন, সরকার ব্যর্থ হলে পুরো জাতিকে চরম মূল্য দিতে হবে।
15: পুরানা ধাঁচের ধারণা অন্তরে রেখে এ দেশকে পরিবর্তন করা অসম্ভব, এটা হবে না। আমরা আর চাই না শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝঞ্ঝনানি হোক, এটাও চাই না আমাদের সন্তানরা লেখাপড়া করবে হঠাৎ করে দেখবে বাইর থেকে কিছু লোক এসে গেছে বিশ্ববিদ্যালয়ের ভিতরে কলেজের ভিতরে এসে পরিবেশ অশান্ত করে ফেলেছে।
11: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাকফাত হোসেন বলেছেন, 2024 সালের জুলাই বিপ্লব দীর্ঘদিনের স্বৈরাচার বিরোধী ক্ষোভের বিস্ফোরণ ছিল। তিনি আজ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন। স্বৈরাচারের পতন হলেও তাদের দোসররা এখনও নানাভাবে সক্রিয় রয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী এব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশে জ্বালানি খাতের বর্তমান সংকটের মূল কারণ বিগত 17 বছরের সরকারের চরম অব্যবস্থাপনা। এই মুহূর্তে সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল জ্বালানি সংকট মোকাবেলা করা। তিনি আজ জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা এবং শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, দেশের প্রতিটি উপজেলায় জুলাই শহীদদের নামে রাস্তার নামকরণ এবং প্রতিষ্ঠান তৈরি করা হবে। তিনি আজ ময়মনসিংহ নগরীর পাটগুদাম এলাকার দুলদুল ক্যাম্পে জুলাই শহীদদের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগের কারণেই একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বর্তমান গণতান্ত্রিক সরকার নির্বাচিত হতে পেরেছে। বিএনপি আজীবন জুলাই শহীদদের এবং তাদের পরিবারের পাশে থাকবে।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
16: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
11: এবারে আন্তর্জাতিক সংবাদ। কিয়েভ ও এর আশেপাশের এলাকায় রাতভর রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কমপক্ষে 17 জন নিহত এবং 44 জন আহত হয়েছে। ইউক্রেনের কাছে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের সীমিত মজুদ রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল বলেছেন, এসব ইন্টারসেপ্টর অনেক জীবন রক্ষা করতে পারত। জেলেনস্কি আরও বলেন, অংশীদারদের কাছ থেকে অ্যান্টি ব্যালিস্টিক ব্যবস্থা পেতে বিলম্বের কারণে ভয়াবহ প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ঘটেছে। পাশাপাশি ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগার ও জ্বালানি অবকাঠামোর উপর ব্যাপক আঘাত হানার কার্যক্রম জোরদার করেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালী নিয়ে ইরান ও ওমানের মধ্যে চলমান আলোচনার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ নিয়ে আলোচনায় অগ্রগতির কথা জানান। এছাড়া আজ বা আগামীকালের মধ্যেই একটি চুক্তি হতে পারে বলে ইঙ্গিত দেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এদিকে হুতিরা জানায়, তারা উত্তর লোহিত সাগরে একটি সৌদি তেল ট্যাঙ্কারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। খেলার খবর ক্রিকেট। আগামীকাল সফররত বাংলাদেশ অস্ট্রেলিয়া একাদশের ক্রিকেট দলের মধ্যে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ শুরু হবে। ডারউইনে বাংলাদেশ সময় সকাল 6:30 খেলা শুরু হবে। আগামী 13 আগস্ট ডারউইনে বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। 22 আগস্ট থেকে 26 আগস্ট পর্যন্ত ম্যাকাওয়ে দুদলের মধ্যে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। নানা কর্মসূচিতে দেশে পালিত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বললেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য প্রক্রিয়ায়। জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব, মন্তব্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের। জুলাই চেতনাকে ধারণ করে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন করা হবে, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। দেশের অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত অন্তত 17। এবং আগামীকাল ডারউইনে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে সফররত বাংলাদেশ। খবর শেষ হলো।
17: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি মোহাম্মদ শহীদুল্লাহ। স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনে জুলাই গণ অভ্যুত্থানের দুবছর পূর্তি হল আজ। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার সর্বোচ্চ আত্মত্যাগ এবং তীব্র প্রতিরোধের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এর মাধ্যমে প্রায় 16 বছরের স্বৈর শাসনের অবসান ঘটে এবং বাংলাদেশ এক ভয়ঙ্কর ফ্যাসিবাদী শাসনের কবল থেকে মুক্তি পায়। গত বছরের জুনে 5ই আগস্ট দিনটিকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে সরকারিভাবে নামকরণ করা হয়। দিনটিকে সরকারি ছুটির দিনে ঘোষণা করা হয়। দিবসটি উপলক্ষে পদত্যাগ বাণীতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ মহান জুলাই গণ অভ্যুত্থানকে দেড় দশকের দুঃশাসন, বৈষম্য, সীমাহীন দুর্নীতি, শোষণ, গুম, খুন, দলীয়করণ, গণতন্ত্র, ভোটাধিকার ও বাকস্বাধীনতা হরণ এবং জেল জুলুমের বিরুদ্ধে জনগণের পুঞ্জীভূত ক্ষোভের অপ্রতিরোধ্য বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করেন। পৃথক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, 5ই আগস্ট জনগণের হারানো অধিকার পুনরুদ্ধারের দিন। মহান গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আজ সকালে রাজধানীতে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোন একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। 2024 সালের গণ অভ্যুত্থান কোন একক গোষ্ঠী, ব্যক্তি কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ। এছাড়া বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সম্বর্ধনা দেওয়া হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ। 24 জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ইতিহাসের এক গৌরবময় ক্ষণ। এই গণ অভ্যুত্থান ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এক অঘম ডাক, জনতার জাগরণ, যার মরমারি ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেয়া। যে আন্দোলন শুরু করেছিল দেশের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোঠা বৈষম্যের প্রতিবাদে, 24 জুলাই থেকে তা ছাত্র জনতার এক অভূতপূর্ব গণ অভ্যুত্থান রচনা করে জাতিকে মুক্তির স্বাদ দেয়, যার জবনিকাপাত ঘটে 5ই আগস্ট আজকের এই দিনে স্বৈর শাসক শেখ হাসিনার পতন ও পলায়নের মাধ্যমে। তার আগের 36 দিনের প্রতিটি দিনে আইনশৃঙ্খলা বাহিনীর চরম নির্যাতন, নিপীড়নের শিকার হয় ছাত্ররা। এতে ছাত্রদের দমানত সম্ভব হয়নি, বরং পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়। এই আন্দোলন পরিণত হয় সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণে স্বৈরতন্ত্র অবসানের লড়াইয়ে। হাসিনার পুলিশের গুলিতে হাজার হাজার ছাত্র, যুবক, শ্রমজীবী, দিনমজুর, পেশাজীবী, সাংবাদিক প্রাণ হারায়। এভাবে প্রতিদিনে মৃত্যুর মিছিল দীর্ঘ হতে থাকে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত গণ অভ্যুত্থানে অন্তত 1,400 মানুষ নিহত হয়, যাদের মধ্যে 65 জন শিশু। আহত হয় প্রায় 20,000। তারপরও আন্দোলন উত্তাল থেকে উত্তাল হতে থাকে। নতুন নতুন কর্মসূচি দিয়ে বুক চিতিয়ে রাজপথ দখলের আগে ছাত্র জনতা। 5ই আগস্ট আন্দোলনকারীরা মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেন। ঢাকার বিভিন্ন এলাকা ও ঢাকার বাইরে থেকেও লাখ লাখ মানুষ পুলিশের বাধা উপেক্ষা করে রাজধানীর শাহবাগ অভিমুখে যাত্রা শুরু করেন। সকল নিরাপত্তা ব্যবস্থাকে পদদলিত করে গণভবনের দিকে অগ্রসর হতে থাকে আন্দোলনকারীরা। শেষ পর্যন্ত বিদায় ছাড়া আর কোনো বিকল্প না থাকায় শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন এবং ভারতে পালিয়ে যান। এরই মধ্য দিয়ে তার দীর্ঘ স্বৈর শাসনের অবসান ঘটে। বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাসে জুলাই বিপ্লব গণ অভ্যুত্থান একটি অবিস্মরণীয় অধ্যায়। স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় শহীদদের আত্মত্যাগ জাতির প্রেরণার উৎস হয়ে থাকবে। স্বৈরতন্ত্রের চির অবসানের লক্ষ্যে এই গণ অভ্যুত্থান সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। প্রধানমন্ত্রী তারেক রহমান দিবসটি উপলক্ষে রাজধানীতে এক অনুষ্ঠানে বলেছেন, পরিবর্তন চেয়ে জনগণের যখন সম্পূর্ণভাবে আন্দোলনে সম্পৃক্ত হয়েছে তখনই আন্দোলন হয়েছে সফল। জুলাই আন্দোলনের সফলতার এই কৃতিত্ব তাই দেশের সর্বস্তরের জনগণের। ৩৬ দিনের জুলাই আন্দোলন ও ৫ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবসের চেতনা ও শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন সম্পদ। এটি দেশের মুক্তি ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসকে আরও দৃঢ়ভাবে ধারণ করবে এবং দেশকে স্থায়ীভাবে গণতন্ত্রের পথে চালিত করে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের ভিত তৈরি করবে, এটাই প্রত্যাশা। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত ৯:৩০।
11: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল। সুপ্রিয় শ্রোতা, আপনার অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়াম ওয়েভ ৫৩৭.৬৩ মিটারে, অর্থাৎ ৫৫৮ কিলোহার্জে, একই সাথে FM ৮৮.৮ মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার খুলনার অনুষ্ঠান শুনতে পাবেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান, শিল্পী দীপঙ্কর মজুমদার, গানটির রচয়িতা মাহমুদুল হক।

সুপ্রিয় শ্রোতা, এই গানটির মধ্য দিয়েই বিদায় নিচ্ছি মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশন থেকে। পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন FM 88.8 মেগাহার্জে। অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।

সুপ্রিয় শ্রোতা, এই গানটির মধ্য দিয়েই বিদায় নিচ্ছি মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশন থেকে। পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন FM 88.8 মেগাহার্জে। অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন।
1: এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বেলা 2:50 শুনবেন জীবন্তিকা বৃক্ষরোপণ, রচনা ও প্রযোজনা মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার। প্রাত্যহিক ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত শুনবেন সকাল 8:30। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ বেলা 1:05। সকাল 8:15 শুনবেন মহাপ্রয়াণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ কবিতা আবৃত্তির অনুষ্ঠান। এছাড়াও বেলা 3:05 শুনবেন তুমি রবে নীরবে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ কবিতা আবৃত্তির অনুষ্ঠান। এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দুপুর 12:15, এছাড়াও রাত 9:20 শুনবেন দেশাত্মবোধক গান রূপালী, জনপ্রিয় ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05। এছাড়াও ছায়াছবির গান শুনবেন বেলা 4:05। দুপুর 12:20 আফিফা নাসরিন পাখির কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। এছাড়াও রবীন্দ্রসঙ্গীত শুনবেন বেলা 2:30 শিল্পী শ্যামাদে। বেলা 2:40 সুকুমার বাউলের কণ্ঠে শুনবেন বাউল গান। রাখালিয়া পল্লীগীতির অনুষ্ঠান সন্ধে 6:10। পাঁচমিশালি গান বেলা 3:25। এছাড়াও বেলা 3:45 শুনবেন জারি গান। এছাড়া এফএম 88.8 মেগাহার্জে এনএইচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।
0: বাংলাদেশ বেতার খুলনা, তেলাওয়াতে কালামে পাক এবং বাংলায় তরজমা।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। ওয়া মান আহ

0: صدق الله العظيم.
1: ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং সৎকর্ম করে আর বলে যে নিশ্চয়ই আমি আনুগত্য স্বীকারকারীদের একজন, আর ভালো ও মন্দ সমান হতে পারে না, আপনি সদ্ব্যবহার দিয়ে মন্দকে প্রতিরোধ করুন, ফলে আপনার সাথে যার শত্রুতা আছে সে এমন হয়ে যাবে যেন অন্তরঙ্গ বন্ধু। সূরা হামিম সাজদা আয়াত 33-34।
2: সুপ্রিয় শ্রোতা, আপনার অনুষ্ঠান শুনতে পাচ্ছেন এফএম ব্যান্ড 88.8 MHz। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এ পালায় অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি ইফফাত সানিয়া ন্যান্সি, অধিবেশন তত্ত্বাবধানে শেখ আসাদুজ্জামান মিথুন, প্রকৌশল তত্ত্বাবধানে খান আল আমিন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান। আজকের আমাদের অনুষ্ঠানমালার এখানেই সমাপ্তি। আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।